যতনা ফুঙ্কা হাম তাই যতনি ফাজিং ফুঙ্কা চাংনি হামজাক মা ইয়াফারাই তাবুক চেংজাগো তিনি ফুংনি ককব্রক পান্দা আও তিনি ককতিশাল তালবাং তালনি শালসা শালমারি চিবরিরা থামসিবা ত্রিপুরা বিশি আগস্ট তালনি শাল নৈচি থাম শালমারি নৈচাই নৈসি দক ইংরেজি বিশি নরখনাই তঙ্গ সারাসা পয়েন্ট ডক মেগাহার্স নিবিশংতে ককব্রক এফ এম ও জয়ন্ত হাইকে নরক যতন তাই শাহ আনি খাবাই লামসগো কি কুবনি শালনি হাই সঙ্গ সিনি শালকামানি পান্দাও হাবনা সকাং সঙ্গ তাংসার চামুং খালায়ন তাই আবনি ইয়াগুলো নরক বাই সঙ্গ তিনি শালকামানি পান্দাও তিনি কক সালাইনে আং রেচাবমুং খানায় সিনি সকাং তিনি টপিক সাইকেলাঙান তিনি টপিক কিংকে জরানো যতনি সেলাই কতর বিধি আও

0: আও আসুক জরা সঙ্গ হান অলপ যা গ্রচা মংটাং সাখানে লাইকা প্রমিলা দেববর্মানী খরাঙ্গ আও গে তাবক সঙ্গে তিনি সালকামনি পান্দাও হাবলাইসেও থাচিঙ্গ আং থাংনা সেকাং নরংন সাবিকলাংখা তিনি সালকামা পান্দানি টপিক এবার কক বথমা আও সঙ্গ তিনি সালায়ন জরা আংখা অভাই কাইসা বিথি সঙ্গন জে সার বখা হিলিক মানে আবুনি সঙ্গন ফিয়কনানি এবার জেসা বখানি রুয়াই মংনি হামরিনানি বিথি আবনো সঙ্গ ইংরেজি বাইকে টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন নেই ও ককনো সঙ্গিনি সালাইনাই আউসিনি লংমাও সঙ্গ ওয়াইশো উইশো অবহাই জরা শক পায়ু বখা বেলাইন হিলিক মা হাই ইংগো এবার খেবা বখানি রুয়াই মা আসকে বাঙ্গ আ জরাও ওয়ানসুগো সঙ্গ ও বখানি রুয়াই মা বা তাই হামগ্লা ঘাদা আমতিহাই কাইসা সঙ্গে বখা ও ওয়ানসুমুং ফায়ু রমদিয়াবো কাইসা সামুঙ্গ সঙ্গ সাকসেস অঙিমানিয়া আবুনি বাকিফানো অঙিমানো এবার সিনি গানানি বরক সঙ্গে হাকচালি থাকমানি অবনি অবহাই জরাফানো অঙিমানো হায়াকবা কেবো সঙ্গন থকাইমানি আবহাই জরাফানো অঙিমানো অবহাই কাইসা কাইসা জরা দঙ্গ যে জরাও সঙ্গ সাক সাকন সামলি মায়া আবহাই জরা আও সময় এবাক জরা বেবাক যে কেবেং মংনি যে কেবেং মংনি হিলিক মং রকন সঙ্গন হেলেং সাসা খাইনা বাকি জবাও অবনতই নরক গ্রহরদি তাই যে বরক নি বাকি সঙ্গতিনি কাবুই দঙ্গ এবার মকল নিমুক্তি খিকলাই দঙ্গ আবহাই জরানো দ্রেক দ্রেক সঙ্গ জরাবাই বাকসা সঙ্গা মুক্তির হোজাগৈ থাঙ্গো তাই সং অবহাই কাইসা যে জরা ন লাইনানি বাকি সঙ্গ তুগো আ তুকমানি জরানো দ্রেক দ্রেক খে সঙ্গন আ জরানি ফিয়কনানি বাকি সঙ্গন জুবাও আ জরাও নানসুকনায় উলো লাই থাকে যে ককনি বাকি নিনি লংমাও বখা হামিয়া আগে আচুগুই দঙ্গ ফিয়াবা আবো তালসা তালনই হায়াকবা বিশি সা বিশি নই নিগুলো হংকে নং আ ককন তৈনাই তাই বখা হামিয়া অংগিয়া আও হে আমি হনজাগো জরা নংখা যতনসলে কতর বিথি হে গে কক দো কাইসা ফাই দংখা নাই নাইলেগ্রা নং হ্যালো ই ফুং কাহাম বুকুক সাগ্রা দিদ ই জরা ন যত নিশ্লাই কতর বিথি আও সাইখেন আর গাড়ি
1: দাগার
0: দি এখন
1: যেকোনো জায়গা থানা পাংথন দিনে সামুং ফান দাংনাংথন আবো ও কাইসানি জলপাইয়ারনি পান্ডাও থানা পাংথন আবো যতন জরা মতে জরান থানা নাংতা গা জরা লাই থাঙ্গা হাই আবো আবো খাটো গিয়া থাঙ্গো আবো ন যেন জরানো বেলাই ন দামরিনা নাঙ্গ নি ও অফিস আন্দোলন খাইনাই পাংথন সেবো খাইনাই পাংথন আবো যত ন আবো জরা মতে জরা ন আবো বাইটাই থানানি নাংতা

0: এমন বিধি এমন নাংসুকমানি যে কোনো জিনিস জরা ছাড়া বনি কোনো জিনিস তুমি মেয়া নি থাকেন না তো নি যাব আসাই না নিব জরা জরা বনি জরাও ব আসাই নাই প্রাঞ্চনা নি আসে বে পেকে থেজা নিব বনি
1: জরা
0: গাই এক এক সময় জরাও আসাই পুরো এক সময় নুকুন ফান চাই মেয়া আর জরাও জরা তো
1: নাইয়া
0: যখন বনা জরানো নমন ভাবে যেমন গার্জিয়ান রগুন বা নি বুমা বুফা যারা তোমার খুব সচেতন সচেতন বুকতে বরক জরানো নাইসিলাই জরানি সাই সিগান চেষ্টা খাই বরক প্রায় খাই পরিণামী ক্ষেত্রে যেমন মিনি নার্সারি কেজি রগ যে বটি খাই মানে আত্রাই রং আবার আসলে পরিণত জরাই আছে না রঙি জরা তথাপি ন বর্তমান সময় মিলি না বাকি বড় জরার নমি না রং না বাকি নেই আমি ছয় বছর যাতে ব ক্লাস ওয়ান কাইমানাই যাত আর জরানো না রেখে
1: বোকাই
0: কিসে কিসা বরক দঙ্গ বরক জরানো বুঝিয়া সময় বুঝিয়া বরক যে সময় নিনি খাইনানি দরকার আর সময় বরক খাই গিয়া বনি বিরমান
1: কাইয়া বিটি নাইয়াটা নাইয়া তো সময় খাই উলকাই
0: বরমুনি সুরমি সময় আহতেই নি ছয় বছর ক্লাস ওয়ান পড়িনা নাই আট বছর ওয়ান পতি খাই খাংকে বাকি সময় তা মুসে নাই সময় গিয়াব সময় তো নাইসিনি তঙ্গা নদী স্রোতা হাইথাঙ্গি তবু আবাগিনা সময় খা বিথি সময় নিজের সময় খাইনা নাম যেমন যার চাকরি খাইনি রক তিনি চাকরির বয়স সময় খাই যা জরা খাই যা বুঝলো জরা আট বছর জরা নাসে চাকরি না খাইনি আর পাইছি খেয়ে পাইছে তৈলে আমি যে আঠারো বছর নি পরে থেকে হতরম একুশ বাইশ বছর নি চাকরি মা খা তাহলে আঠারো বাইশ বছর থেকে নিনি ষাট বছর পর্যন্ত এই যে মাস খান যে জরাও বসাপতি পরিণত থেকে আরম্ভ খাই নারি গুড়া জাগা জমি মানে ইয়াং বাকি জীবন সত্তর বছর পর্যন্ত আশি বছর পর্যন্ত যতবার থাই বা নি সেকেন্ড প্রজন্ম যারা ফাইনাই রক জরা আঙি পর্যন্ত ফাইনাই সুবা সাকবা বল নিবাগে আং জরা তংসনি খাতি কলাঙাই থানা লাংমাই আং যদি খাতি কলাং খাংমাই আহকাই করক বিরমান কলাই থানাই আবনি সময়ের গতি যে তাবন শেষ পর্যন্ত ফাইনাই আহ আজি খাতি নারু জাগলিয়া দি কোন লাভ করে যাব আপনি বাকি না জরা যে বিথি নিতো ভাই মানে হব বেলা আসলে না নাংকু মানে জরা নি সময় সব কিছু খাই না নাঙ্গ জরা নি সময় যদি নেন খাই না রং মারি আঙাই নাব দুর নাব নিনাব নিনি বিরমান সারা নিন তাই কোনো কক করে নেন সময় মতে খাই মালি আঙ্কাব তাই কোনো কক করে সা আবার আবার আ পিছি তাই নাঙ্গিয়া আবু আঙ্কাই বিনাশ কালে বিপরীত বুদ্ধি নিজা দিবা সময় যখন তিনি জরা যখন পাই থাং পড়ো গাকাই তাবুক থাঙ্গি তাবুক ষাট বছর নি পরে থাঙ্গি নাই নেন মাধ্যমিক পরীক্ষা রে না নিবা পরীক্ষা দিয়ে পরিণামি তো কোনো মানে জরা নাই যেপুর পারু নেন পরিমাণ হাইতানো আর থাঙ্গলে তাহলে কামো নাঙি সিনাই জরা এই অবন হল জরা জরা
1: জরা নো বিথি
0: আসলে বিথি জরা না আসলে বিথি ও বিথি নো নেন লোমা সময় টানা নাই হ্যাঁ মানে নিনি সময় তো ফুরু নেন আর জিনিস তো কাজে ফোনানা নাই রাইন নেন ঠিক ক্লাস ঠিক ক্লাস ওয়ান বন ছয় বছর বজাতে ক্লাস ওয়ান কানাই যা ঠিক আপনি জরানো নেন বা নাকি নাই মাইবর মা বহাই নিনি ঠিক বসময় মাইবর খাঁকাই নেন ঠিক এক মাস দুই মাস তিন মাস পরে মানায় বুফান কাইরে খাঁকা আসে বসন

0: porebo bon zora ok bo tari kra kaiten atit kaiten alok kaiten ni je bo bon eta zora samoyo bo boni phol bor nani prakastik sotro ini zora ni muilo ba haino zora mote nan je kono jis khai ke ka bo phol nang obosshoi manai ta ko te abunan kobong nai sini fm bisinte zara mane zora ni proti nozor kere porono zora ni proti nozor nani abun sini মনুষ্য জীবনে দরকার এবং যে তাও বড় মনুষ্য হই তমানে আগুনো মূল্য মান বাগে নাই কব কিন আনি কপন কথাকা বেলে বেলে হামবাই
1: পেলাই খিনা হামবাই আও হাইকে তাবুক সিনি জরা খগ তামাই তঙ্গ দাম দক্তামাই সতী নৈচি থাম মুফলিক নৈচি থাম আও হিঙ্কে তাই ইচ্ছা জরা নেই আগুলো নাসং হাইনি খরাং পান্ডাও হাবলাই নাই হিঙ্কে অজরাও তাই ককদুক ইয়াসা গ্রায় ওই মাতংসি নাই হাইনি খরাং পান্ডানে ইয়াগুলো সঙ্গ তেসা হাইন হাই তিনি অ কক নইনি তেসা নরক পাই নরকনি খানি কক এবার নরকনি ওয়ান সুকমানি কক রক খানা লাই পিউ নাই গে নরক যতন তিয়ার তংলি তাই কেরং হরনা বাকি যে ককদুক নাম্বার মায়া রক না সাকলাই নাম সঙ্গ সিনর ককদুক নাম্বার 0381232625 3 আও ইংকে অবনি বিসিং তৈ নরক কেরং হরাই নরকনি খানি কক রক সঙ্গ সা হরি মান তাই আও জরা অব সিন সঙ্গ সিনি রমদি সিনি গানানি বরক নকনি বরক আজমছা সঙ্গে ইয়াকারি গেলাং থাকাও হাসাকানি আজর বসুক বখা হিলিক বসুক বখা রোয়াই ফিয়াবা আবো জরানি লগি লগি সং অ কক ন গসি নানানি সং সিনি সাগ ফান্ডু আ ফান্ডানি বিথি ন জরা আও আমাকেই সং জরা ন বেলাই ন ইম্পর্টেন্ট নাঙ্গো তাই জরা ন সিনি লাইফ নি কাইসা কাইসা কাইসা কাইসা সিনি বখানি হিলিক মংনি বিথি আও হিঙ্কে অ কক নই নেই সঙ্গ তাই স্রাবসানি ইয়াগুলো হাইন হাইন রক বাইক রং লাইফিনাই অজরাও তাও সঙ্গ থাংলাইনাই হাইনু খরাং পান্দাও

যতন না ফুকা হাম তাই হাইনু খরং বান্ধব নরক যতন লামসগ তিনি ককটিশাল তালবং তালনি শাল সা শালমারি চিব্রেরা থামসিবা ত্রিপুরা বিশি আগস্টালনি শাল নৈচি থাম শালমারি নই ছাই নৈচি দক ইংরেজি বিশি নরক খাই দ ককবরক পান্ডা হায়ুনি খরং তিনি হায়ুনি খরং পান্ডব সঙ্কুমনি শালনি হাই কক কাহাম খানা লাইগ্রামানো

আবনি ইয়াগুলো সঙ্গ সাকামনি কক রক খালায়ন আও কক কাহাম খালায়ন গান্ধীজি সাবই গলামমানী কক ন কক বরক বাই গান্ধীজি সাবই গলাংখা নরক কথাং বা জিউই টংনাখে অবহাইকে ন বা জিউই টংদি খনা ন আনি পাইথাক সাল হনে তাই সরংমুং সরংনাও অবহাইকে ন সরং দি আং কথাং টংফ্লাইনাই হনে নং সাক সাক নক আ সলাইমুং অং দি জে সলাইমুঙ্গ নং অ হায়ুং ন সলাইজাকে নকনা মুজঙ্গ তাই বসালাঙ্কা নিনি বাইথাংনি পুইতো ন নিনি ওয়ানসুকমুং নিনি ওয়ানসুকমুং ন নিনি ককথায়ও সলাইজাগো নিনি ককথাই ন নিনি সামুং তাই নিনি সামুং ন নিনি লয় তাই নিনি লয় ন নিনি মুলাজা তাই নিনি মুলাজা ন নিনি ইয়াফারমুং অ সংসার ন আও হাইনি বাকি ন তুমুং ন সই লামা ন নং সাই নাই মানখে নং খাকামানো তা ইয়াকার দি তাঙ্গই হিনমালে জেসক ফানো কেবেংমুং কতর ফাইথং সালসায়া সালসা কাহাম বরক রক কপলাই অংনাইন খরকসা বরকনি তমুং তাই বিনি লাংমা বসক জরাতেই নাইথক অংনাই অব বিনি ওয়ানসুক মুংনি সাকাও সে সিজাগ হাইনি বাকৈন খরকসা সেক বরক তমুং ন বিশিংতৈ বরক ন তমুং ন বিশিংতৈ সিনেনা মুচুঙি টংখে বিনি ওয়ানসুক মুং বাহাই আবন সে সাউই মান্না চাইতকি আও গে আসুক জরা খালাইকা গান্ধীজিনী সাইক লংজাক ককাহামন কক বরক পাই

শাল নই নই কংচুকরি মানে শাল নই নই সময় মা খুলায়ো তাই অবশ্যই ভারত হাওয়া সিমিয়া সে হায়ুং গনাঙ্গই ন কংচুক মানে কক হাইন বাকেন তিনি হাই শাল ন্যাশনাল স্পেস দে নই নই এবার জাতীয় মহাকাশ দিবস নই নাই পালাই জাগি দঙ্গ অ শাল না সঙ্গলাই বরম রুই পালাইলাইও তাই মৈতু খুলায়ও তিনি হাই শাল ন আও গ্যাসুক জরাতে সং তিনি নি শাল ন তৈ নাই কিছি যা কক খালাইগা এটাবো সং সাকামনি কক খানানি ফাজিং থাংলায় সাকামনি কক সং তিনি খালায় পাইলস ন তৈ নাই কক কিছি যা থাইজা থাইনি পাইল সংখা অবহাই কাইসা বেরাম অব সিনি লংমাও গবানুক বরক ন অব বেমার বাই মানজাগি দো তাবহাই অং টং জরাব অব সং ন বহাই বহাইকে সং অ পাইলস নিনি না অবনো সঙ্গা সাইমানলায় পাইলস অংখা হই সাইমাননি অবহাই সাইমান না হাই গবানুক শাল নমই তমুং নাতার থানা এবারকে সঙ্গেবর খিনা আজরাও নেলাইকে জরা নাঙ্গ এবার খেবা বেলাইকে নজরাও কে কষ্ট অঙ্গ এবার খেবা সঙ্গাম তামনাই কনস্টিপেশন অঙ্গ আবহাই অং মানে দখা গানকে উলো তামনুক যাক সিপ্রু গাই যে খি লামতই থৈর ফাইমানী নুকজাগ গে আজরাও বেলাইকে সাবো সানাই তাই সামানি লগি লগি ওয়াশি উইসু হুকা গাই থৈরব ফাইমা নুকনাই তাই আবনো কারে নং খিবাই বাইব খিবাই সুগিয়া হাই আবহাই অংনাই অবংখা পাইলস অংমানি কাইসা সিনিমারি তাই আবনো কারিব ইয়কমাহাই অংনাই চুক চুককে সানাই তাই নং আচুকফ্রব আচুগুই আরাম নাই গিয়া আবহাই অংনাই সাক টং থগিয়া হাই অংনাই অফ্রুন নং সাইমাননাই অব পাইলস রকদা আঙি তংখা হংকে আজরা হংকে নং সাক নাই গ্রং রকবাই থাঙিনাই মানজাক মালাই যে টেস্ট রক তংমানি অ টেস্ট রক খাইনানি নাংনাই গে অবনি বাকি সং পইলানো খেয়াল মানারাকথাই তুমুনো থৈ ফায়া ফানো সং তুমুনো নং উরাম উরাম নং খিনা থাংপ্রু হংকে বেলাইনো খি কষাঙ্গ আবহাই অঙি তংখাঙ্কে এবার খিবাই সুগিয়াহাই খিউই পাইব খিবাই সুগিয়াহাই অঙি তংখাঙ্কে তাই ইয়কে সাকে নং আবনো তৈ নাই নং সাক নাই তাংদি সাক হামনগ থাঙে সাক নাই গ্রংরক বাই ডাক্তি খাইনাই নং নাইজাকি খাইদি তাই ডাক্তি তমুং সাক নাই গ্রংরক বাই নাইজাক খাঙ্কে রমদি অব অংদ্রবনো রমজাগে মা হাঙ্কে হামসুগুই থাঙে মানো আবহাই বেমার বেলাইকে কিরিনা নাংনাই আবহাই বেমারিয়া পাইলস গে পাইলস হাঙ্কে তাম তামুখে টংনানি অবরং কিসি সালায়ানো পাইলস তুমুং নাহাই অংই টংখাঙ্কে সঙ্গে লাইফ স্টাইল এবার সিনি যে তমুং চামুং রকনো সং মাসলাইগ্রানাই বুলানো ফাইবার গনাং চামুং রক জানা নাংনাই শাক সবজি তাই গখ্রাং মানে আমাই রক মাচানাই বথাই এবার ফল রক গবং মাচানাই ডাল আবহাই রক গবংখে নরম যে চামুং সিনি বহক এবার সিনি খিরং নরম খতন আবহাই চামুং রকনো সং জানা নাংনাই মাংস মৈস রক গবং কুক চাই নেই সং এভয়েড খাই টংনা নাংনাই তাই আবনো কারিব গবং কুক সং তৈ মানংনাই সং তৈ নঙ্গু হুনপানো সং নাই নাই দি সং আব হাইন নঙ্গু হুমবা ন আব নং জায়গা ফিয়াব কাইসা নং সালো দুই তিন লিটার খাইনে বোতলও দায়তন দি আ বোতল ন নং পাইরি সুগি নং দি আপ্রুস নং সয় সয়কে গবং খে তৈ দা নংখা নঙ্গে আবু নং সাইমাননাই গাবন বাকি সং গবং খে তৈ নংনানি নাংনাই তাই নং জেফ্রু খিতাই নগ থাঙ্গ এবার খিনা থাঙ্গ আপ্রু নং বেলাইকে আচুগুই নং ফানরুই আমহাইকেনাই চাবরুই খিনানি তান চাইতক দি আবনি বাকি নং হিমনাবো নাংনাই তাই ফুঙ্গ ইয়াকে সারিগ জরা সাক সাকনি বাকি নং জরা কারি উই হিমনানি নাংনাই অবহাইকেন নি লাইফ স্টাইল নং চেঞ্জ খাইগানকে নং ও বেমারনি ইয়াকনি কাগৈমানো তাই

0: আও হাইকা তংবিটি ককরব খানা লাইকাবা তাবুক সঙ্গিনী কক থুম খানা ফাইজিং থাইসমন না
1: আও ফাইদিন সঙ্গিনী কক থুম বুলেন খাইন হালেন সালসামরমই হাস্তে বেরামনি কাবাডি বাতালেমুং বাতাইজাকনা থাঙ্গি দঙ্গ আ কাবাডি বাতালেমুং বাতাইজাকনাই উমর জিসিনি নিবিসিং অ বাতালেমুং অংনাই অ আগস্ট তালনি ন সাল নিচিসিনি নিসিমি সাল নিচিচুকু সালমারি জরা অংনাই হকতৈসা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম রুংন খালাবো দোমাসরা লংতরাই বেলি সাব ডিভিজন
0: আও আন ইয়াফাওকে তঙ্গ অ আগস্ট তালনি সাল নৈচিসনি সালমারি ও টেন্থ সিজন নি চিথাম বেরমনি এবার থার্টিন্থ ত্রিপুরা লেজিসলেটিভ এসেম্বলি নি এবার বিধানসভা নি অধিবেশন আচক না থাঙ্গি তঙ্গ আপনি কিতিঙ্গি কিসিসা রায়দা বজাক্ষা বিধানসভা ভবন হাবনানি থাংতানি ও হিঙ্কাই বিধানসভা যে সেবকলাই তংনাই রক বরক বহাইন বরকনি আইডি কার্ড রগ্ন তলাঙ্গি হাবানগ থাঙানি বাকি সাকলাই জাকা তাই আবনো কারে হাইন বিধানসভানি যে আচকমানি জরাও নাই নাই এরং লুকুরক বরকন বহাইন কবক জাকা আরও নাইনানি সিগাংন কাইসা গসিমংলাই আবহাই নাওই আইডি কার্ড সামই বিধানসভা ভবন গেট ফুনুগী এবার মালখুং রক থানা হামনা সিগাংন আবহাই ফুনুগী চেক খাই থাকি বাকি কবক জাকা তাই লগি অবহাই কাইসা মানই রক্তলাং মাংলাক যে মানই বরকনি সাকাও হামিয়া খাইমানো আবহাই মানই রক দিনই বিধানসভা ভবন হাবি মানগলা খাইনি কাইসা কমুঙ্গ সাকলাই জাকা
1: আও রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স অফ সোশ্যাল সায়েন্স কমিউনিটি সার্টিফিকেট কোর্স নি বাকি

0: কাইছে কয়মং বলাই ইয়াসা জাগাই দঙ্গ আ কোর্স তঙ্গ ফ্রান্স জাপানিস জার্মানি স্পেনিশ সংস্কৃত তাই ইংলিস কোর্স সেরানা বাকি কয়লা ইয়াসা জাগাই দঙ্গ অব নৈসাইনিচি দক তাই নৈসাইনিচি সিনি রং বিসিনি এডমিশনের বাকি কয়লা ইয়াসা জাগাই দঙ্গ আবনের বাকি নরক হাবা নক ফিয়কজাক তমা জরব থাঙ্গি কয়লায় জমা রবিমান নাই ফুংনি দামচি তামই সতী থামচিনি সিমি সারেকনি দামনি তামই সতী থামচিনি বিশৃঙ্গ আবনের বাকি পাইথাক সালমারি বসকাং সেপ্টেম্বর তালনি সাল নই সালমারিনি বিশৃঙ্গ আবনের বাকি ওয়েবসাইট রাজাকা আবুংখা www.rkmajrtala.org আবর যতন স্মল লেটার বাইনে নাই নরক অ ওয়েবসাইটে থাঙ্গি লগন খাই নাইমান নাই
1: আও অবস্কাং সেপ্টেম্বর তালনি সালচি সালমারি নি সিমি সালচি সা সালমারি সালনি বাকি বীরচন্দ্র মনু ও সাংরংমা তের সংসার জাগনা থাঙ্গি দঙ্গ সালনি সালনৈনি বাকি সংসার জাগ ও তের ও যত লোক রগ্ন ফাইনাই বাণীক মানজাক ফাইনি তাই তের ন মচাংরিনা বাকি কক থুম তাই হুকমু বেদেকনি ফাইসিংতে কাসা কক মঙ্গ কবক জাকা

0: হাইকে তাই কেসে পাইথাগ দংখ কক্তুমো আনিয়াফব ককব্রক কোর্স ছয় মাস এবার তাল ডকনি বাকি সঙ্গামো চুঙি টংনাই রকন কয়মুং ইয়াচাক জাক হরকা অব কয়মুং ইয়াচাক জানা চেংনাই বসকাং সেপ্টেম্বর তালনি সাল চিব্রি সালমারিনি সিমি তাই তাইন তাইনি সাল এবার কেবা অক্টোবরনি সাল চিবা সালমারিনি বিশুঙ্গ ফর্ম ফিলাপ খাইমানবায়নে ফর্ম রেজাগানে শিক্ষা ভবননি হাবানগ গ্রাউন্ড ফ্লোর রুম নম্বর সেভেন এবার রুম নম্বর স্নি রুম নম্বর থাঙ্গি নরক ছয় মাসনি অ কোর্স খাইনা মুচুং দখানকে নরক থাঙ্গি মান খাইমানানে ফর্ম ফিলাপ খাইনি থাংপুর নরক কাইনি মাংপ্লি এবার পাসপোর্ট সাইজনি ফটো নাই তাই মাধ্যমিক এডমিট কার্ড তাই কুচুক মাধ্যমিক নি মার্কশিট তাই আধার ভোটার কার্ড এবার প্যান কার্ড যেবা কাইসা সিনিমুং আবহাই পরিচয় পত্র এবার খেবা আইডি কার্ড লাঙে থানা নাই তাই আবনি বাকি রং মারি নাই ফর্ম ফিল আপ খাইফ্রু ফিফটি রুপিস এবার খেবা খক বাজি ঘাই জরা ক্লাস নানি জরা গানকে সোমবার নিশিমি শুক্রবার সানজা দাম দক তামই সতী থামছি নিশিমি হর দামচার তামই সতী থামছি জরা ক্লাস নি জরা সাকলাই যাক্ষা হাইনি বাকি নরক অজয় সাকলাই যাক অক্টোবর তালনি সালচি বানি বিশিঙ্গ নরক ফর্ম ফিল আপ খাই না বাইদি যে তাল দক নি বাকি ককব্রক কোর্স খাইনা মুচুমই টংনাইরক গাই অজরাও হাইকে সঙ্গাইছি মানে তিনি সেবুগ বরক তালামনি কক খানানি ফাইসিং
1: আও ফেদিং আছেন সেবুগ বরক তালামনি কওখা নাহারলেন অবংকা কর্পোরেট সেক্টরনি বেকাতেই কিসাস বুকসা আসো থাইন সপনা বাগে কইলাই সানজাগে তঙ্গ আসক থনি মং সাইন্টিস্ট বুকসা আসক থাই তঙ্গ কাই সারা থামছি থাম আবার বাকি অম্বরং নাই নখা বিশি থামছি নি বিশৃঙ্গ রংমা রেং নাই বিই বিটেক এম এস সি এম সি এ পাস খাইজা আবার বাকি অনলাইন টেক কলের পাইথাক সালমারি রেজাকা ও আগস্ট তালনি সাল নিচে সিনি সালমারিনি বিশৃঙ্গ অবাইকেন অবংখা ইসরোনি বেখাক্তি হাইকাবা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বেখাক্তি কিসিসা বক্সা আসুকথানী সপনা বাকি কয়লাই ইয়াসা জাগে দঙ্গ অব বাহাইনা আসুকথানী মং সাইন্টিস্ট আর বক্সা আসুকথাই দঙ্গ কাই চকু চিনই আবার বাকি রংবাই নাই বিই বিটেক পাস খাইজাক দায় অম্বর নাই নখা বেশি নিজে জানে বিশৃঙ্গ

0: হাতেজার অনুবাগী তেকিছা অমর হলের মুদার হিনব সাজাকা আবার বাকি অনলাইন তে কয়লের পাইতাক সালমারি অবস্কাং আগস্তালনি সাল নিচিছিনি সালমারিনি বিসিঙ্গ তাই অবনে বাকি সেন্টার তাই ইন্টারভিউর কলে তানি বিসংতেই সাইমানি ককমকাই সাকলাই জাকা
1: আও হাইকে আনি ইয়াফ দঙ্গ আচুকথাইনি মূ সিস্টেম অ্যাসিস্টেন্ট অব তেলাংজানাই হাইকোর্ট অফ ত্রিপুরা ই অ্যাকাউন্টসনি বিসিঙ্গ অবনে বাকি বুকচা আচুকথাই দঙ্গ খরক ব্রী আবনি বিসঙ্গ এস টি খরক নেই তাই এস সি খরক নেই কয়লাই অনলাইন নিবিসিংতে তেলাংজাগি দঙ্গ তাই পাইঠাক সালমারি হিংকে ও আগস্তালনি সাল নৈচি দক এবার সাবিশ তারিখ নিবিসিঙ্গ সারিখনি দাম্বা নিবিসিঙ্গ নরক অনলাইন নিবিসিংতে ফর্ম ফিল আপ খাই নাইমানবায়ানে আপনি বাকি ত্রিপুরা হাইকোর্টনি ওয়েবসাইটও হাবই নরক ডিটেলস বো নাইমানো তাই ফর্ম ফিল আপ বহাইনো আইনদিনও খাইমানো আপনি বাকি রংমারি নাই গ্রেজুয়েট খাইজাক হার্ডওয়ার এবারে নেটওয়ার্কিং এবারে বা কম্পিউটার এপ্লিকেশন নতুনই গ্রেজুয়েট খাইজাক হায়াকে বা আইটি ও বিশিসানি ডিপ্লোমা খাইজাক আমহাইনা নাই হায়াকে বা বিএসসি কম্পিউটার সায়েন্স বিএসসি আইটি বিসিএ বিই বিটেক কম্পিউটার সায়েন্স তাই আইটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন অব হাই কোর্স খাইজাক নাই উমরং নাই বিসি ব্রেচিনি বিসঙ্গ তাই খাতিজাক বসংনি বাকি তাই বিসি বা গবং ফানো যোগান হানি ব সাজাকা গাই আবনি বাকি রাংমারি রাজাগনে ৫,৭০০ ২৪,০০০ খাই তাই গ্রেড পেতং ২,২০০ খাই নাই তাই লেভেল সেভেন ন খবুই জুদা জুদা যে শেপ দো মারক যতন রাজাগানে সাকলাই জাকা তাই অনলাইন নিবিসিংতেই এক্সাম রোগ না জাগনাই আবো যতন অনলাইনও ন সাকলাই রাজাগনাই গাই সং
0: আও কথা কাছে সং খানাইনে হালাই না আও অবংখা রেলওয়ে অফ মিনিস্ট্রিন বেকাতেই আজকথানি মঙ্কা স্পোর্টস পারসন বুসা আসতে তাঙ্গা কাই বাজি দক আর ও রংমারিং না নাই মাধ্যমিক হাইকাবা কুচক মাধ্যমিক পাস হাইকাবা আই টি আই পাস খাইজা আবনি বাকি অমর নাই নক্ষা বিসি নিচিবানী বিসিঙ্গ খাটে জাগরণী বাকি অমর কিসেসা হলের মূল দঙ্গন হানিব সাকলাই জাকা অবনী বাকি অনলাইন টে কয়লের পাইতাক সালমারি ও বস্কাং আগস্তালনি সাল নিচিব্রী হাইকাবা খানানি সালমারিনি বিসিঙ্গ আবনি বাকি যত নরক সেন্টার হাইকাবা যে আমজকমণি সালমারি রক কলে তার বিসিংতেই সাইমানান
1: আও হাকে আসুক জেরা সঙ্খানালাইকা তিনি সেবগ বরক তালামনি কক তা কিসা খানালায়ন সিনি নবরদ্বীপারনি সকাংবাড়িয়া কক্তমা নবরদ্বীপনি সকাংবাড়িয়া কক্তমাও সাকলাই জাখা নখা চুমুই কিসা কবল জাকতং নাই তাই কাইসা কুইসু থাই অঙ্কে ফেরাং গুই ওয়া দৈফানো ওয়াইমান হনিনি সাকলাই জাখা তিনি তুংমারি তঙানে সাকানি ফাসিং থামসি বা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি ফাসিং নৈচি দক ডিগ্রি সেলসিয়াস তাই মিয়ানি তুংমারি তঙমানি থামসি বা পয়েন্ট বা ডিগ্রি সেলসিয়াস ওখাই নবরতী হকুনি মারি দো ৯৬% তাই খামাও ৫৬% ওখাই যত সিনি ত্রিপুরা হাস্তিনি যত ডিস্ট্রিক্টও ন ফেরাঙ্কি ওয়াতেই ওয়াইফানো মানু কাছে কিছু থাইও আপন বাই হজাক তং না বাকি লোকরকন সাজাক্কা ওখাই তিনি পান্ডানো কম থেঙ্কা আং তনুজা
0: আং আলেকজান্ডার
1: আও হিঙ্গে অজরাও হাইনি খরাঙ্গ তাং সারচা মুখানালায় না তনুজা দেববর্মানি খরাঙ্গ

আসুজরা তনে যা দেবর মনে খরং রাজা বঙ্গর খানার জাকা আকাশ বাইনে আগরতলা বলে আগুন পাইকা তিনি ফুনি কক বড় পান্দা হাইন খরং যত ফুঙ্কা।

0: জরানি বিশিং তিন সঙ্গ বেবাক সামুং ন খাই তাই খাই তাই জরা বেলাই নিনবাকি বিথি এবার মলহম হই সঙ্গ ওয়ানসুগুই মানো তাই কেসা কক দুঃখ ফাইতং খাল এরিয়া ওই জরা নো জরা জরানি বিশিং ইয়াসকনে নাম চাইতো গানে হ্যালো এই লামসগ তাকুক বরণ সাহর দং ফুং কাহাম ও সাদি দো জরানি বিশিং যতন কিসা কিসা কে থাই পেরাই কেন সাই থাকবাই কেন হামবাই তৈ নব ফুং কাহাম তে বেশা আই সালাই মানে জরানো যতন সালাই কতর বিথি জেসা সঙ্গন জেসা জরাও সঙ্গন ক্রাকলাইথানি ফান্ডো হ্যালো এ ফুং কাহাম তাকুক বরণ সাহর দ জরানো বিথি চিনি লংমানি কতর বিথি জরানো কেসা নেটওয়ার্ক আপ ডাউন খাই দা
1: কিসা মানহাই হাইন তাই হারং কি দো

0: নগুলা আমি বাগাই
1: অ
0: তাই আপনো যেটা জরানি বিছিঙ্গো চং জরানো রমানি নাঙ্গো
1: বেছে
0: বিথিব নাঙ্গো
1: হুম
0: বেছং আরো গেরেন খলাই দংখাঙ্কাই আবতাই বিথি সামগো নাঙ্গো
1: হুম
0: আপনো চিনি যে সেরাই ফুরত সেরাই নঙ্গি দং
1: তরই
0: লগৈ তরই থাঙ্গো না
1: তরই
0: লগৈ রাঙ্গি থাঙ্গো যে প্রব বিনি জরা পাই থাঙ্গো আপ্রবন আপনি এক্সপায়ার হিং হাতাই তো
1: বা
0: পিথিব আব হাজবলে পিথিবিনি যে ভ্যালিডিটি দঙ্গ আর ভ্যালিডিটি লাইসেন্স বিনি এক্সপায়ার পাই
1: কেনা
0: পিথিল তুমি এক্সপায়ার পাই যাগো নং কোনো টাকা হাঙ্গাই নিনে বাকরি আব সাই সিং সে নাই আমি সে সিনে লাঙ্গাবো বাও জরা রক তো নো জান জান জরা জা আব মো সাঙ্গাই নো কাইতে সালাম নাই তা কাইতে বেস নাম জা দাবগিকো মাছিং জরাকে মাছিং হাবকা কসাঙ্গিন ফাইকা আবো জরাম থিয়ারি লো ব্লক লাইকাই এই মাছিং সাল হাবকি ফাইকেবলা হনি কিন্তু যে পু কুমরক বারে ইয়োকো সাজলাং মল ফাইয়ো আকু বো থিজা গিতাম ওই সাজলাং মল ফাইছো পাইকা কুমরক বার ও জে ব্লক লাইবি তে হেরো তো মুই ফাইরো নি সালাই ব্লে আবো জরা পাইনি আবো মসাঙ্গাই ফাইয়ো আবো কাইছে বিথি
1: জরানোটা
0: নিনি সামুং দাংথিনি হিনি কক হাতেনি হিনি কেবল আবো মানে এক হাতিয়াতে খাবা হাতিয়াতে খলাইয়ে কোন কক থানা নাংনাই সামুং দাংনা নাংনাই তাই আইন সাউই মানো মাই দে সিনি ইয়া সামুং দাংই
1: বুঙ্গিয়া
0: বেন দাংই মানো মাই আবো লাংখন দাংই বুঙ্গিয়া নং জেতা বিনি কই সই কুইতে খলাইয়ে নং বাইকে দাংছনা নাং আবো তিখেন নং মা
1: দাংনাই
0: দে তাবো নং আবো
1: জরা রুই সঙ্গে সামুন খালো গই না সিঙ্গি সরা খাইকে জরান বিং সঙ্গে কুথুক হবুনি ফানো সাজাই ফাইমান হ্যালো হ্যালো ফুংকাহাম ফুংকাহাম তাই জরা সঙ্গে রাখলাইনি ফরেন
2: জরানো খাকা থাকা

0: ko so ko tam kam ni ni no ha ko song bele he da bai ma ta ai ni ma ni ba ge ha ko lo ko tam ba ge ta wo ke dum kha ta tho ge si ma ta kar da la ke na kha ma re ko song ro wi ba na ke kha ta tho re jan kha ta ma no ko kha wa
1: ha bai Hello. Hello.
2: Phone
1: kaham boroni chhaur.
2: Jalai phone. Jorano jini kau kau sama joran
1: ha. Hey, jorano bithi. Sin lang mau.
2: Jorano bithi. Lang mana joran bithi abo. Jalai nang kuman kau kau sama tu kau bukungan.
1: Ah. Hambai neng boroni chhaur tu angsa sagra ya kuda sagra.
2: Kuai kuai kuai rotan pur hakatan kami ni kali sosi deh broma.
1: Oh, da sadi.
2: বহু বই কক মাথায় অনেক বলক হয় কারণ কোন সময় কক যোগ হাপান নরক
1: ইয়া সাকলি মানি আর বঙ্গ আও
2: বঙ্গ আবে কোন তো কোন ইয়া
1: আও মাস হাকা বলা তিনি তো না
2: জরা আব সাঙ্গারে নাঙ্গ মানে
1: এই
2: বসাপতিন বড় খাইনা বা জরা তংসেনি খাইলে নাঙ্গ আব তিমি আ যেমন জিনি তাং মানে তিন মানে খরা জরা তংসেনি তাং না নাঙ্গা
1: জরানি বিশিং সং চিনি চাই টক মাবো টং না নাং নাই আবু নুতা
2: জরানি চেতনি চেত খাই চিনি খুব খাইনা ফার আবো বৈশাখ মাস রক মাইকে খাই আবো আ জরা তো খাই খাই মাই ভান জি খাই আবো কো এ বৈশাখ মাইকে মাই ভান খাই আর কে কক রসাম গ্র জাতি কলি জার রক টংলি দে গাই ওবো হাই না নি নি খেত মাই বনা বরি নি
1: ตาอาสาสาวนมาสมัยบ่ให้อาจรตรงพรมบ่ให้ให้1 บาทอาทิตย์มาสมัยบ่เต็มใบมามาบ่พออ้าวอ้าวไปให้ตาอืมไงสินี่ตางนาปีนาบ่จะคุณทานาหินดาบ่อาจรวนนึงดังสอบอยากให้ออมสไตม์นึงทางทานาทางออฟฟิศนี่ไตม์ตรงเช่นจรตรงสอบอยากให้อาบ่อาบ่เล็กไปเช่นดอกคนทานาอีจ้ะอืมๆอืมอัปเดตออกจ้ะอืมนึงดังดีๆให้ตัวนี่นะจรตรงทานี่เนาะโอ้จรจรไปทางนั้น1 คนก็ কতর বিঠি
3: জরানো
1: বিঠি
3: জরানো দাম রিয়া খাই জরা বাই জরা পংকিনি যত কিছু নক খাং না ব এত মাইব না ব যে কোন কিছু খাইনি জরা সারা সেনিয়া জরা নো সং লোবান মার নাই এ জরা সারা সেন কোন কাজ খাই গো ফলিয়া জরা লাই খাং খাই তিনি এ কোন মানে গো তাই না ব মানে কাইনে নি বা যে কোনো মাই বর্ণা নে আবু জরা বিষ্ণু না সং মা টং না জরাং খা অমূল্য সেই গো বাই জরা সারা কোনো সং কাঠেনে জরা সংসতি সং জরা সংসতি যত কিছু নক কাং না নি কথা তো কিছাই লাই না নি এ জরা সংসতি সং মা পাম লাগে যা
1: আও বেলাই খে হামবাই দাখুক আও জরাং খামহাই কাইসা বিথি সিংন দরজনি ফান বাংরিব তাই সিনি লাংমাও সং সকাঙ্গই থাংনানি বাগৈ সংন ফান রুব সং জেসে কেবং মঙ্গ কলাইব সং আ জরাও খে উফ আনি সলাই বারা বিরিমান নি বরগলে ক্রি খেনা নি হিনপানো সংন জরা নি বাক জরা নি লাইরেরক সিনি আ বিরিমান রক হামরেরক অঙ্গ হ্যালো ই ফুংকাহাম তাকুক পাই থাক জরা ফাইসিং
4: জরা নেতাই মা বাই জরা বাই জরা
1: আও

0: বড় নিশা হরে তো নি মং রক সাইরে গ্রদি তনু যা
1: যেমন
0: জরানি বিশিংগন তিনি ব সিনি যে কক দু কৃঙ্গাইরক বাই কৃঙ্গরি মানকানা হে আংখাখলায়ো গাই জরা আনু সাউই দংখাওরনি বাসা সিদি হিনে গেই ফাইনাই তাল লগতে সেনরক বাই মহাইকেন কদাল কক বথমা তুবুই নরক বাই কৃঙ্গনানি ফাইসিং ফাইওনাই আং গেই তিনি না নরকনি লগি তংমানি নরকনি বুকুক তনু যা তাই আং অরন বাসা সিনাই আও জরা সঙ্গন থিনাঙ্গো ইয়াপরি সেই থাংতানি জবাও আমাকে জরানো সাক সাক জরার ওই বসং যে জরানি বিশ সামুং পাইরই নেই যে কেবেন মূনকে জরার ওই সঙ্গ আবনি ইয়াকি সখরি থানো যতন হামবাই তাই যতন কাহাম করং দিন তাই পাই থাকো হাই খুলমবাই কে তাই যতন কাহাম করং দিন তে ফুং কাহাম

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ভারত। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ট কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে সাংবাদিকদের বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে গতকাল বলেন, ২০০১ সালের ৭ই অক্টোবর শ্রী মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৫ বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের ১৪ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
1: সেবা সেতু অভিযানকে তহত ১৫ দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়া লোক উপস্থিত রয়ে তো আপ ওয়া আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়গা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন যে যোজনায় হ্যাঁ জিসকা লাভ সবই লোগোঁ তক পৌঁছনা হ্যাঁ তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যাঁ।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের বৈঠক করেন। বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এ ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন

0: ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতারমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতারমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয় তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতারমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতায় আসছেন। প্রতিরক্ষামন্ত্রী আজ দুপুরে কলকাতার জিআরএসি ভবনে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচটি প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। এরপর প্রতিরক্ষামন্ত্রী ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান সহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর বলে সূত্রের খবর। প্রতিরক্ষামন্ত্রী এদিন সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে খেলার সাক্ষী থাকবেন। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গতকাল গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন যে অহিংসা ও শান্তি ভারতের সংস্কৃতি এবং অহিংসার এই মূল্যবোধকে দুর্বলতা মনে করার ভুল কারো করা উচিত নয়। তিনি বলেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করা সরকারের প্রধান কর্তব্য। নতুন দিল্লিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
1: अहिंसा का अर्थ केवल इतना ही नहीं है कि किसी को की हत्या मत करो, किसी को मारा नहीं आना चाहिए। अहिंसा का अर्थ है मन, वचन और कर्म से किसी भी रूप से किसी को पीड़ा न पहुंचाई। अहिंसा के मूल्य को हमारी कमजोरी किसी भी सूरत में नहीं समझी जानी चाहिए। हमारे अहिंसा को गलत मत समझो, अहिंसा और शांति हमारी संस्कृति है।
0: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস 1994 সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত দুই দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয়পুরের একটি পরীক্ষা কেন্দ্রে অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স টেস্ট AIAPGET আয়োজনে গাফিলতির কারণে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেসার্স এডুকুইটি কেরিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এই নোটিশের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গে মেসার্স এডুকুইটির তালিকাভুক্তির বিষয়টি স্থগিত রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে যে 49 জন পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দিতে পারেনি তাদের আগামী মাসের পয়লা তারিখ সকাল 10টায় জয়পুরের রাজস্থান কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ফর উইমেনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইস্যু করা সংশোধিত প্রবেশপত্রে জানানো হবে বলে NTA জানিয়েছে। এই অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। এই সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডীয় শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসায়ীদের সুরক্ষায় কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় কার্নি জানান, একটি নতুন ও সামগ্রিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য কানাডা এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকার সঙ্গে আন্তরিকভাবে ও নিবিড়ভাবে কাজ করছে। কার্নি আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব কানাডা মেনে নিতে পারে না। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি

কানাডীয় আলোচনাকারীদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন। জাতীয় মহাকাশ দিবস আজ। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। দিনটি বিশ্বের ইতিহাসে এক বিরাট মাইল ফলক। এই দিনের স্মরণে দেশজুড়ে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয়। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটি স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। নেদারল্যান্ডসের অ্যামস্টেলভিনে FIH বিশ্বকাপে ভারতীয় পুরুষ হকি দল বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে 1-3 ব্যবধানে পরাজিত হয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। ম্যাচের প্রথমার্ধে ভারত দুর্দান্ত খেললেও শেষ কোয়ার্টারে 2টি গোল করে নেদারল্যান্ডস। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। 52তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। নেদারল্যান্ডসের হয়ে 3টি গোল করেন ডুকো তেলগেনক্যাম্প, টিজে হোয়েডমেকার্স এবং থাইস ভ্যান ড্যাম। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল SC দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। দুদেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু গতকাল আগরতলার নন্দননগরস্থিত ডনবস্কো স্কুল ও রামনগরস্থিত বাণীবিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মধ্যে মত বিনিময় করেন। ডনবস্কো স্কুলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার স্কাউট ও গাইডরা রাজ্যের অগ্রগতিতে বিভিন্নভাবে তাদের অবদান রেখে চলেছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে স্কাউট ও গাইডদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। রাজ্যপাল বাণীবিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে বৃক্ষরোপণ করেন। ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজ্যপাল বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণ ভবিষ্যৎ প্রজন্মের উপরই নির্ভরশীল, এই কাজে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে নবনিযুক্ত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে দলের জাতীয় উপসভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে উপস্থিত ছিলেন। একটি সামাজিক মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, সাংগঠনিক বৈঠকগুলোতে সবসময় নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গির বিনিময় হয়ে থাকে, যা দলকে শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে সংযোগ গভীর করে তোলার এক লক্ষ্য। এর আগে বিজেপি সভাপতি নীতিন নবীনও দলের নতুন নিযুক্ত জাতীয় কার্যনির্বাহী সদস্যের সঙ্গে বৈঠক করেন। প্রসঙ্গত, বিজেপি জাতীয় কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবও রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজি মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে। আগামী 28 আগস্ট রাত 11টা 45

শেষ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশজুড়ে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। গতকাল নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে জানান, 7 অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর পূর্তিও এই অভিযানের মাধ্যমে উদযাপন করা হবে। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হবে। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা উৎসবের সমাপ্তি হবে। ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথ জিও মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোডের রাধেশ্যাম মন্দির, ইস্কন মন্দিরে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম উৎপাদন সত্ত্বেও দেশে আভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ইথানল উৎপাদনে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নয়, বরং কম উৎপাদন উৎসবের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত ক্ষতি এবং মজুতদারির মতো কারণেই দাম বেড়েছে। চলতি মরশুমে চিনি উৎপাদন প্রায় 306 লাখ টন হতে পারে বলে অনুমান করা হয়েছে। দাম নিয়ন্ত্রণে 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের জন্য মজুত সীমা 400 টন নির্ধারণ করা হয়েছে। আগামী 15 অক্টোবর থেকে আখ মাড়াই শুরু হলে উৎসবের মরশুমে চিনির সরবরাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচলও এখনও নিয়ন্ত্রিত রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, নারঙ্গি আগরতলা যাত্রী ট্রেন আজ সন্ধ্যা 6:30 নারঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আজ সন্ধ্যা 7:20 আগরতলা থেকে রওনা হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতিশীল নকআউট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গেল কল্যাণ সমিতি। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-0 ব্লাডমাউথ দলকে পরাজিত করেছে। আগামী 25 আগস্ট এগিয়ে চলো সঙ্গের সঙ্গে ফাইনালে খেলবে কল্যাণ সমিতি। আজ দুপুর পর্যন্ত আবার পূর্বাভাসে জানানো হয়েছে, আগরতলা আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা ও তার আশেপাশে বৃষ্টি 145.8 মিলিমিটার। আগরতলা আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এদিকে গতকাল সন্ধ্যা থেকে আগরতলা শহর ও শহরতলিতে প্রচুর বৃষ্টি হয়। খোয়াই, ওম্পি, তৈজু প্রভৃতি এলাকাতেও গতকাল প্রবল বৃষ্টি হয়। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব করিশ্মা জমাতিয়া রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বস্কাং সেন্তমর তালনি সালবা সালমারি ফ্রংনাই রং সালো দিল্লি কতালনি বিজ্ঞান ভবন রংনগ ফ্রংনাই খরক ব্রেচি জানো বসং ফ্রংনাই সকাত রেওয়ান রংকক চংলাইনি অকসাকা রংনক রংতাই সাইথাই সৈথাই রং বেদেকনি নাইকল মুম্বাই হাঙ্কর হাস্তে তাই বসং বেরামনি রেমথামো অমহাই সকাত মাননাই ফ্রংনাই রংনো সাইজাকা পিএম শ্রী সাবরুং কুচুকুক মাতমিক রগ্রংনি ফ্রংনাই রঞ্জন দেবনাথ ও সকাত ইয়াফারজাবনানি বাকি সাইজাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেটিনালু মিয়া নন্দনগরনি ডনবস্কো স্কুল তাই রামনগরনি বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বেড়াইনাইখা ও রংনক খুমনৈনি স্কাউট এন্ড গাইডনি বাইথাং খাতুঙ্গুই সামুং তাংনাই তাই ফ্রংনাই রকবাই কগলাম সালাইখা ডনবস্কো স্কুল ও স্কাউট এন্ড গাইডনি আদংসং হাস্তেফানো গার্ড অব অনার রেখা হাস্তেফা বাণী বিদ্যাপীঠ রংনকব স্কাউট এন্ড গাইডনি আদংতাই ফ্রংনাই রকবাই কগলাম সালাইখা ব রংরকনি নখলাও বুফাং বসা কাইখা মোজাং নালু সাকা বিকশিত ভারত অংনা নাহারমুং সুপুংনা বাকি থিনাংনি আজাই সংনিথানী বারজাতঙ্গ ও সামুঙ্গ স্রংনাইর বিসকাঙ্গি ফাইনানাঙ্গানো হাকতনি দরবার ফাং বক্রক সূর্যকান্ত সাকা জরাতৈ দরবার খ্লাইমা হায়ং বেরম পৈতু থাংজাকমুং বাংরিও তৈ রং ফনাংমা তাই রাংরি বাংরি থানী চুবাও মিয়া দিল্লি কতালো ফিলচিসা ব্রিক্স কেরং দাংসাও ব সাকা কতালকু দরবা খ্লাইমু উংখা রং থং বাংরিমানী কাইসা থং ব্রিক্স হাকতনি দরবা খ্লাইমু

0: নমস্কার, সুপ্রভাত। অভিজ্ঞাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি পিন্টু লাল,
1: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু নিবেদিতা।
0: আজ 23শে আগস্ট, জাতীয় মহাকাশ দিবস। 2023 সালের এই দিনে ভারতের চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছে অবতরণ করে। এই ঐতিহাসিক সাফল্য ভারতকে বিশ্বের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন মর্যাদা এনে দেয়। এই গৌরবময় ঘটনাকে স্মরণ করতেই ভারত সরকার 23শে আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছে। জাতীয় মহাকাশ দিবসের প্রধান উদ্দেশ্য হল মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণার প্রতি উৎসাহিত করা। এই উপলক্ষে

0: বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী, কুইজ, আলোচনা সভা, বক্তৃতা এবং নানান শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আর্যভট্ট উপগ্রহ থেকে শুরু করে চন্দ্রযান, মঙ্গলযান এবং আদিত্য L1 এর মতো অভিযান ভারতের বৈজ্ঞানিক সক্ষমতার উজ্জ্বল উদাহরণ। জাতীয় মহাকাশ দিবস আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, বিজ্ঞান মনস্কতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে বড় সাফল্য অর্জন করা সম্ভব। এই দিনটি তাই প্রতিটি ভারতীয়ের কাছে গর্বের এবং অনুপ্রেরণার দিন। এটি তরুণদের নতুন স্বপ্ন দেখতে এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে অবদান রাখতে উৎসাহিত করে।
1: ঠিক একইভাবে প্রতি বছর 23 আগস্ট বিশ্বজুড়ে দাস ব্যবসা ও দাস প্রথা বিলোপের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এই দিনটি দাস ব্যবসার শিকার লক্ষ লক্ষ মানুষের দুঃখ, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করার সুযোগ দেয়। 1791 সালের 22 থেকে 23 আগস্ট রাতে বর্তমান হাইতির সেন্ট ডোমিঙ্গো অঞ্চলে দাসদের ঐতিহাসিক বিদ্রোহ শুরু হয়েছিল। এই বিদ্রোহ পরবর্তীকালে হাইতির স্বাধীনতার পথ প্রশস্ত করে। দাস প্রথার সময় অসংখ্য মানুষকে জোর করে তাদের পরিবার ও দেশ থেকে বিচ্ছিন্ন করে দাস হিসেবে বিক্রি করা হতো। তাদের উপর চলত নির্মম অত্যাচার ও শোষণ। এই দিবস আমাদের সেই অন্ধকার ইতিহাস থেকে শিক্ষা নিতে এবং মানবাধিকার, স্বাধীনতা ও সমতার গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত যে বর্ণবিদ্বেষ, বৈষম্য, মানব পাচার ও যে কোনো ধরনের শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করা। এই দিবস একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ করার অনুপ্রেরণা দেয়।
0: এবার দেখে নিই ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি। 1942 খ্রিস্টাব্দে আজকের দিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়াবহ সংঘর্ষ স্টালিনগ্রাদের যুদ্ধ শুরু হয়। 1947 খ্রিস্টাব্দে আজকের দিনেই স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী হিসেবে সর্দার বল্লভভাই প্যাটেল দায়িত্ব গ্রহণ করে।
1: 1991 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ে অর্থাৎ WWW সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। লোকসভায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন অর্থাৎ MGNREGA 2004 সালে পাস হয়।
0: আজকের দিনে জন্মগ্রহণ করেছেন 1918 খ্রিস্টাব্দে গোবিন্দ বিনায়ক কারিন্দকর। তিনি ছিলেন বিখ্যাত মারাঠি কবি, লেখক, অনুবাদক ও সাহিত্য সমালোচক। 2006 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন। সেই সঙ্গে আজকের দিনেই জন্মগ্রহণ করেছেন 1944 খ্রিস্টাব্দে সাইরা বানু। তিনি হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং দিলীপ কুমারের স্ত্রী ছিলেন।
1: কে অর্থাৎ কৃষ্ণ কুমার কন্নাথ 1968 সালের 23 আগস্ট অর্থাৎ আজকেরই দিনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়কদের অন্যতম। সঙ্গে কুলদীপ নায়ার, যিনি 2018 সালের 23 আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী।
0: দেখে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলি। এবারে বিজ্ঞাপন বিরতি।
2: আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 থেকে 25 আগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হাম রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হাম রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি তাদের

0: হাম রুবেলা টিকা দেওয়া হবে। 10 থেকে 17 অগস্ট 5 থেকে 10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18 থেকে 25 অগস্ট 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।
0: আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 থেকে 25 অগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হাম রুবেলা টিকাকরণ অভিযান। 9 মাস থেকে 10 বছর বয়সী যে সকল শিশু হাম রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি, তাদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। 10 থেকে 17 অগস্ট 5 থেকে 10 বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর 18 থেকে 25 অগস্ট 9 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।

এবারে লিখছে তোমায় পর্ব। প্রথম চিঠিটি পাঠিয়েছেন শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবীঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। শ্রদ্ধাভাজনের সু অভিজ্ঞাপন। জীবনের প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য সংঘাত লুকিয়ে থাকে। এই সংঘাত কেবল বাইরের নয়, আমাদের অন্তরেরও। অহংকার এবং অধ্যত্ব যখন বোধকে গ্রাস করে, তখন জন্ম নেয় এক নির্মম মানসিক সংঘাত। এই সংঘাত আমাদের নিঃশব্দে ক্ষয় করে দেয়। আমার জীবনের এক ছোট্ট অভিজ্ঞতা। গভীর দাগ কেটেছিল মনে। এক অহংকারী মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে বুঝেছিলাম, তর্ক জেতা যায় কিন্তু মন জেতা যায় না। অপরকে ছোট করার অধ্যত্ব এক অনিবার্য শূন্যতা তৈরি করে। আমাদের মনের ভেতর শান্তি ও অশান্তির দ্বন্দ্বই আসল সংঘাত। আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে ধ্বংস ডেকে আনি। কাছের এক বন্ধুর সংকটে পাশে দাঁড়াতে গিয়ে অহংকারের যে নির্মম রূপ দেখেছিলাম, তা আমার অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছিল। সত্যকে আড়াল করে নিজের ঔদ্ধত্য প্রকাশ করার সেই মানসিকতা সমাজ সম্পর্কের সুতো ছিঁড়ে দেয়। সংঘাতের মূল কারণ আত্মগর্ব ও অহংকার। আমি বড়, এই বোধ থেকেই সংঘাতের সূত্রপাত হয়। সহানুভূতির অভাব ও স্বার্থপরতায় সংঘাতের জন্ম দেয়। অন্যের দুঃখ ব্যথায় সমব্যথী না হওয়াও

সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। সংঘাতের প্রতিকার করা যায় বিনয়, পরমত সহিষ্ণুতা, অহংকার বিসর্জনের মাধ্যমে। সংঘাত চিরতরে নির্মূল করতে হলে দরকার অন্তরের আলো, যে আলো অহংকারের অন্ধকার সরিয়ে মৈত্রী আর ভালোবাসার হাত বাড়িয়ে দিতে পথ দেখায়। ক্ষমা ও আত্ম উপলব্ধিই পারে এই মানসিক সংঘাত মুছে দিতে। তাই তো কবিগুরুর অমর বাণী স্মরণ করে বলতেই হয়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। প্রণামন্তে ইতি বিনীত শিশির দাস, অষ্টম শ্রেণী, দেবীঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

আমার হাতেও কিন্তু এই মুহূর্তে আরও একখানি চিঠি রয়েছে। বন্ধু লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, মানুষের জীবনে সবসময় যে অনুকূল পরিস্থিতি থাকবেই সে কথা জোর গলায় কখনো বলা যায় না। এমন কোনো কোনো অনাকাঙ্ক্ষিত ও বেদরদি মুহূর্ত হঠাৎ করে এসে পড়ে, তখন জীবনটাই যেন শুষ্ক মরুভূমি হয়ে যায়। আনন্দ, সুখ, খুশি, মজা, সব কিছু এক নিমেষেই যেন কাটাঘুরির মতোই ভোকাট্টা হয়ে যায়। সে সময় মনে হয়, এই কি তবে চেয়েছিলাম? ছোটবেলায় মা বাবার নির্ভরযোগ্য স্নেহ, ভালোবাসা আর আদরের নিরাপত্তা বেষ্টিত ছাতার তলায় ভাই বোনেরা একসঙ্গে মানুষ হই আমরা সকলেই। সবুজ অবুজ কিশলয় মনে সে সময় বিন্দুমাত্র থাকে না স্বার্থ, হিংসা, পাপ এবং নানান জটিলতার বিষয়গুলো। প্রবহমান সময়ের সাথে সাথে কখন যে মা বাবারা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যান আর আমরা অতি পরিণত ও স্বার্থপর হয়ে যাই, নিজেরাও তা বুঝেও বুঝি না। তার উপর বিয়ে থাওয়া, সংসার হয়ে যাবার পর যখন বউতে বউতে শুরু হয়ে যায় হিংসা, বিবাদ, ঈর্ষা, মতবিরোধ, তখনই সম্পর্কের মধ্যে ধরে ফাটল, ভাঙন এবং বিভিন্ন ধরনের জটিলতা। নানান পরিবার থেকে বিয়ে হয়ে আসা বউদের ভাবনা, চিন্তা, রুচিবোধ এবং মন মানসিকতার বিস্তর প্রভেদের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে বাড়ির ছেলেদের তখন হিমশিম অবস্থা। সংসারের মধ্যে সে যেন এক নীরব সংঘাত। বাড়ির পুরুষদের হয় সমস্যা, শ্যাম রাখি না কুল রাখি ভাবতে গিয়ে ছত্রখান হয়ে যায় ছোটবেলায় দেখা স্বপ্নময় সেই সোনার সংসার। বৃদ্ধ বয়সে ছেলে আর ছেলের বউদের সংঘাতের বলি হন সেই সব নিরপরাধ বাবা মাই, যারা এক সময় কলিপিঠে করে তাদের সন্তানদের মানুষ করেছিলেন। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে শেষ বয়সে, অনেক মা বাবারই ঠাই হয় সেই দূরবর্তী বৃদ্ধাবাসে। সংসারের এই তো সকরুণ পরিণতি। আসলে সাংসারিক সংঘাত অনেকটা ক্যান্সারের মতোই, কিংবা ঘুন পোকা, কখন যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সব কিছু হঠাৎ তছনছ লণ্ডভণ্ড করে দেবে, আগে থেকে তা টের পাই না কেউই। সকলকে জানাই শুভ শরতের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিনীত সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহরা, উত্তর চব্বিশ পরগনা।

0: জাতিভুক্ত অপজাতি খ্রিস্টান, অপজাতি বৌদ্ধ, মুসলিম, শিখ, জৈন ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল ছাত্রছাত্রী 2024-25 সালে কমপক্ষে 2 বছরের পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য সরকার অনুমোদিত রাজ্যের এবং রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 2024-25 সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং শর্ত সাপেক্ষে সংখ্যালঘু কল্যাণ দপ্তর থেকে এককালীন আর্থিক সহায়তা 1,00,000 টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়ে প্রথম কিস্তির 50,000 টাকা ইতিমধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে গেছেন এবং এককালীন আর্থিক সহায়তার দ্বিতীয় কিস্তির জন্য bms.tripura.gov.in অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন, কিন্তু প্রথম বর্ষের উত্তীর্ণের প্রমাণপত্র এবং দ্বিতীয় বর্ষের ভর্তির নিদর্শন bms.tripura.gov.in এ আপলোড করতে পারেনি, অথবা আপলোড করার পর মূল ডকুমেন্টস দপ্তরে যাচাইকরণ বা ভেরিফিকেশনের জন্য প্রদর্শিত করতে পারেননি। সেই সকল ছাত্রছাত্রীদের বর্ধিত সময়সীমা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in এ কল্যাণ অনলাইনের মাধ্যমে আপলোড করার জন্য এবং সকল মূল ডকুমেন্ট সংখ্যালঘু কল্যাণ দপ্তরে প্রদর্শিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে। বিস্তারিত বিবরণের জন্য সংখ্যালঘু কল্যাণ দপ্তর আগরতলা পশ্চিম ত্রিপুরা যোগাযোগ করতে পারেন অথবা সংখ্যালঘু কল্যাণ দপ্তরের ওয়েবসাইট minoritieswelfare.gov.in এ বিস্তারিত দেখতে পারেন আপনারা।
1: ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকারীর পক্ষ থেকে ককবরক শিক্ষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম ও প্রসপেক্টাস শনি, রবি ও ছুটির দিন বাদে আগামী 14 সেপ্টেম্বর 2026 থেকে 15 অক্টোবর 2026 বিকেল 5টা পর্যন্ত শিক্ষা ভবনের রুম নম্বর 7 দেওয়া হবে। যোগ্যতা 6 মাসের কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম বয়স গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এর মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র। আসন সংখ্যা 50। সন্ধে 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস হবে। আগামী 29 অক্টোবর 2026 ইংরেজি সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত শিক্ষা ভবনের রুম নম্বর 7 শিক্ষার্থী নির্বাচনের জন্য মৌখিক ইন্টারভিউ হবে। 30 অক্টোবর 2026 তারিখে অফিসের নোটিশ বোর্ডে যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
0: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ডিমাপুর স্থিত উত্তর পূর্বাঞ্চল 2026 সাংস্কৃতিক কেন্দ্র 2027 অর্থ বছরের ইয়াং ট্যালেন্ট আর্টিস্ট অ্যাওয়ার্ডের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে। লোক উপজাতীয় সঙ্গীত, গান ও নৃত্য, থিয়েটার, নৃত্য, নাটক, মূকাভিনয়, চিত্রকলা, কাঠ, বেত ও বাঁশের হস্তশিল্প, ঐতিহ্যবাহী তাঁত ও হস্তশিল্প, মৃৎশিল্প সহ বিভিন্ন শিল্পকলার ক্ষেত্রে অসামান্য প্রতিভাধর শিল্পী ও কারুশিল্পীরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। 31 মার্চ 2026 তারিখ ভিত্তি ধরে 18 থেকে 30 বছর বয়সী তরুণ শিল্পী ও কারুশিল্পীরা আবেদন করার যোগ্য। নির্বাচিত প্রত্যেক পুরস্কার প্রাপককে 20,000 টাকা, একটি সম্মানপত্র এবং একটি স্মারক প্রদান করা হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের আদিবাসী স্থানীয় বা বাসিন্দা হতে হবে। একই ক্ষেত্রে পূর্বে রাজ্য বা জাতীয় স্তরের অনুরূপ কোনো পুরস্কার প্রাপ্ত প্রার্থীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। যোগ্য শিল্পী ও কারুশিল্পীরা সংশ্লিষ্ট রাজ্য সরকারের শিল্প ও সংস্কৃতি বিষয়ক দপ্তর বা গুয়াহাটির পাঞ্জাবাড়ি স্থিত শিল্পগ্রাম অথবা ডিমাপুর স্থিত এনইজিডিসির এনএজিসির প্রধান কার্যালয়

এবারে বিভিন্ন তথ্য। ত্রিপুরা বিধানসভার সচিবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ভারতীয় সংবিধানের 174 অনুচ্ছেদের উপধারা 1A প্রদত্ত ক্ষমতা বলে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন আগামী 27 আগস্ট 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সকাল 11টায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে অবস্থিত বিধানসভা ভবনে অনুষ্ঠিত হবে। সংখ্যালঘু

0: থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আবেদনপত্র nejtc.https.nezccindia.organization.gov.in হোম অ্যাডভার্টাইজমেন্ট এই ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র 31 আগস্ট 2026 মধ্যে অবশ্যই ডিমাপুর স্থিত NEJDC-র কার্যালয়ে পৌঁছাতে হবে।
1: ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা TBJEE এর মাধ্যমে এলাইট হেলথ কেয়ার, ফার্মেসি এবং নার্সিং কোর্সে 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির জন্য কাউন্সিলিংয়ের নতুন তারিখ জানানো হয়েছে। সূচি অনুযায়ী আগামী 25 আগস্ট 2026 কাউন্সিলিংয়ের র্যাঙ্ক 1 থেকে 1,000, 1,001 থেকে 2,500, 27 আগস্ট 2026 2,501 থেকে 10,000, 28 আগস্ট 2026 এবং 29 আগস্ট 2026 কাউন্সিলিংয়ের র্যাঙ্ক 10,000-এর পরবর্তী সকল র্যাঙ্ক। সময় রেজিস্ট্রেশন সকাল 10:30 থেকে 11:30, কাউন্সিলিং শুরু সকাল 11:30 থেকে। স্থান KL অডিটোরিয়াম, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড GBP হসপিটাল, আগরতলা, ত্রিপুরা। কাউন্সিলিংয়ের জন্য যোগ্য ও ইতিমধ্যে রেজিস্টার করা সমস্ত প্রার্থীকে মূল প্রাসঙ্গিক নথিপত্র সহ ব্যক্তিগতভাবে কাউন্সিলিংয়ে উপস্থিত হতে হবে। যারা পূর্ববর্তী কাউন্সিলিংয়ে অংশ নিয়েছিলেন তাদেরও নতুন করে কাউন্সিলিং ফি প্রদান করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য 400 টাকা, এসসি ST শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 300 টাকা। বিভাগসমূহের বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের www.dme.tripura.gov.in এই ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
0: আগামী 1 থেকে 1 থেকে 3 সেপ্টেম্বর সাবরু মহকুমার মনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 বছরের খো খো প্রতিযোগিতা। বালক ও বালিকা এই দুই বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যের 8টি জেলা থেকে বালক ও বালিকা বিভাগে মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
1: এবারে স্বাস্থ্য কথা আমরা জেনে নিই, লিভারের ফ্যাট এই বিষয়ে কি করণীয়। আপনি নিজেও জানেন না, এদিকে নীরবে লিভারের কোষে অতিরিক্ত চর্বি বা ফ্যাট জমতে শুরু করেছে। অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব বা অতিরিক্ত মদ্যপানের কারণে এই সমস্যা দেখা দেয়। কিন্তু সচরাচর জানান দিয়ে আসে না এই সমস্যা, তাই খাওয়া দাওয়া নিয়ে সতর্ক থাকা দরকার সব সময়। বাদাম এবং বেরি দিয়ে বানানো চিয়া পুঁজি আগের দিন রাত্রে বানিয়ে রেখে সকালে চট করে এই খাবার খেয়ে বেরিয়ে পড়তে পারেন। বাদাম এবং বেরি দিয়ে টক দই বা ইয়োগার্ট, ঘরে পাতা দই হলেই সবচেয়ে ভালো, যাতে চিনি মেশানো যায়। সর্বোপরি ব্যায়াম সবার জন্যই প্রযোজ্য।
0: এবারে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য এখানে বিজ্ঞপ্তি জানিয়ে দিই। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 2026-27 সালের জন্য RHQ এবং পূর্বাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে কিন্তু অনলাইনে আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম শিক্ষানবিশ, শূন্যপদের সংখ্যা রয়েছে মোট 140টি। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস এই পদ, এই ক্ষেত্রে 35টি পদ রয়েছে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে রয়েছে 35টি পদ, ITI অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে রয়েছে 70টি পদ। এক্ষেত্রে যোগ্যতায় যদি বলা যায়, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ভারত সরকারের AICTE দ্বারা স্বীকৃত যে কোনো শাখায় 4 বছরের পূর্ণকালীন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং বয়সসীমায় বলা হয়েছে প্রার্থীদের বয়স 26 বছরের বেশি হওয়া যাবে না। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমা শিথিলতা প্রযোজ্য। অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু রয়েছে 26 আগস্ট 2026। প্রার্থীদের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে আপনারা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল নিয়োগ পেজে কিন্তু দেখে নিতে পারেন।
1: আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে।

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, রবিবারের সকাল মানে একটু বেশি ঘুম, একটু বেশি অলসতা। কিন্তু আজকের সকালটা যেন সেই চেনা রবিবারের সকাল থেকে একেবারেই আলাদা, কারণ আজ আমাদের স্টুডিওতে এসেছে এক ঝাঁক ছোট্ট ছোট্ট অতিথি। তাদের হাসি আছে, দুষ্টুমি আছে, স্বপ্ন আছে, আর আছে নিজেদের মতো করে পৃথিবীটাকে দেখার এক আশ্চর্য সুন্দর চোখ। আজকের এই আসরটা তাই আমাদের নয়, আজকের আসরটা একেবারেই ওদের। ওদের গান শুনবো, কবিতা শুনবো, ওদের মুখে গল্প শুনবো, আর হয়তো ওদের ছোট্ট ছোট্ট কথার মধ্যেই খুঁজে পাবো এমন কিছু আনন্দ যেগুলো বড় হতে হতে আমরা কোথাও যেন ভুলে গেছি। তাই আজকের একটু কাজের কথা ভুলে, একটু বয়সের হিসেব ভুলে চলুন না আমরাও ফিরে যাই সেই ছোটবেলাতেই। আজকে এই পর্বে আমাদের স্টুডিওতে রয়েছে একজন মিষ্টি বন্ধু, তার নাম হলো রাজুস্মিতা দাস। রাজুস্মিতা, কেমন আছো?
1: ভালো আছি।
0: প্রথমে বলো, আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে?
1: আমি এখানে এসে আমার অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি, আমার খুব ভালো লাগছে।
0: বেশ, তো রাজুস্মিতা, রবিবার মানেই তো মজার দিন, যেটা প্রথমেই বললাম। তোমার রবিবারটা কেমন কাটে?
1: আমি টিউশনে যাই, এরপরে আর্টে যাই এবং গান করি।
0: আচ্ছা, তো রাজুস্মিতা আজকে আমাদের কোনটা শোনাবে?
1: আজকে আমি গান শোনাবো।
0: গান শোনাবো?
1: হ্যাঁ।
0: কোন গানটা?
1: আমি লতাজির গাওয়া যারে যারে উড়ে যারে পাখি গানটা শোনাবো।
0: বেশ, তাহলে আমরা আর কিছুক্ষণের মধ্যেই রাজুস্মিতার কাছ থেকে খুব সুন্দর একটা গান শুনছি। তার আগে জানবো তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো।
1: আমি ভবশ্রীপুরা বিদ্যা মন্দিরে পড়ি, ক্লাস 7।
0: তো তোমার কাছে আরো একটা বিষয় জানবো, যে গান গাইতে বেশি ভালো লাগে নাকি লেখাপড়া করতে ভালো লাগে?
1: দুটোই ভালো
0: লাগে। দুটোই ভালো লাগে? বেশ। আচ্ছা, লেখাপড়া করতে যেহেতু ভালো লাগে, তো কোন বইটা পড়তে তোমার বেশি পছন্দ বলো?
1: ইংলিশ পড়তে ভালো লাগে।
0: ইংলিশ পড়তে ভালো লাগে? ঠিক আছে, আরো অনেক কথা হবে, চলো আমরা গানে যাই তাহলে।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। তোমার এই গানটা শুনে আমার কিন্তু আরো একটা গান শোনার ইচ্ছে হচ্ছে। আমাকে কি আরো একটা গান শোনাবে?
1: হ্যাঁ, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইব।
0: বেশ, আচ্ছা রাজুস্মিতা, আরো একটা বিষয় যে বড় হয়ে রাজুস্মিতা কি হতে চায়?
1: আমি ডক্টর হতে চাই, পাশাপাশি গানটাও চালিয়ে যেতে চাই।
0: গানটাও চালিয়ে যেতে চাও? বেশ, তো পছন্দের কোনো গায়ক কিংবা গায়িকা রয়েছে তোমার?
1: হ্যাঁ, শ্রেয়া ঘোষাল ম্যাম।
0: শ্রেয়া ঘোষাল এর গান শুনতে ভালো লাগে, তাই তো? বেশ, আচ্ছা এই লেখাপড়ার পাশাপাশি গানটাকে ম্যানেজ কিভাবে করো তুমি? মানে সকালবেলা কখন রেওয়াজ করো?
1: সকালবেলা আমি 15 মিনিট করে রেওয়াজ করি, আর পরে পড়াশোনা করি।
0: আর বিকেলবেলা?
1: বিকেলবেলা স্কুল থেকে এসে পড়াশোনা করি, টিউশনে যাই, আবার একটু সময় গানটা নিয়ে বসি।
0: আচ্ছা, মানে প্রত্যেক দিন একটু একটু সময় গানকে দেওয়া হয়, তাই তো? ঠিক আছে, বাড়িতে কে কে রয়েছে তোমার?
1: বাড়িতে আমার ঠাকুমা, আমার মা আর আমার বাবা, আর আমি থাকি।
0: বেশ, ঠিক আছে, চলো আমরা পরের গানে যাই।
1: হ্যাঁ।

0: গান যেমন হৃদয় ছুঁয়ে যায়, কবিতাও তেমনি আমাদের মনকে নিয়ে যায় কল্পনার দেশে। আর এবার আমাদের আরেক ছোট্ট বন্ধু আপনাদের শোনাবে একটি আবৃত্তি, কিন্তু তার আগে প্রথমে তার সঙ্গে একটু গল্প হোক। ছোট্ট বন্ধু, কি নাম তোমার বলো?
1: আদৃতি মালাকার।
0: আদৃতি মালাকার, বাহ, খুব সুন্দর নাম। আদৃতি, কেমন আছো?
1: আমি ভালো আছি।
0: ভালো আছো? আচ্ছা, আর আমাদের স্টুডিওতে এসে ভালো লাগছে?
1: আমার অনেক ভালো লাগছে।
0: অনেক ভালো লাগছে, খুব ভালো। লেখাপড়া কেমন চলছে বলো?
1: আমার লেখাপড়া অনেক ভালোই চলছে।
0: ভালো চলছে, ঠিক আছে। কোন বইটা পড়তে বেশি পছন্দ আদৃতির?
1: আমার ম্যাথস বই পড়তে অনেক ভালো লাগে।
0: ম্যাথ করতে ভালো লাগে, বেশ। তো আদৃতি আজকে আমাদের কোন আবৃত্তিটা শোনাবে?
1: পরান্দুলে।
0: পরান্দুলে, কার লেখা?
1: কবি কাশীনাথ চাহার লেখা।
0: বাহ, ঠিক আছে আদৃতি, চলো তাহলে আমরা আবৃত্তিতে যাই, শুরু করা যাক।
1: কি নাম ছেলে? পরান্দুলে। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বালায় পড়াশুনো কেউ করে না। স্কুল আছে নয়কো কাছে, কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে গোলে মালে। বাবা আছেন স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ শয্যায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে। ডাক্তারখানা একটাও না। অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ। কেন হলি? কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে। এসে কি করে? মারে ধরে, তারপরে জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে? এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ ছমাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে।
0: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধু আদৃতি এবং রাজস্মিত দুজনের জন্যই জোরে একটা করতালি হোক।

0: এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরও একজন ছোট্ট পুচকে বন্ধুর কাছে। তার নাম হলো স্বর্ণালী বণিক। স্বর্ণালী কেমন আছো?
1: ভালো।
0: স্বর্ণালী আমাদের স্টুডিওতে আগেও এসেছিল। স্বর্ণালী আজকে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বলো?
1: খুব ভালো।
0: বেশ, তো স্বর্ণালীর লেখাপড়া কেমন চলছে?
1: ভালো।
0: আজকে আমাদের স্বর্ণালী কি শোনাবে? গান শোনাবে নাকি অন্য কিছু?
1: গানও শোনাবে, আবৃত্তিও শোনাবে।
0: গানও শোনাবে এবং আবৃত্তিও। বেশ, তো প্রথমে কোনটা শোনাবে বলো?
1: আবৃত্তি।
0: আবৃত্তি, ঠিক আছে। গল্প হবে, কিন্তু তার আগে চলো আমরা আবৃত্তিতে যাই।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে অশ্বতলায় পুঁতির কোণঠিখানি গলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ যাবি আমার বেরুতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে, তোমার পথে খাটে মাঠে তোমার ঘরে তে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভয় বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ছড়ে গাছের লুটোপুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে, দেখতে যে পাই মন যেন নাম না জানা বন কোন পাথারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি আমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা কে নিল গো টেনে, আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায়, কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি তোমার বুকের এক তারাটি, তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে অনেক গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারি মানে যেন খোঁজো কেবল ফিরেই ভুবনময়, ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি ওরই সুরের বলে, তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে, এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সদাই মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ, আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ, দূরে কেন আছো দ্বারের আগুল ধরে নাচো, বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে, নমস্কার।
0: বেশ, তো আবৃত্তি ভালো লাগে নাকি গান, কোনটা?
1: দুটো।
0: আর লেখাপড়া ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর তোমার পছন্দের সাবজেক্ট কোনটা বলো?
1: আমার সবই।
0: সবই ভালো লাগে, ঠিক আছে। বাড়িতে কে কে রয়েছে?
1: বাড়িতে অনেকজন রয়েছে, আমার পিপি, আমার কাকা, আমার ঠাম্মা, দাদু, সবাই রয়েছে।
0: সবাই রয়েছে। সবচাইতে বেশি কে আদর করে তোমাকে বলো?
1: সবাই।
0: সবাই আদর করে। বেশ, আচ্ছা, আজকে কোন গানটা শুনবো?

0: বাহ, খুব সুন্দর হয়েছে। তো তুমি কতদিন ধরে গান শিখছো?
1: আমি অনেক ছোট থেকে গান শিখছি।
0: আচ্ছা, আর আবৃত্তি?
1: আবৃত্তি ক্লাস ওয়ান থেকে।
0: ঠিক আছে, এখন তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস ফোরে
0: পড়ো। বেশ, আর কোন স্কুলে?
1: আনন্দমার্গ।
0: তারপরে আমরা আর কোন গানটা শুনবো তোমার কাছে?
1: আধুনিক গান।
0: আরো একটা আধুনিক গান শোনাবো। ঠিক আছে।

0: নমস্কার।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধু স্বর্ণালীর জন্য এবারে জোরে একটা করতে। তো শ্রোতা বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই আমাদের আজকের কাকুলির পর্ব খুব ভালো লাগছে। বন্ধুরা, হাতে কিন্তু আর সময় নেই, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমাদের সঙ্গে রয়েছে আরও একজন ছোট্ট খুদে বন্ধু, তার নাম হলো সংস্কৃতি দাস। সংস্কৃতি, কেমন আছো?
2: ভালো আছি।
1: আজকে তুমি আমাদের কি শোনাবে বলো?
2: আজকে আমি একটা আবৃত্তি শোনাবো, নাম হলো কি খোকা দিচ্ছি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা।
1: ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে আবৃত্তি যাই।
2: উঠতে বসতে বাবা হাকিম, বলবো তোকে কি আর, তুই হবে এই দেশটা করার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। দাদু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল চই, বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে এই প্রতিজ্ঞা কর, সব পেপারে তুলবি এবার সব সেরা নম্বর। আমার ইচ্ছে ঘুরি ওরাই, লাট্টু ঘোরাই, আর ক্রিকেট খেলি, ডুব সাঁতারে পুকুর করি পাই। কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে, সবাই বলেন বই নিয়ে বস, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখাপড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার।
1: বাহ, সংস্কৃতি, খুব সুন্দর হয়েছে তোমার আবৃত্তি। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাকুলির আসর। যেসব ছোট্ট সোনামণিরা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, তোমাদের সকল

আপনাকে অনেক অনেক আদর। আর শ্রোতা বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। আবারও কথা হবে কাকুলির আরও এক নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর ছোট্ট সোনামণিরা তোমরাও খুব ভালো থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে।

আপনারা শুনছেন 101.6 মেগাহার্স এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল আগরতলার নন্দনগর স্থিত ডন বস্কো স্কুল ও রামনগর স্থিত বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউট এবং গাইড স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে নবনিযুক্ত বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দলের সভাপতি নীতিন নবীন, জাতীয় সহসভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশ জুড়ে এক মাসব্যাপী সেবার সংকল্প অভিযান চালাবে। গতকাল নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে জানান, 7ই অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর পূর্তি ও অভিযানের মাধ্যমে উদযাপন করা হবে। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব শুরু হবে রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে। আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি হবে। কম উৎপাদন সত্ত্বেও দেশে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ইথানল উৎপাদনে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গেল কল্যাণ সমিতি। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি 2-0 গোলে ব্ল্যাড মাউথ দলকে পরাজিত করেছে। আগামী 25 আগস্ট এগিয়ে চলো সংঘের সঙ্গে ফাইনালে খেলবে কল্যাণ সমিতি। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত আগরতলা ও তার আশেপাশে বৃষ্টি 145.8 মিলিমিটার পর্যন্ত হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

আমাদের স্টুডিওতে খুরি বলছে তার সময় ঠিক সকাল 9:15 হয়ে 24 সেকেন্ড। আর আজ রবিবার, রবিবার মানেই ছুটির দিন, মজার দিন, আনন্দের দিন। আর আমাদের এই সময়ের অনুষ্ঠান, এই সময়ের পর্ব, বিশেষ করে আমাদের ছোট্ট বন্ধুদের জন্য, আমাদের ছোট্ট অতিথিদের জন্য, আমাদের শিশুদের অনুষ্ঠান। তাই শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আমাদের ছোট্ট বন্ধু যারা রয়েছেন, আমাদের স্টুডিওর ফোন নম্বরে কিন্তু ফোন করে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের পছন্দের কবিতা, গান, ছড়া সব কিছুই আমরা শুনব। আর হ্যাঁ, অবশ্যই আমাদের স্টুডিওর যে ফোন নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করতে হবে। নম্বরটা একবার নোট করে নিন, 0381236253। আরও একবার জানিয়ে দিই, 0381236253। এটা রইল আমাদের স্টুডিওর ফোন নম্বর, আপনাদের সবার জন্য খোলা। আর হ্যাঁ, তাহলে শুরু করছি। আর আমাদের ছোট্ট বন্ধুদের খুব পছন্দের একখানি গান রয়েছে, সে গানটা দিয়েই না হয় শুরু করি আজকের এই অনুষ্ঠান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত।

নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে স্বাগত জানাই 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম জয়ন্তে। আর এই মুহূর্তে

0: বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমাদের ছোট বন্ধুদের অনুষ্ঠান, শিশুদের অনুষ্ঠান চলছে। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে থাকবো আমাদের এই ছোট্ট বন্ধুদের অনুষ্ঠানটি নিয়ে ঠিক 10টা পর্যন্ত। হ্যাঁ, সকাল 10টা পর্যন্ত আমি রয়েছি আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানটি নিয়ে, এই পর্বটি নিয়ে, আমাদের ছোট্ট বন্ধুদের, আমাদের ছোট্ট অতিথিদের, আমাদের বিশেষ বিশেষ বন্ধুদের এই বিশেষ অনুষ্ঠান। আমাদের ছোট্ট বন্ধুরা আমাদের আগামী দিনের আশা এবং স্বপ্ন, তাদের নিষ্পাপ হাসি, অফুরন্ত কৌতূহল আর নতুন কিছু শেখার আগ্রহ পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। আর এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর করে তুলতে সঙ্গে রয়েছেন কিন্তু একজন বন্ধু, একটু কথা বলি নি। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার নিবেদিতা ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার, কে বলছো?
1: আমি আগরতলা থেকে মানস সূত্রধর বলছিলাম।
0: মানস সূত্রধর, বলো আজ কি শোনাবে?
1: আমি একটি গান শোনাবো।
0: গান, ঠিক আছে, চলো শুনি তাহলে।
1: সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারি ঠাকুর কানাই, একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই, জল ভর জল ভর রাতে ও গোয়ালের ঝি, পলো শ্যামল পূর্ণ করে রাধে বিনোদি, কালো মানে খাদ পেতেছে চাঁদ ধরিতে যায়, বামনে কিনা হাত বাড়ায় চাঁদের দেখা পায়, কালো কালো কৃষ্ণ কোন গ্রাম আছে

দুর্ভাগ্যবশত কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধু আপনার গান ফোন করেছিলেন বন্ধু মানুষ সূত্রধর, বন্ধুর আওয়াজটা এই মুহূর্তে কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে আমরা স্পষ্ট শুনতে পাইনি, কিন্তু বন্ধুর গান আমরা শুনতে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাকে। বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর হ্যাঁ, আমাদের স্টুডিওর ফোন নম্বর অবশ্যই আপনাদের জন্য খোলা রয়েছে, 0381-232-6253। এই নম্বরে আপনারা ফোন করে কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ আপনারা করতে পারেন। আপনাদের পছন্দের গান, ছড়া কিংবা কবিতা শোনার জন্য কিন্তু আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে যে আপনাদের সঙ্গে থাকবো ঠিক সকাল 10টা পর্যন্ত এই ছোট্ট শিশুদের অনুষ্ঠান নিয়ে। এবারে চলুন তাহলে আমাদের ছোট্ট বন্ধুদের আরও একখানি পছন্দের গান আপনাদের শোনাই।

0: ভেবেছিলাম বন্ধুদের পছন্দের একখানি গান শোনাবো, কিন্তু সঙ্গে রয়েছেন একজন বন্ধু ফোনে, দেখিনি। নমস্কার। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছো?
1: আদ্রিত রয়।
0: আদ্রিত রয়? হ্যাঁ বন্ধু, বলো কি শোনাবে? গান,
1: কবিতা?
0: আচ্ছা ঠিক আছে, শোনাও তাহলে শুনি আমি।
1: একের পিঠে দুই, চোখ চেপে শুই, গোলাপ চাপা ঝুই, ইলিশ মাগুর রুই, পুতলা বেড়ে থুই, হিংচে পালং বুই, সান বাঁধানো বুই, গোবর জলে ধুই, খাদিস কেন তুই, আম পাতা জোড়া জোড়া, মারব তাব সর্বে করা, ওরে বেবি সরে তারা, আসছে আমার পাকলা করা, পাকলা করা খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছ, বন্দুক ছুড়ে মেরেছে, অল রাইট ভেরি গুড ম্যাম, খাই চা বিস্কুট।
0: বাহ, খুব সুন্দর রাত্রি, তোমাকে অনেক অনেক আদর, অনেক ভালো থাকো তুমি। আজ সকালবেলা খুব মজা, তাই না? আজ রবিবার তো, আজ তো স্কুল নেই। আজ সকালে কি রকম কাটলো? ভালো কেটেছে? বাড়িতে ভাই বোন আছে? খেলা হলো? রবিবার দিন খেলার দিন, তাই তো? ঘুরতে যাবে আজ? ঘুরতে যাবে? আজ তো রবিবার, ছুটির দিন, আজ স্কুল নেই। একদিন ঘুরতে গেছিলে? আচ্ছা, আজ ঘুরতে যাওয়া হবে? হবে না, আজ বাড়িতেই খেলা হবে, তাই তো? খুব ভালো থেকো তুমি, খুব আদরণীয়। আমাদের ছোট্ট বন্ধু আদ্রিত রয়, আমাদের এই রবিবারের প্রত্যেক কটা অনুষ্ঠানেই বন্ধুকে আমরা পাশে পেয়ে থাকি, অনেক অনেক আদর স্নেহ আমাদের এই ছোট্ট বন্ধু আদ্রিত রয়কে। দুটো ছড়া পরপর শোনালো আমাদের, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই ছোট্ট বন্ধুদের এই যে অংশগ্রহণ করার যে এই মুহূর্তটা, এইটাই আমাদের এই অনুষ্ঠানটিকে আরও বেশি সুন্দর করে তোলে। তাহলে চলুন, এবারে পছন্দের আরও একখানি গান ছোট্ট বন্ধুদের জন্য রইল, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

বন্ধু, আপনারা রয়েছেন আমাদের অনুষ্ঠান শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আমরা রয়েছি আমাদের ছোট্ট বন্ধুদের অনুষ্ঠান নিয়ে। আমাদের সঙ্গে কথা বলতে, আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে আপনারা কিন্তু ফোন করতে পারেন 03-8123-2653 এই নম্বরে। আর স্টুডিওর ঘড়িতে এই মুহূর্ত সময় ঠিক সকাল 9:34 হয়ে প্রায় 35 মিনিট হয়েই গেল তাহলে। আর এই অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি ঠিক সকাল 10:00 পর্যন্ত। তাই বন্ধু, আমাদের ছোট্ট বন্ধু যারা রয়েছে, আজ তাদের ছুটির দিন, তাই

আপনাদের মনোরঞ্জনের জন্য আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সঙ্গে রয়েছেন কথা বলতে বলতে একজন বন্ধু, একটু কথা বলে নি। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, হ্যালো। না বন্ধু, কথা হলো না। আপনি আরও একবার চেষ্টা করতে পারেন, অবশ্যই আমাদের ফোন নম্বর খোলা রয়েছে আপনাদের জন্য। আরও একবার চেষ্টা করুন, হয়তো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বা নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার আওয়াজটা আমি শুনতে পাইনি। আপনি আরও একবার চেষ্টা করুন, আমরা কিন্তু রয়েছি এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের জন্য ঠিক সকাল 10টা পর্যন্ত। চলুন তাহলে সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই আজকের ছোট্টদের জন্য এই বিশেষ আয়োজন।

0: ছোট সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন বন্ধু। নমস্কার, হ্যালো,
1: আমি আত্রেয় বলছি।
0: বন্ধু নামটা আরেকবার বলবে? হ্যালো,
1: আত্রেয়া বলছি। আত্রেয়া,
0: আত্রেয়া বলো, কি শোনাবে বন্ধু?
1: কবিতা।
0: শোনাও তাহলে শুনি তোমার কবিতা।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতে মহামানবী সাগর ধীরে। তার দ্বারা ডুবাও বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূদর, নদী জপমালা ধৃত প্রান্তর, সেটাই নৃত্য সের পবিত্র ধরে তীরে, এই ভারতের মহামানবী সাগর তীরে। কোনাই জানে কার বানে কত মানুষের ধারা, দূর বাস হতে এলো কোথাওতে সমুদ্রে হলো হারা। সেটাই আজ, সেটাই আজ, সেটাই দাবি চীন, সখুন্দর পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে তা শেখা হতে সবে আনি উপহার, দিবে আনিবে মিলাবে মিলবে যাবে না ফিরে, এই ভারতে মহামানবী সাগর। এসো রাজ্য, এসো অনার্য, হিন্দু মুসলমান এসো এসো, আজ তুমি ইংরেজ এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করি মন ধর হাত সবাকার, এসো প্রতি থোক উপনীত সব অপমান ধার, মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল খত হয়নি যে ভরা সবর পরশে, পবিত্র করা তীর্থ নেগে আদি ভারতের মহামানবী সাগর তীরে। নমস্কার।
0: বাহ, খুব সুন্দর। আত্রেয়া তুমি কোন ক্লাসে পড়ো?
1: কেজি টু।
0: কেজি টু, আচ্ছা, তুমি ছড়া করতে আবৃত্তি করতে খুব ভালোবাসো তাই না?
1: হ্যাঁ।
0: গান ভালো লাগে?
1: হ্যাঁ।
0: একটা গান শোনাবে আমাদের আজকে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বন্ধু, একটা গান শোনাবে আজকে?
1: হ্যাঁ,
0: ঠিক আছে, তাহলে চলো শুনি।
1: সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু তোমার আশীর্বাদ,

0: cielo a los dulces rosas.
1: বাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে বন্ধু, খুব সুন্দর একখানি গান কিন্তু শোনালে তোমাকে রিকোয়েস্ট করাতে, অনেক অনেক আদর তোমাকে, খুব ভালো থেকো। তোমার গান করতে বেশি ভালো লাগে না ছড়া করতে বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগে। বাহ, খুব ভালো, খুব ভালো থেকো, অনেক আদরণীয়, সঙ্গে থেকো, নমস্কার। বন্ধু, এই যে বলছিলাম যে আমাদের ছোট্ট শিশুরাই কিন্তু আমাদের আগামী দিনের আশা এবং স্বপ্ন, তাদের এই যে আমাদের অনুষ্ঠানে খেলাধুলা বা পড়াশোনা, গান, গল্প, সৃজনশীল বিভিন্ন কাজে আমাদের অনুষ্ঠানে যে অংশ নেওয়া, প্রতিদিন নিজেকে আরও কিন্তু সমৃদ্ধ করে তুলছে তারা প্রত্যেক দিন। আর এর জন্য, শিশুদের প্রত্যেক দিন আরও বেশি সমৃদ্ধ করে তোলার জন্য, আরও বেশি সত্যবাদী, ভদ্র এবং পরিশ্রমী হওয়ার জন্য তাদের মা বাবাদের এবং পরিবার পরিজনদের যে অংশগ্রহণ, তাদের সহায়তা, তাদের সহযোগিতা কিন্তু একান্তভাবে কাম্য। এবং আমরা বলতেই পারি আজ আমরা প্রত্যেকেই যে যতটুকু শিক্ষা পেয়েছি তার অধিকাংশটাই কিন্তু বাড়ি থেকে আমাদের শুরু হয়েছে। তাই আমাদের এই ছোট্ট শিশুদের আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বড়দের সম্মান করা, বন্ধুদের সঙ্গে মিলেমিশে চলা, এই সবটুকুই কিন্তু আমাদেরই শিক্ষা। আর এই শিক্ষাটুকু ছোটদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে, আর আমাদের পাশাপাশি সেই ছোট্ট শিশুদের একেবারে সহায়তায় দিয়ে যে সুন্দর ভবিষ্যৎ তাদের, এটা কিন্তু আমরা প্রত্যাশা করতেই পারি। বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেঘার FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। এই মুহূর্তে আমার হাতে কিন্তু আরও একখানি গান রয়েছে, আর এই গানটিও মনে হচ্ছে আমাদের ছোট্ট বন্ধুদের অনেকটা প্রিয় একখানি গান। চলুন তাহলে এবারে বন্ধুদের আরও একখানি প্রিয় গান নিয়ে থাকি আমি আপনাদের সঙ্গে, আছে কিন্তু এই অনুষ্ঠান নিয়ে ঠিক সকাল 10টা পর্যন্ত। তাই ফোনের অপেক্ষায় রইলাম আরও একখানি গান বা কবিতা শোনার জন্য, সময় হাতে আছে এখনও। তার আগে চলুন আমাদের বন্ধুদের প্রিয় একখানি গান, সবার পছন্দেরই গান, এটা একটু শোনাই আপনাদের।

রবিবারের এই সকালটা আমাদের সবারই জন্য একটু আনন্দের দিন বা একটু নিজের মতো করে থাকার দিন। সারা সপ্তাহের সেই দৌড়ঝাঁপের পর আজকের এই দিনটাতেই আমরা বোধহয় সবাই, ছোট থেকে বড় সকলেই, একটু

শারীরিক বিশ্রামের পাশাপাশি মনকেও একটু বিশ্রাম দিই। আর এই মনের বিশ্রাম প্রথমত শুরু হয় নিজেকে একটু সময় দেওয়া থেকে। আর আমাদের ছোট্ট বন্ধুদের আজকের এই রবিবারের দিনটি তাদের একেবারে নিজের মতো করে কাটাবার দিন। নেই কোনো বাধা ধরা স্কুলে যাওয়া আসার সময়, নেই কোনো টিউশন পড়তে যাওয়ার তাড়া, আর নেই কোনো পড়াশোনার অতিরিক্ত চাপ। হ্যাঁ, রুটিন মেপে আমাদের প্রত্যেকদিনই পড়াশোনা করতে হয়, তার জন্য রবিবার কি সোমবার থাকে না অবশ্যই, কিন্তু হ্যাঁ, সেই তুলনায় রবিবার অর্থাৎ ছুটির দিন একটু তো ছাড় পেতে হয়, তাই না বন্ধু? আমাদের এই অনুষ্ঠানটি নিয়ে আমি আপনাদের বন্ধু আজ আর যে নিবেদিতা রয়েছি, আর ঠিক সকাল 10টা পর্যন্ত কিন্তু আমাদের ছোট্ট বন্ধুদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি আছি। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় ঠিক সকাল 9:51 হয়ে 23 সেকেন্ড, আছি আর কিছুটা সময়। আমাদের স্টুডিওর ফোন নম্বর কিন্তু আপনাদের সবার জন্য খোলা রয়েছে, 0381-232-6253। এবারে আমাদের ছোট বন্ধুদের সকালবেলার আরও একখানি ভীষণ প্রিয় গান, চলুন এবার এই গানখানি শোনাই আপনাদের, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: বলতো বলো না বলতো পাপা পাপা মা পা ধা পা রে গা মা মা মা গা ভেরি গুড কোলা ব্যাং তুমিও বলো গা গা রে সা রে রে সা নি ধা নি সা নি পা
1: বন্ধু আমাদের সময় ঘড়ির কাঁটা বলছে, আমাদের এই ছোট্ট বন্ধুদের এই অনুষ্ঠান রীতি এখানেই টানতে হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে সময় ঠিক সকাল 9:59 অর্থাৎ সময় হয়ে গেছে আমাদের পরবর্তী অনুষ্ঠানের। আমাদের এই ছোট্ট বন্ধুদের এই অনুষ্ঠান বিশেষভাবে আয়োজন করা হয় আজকের এই দিনে, অর্থাৎ রবিবার সকালে। কথা হবে পরের রবিবার সকালে আবারও অন্য এক দিন অন্য এক অনুষ্ঠানটি নিয়ে। ততক্ষণ আমাদের ছোট্ট বন্ধু এবং বাকি সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের এই অনুষ্ঠান। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। শুরু করব আজকের দিনের আরো একখানি বিশেষ পর্ব, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটু বিজ্ঞাপন বিরতি।
1: আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 থেকে 25 অগস্ট 2025 সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতে

0: সতেরোই অগস্ট পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর ১৮ থেকে ২৫ অগস্ট ন মাস থেকে দশ বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আপনার সন্তানের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের জন্য হাম রুবেলা টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশ থেকে ২৫ অগস্ট ২০২৫ সারা রাজ্যের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাতেও চলছে হাম রুবেলা টিকাকরণ অভিযান। ন মাস থেকে দশ বছর বয়সী যে সকল শিশু হাম রুবেলা টিকার একটি মাত্র ডোজ নিয়েছে অথবা একটিও ডোজ পায়নি, তাদের হাম রুবেলা টিকা দেওয়া হবে। দশ থেকে সতেরোই অগস্ট পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে টিকা দেওয়া হবে। আর ১৮ থেকে ২৫ অগস্ট ন মাস থেকে দশ বছর বয়সী শিশুদের সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার ও আউটরিচ সেশনে টিকা দেওয়া হবে। তাই আর দেরি নয়, আপনার শিশুকে হাম রুবেলা টিকা দিন, সুস্থভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। মনে রাখবেন, হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন। আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে? তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপেই বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন, তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। অজানা লিঙ্কে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ফাঁদে পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।
1: কিউআর কোড স্ক্যান করো, ৫০০০ টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
2: টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়।
3: RBI এ কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর আজকের এই রবিবারের বিশেষ আয়োজন থাকে এই সময় আমাদের অনন্যাদের জন্য। আমাদের অনন্যা অর্থাৎ আমাদের মেয়েদের, মহিলাদের, মায়েদের জন্য। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আর আজকের এই বিশেষ পর্ব, বিশেষ এই আয়োজনে সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর জে নিবেদিতা, এবং আমার সঙ্গে রয়েছেন
1: নরকনী বক্ষুক তনুজা। আও হ্যাকে সং তিনি হ্যান হাই সারাসা পয়েন্ট ডক মেগাহার্স এফ এম ও জয়ন্তনী বিসিংতেই ব্রীরকনী পান্দা খাতি যাক খ্লাইনাই সাম যাক অবনি বিসিংতেই নরক বাই গ্রং লাইনা বাকি ফাইসক বাই পিউকা তিনি সং সিনি ব্রীরকনী লাংমানি ককরকন কিসেন নরকনি খুক্তই সংখানাও নাই তৈ সঙ্গ নরক না থাইজা থাইনে কক সিনি ব্রী রকনি লাংমানি কক না তৈ নেই সালাইনাই গে নরক গ্রঙ্গি তংনি সারাসা পয়েন্ট অক মেগাহার্স এফ এম ও জয়ন্তনী অ ব্রী রকনি পান্দাও।
0: আজ রবিবার, আর একটু আগে অনুষ্ঠানে বলছিলাম আজ আমাদের ছুটির দিন, একটু নিজের মতো করে সময় কাটানোর দিন। কিন্তু বন্ধু, একবার ভেবে দেখুন তো, আমাদের ঘরে যে মায়েরা রয়েছে, আমরা হাউস ওয়াইফ যাদের বলি, তাদের কি ছুটির দিন বা রবিবার দিন বলে কিছু আলাদা করে হয়? তাদের কি সেই নিজের মতো করে একটু সময় কাটানো, নিজের মতো করে একটা দিন অন্তত কাটানো, সেই সুযোগটা কি আমরা করে দিতে পারি? সেই প্রশ্নটা আজ আপনাদের সবার জন্য রাখলাম। আজ রবিবার, কিন্তু মায়েদের কি কোনো রবিবার হয়? আমাদের গৃহিণীদের কোনো রবিবার হয়? আজকের এই তুমি অনন্য অনুষ্ঠানে আপনাদের সবার জন্য এই প্রশ্নটা আমি রাখলাম। আর আমাদের স্টুডিওর ফোন নম্বর কিন্তু আপনাদের সবারই জন্য খোলা রয়েছে, 0381-232-6253। আর তার পাশাপাশি

কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপে কিছু লিখে পাঠাতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের এই অনুষ্ঠান একখানি ছোট্ট গানের মাধ্যমে।

একটা গান শোনাচ্ছিলাম আপনাদের, কিন্তু দেখতে পেলাম সঙ্গে একজন বন্ধু রয়েছেন, খুব সম্ভবত একটু কথা বলিনি। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, না এই মুহূর্তে বন্ধুর সাথে কথা বলা সম্ভব হয়নি, নেটওয়ার্কের কিছু ইস্যু রয়েছে সম্ভবত। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আর বন্ধু আপনি আরও একবার চেষ্টা করুন।

বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, না বন্ধু, এবারেও কথা বলা সম্ভব হয়নি, সঙ্গে থাকুন।

বন্ধু, আবারও একবার স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। আজকের এই তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা কথা বলবো এমন কিছু মানুষকে নিয়ে যারা আমাদের জীবনের সবচেয়ে কাছে, অথচ অনেক সময় সবচেয়ে কম স্বীকৃতি কিন্তু তারাই পান। হ্যাঁ, তারা হলেন আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের যারা শক্তি, যারা পিলার আমরা বলি, আমাদের ঘরের গৃহিণীরা। আমরা অনেকেই হয়তো না ভেবেই অনেক সময় বলে ফেলি, তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, এত কি কাজ করো। কথাটি হয়তো খুব সহজে বলা যায়, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে একজন মানুষের সারা দিনের নিরলস পরিশ্রমকে অস্বীকার করার প্রবণতা। আচ্ছা বন্ধু, একবার ভাবুন না, একটি সংসার কি নিজে নিজেই চলে? ভোরের আলো ফোটার আগেই যে মানুষটি দিনের পরিকল্পনা শুরু করেন, সবার খাবারের কথা ভাবেন, সন্তানদের স্কুল বা পড়াশোনার খোঁজ রাখেন, পরিবারের প্রত্যেক সদস্যের পছন্দ অপছন্দ মনে রাখেন, বয়স্কদের যত্ন নেন, ঘর গোছান, বাজারের হিসেব মেলান, প্রয়োজন হলে পরিবারের সবার মানসিক ভরসাও হয়ে ওঠেন,

0: কাজের কি কোনো নির্দিষ্ট অফিস সময় আছে, কোনো ছুটি আছে, কোনো বেতন আছে কিংবা কোনো পদোন্নতি? সত্যি বলতে কি, একজন গৃহিণীর কাজ সেই ঘড়ির কাঁটা মেনে চলে না। তার কর্মঘণ্টা শুরু হয় ভোরে, শেষ হয় গভীর রাতে। অনেক সময় সবাই ঘুমিয়ে পড়ার পরও তিনি পরের দিনের প্রস্তুতি নিয়ে তবেই বিশ্রামে যান। এই যে আজ রবিবার, অনুষ্ঠানের শুরু থেকেই একটা কথাই বারবার বলছি যে আজ আমাদের ছুটির দিন, একটু নিজেদের সময় দেওয়ার দিন। এই যে আজ সকালবেলা ঘুম থেকে উঠেই পাশে টেবিলে চা, ব্রেকফাস্ট একেবারেই তৈরি, এইগুলো তৈরি করেন আমাদের গৃহিণীরা। এই আজকের দিনের যে এই আমেজটা আমরা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারি আমাদের মায়েদের জন্য, আমাদের সেই হাউসওয়াইফ বা গৃহিণীদের জন্য, যারা প্রকৃত অর্থেই অনন্যা। আমাদের আজকের এই রবিবারের বিশেষ আয়োজন কিন্তু শুধুমাত্র আমাদের এই বন্ধুদের জন্য, যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন। ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 0381-232-6253, এই নম্বর। আর হ্যাঁ,
1: আও সিনি নগ্নখুঙে যে বুকুক সং এবার হামচক পরক, তিনি হাই শাল সং যতন সাইমানো, তিনি হাবা নগর যতন খলব যাক ফিয়াবা, বরক ফুং আইব বরক নিবাগৈ, সালব্রুমব্রুম নি যে সামং বরক সালব্রুম খ্লাই তঙ আবহাইন বরক, তিনি হাই ককতি শাল যে নি হাবা নগর থাকনা তংমানি বরক নি যতনে ন সামং, তিনি গ্রী ফিয়াবা সিনি নখুং নি যে হামজুক সিনি বোমা নথং এবা খেবা সিনি নক নি যে বাসৈফা নথং এবা সিনি যে বরী বসারক যে হামজুক নাইরক এবা খেবা যে হাউস ওয়াইফ নক নখুং নি সামং বাই বরক গদালাই তংনাইরক বরক সালব্রুম ব্রুম সিনি কাহামনি বাগৈ এবা সিনি সঙ্গ সাক কাহামকে সঙ্গ কমফর্টেবল সঙ্গ ফিল খাইরান বাগৈ বরক সালব্রুম আ সামং ন সামং বরক সেলে আকারে বরক খ্লাই দঙ্গ অবহাই কক্রক নরক তৈনাই সঙ্গ গরং হরনা মুচুং টংখাই নংনি খানি কক্রক সানা মুচুঙি টংখাঙ্কে নরক সঙ্গ বাই গরং হরে মানো কক দুক নাম্বার বিচিনতে নরক সিনিয়র নি কক দুক নাম্বার সাই মানো তাই বিশ্বাস হাকলারি ফিরো 0381-232-6253 নখুংনি হামজকনি কাইসা কক্রক নরক শেয়ারখানে মুসং তহাকে নরক সাহরি মানো কে ফিয়াবা অজরাও কাইসা এবার তাংসা রচা মং সং খানানি ফাসিং থাংলায়ন পারমিটারিয়াংনি খরাঙ্গ।

বন্ধু, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত। আর আজ এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের মহিলাদের জন্য বিশেষ এই অনুষ্ঠান তুমি অনন্য অনুষ্ঠান নিয়ে। এই যে আমরা বাইরে গিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারি, পড়াশোনা করতে পারি, নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি, কারণ আমরা জানি যে বাড়িতে একজন আছেন যিনি সব কিছু সামলে রাখবেন। সেই মানুষটি যদি না থাকতেন তাহলে হয়তো আমাদের এই স্বাধীনতা, এই নিশ্চিন্ততা এত সহজে হতো না। একজন মা বা গৃহিণী শুধু রান্নাই করেন না, তিনি একজন পরিকল্পনাকারী, একজন ব্যবস্থাপক, একজন শিক্ষক এবং সেবাদানকারী, একজন অর্থ সচেতন মানুষ, একজন পরামর্শদাতা এবং সবচেয়ে বড় কথা, একজন অসাধারণ মানসিক শক্তির অধিকারী। সংসারে যখন কেউ অসুস্থ হয় তিনিই সবার আগে পাশে দাঁড়ান, যখন পরিবারের কারো মন খারাপ থাকে তিনিই সান্ত্বনা দেন, যখন অর্থের টানা পড়েন আসে তখন নিজের ছোট ছোট ইচ্ছেগুলো চুপচাপ সরিয়ে রেখে সংসারের প্রয়োজনকে অগ্রাধিকার দেন। তার এই ত্যাগের গল্পগুলো বেশিরভাগ সময় কোনো ইতিহাসের পাতায় লেখা থাকে না, কিন্তু প্রতিটি সুখী পরিবারের ভিত্তিতে সেগুলো নীরবে জায়গা করে নেয়। এই যে তাদের এত আত্মত্যাগ, আমাদের ইচ্ছেটা, আমাদের প্রয়োজনটাকে এত অগ্রাধিকার দেওয়া, আমরা কি কখনো ভেবেছি বা কখনো নিজেদের প্রশ্ন করেছি যে আমরা কতটা তাদের ইচ্ছেটাকে অগ্রাধিকার দিচ্ছি? তাদের সেই ত্যাগ, আত্মত্যাগ, নিজের ইচ্ছেগুলোকে দিনের পর দিন চাপিয়ে রাখা, আমরা কতটা সেটাকে প্রসারিত করতে দিচ্ছি? এই প্রশ্নটা কি কোনো দিন কোনোভাবে আমাদের মনে এসেছে? নাকি সেই স্বার্থপরের মতো প্রত্যেক দিন সেই গৃহিণীদের, সেই অনন্যাদের আমরা তুমি তো কিছুই করতে পারো না এই কথাটা বলে চাপিয়ে দিয়েছি? একবার প্রশ্ন করুন তো নিজেকে।

শ্রোতা বন্ধু, আমরা না অনেক সময় সাফল্যের গল্প বলি বলি একজন চিকিৎসকের কথা, একজন শিক্ষক, প্রকৌশলী, শিল্পী বা প্রশাসকের কথা, কিন্তু খুব কমই ভাবি তাদের সাফল্যের পেছনে হয়তো একজন মায়ের নির্ঘুম রাত, অগণিত ত্যাগ আর অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে। তাই ঘরের মায়েদের কখনোই শুধু বাড়িতে থাকেন বলে পরিচয় দেওয়া উচিত নয়, কারণ তিনি শুধু বাড়িতে থাকেন না, তিনি একটি পরিবারকে বাঁচিয়ে রাখেন, তিনি সম্পর্কগুলোকে আগলে রাখেন, তিনি একটি ঘরকে সত্যিকারের ঘর বানিয়ে তোলেন। সারাদিন অফিসের পর, কাজের পর সন্ধেবেলায় বাড়ি ফিরে সবার আগে কিন্তু আমরা মাকেই খুঁজি, যে মা আমাদের সারাদিনের ক্লান্তি ঘোচানোর জন্য এতটা ইম্পর্ট্যান্ট। তাকে আমরা কেন এই প্রশ্নটা করি যে তুমি সারাদিন বাড়িতে থেকে কী কাজ করো?

0: তো সারাদিন বাড়িতেই থাকো। আজকের দিনে নারীরা ঘরের বাইরে যেমন দক্ষতার সঙ্গে কাজ করছেন, তেমনি অসংখ্য নারী নিজের ইচ্ছায় বা পরিস্থিতির কারণে গৃহিণীর ভূমিকায় থেকে সমান নিষ্ঠার সঙ্গে কিন্তু পরিবারকে গড়ে তুলছেন। দুই ধরনের কাজই সম্মানের। একজন কর্মজীবী নারী যেমন সম্মানের দাবিদার, ঠিক তেমনি একজন গৃহিণীর শ্রমও সমান মর্যাদার দাবিদার। কাজের মূল্য কখনোই শুধু আয়ের অঙ্ক দিয়ে বিচার করা যায় না। আমাদের উচিত ছোট ছোট কিছু পরিবর্তন আনা। আমাদের এই অনুষ্ঠানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখা যাক কথা বলা সম্ভব হয় কি না। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো বন্ধু, নমস্কার। হ্যালো, না বন্ধু, আজ কোনো এক কারণে আমাদের কথা বলা সম্ভব হচ্ছে না। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যালো, কে বলছো? না বন্ধু, ফোনটা কেটে গেল। শ্রোতা বন্ধু, আপনি যিনি ফোন করেছেন আরও একবার চেষ্টা করুন, আমাদের স্টুডিওর ফোন নম্বর আপনাদের জন্য খোলা রয়েছে। তো যা বলছিলাম যে আমাদের উচিত কিন্তু ছোট ছোট কিছু পরিবর্তন আনা, তাদের কাজকে স্বাভাবিক বলে ধরে না নেওয়া, মাঝে মধ্যে ধন্যবাদ বলা, তাদের বিশ্রামের সুযোগ করে দেওয়া, সংসারের কাজে হাত বাড়িয়ে দেওয়া, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, এই ছোট ছোট বিষয়গুলোই তাদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার প্রকাশ হতে পারে। সারাদিন ক্লান্তির পর মায়েরা যখন তাদের রান্না করা সেই খাবারটা আমাদের হাতে এনে তুলে দেয়, তখন খুব ছোট্ট একটা ধন্যবাদ, খুব ছোট্ট একটা থ্যাংক ইউ, তাদের সেই সমস্ত পরিশ্রমকে কিন্তু সার্থকতায় পৌঁছে দিতে সাহায্য করতে পারে। সেই মুহূর্তে সেই থ্যাংক ইউ বা ধন্যবাদ বলার পর মায়ের মুখের যে হাসিটা, আমাদের গৃহিণীদের মুখে যে সেই প্রশান্তির ছাপটা, সেটা বোধ হয় আমাদের সেই ক্লান্তির ছাপটাকেও ছাপিয়ে যায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের আজকের এই বিশেষ আয়োজন, আমাদের অনন্যাদের জন্য তুমি অনন্যা।

আও অজারা কাছে কক দুঃখ ফাইতংখা নাই নিয়ে লেগে না। হ্যালো হ্যালো আও কৃঙ্গ হরে মালিয়া চাই তো গানে তাই সারাপসানি ইয়াগুলো নরক পাই কৃঙ্গ হরে যা মানো।

0: আও সঙ্গা সকজরা দিন সালাইকা সিনে নখংনে হামজুক নি ককনো তৈনে ককলাম আও গাই ফাইনাই হাতিও হাইন হাই অ হাইন বড়ি রোগনি পান্ডাও তাই কবুনি ককনো তৈনে নরক বাই মালাই ফিনাই গে অজারাও সঙ্গ অরণ বাসানা ফাইসিং থাংলাইসিনাই নরকনি লগি তোমনি আং তনুজা
1: আর বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, আর এর সাথে আরও একবার বলতে চাই যে যাদের আমরা কখনো কখনো সাধারণ ভাবি তারাই আসলে কিন্তু অসাধারণ। যাদের আমরা প্রায় দেখি তাদের অবদানই হয়তো সবচেয়ে বেশি চোখ এড়িয়ে যায়। ঘরের মায়েরাই সত্যিকারের অনন্যা। আজকের এই তুমি অনন্য অনুষ্ঠান আজ আমরা এই পর্যন্তই রাখছি। কথা হবে পরের রবিবার আরও অনন্যাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের 101.6 MHz FM প্রজার তরঙ্গে, FM উজ্জয়ন্ত।

লামসগো সারসাপয়েন্ট ডক মেঘাহর সেফে মুজন্ত উজ্জতন বেলা বেলা কি ফুঙ্কাহাম গে মারগিচিং সং হজরা ও সং বেলাই ন তাং সাখনা তত রুচামুং বাই সং তিনি নি পান্দান চেঙিরিলাইন অ জরা ও বেলাই ন খনা তত রুচামুং বুকু সুনা লক্ষ্মী দেবরমানি খরং বাই জাদুনি রুচামুং আও নরকম সাইমান অ জরা ও সং তৃক তৃক চিনি পান্দানি মধ্যে থাকি চঙ্গি চঙ্গি পান্না পাই আসেন জরা

নরকনাই তো সারাসে পয়েন্ট ডক মেগা হার সেফ এ মজেন তথে জরাং তো নরক বাই জি কাশ্মীর আউন কি মারে কি সিং সং হাসং অজরাও তাং সা রুচাম খনা উনি পাই লাইখা হাচক নি রুচাম আউ নরক সাইমানু কক্তি শাল হকে নু সং নরক নি বাগি পাদানি পুইলা ফাইসিং ও হাচক নি রুচাম খনা রিও তে আবনি উল হকে নু সং লাইব মানে কথম অবহার সাইমান লাই সং তিরে তিনি শাল হকে নু আউন কি নরক আনি লগি টং টং দি পান্ডা পাই আছে জরা আং টং নাই নরক বাই দীপনি দামনি তামুই সতী থামচি জরা আউঙ্কে বালাই ন সালা থাকা কিসে কলক জরা না তিনি হাই না আউ জরা কেবাং তুবি ফাই চাক নরকনি কচার ইঙ্কে হাই না হাই সিং ও জরা ওখানা লাইয়া না বুকু বুদ্ধলক্ষ্মী দেবরমানি খরাং বাই বেলাইন ওখানা তক লাই রুচাব যাক জাদুনি রুচাবং হাই না হাই নরক টঙি টং দি আনি লগিব পান্দা পায়াসাক জরা

নরক নাই তো সারা সাপয়েন্ট ডক মেঘাহর সেফে মজ্জেন্ত তাই আগতো নরক বাই জি কাশ্মি কাকলাই মার্কেজিং সং নরক যতন কাহাম করেন নতং না আও তিনি খা ককতিশাল ককতিশাল চং চিনি নাইনাদি নক নুকুনি গবাং মা সামং হুমং বাই কিশাল এলা মানে শাল গিমানো যতন জানি যা সামং আও ফাতার বেলাইন সাতুং তে সাতুং নি লগি লগি ফানো তিনি তো যতন কিশাল এলা মান মান মানে শাল বা নক নুকুঙ্গ অবাহাই নর আর রিমানী বিশিং তুই যত জানি যা সামু বাই গদালই নতংখানা হাই ফানো চিনি রেডি উন নরক খানা নানি তাপক দি খানা ওইতং দি অবাহাই কেন পান্ডানো আউকে মারে কিচিং সঙ্গ হাই নাই তেতাং সা খানা ততক রোজাব খানা লাইন হাই নাই বেলাই খানা ততক বুকুক কুমারি দেববর্মানী খরং বাই রোজাব খানা না ফাঁসিং থাঙি তঙ্গ আও তাবুক চিনি স্টুডিওনি জরা খগ ফুংনি দামসিসা তামই সতি নৈচি চুকু অঙ্গি মুফলি থাম তে যতন নহাই নহাই বেলে বেলাখে ফুং কাহাম দেবাখবা দ্বীপর কাহাম হিনানি ফাঁসিং থাঙি তো যে সাতং তুমানি নসং ফাতার নাইনানি থাকাঙ্গে অব যতন দ্বীপর জরা ন কাকা হানই ওয়ান সুগি নাই মানো হেদা দ্বীপর জরা কানানি তে সতি থামসি সাহাই তঙ্ক আবনি বাগৈ সঙ্গ নরক বাই যে জরা দ্বীপনি জরা দাম চিনি কাওয়ানো জরা হাঙ্কে তো চেরাই রকমের পান্ডা বকরি বদল সঙ্গা লাইনাই হাইফানো জরা হাঙ্কে সঙ্গ চিনি বেলাই খেয়ে হুকুমো মুকুমো বাই গদাল যাক অবাহাই জের চামং খানামানি বিশং তৈ চিনি হুক নি বাহাই মানো এবার চিনি যে গবং মা কচাম ককথাই অবাহাই যে কমাউই থাং যাক গবং মা চিনি সিনিয়া আমাহাই মানে খনই তঙে মানো ফেয়াবা সঙ্গ রোজাব মনে বিশং তৈন চিনি মগল বুসকাঙ্গ নবী থাং মানেহাই অবাহাই রকব উঙ্গি থাং হাই দা মারি গেছেন সঙ্গ আও হাইনে হাই খানা লাইনে বুকু কুমারী দেববর্মানী খরাং বাই অ জরাও বেলাই খানা তত রোজাব মু জাদুনি রোজাব মু খানা লাইনে ফাইদে রোজাব মু

စရထကံကေနိုင်နေသည်အော်ဂျော်ရာကေဘနနိုင်ရှင်ဤတုံရဂျော်ရာဘီနီအာရီဘိုင်အဘခဘဘီနီဘလခေနောဂျက်စကဘီနီဂျော်ရာဂျေဖရုံကိုအဖရနဘောချိုလုံနေတုံဖီယာနိုင်နေခံကေဂျော်ရာနစင်ဘလခေရောမာရတ်ထရဖဲဒါရှာတုံဝတေဂျက်စဖနန်ထန်ချင်းနီဂျော်ရာခံကေစင်ဂျောတနောဂျာနေဂျာရှာမုံဘိုင်မာဂဒလောNow, ngay mano, ho cho rao bác xa ba, dàn dà xa mong bài bài lè ạ ngay giác. Bác xa ba, bè lại khen nó, xài nâng ngay rước khai ấy, chỉ đi bàn đà rô, khả nai tông mai khen á, kê phải đi. Ho cho rao dân quốc mạng bố bác rộng lì phái sinh thang lại này, rastra bốc rộng rù bộ đi mùr mô, bước găng September tàl ni, xa l ba xa l mà rì phụ rừng này rộng lì xa lò. Đi lì kê tàl ni bì gần bò bò nô, rừng nô gò phụ rừng này khó rộng, bởi chi chà nô, bò xong phụ rừng này xo cạt rì vào nâng.হা কতনি দরবা ফাং বখরক সূর্যকান্ত সাকা জরাতেই দরবা ক্লাইমা হায়ুং বেরেমো পুইতো থাংজাক মুং বাংরুও তাই রাং ফনাংমা তাই রাংরি বাংরি থানি চুবাও লামদিং বদরপুর লামাতি ট্রেন লাইসুমুং তাবুকব কমথিংমা বিশিংগতঙ্গ মন্ত্রী বখর নরেন্দ্র মোদি ও তালনি থামচি শালমারি ককতি শালনি ফুং দামচি শাও আকাশবাণী নি মন কি বাত পান্দাও হাকতর ফাতার হাকতর নি লুকুরক বাই ককলাম শালায়ানামন্ত্রী বখরক নরেন্দ্র মোদী নি আচাইমা সাল রগই বিজেপি হাগতর গনাঙ্গই তালসারময় চলি নাই সেবা সংকল্প অভিযান ক্লায়ান হাস্টেপা ইন্দ্রসেন রেড্ডি নালু মিয়ানন্দন নগর নি ডনবস্কো স্কুল তাই রামনগর নি বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বেড়ে নাইখা ভারত নি চংজাক কিউবানী এম্বাসেডর জুয়ান কার্লোস মার্সান আগুইলেরা মিয়া দিল্লি কতাল মন্ত্রী বখরক মিউজিয়াম বেড়ে নাইখা তিনি নিসিমি জোলন যাত্রাতের চেঙ্গির জাগান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন বাই সংসাজাক রাখাল মুকুম সিল্ট নগাঁওত ফুটবল বাদাইমাও বদল নই ইঙ্গই ফাইনেল কাখা কল্যাণ সমিতি তিনি নখা কিশাসক সুমি কবল জাক তঙ্গান কিশাসক থায় ফেরাং কগই ওয়াতই কবাং ওয়াবই মানহনই হজাখলাই রিজাখা তিনি ফুংনি খামানি তুংমারি তঙ্খা নৈচি দক ডিগ্রি সেলসিয়াস তাই তিনি শালনি শাখানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও তঙ্গান দাও মারকি সিং সং আসে ক জরা সং খনাকা তিনি নি ককব্রক এফ এম নিউজ হেডলাইন্স আহংকে সং তেকিশা জরানি উলন চাই রক নি পান্ডা বুক্রি বদল নি ফাশিং থাংলাই নাই নরক আনি লগি টংই টংদি পান্ডা জে পায়াসাক খনাউই টংদি অবহাই কেন আও হংকে সং অচরাও বুক্রি বদল নি ফাশিং থাংলাই না ফাইদি মারে কিছু সব

দীপৰ কাহাম পইলা যত্ন ন আকাশবাণী আগরতলা তাবো চেঞ্জাগো তিনি দীপর জরানি ককবরক পান্ডা পান্ডা পইলাবো ন খালায় সেরারুনি পান্ডা বখ্রি বদল

খুলুমা তিন কক তিসাল কিফিলি ফাইপিউ কাবা জাই নহাই জাই রং পান্ডা বখ্রি বদল নতুবুই নরনি বসকাঙ্গ ফাইসক পাইপিউকা গাই সঙ্গে হাতি রং হাই নতুন বহাই নহাই নরং বসকাঙ্গ গবং মা খনাতক খনাতক ককটং রচাব মং তাই কথমা বসারক তুবুই ফাইসক পাইপিউকা হাইকে পান্ডানি চেংনা সকাং ন রেডিও গান আচুক টংনায় যত চেরাই খনাই তাই অকরা চাকরা রং নিনি খানি

আমজাং মাইয়া ফরই সিনপান্দানো জ্যাংলায়ন সঙ্গতিনি অজাগা নোকজাখা বেলাইনো নাইথক নাইথক খ্লাইনাই কামচিলে রক সুমলাই বরক বতিয়ার অংলাইনাই অর ফাই সকাইবা গিয়া বরংনি বিশঙ্গ তঙ্গ অন্তরা ত্রিপুরা থিনাং দেববর্মা তিনি দেববর্মা মেহেলি দেববর্মা হংখাই বরক তিনি সঙ্গন গবাং মানো খনাত খনাত ককতাং রেচাবমুং তাই কথমা বসারক বাহাইনো বেলাই নাংকুংমানি কথমা বসারক সঙ্গন সাইখেনার নাই হাইকে সঙ্গতিনি পুইলানি ফাসিং নো রেচাবমুং খানা লাইমানি বিসিং তৈ সিনিয়র চেরাইরংনি পান্দানো সঙ্গচ্যাং লাইমা

0: রিজার্ভ মন পাইখা
1: বাহ বিনির চামুং ব বেলাই নখনা টকশোকা এংখাই বিনির চামুং খানা মানে ইয়াগুলো হাইকে ফাড়িসং হাইকে কথমা বসা কাইসা খেনালায় আং নরং ন কাইসা কথমা বসা সাই খেনার এংখাই নরক যত ন খাই নাই বেলাই নখনা টক জাগবেন সালচা হন্তা কাইসা বলংকো থু গ কাইসা মায়ুং টংফু ব এ বেলাই ন সাক সাক সিমিন চানা নি নানসগু বই বই কাহাম দাঙি টং বই হামিয়া দাঙি টং বইনি চায়া দাঙি টং ব আবরক মূসা ওয়ানসগিয়া হন্তা এ সালচা হে ন বলংকো থু গ মায় খুই বেলাই ন আদাও খুঁজাকা হন্তা এখে আদাও খুঁজাং মানে ইয়াং ইয়াং ইয়াং ইয়াং নাইটং নাই মানে আইন তামচানাই তামচানাই বত বেশি থালেক বেলাই রক আমদের রক থকজাগ এখে বফাং বেলাই রক চাও বত এঙ্গা বত নরক যত সাইমান না এখে ব হিমি থাংতে থাংতে কাইসা বফাং বেলাইনি বফাং নি বেলাই ন চানা বাকি বিনি বুসন্দি বাইকে ফান হরকা হন্তা এখে ফান হরকা হাঙ্কা এখে ন বফাং বেলাই চানা নাই দংফুনকে বফাং বেদেক বলো রিজাকি ইংই নাই আ বফাং বেদেক খেব কাইসা টক বতই তৈ নাই খুমাই না বাকি না সিং আচকই দং মাজা আর টক নি গ ও বতই লড়ি জাকতি ইংরেজ সবই নাই নাই দংখাবো আপ্রো কেন টক সাকা হন্তা ও মায়ুং মায়ুং ও বুফং বেদেক নি বেলাই ন তা চাষি দে সিনি টক বুতই দঙ্গ আর সিনি বতাই বুতই খুমাই নাই দংখা এখাই সিনি বুতই কলাই থাকে সিনি বুতই বাই থাঙানো ক সঙ্গ কিসা খাইরক সিদি মাসে মায়ুং কক সেখানা ওলা খেন ব বুফং বেদেক নাই সবাই সে ব আলাই ন চাখা হিঙ্কে ন টক বুতই বলাই বাই হাও ওয়াই সবাই নষ্ট থাকবাই হিঙ্কে ন কাপলাই খেতে টক রক বিনি বুতই ন সবাই রেখা মায়ুংলে হই নাই ব খেবা টংটক জাগৈ নাই আদা অকুবলুং খে মাত্রাত্রে নাই তেসর থাঙে উ সাতং গিরিং গিরিং বা বুফং তলাব খে থুই দঙ্গই দিখাতা এঙ্কে টক রক গানবা কাপলাই যাবই দংখাতে এঙ্কে আবু নরক বাংলি দো ইংলিশ বাইক সেলফিস হন্তা সেলফিস রক টাংলি তা নিজে নি শাক নি চানা না সিমিতা ওয়ানসুক দি বইনি কক নব গিসা বইনি অসুবিধা এ বইনি যাতে কাহাম মংথং আবার যত্ন নাই দিদ কথমা বসাবো আমন ফরং মানে সঙ্গ সরং মানে কলাইও যে সঙ্গ বইনি জেসপান খাইনে থাকে বইনি তা দেরাথং আম হাইনে ওয়ানসুকই নেসে সামগো খাইনে নাগো হাইকে কথমা বসানি ইয়াগুলো সঙ্গে হাইকে ককটাং খাই নালে হাইকে সঙ্গ তাবো ককটাং সাই খেলার নাই তিনি হাইকে তিনি নি ককটাং না সাই খেলারলা
2: আনি বুমুং তিনি দেবরমা আংন রং ককটাং সাই খেলার নাই আনি ককটাং বুংখাই চবা লংমা ন চবা চবা ন লংমা যা থানি বাকি টংথাইমা টংথানি বাকি মানথানি বাকি চবা শাকনি বাকি লুকুনি বাকি দফানি বাকি থিনাংনি বাকি চবা আসাইফুরুনি সিমিং থিয়াস্তাক জরা চবা চবা খেলা নমা থাকাই চবা তৈনি মানথাইব নিগি মানায় হামবাই
1: বাহ বিনি ককটাং বেলাই নখনা টকশোকা হাইকে জরা তো ইয়াং পাইরেক পাইরেক বা সঙ্গে ব কথমা তাই চামুং রক টংখ হাইকে ফাইলি তাবুক সঙ্গ তাই থাইসা ককটাং খাই নালাই সঙ্গন ককটাং সাই খেলার নাই মেহেলি হাইকে মেহেলি নিনি ককটাং সঙ্গ সাই খেলারলা
3: খুলুমখা আনি মুখা মেহেলি দেবর মা তাবুক ন কাইসা ককটাং সাই খেলার না আনি ককটাং নি মুখা কুচু খেরেং বাদবুবার ও কুচু খেরেং বারবুবার তাবুক নু বিয়াং থাংখা হাপুং থাইশিনি বাড়ি মতমই বিয়াং নুকমাই থাঙ্কা আসিকে মতম টংই মানিয়া বাইবরিমা খাজু বেড়ে থাংলঙ্কা হুলক যাবই বংনি গালন নং বমান যাবই থাংজাকা মতম সারিবই ও কুচু খেরেং বারবুবার নি কথমা সিমি খনাও বাহাইলে মানলংলিয়া নি মতমা তাবুক সুক টংকে বসমাতি ন বার সারি তের খলি আং নাইটি খামু খাজুগুড়িবই খেরেং বারবরে মতম সাই টংটি খামু আনি ককটাও নপাইখা
1: বাহ বিনি ককটাং বেলাই নখনা টক সোকা আইকে সাবো তাইকে সে কথমা বসা খাই নালায় আইকে মেহেলে নিয়াগুলো কথমা বসা সাই খাই সঙ্গন থিনাং
3: আনি কেন কথমানি মুখাই মশাবাই মায়ুং সালসা হান্তা মশাকাই মায়ক পুংজাক মুসেনি যাবই গাই মায়ুংখে আরামাসায়া সাতন গিরিং মা হিমজা হিমতা গাই মশা সাকাতা ও ইয়ার নুমজাং থাং তা সাবজে দে ইয়ার আংখে মায়ক হুইমাসে চাং নাংলিয়া ও ইয়ার আংন মাইরুটুক

বাহ, বিনির চাপ মং বেলাই নখনাতক সোকা গাই খা খাইও সিনি তিনি পান্দান খানাই টংনাই রক বেলাই নখনাতক জাখানা সঙ্গ ফাইনাই পান্দা রক বাহাই মহাই কথমা বসানে বিশিং দিয়ে গবং মা সরং মংনি কক রক্তাই খনাতক খনাতক রচা মং রক্ত বই নরংনি বসকাঙ্গ ফাই সক পাই পিনাই হাইকে সঙ্গ তিনি আশু কক কচারে নরংনি ফাজিং খা নি হামচং মাইয়া ফরে সিনো পান্দানো মথাক লাইসিবানে যতন ন খুলুমকা।

Norok nai tung apa mujun tu sarasa point dok mega harus teo jarang tung norok bai jika shmi au ke mari kising song sung balai no asuk tung jora nang mani kok lam ra mutu yu shai man lakya au abong ka lai bu mani kothoma au lai thang zak je ras ma la rong ni kothoma tong mani au mutu yu no sung shai man lakya आउ ते आपना कालिफा न सिंग ते ब शायमान लायनाय फिया बा आसक जरा खाना माने मरम गनां सर रविंद्र किशोर दे बर्मा बाय ट्रांसलेट खलाइजा इनके सिंग शायमानानि थांग लायनाय महाराजा जजारु फानतै बन पुइला त्रिपुरा एरानि संजानाय चिनि त्रिपुरा हास्ते साना थाकांगे आगियो बन सिंग जजारु फानो बबाग्रा हामटर फाहनैबो सिनि जाबो आव एबाखै पाबोनो हिमदि हिनिबो सिनि जाबो बनो चिनि त्रिपुरा हास्तेओ पुइला साना थाकांके अमा हाके जे त्रिपुरा एरानि एबाखै बा त्रिं बिसिक ताल न बनो पुइला सिनि रु फिया आ जराव तं मानि रांगा माटी এবার চিটাগং অবহাই থায় ন আপন পুইলা সংস্থা জাকমণি আও চিটাগং কাবখা টাবুক বাংলাদেশ ক্লাই থাকা ফিয়াবা আ জরা ও সংত মুনাই রেখে চিনি ত্রিপুরানি যে ম্যাপ ন নাই খাঙ্কে আবর বেবাক ন যে ইনি উদয়পুর মানে রাঙ্গামাতি হিন্দি ও বেবাক ন বুবাগ্রা রকনি থাই তংমণি সংত মুনাই নি থাকাঙ্কে পুইলা যে এরা হানি সংস্থা জাকমণি 590 এবাখাই বা বারা চুকুচি এডি আ জরাও এবার বা বারা চিনি এবার বা পাঁচশো বারো সাকা এরা আফ্রু অমাহাই বা সাকা এরা বহিন যাব এবার ট্রিং বহিন যাব আবন বাক্সা বাক্সাকে বহিন আ জরাও তমু সঙ্গে নে থাকা বুঝু অমাহাইকে পালাইমানি আ জরাও সঙ্গ যাব তমু বাংলা ক্যালেন্ডার বাই নানিয়ে নে থাকা হাঁকে যে চিনি সাকা এরা এবার যে ট্রিং বেশি আবো তে বেশি দাম হয় ফেরলায়ু নাও সঙ্গে মূল নানিয়ে থাকে আবো পুইলাও নো সঙ্গ অবহাইকে যে 1971 এডি আজরাও সঙ্গে চিনি লাই বুমানো নানিয়ে থাকে 1380 বছর হয় সঙ্গ ট্রিং বেশি এবার বা যে সাকা এরা নো পালাই যাক মানে নুক যাবো অবো পুইলা চেঙ্গ যাক মানে 590 এডি ও 1971 এডি আও সঙ্গে সাইমান খা পুইলা চিনি ত্রিপুরাও এবারখাইবা সিনিরি নাই আমাকে যে সাকা এরা এবারখাইবা সঙ্গম নাই থাকা হাঁকে ট্রিং বেশি হিন্দি চিং যে পালাই মানে আবো বুবাগ্রা হামদরফা এবার বা হিমতি এবার বা জজারুফা ব নপুইলা অকক ন তুবু মানে নাও গেজিং তুইবো সাইমান খা মারে কিজিং সঙ্গ আবং খা পুইলা চিটাগং নিজে হাচুক তং মানে আরও তে আপন কারিফান আপনি উলহকে যে চাম উদয়পুর রাঙ্গামাতি আ জায়গাও ন সংসার জাক মানে পুইলা অঙ্কে মানে কিছু সঙ্গ কিসা ও জরাও লেলামানি লহানানি ফাইসিং থাংলায় না তাকে সঙ্গ খনাতক বেলাখেন চিনি লাইবুমানি কত মারক তৈব সাইমা লাইনাই ফিয়াবা হানিয়া ফাও তো তঙই দো নরক বাইতিনি গবং মা কগলাম সালাইনি আও চিনি ত্রিপুরা হাস্টেও সঙ্গ নাই থাকাঙ্কাই তমুং বুবাগ্রা রকনি সিংহাসনী ককনব সঙ্গ সায়াবই ইয়গিয়া দাবকনি অজরাও হায়দা সঙ্গ বাক্সা বাক্সা নাইনানি মুসুমো যে বুবাগ্রা রকনি সিংহাসন রক বাহাই না বুমতিং না বাহাইর ফিয়া আবনা দাবক ফানো সঙ্গ তমুং নাই গাঙ্গে নাইমান যে মিউজিয়াম রক থাঙে ফিয়া আবো যে প্রবুবানো ফুনুক জায়গা আমা হয় যে জরাও বেলাখেন সঙ্গ নাই

নিব সং সাইমান ধন্যমালিক জরাও সং তো মূলায় থাকে বুবাগ্রানী আল চিনি বেলাখেন চিনি জাকায় চিনি ত্রিপুরা হাস্তে আমা ত্রিপুরেশ্বরী সুন্দরী মতাইনক আবারক আজারান মহারাজা ধন্যমানিক আমালন সাম যাবো আও আজরাও সমু নাই থাকায় গবং মা চবা রক সাইমানকা কুকি চবা এবার শিকাম চবা আবহাই হিনই রকবো আজরা রক সাইমান তমু নাই থাকা জরা বার্মা মায়ানমার চিটাগং এবার তাবুন জরাও যে বাংলাদেশ সিলেটে বাংলাদেশ আজরা রকব আবহাইকে গবংমা সুকজাগ তে যে চবা নামা নিবিসিংগ রায় কচাক তে রায় কসম বরকনি ককবো সিসা খুরচামানি আ জাগাও নুকজাগ মানে কি নরক যে সাইমানিয়ার তাবো সাইমানই তংমাই খেনা বুবাগ্রা মহারাজা ধন্যমানিক আমাল ন চোদ্দশো নব্বই সিমি পনেরোশো উনিশ জরা ব বিনি যে শাসন খেলাইলাম মানে আ জরাও বিশিঙ্গ নরক সাইমানকানা তমু বমাহাই বমাহাই বিনি মল আংতো নরক সাউন খারিগা ফিয়া নরক তমু কাহামগে কিসা পড়িনে মানে বিশিংতে এবার খানা কাহামগে তে কাহামগে সাইমান নাই তে আপনি বাকি নরক পান্ডা পায় সাকান জরা আনি লগিও মাতাই সুমুং বুবাগ্রা রকনি ককন সানানি থাকে সেই বমাহাই পুইসা এবার কয়েন সাম থানিব বেলাকে মূগান কুক বুবাগ্রা বিজয় মানিক বুবাগ্রা বিজয় মানিক আ জরা বেলাইখেন বন বরমরিমানি বিশিংতিন তমু বিজাব রক নাইকে বরকনি নুকজাব ফিফটিন থার্টি টু যে জরাও পনেরোশো বত্রিশ নিশিমি পনেরোশো তেষট্টি বিশি জরা সবাই তমু নাই নাই থাকে সাইমান আ জরা বহাইনহাই বরকব গবং মা যে কয়েন এবার খাইবা পয়সা রক সামানি সুকজাব আও মানে কিছু সং সুতমু নাই থাকে বাক্সা তাবুক ফানো সাইমানিয়া চিনি বুবাগ্রা রক বিশৃঙ্গ নাই নাই বাক্সা বিজাব রক পড়িয়া খুনা এবার সাইমানিয়া অবহাই রকব গবং মা চিনি তাকু বুকু মারে কিছু দং ইমানো হায়া দিবা আবুনি বাকি আনরক সানাই নরক বিজাব পড়িদি পরিমাণ বিশিং দিয়ে চিনি ত্রিপুরা হাস্টেও যে পয়সা সাম তানিব সাবো সাবাই কয়েন সাম তানিব তং আবার হাইরকবো সাইমান লাইকা বুবাগ্রা রত্ন মানিক বন পুইলা সকাং তেমনি উল বুবাগ্রা বিজয় মানিক বব সামখা ত্রুক ত্রুক অবহাইন খরকসাতে খরকসানি সামুন সেলাইখেন বলাইথাই বরকা জরা রগো সাম গলামানি বাকি নসং তাবুক সাক জরা দেব ত্রুক ত্রুক খরকসাতে খরকসানি যে খাই থাংমানি অবহাই সামুনি বুথাইন সাবুক যত্ন মৈতো খাইথাই তমুং বুবাগ্রা কল্যাণ মানিকনি ককন সানানি থাকে আবাব হাইন যে জরাও বুবাগ্রা যশুদার মানিক বিনি জরাও বন আ জরাও বিনি আমল সমু নাই থাকাই ও বার জান বন ইয়ারমানি সিক্সটিন টুয়েন্টি সিক্স বিশিও নিমিন তমুং নাই থাকাই সিক্সটিন সিক্সটি সিই জরা আও তমুং বিনি বরম এবার খাইবা বিনি অ পাওয়ার মান মানে সিক্সটিন টুয়েন্টি সিক্স সিইও তমুং নাই থাকাঙ্গাই গবংমা জঞ্জাল গবংমা চবা অবহাইরক নুকমানি নুকজাগো আ জরাও বেলাখেন নাংকুকমানি এবার খাইবা সাইমানমানি আ জরাও তমুং নাই থাকাঙ্গাই বাগ্রা কল্যাণমানি কনি জরানি মন্দির রকনি কখনো সানা থাকায় মহাদেব বাড়ি তে তৈনি কখনো সানা থাকায় তেং রকন কল্যাণ সাগর আবো রকবো হাইন হাই তমু আ জরাও মন্দির নাই থাকে উদয়পুর রাঙ্গামাটি আ জরা রক আবহাকে চাম উদয়পুর রকব আ থায়ন সাইমান তমু নাই থাকে গবং বা বরফনি সামু হুমুং খাইলামানি অবহাই কক লাবরগ্ন সাবাইয়া হায়াদিবা মারে কিছু সঙ্গ
আউ গাই আং নরক নো তেই বসাই খারিবান বরকনি ক্লাইলং মানে।

Ni tamu tamu cini trip rahas te ni tamu nanya tak angkai tradition festival apa hai kebang ma seng nanya di cini mutai apa hai ba cini je mani mani apa hai ba ter apa hai rokno seng belai keno muidu klay thai je klay kelang lang mani borok ni bubagra rok ni apa hai je ter apa rokno seng kaisa kaisa ke muidu klay mani bising tui borom ri mani bising tui seng khati wui narak thai khati wui toni thai hai da aw seng tomung na tei bubagra rong ni kokno sanani thakang ke kebang ma sawi bo sabaya tomung kecham jorani pai ei isa middle period ni kokno sanataka modern je period tripurao je puro ni simino chengo manika dynasty afro ni simino modern যে পিরিয়ড ফাইসক পাইজাক চিনি ত্রিপুরা হাস্টেও সঙ্গ না জানি থাকাই খরক সারা চিবাহাই বুবাগ্রা টংলাংমানি গে সঙ্গ তমুং না জানি থাকা আঙ্কে আজরাও সঙ্গ বুবাগ্রা কৃত বিক্রম মানিক বিনি কগ্নব সঙ্গ সাতাইকলায় তমুং সঙ্গ না জানি থাকা আঙ্কাই লাইথাংজাক জরা জাপানিজ মিকাডো যে বরক নি রয়্যাল ফ্যামিলি নি কক অবাহাই রকব সঙ্গ বি জরাও কিসা সং খুরচা মানি নুকজাগ যে মানিক ডাইনাস্টি আবংখা আজরানি সিমিন চিনি ত্রিপুরা হাও দুরুক দুরুক খলাই সঙ্গ অবাহাইকে তেই সকাঙে ফাইমানি এবার মডার্ন জরাও ফাইমানি অবাহাই নুকজাগ তমুং না জানি থাকাঙ্কে আগিনি যে জরা রগ সারা থাকা চৌদ্দশো চৌষট্টি হাই জরা নিসিমি চৌদ্দশো উননব্বই জরা রগ ফা যে কক থাই আবন ইউজ খাই যাব আও বংনি মল রগব সঙ্গ তমুং নাই থাকাঙ্কাই তুরুক তুরুক নুক যাগ যে টাইটেল রিজাকমানি বরফ মানিক আবাহাইখিনি তমুং নাই থাকা বংনি জরাব সঙ্গ কয়েন রকসরামানি নুক যাকা তে আবন কারিফানা আইনি আগবরি রিয়াস উস সালাতিন এবার জামি অল তাওয়ারিক অবাহাই হুনে রগব সঙ্গ মানিক রঙে মল রগ সঙ্গ সাইমান তমুং নাইনি থাকাঙ্কাই আবরকনি সিমিন তুরুক তুরুক সঙ্গ মার্জার এগ্রিমেন্ট রকনি ককনব সঙ্গ খুরসাতাই ক্লাইন থাং আও হুকে মারকিং সঙ্গ তেব ককলাম তো নরকবাই সালাইনাই সঙ্গ নাইনি থাকাঙ্কাই সঙ্গ গবাং মা যে নাঙ্কক মানি ককথাই এবার চিনি ত্রিপুরা হাস্তে নি তাবুক তো হাস্তে হিনজাগ আগে তো কাছে স্বাধীন ত্রিপুরা হিনি হিনজাগ হ্যাঁ দিবা আ জরাও উনি মানে গবাং মা এরিয়া কতর আ এরিয়া কতর যে আরি আ জরাও ন সঙ্গ অবাহাই কেন বেলা কেন বরম মারি থেকলায়ও আ জরা রগ বেলা কেন এরিয়া কতর ফোন সঙ্গ অবাহাই হিনিও রাসমালানি বিচাপ রগব সঙ্গ সাইমান তবু না জানি থাকাঙ্কে বুবাগ্রা বীরচন্দ্র মানিক বব অবাহাইন সঙ্গ আসাইমানি সেপ্টেম্বর তালনি নৈচি বা বিশি নি এইটিন থার্টি নাইন বিশি ও কচাম আগরতলা আও সঙ্গ তমুং না জানি থাকাঙ্কাই গবাং মা হাইনহাই বিনি বুতা বুফাইং রকনি ককনো সানা থাকাই বুবাগ্রা ঈশান চন্দ্র মানিক বরকনি ককনো বসং খোরসাতাই কলায়ো আও মারিকিজিং সঙ্গ অবাহাই কেন সঙ্গ খরকসাতে খরকসা বুবাগ্রা রকনি কক রকনো সাথে সাথে বমাহাইকে তেই বরকনি কগলাম সাজাকই নুই হ্যাঁ দেবা যে বাক্সা সাইমান্য রক নরক নাং কয়নাই নরক বিচাপ রক পাই পরিধানি থুন হাইন জরানো মাগনা খ্লাইয়া উই টাইম ন ওয়েস্ট খ্লাইয়া উই গবাং মা সঙ্গ আ জরাও বরকনি যে সৈজাক অবাহাই রকব সঙ্গ নুখা তমুং নাইনি থাকাঙ্কাই গবাং মা থিম এবার খাবার যে সৈজাক আবরকনি বিশৃঙ্গ সঙ্গ নুগো অকাল কুসুম উচ্ছ্বাস প্রেম মরিচিকা সুহাগ ঝুলন তে হরি অবাহাই রক গবাং মা যে সৈজাব বিজাব এবার বরকনি গবাং মা দের ফুরু রকনি বিশৃঙ্গ তংথকমানি বিশৃঙ্গ যে সৈমুং আবরকনি বাকিব সঙ্গ গবাং মা নুকজাগ আবরক সঙ্গ তমুং নাইনি থাকাঙ্কে তাবুক ফানো মিউজিয়াম লন্ডন মহারাজা বীর বীরচন্দ্র বরক যে থাংমানি আবাহাই রক গবাং কুক তে বরনি জরাও নো যে বেলাখানো সৈগ্রং রবীন্দ্রনাথ ট্যাগোর চিনি ত্রিপুরাও ফাইমানি আবাহাই

রংব মিজাপ খুরজা জাক টংগ আও গাই মানে কিছু সং আবনা কারি ফান মহারাজা রাধা কিশোর মানিক বরবাহাইন বেলাখেন সঙ্গে থাকে চিনি ত্রিপুরা হাস্টেও গবং কোকন সামুং যতন জানি যা খাইমানী জুকজাকা ফেবা বংনি যে হালক ব নাইনা থাকাঙ্গাই বরম গান সৈগ্রং রবীন্দ্রনাথ ট্যাগোর তেই সাইন্টিস্ট জগদীশ চন্দ্র বোস বরকাই বরকনি বায়াব কাহাম দেখেছেন কাহামনি কগ্রক বসং বিজাবনি বিশিংতই সাইমানকা বরকনি সামুং খাইলামানী খরসতে খরকসান চুবালামানী অবাহরক কগ্রকন সঙ্গ সাবিব সাবাইয়া 1901 এডি আজরারগ 1909 সি আজরারগ গবং মা বুবাগ্রা রকনি গবং মা সামু সং সাইমান আও আজরাও কতর খাই বাংলা ফাইমানি আবো বসং সাইমানকা 12 তারিখ জুন 1897 বিশিও তমুং সংনানি থাকাঙ্গে গবং মা জঙ্গজাল অবাহরগ বরকনি মল নুকজাও হায়দিবা গাই বাংলা ফাইমানি এবারবা সঙ্গনবার আবনো তো কেব কাতিরি মানিয়া হাইদিবা হাইফানো আজরাও ন বরফনি মল বেলা এখানে গাহাম খাই সামু হুম খাইমানি বিশিংতে অজে বিজাব রকম সঙ্গ তাবুক নাইনানি শেপ মানো হায়দা নাইনানি থাকাঙ্গে বুবাগ্রা বীরেন্দ্র কিশোর মানিক বব আমাহাইন গবং মা সামু হুম খাইলামানি বিশিংতই বরকনি যে সামু সুগ বুবাগ্রা রকনি দরবার বুবাগ্রা রকনি এম্পেরর জর্জ বি বাজারও দিল্লি রকনি যে সামু হুম খাইমানি বহাইব সুগজাকা 1911 বিশুতে 1913 বিশু ব বেলাখেন কতর খাইমানি বিশিংতই আগরতলা উদয়পুরতে বিশালগড়নি যে সামু হুম আবরকনতই ব তুরুক তুরুক তে ব্রিটিশ এম্পায়ার রকনি যে সামু হুম আজরাও এবার রিলিফ ফান্ড যে তংমানি আজরাও জেরিমানি রং 1,00,000 লাই আবংখা যে জর চবা নামফুরু রিমানি সঙ্গ আবাহরব নুকজাগ মানে কিছু সঙ্গ সঙ্গতমু নাইনি থাকাঙ্গে আজরাও জার্মানি ও সানা থাকাঙ্কাই কাই ব্রিচি হাই চা বাগান সুনাম জাকা 11 বছর নাংখা আবো সুনাম নানি বিশি সিসা আও কং তমু নাইনি থাকা বরকনি বানিয়া বরকনি খাই মানে গবং মা সামু হুমু সাকা সাই মায়া হাই দিবা যে সাইমান বিজাবনি বিশিংফিন সাইমান আবুনি বাকি আনরকন সানামু চুঙ্গ বিজাব চুং বেলাখেন রং মানে বিশিংতে পড়ে থাকলাই নাই নাই জেফরফানো সেবাক সামু হুমু তমু গ্রিং দো এবার সিনামু চুমা জে গবং বরকাই বড় রক সিমিন আং নরকন সানাই বিজাব বাই গদালই তোমান তমুংন সিজাব পড়ে আহকে চিনি লাই বুমানো বাহাইকে সাইমান খামুন হায়াদিবা মানে কিছু সঙ্গতম নাইনি থাকাঙ্কে তৈব মডার্ন পিরিয়ড নি কগ্ন সারা থাকাঙ্কে বুবাগ্রা বীর বিক্রম কিশোর মানিক বিনীত যে আসাইমানি বিশি সানা থাকাঙ্গে 19 তারিখন পালাই থাংসাক আগস্ট তালে 19 তারিখ ব 1908 বিশু আসাইমানি আও কে সবন যে জরাও আগেও যুবরাজ আবো হাইহিনি রকব হিনজাগো দে বিনি যে সামু হুম খাইলামানি আবরং তো সাউজে কল পায়া সুতো মনে থাকা বিনি মঙ্গই নিনি ত্রিপুরা হাস্টেও যে সানা থাকাকাই কলেজ রক অবহাই রকম সুনামজাক দঙ্গ সুতো মনে থাকা বংনি মল ন হসপিটাল অবহাই রকম তুরুক তুরুক সঙ্গ নুকমানি নুকজাগো আও বিনি জরাও বিদ্যাপত্তন বিদ্যাপত্তন হই ন কাইসা ফাউন্ডেশন খুলকমানি আবনি উল ন বীর বিক্রম কলেজ সুনামজাগো 1937 বিশিও তেই বিদ্যাপত্তন কমিটি নিজে ডেভেলপমেন্ট

সারা থাকাই যাই খিনিও গামাগর তলা হইব যিনি যাগ ফিয়াবা যয়েরপুর আব হাই দিবা গাই যাইনি বিশিঙ্গ তামো তামো মতাই দ খাচি মতাই আ জায়গাও দো মতাই কটর হাই হাই মতাই কটরমা মাইলুমা খুলুমা আখাতা বিখাতা তৈমা সাংরংমা কালিয়া গড়িয়া নকশু হাইচুকমা শ্রীজন্দু তেই থমনাইরক গেতো নরক সাইমন কেনা আ জায়গাও মতাইরকনি বিশিঙ্গ বুবাগ্রানি আমল আবন পুলান সাইমানো বুবাগ্রা সুব্রাই এবার ত্রিলোচন হই আবরকনি আমল তুরুক তুরুক খাই সাইমানো ফিয়াব মূল নাই থাকা সাবো সামকা তো মূল অব জেজরাও সাম জাগো খয়েরপুরনি আবকা বুবাগ্রা কৃষ্ণ কিশোর মানিকনি 1760 বিশিও এবার খাইবা 1760 বিশিও সাইমানো তমু নাইনানি থাকে আবো আগরতলানি যে পুরান হাবেলি থাই হিনিব সাইমানো মানে কি তমু বুবাগ্রানি মলনি সিমি নাইনাই বরকনি যে ককলাম ককলামনি সিমি চেঙ্গই তৈব নাইনানি থাকাই গবাং যে তামো তামো মতাইন আজরা পালাই আবরক বেলাইন সাইমান থাই যমু খাচি মতাই হইব যে সিনে জাগি তংমানি ফিয়াবলাই থানমানি আসুক বালো গিয়া হাই দেবা খাচি যে তের নিব্রুই মতাই হইব চিনি কক বরক সিনে জাগো তৈ আ জাগাও যমু নাই থাকাই যত বসংনি দফানি বরক বাই সালসনি রমৈন অ তের ন পালাই জাগো তমু নাইনানি থাকে সালসনি রমই অ তের ন পালাইমানি যতনি বমহাই হিমকে মানসী রোগ দখাঙ্কে বা এবার খাইব মতাইন বগ্রিমানি বিশিং তৈব এবার খাইবা গবাং মা জানি যা যে খাও ওয়ানসুকমানি মতাইন দিয়াই মানে সুরিমানি যতনি কাইসা পুইতো দো হাই দিব কেসং অবাহাই রোগ গবাং রিচুয়াল এবার খাইবা চিনি যে সিরি সিটিনি হুকুমো মুকুমো রোগ নুক জাগো ফিয়া যইব নাইনানি থাকাই যের মতাই আবব সাইমানো ফিয়া কের মতাইনব হাইনাহাই বুবাগ্রানি মল যিমিন খাইফাইমানি ফিয়া তাবুক ফানো যালাই জাগি দংকু তমু নাইনানি থাকাই আগে নিশিমি তাবুক সাক জরা আও আ তের রক যাবুক ফানো পালাইলাইন দংলাইক তৈব দঙ্গ বুবাগ্রানি মলনি সিমি যে নুকমানি পালাই ফাইলাইমানি গড়িয়া মতাই গড়িয়া মতাই নিনি যে ত্রিপুরী বসং কারি ফান জমাতিয়া নওয়াতিয়া রিয়াং কলয় তৈ বরকনি বিশিঙ্গব পালাইমানি নুক যাবো ফেবা গবাং তমু নাইনানি থাকে জমাতিয়া রকনি যে ট্রেডিশন এবার খাইবা বরকনো গবাং খাই পালাইমানি নুক যাবো বমাহাইমানি বরকনি হিংকে গড়িয়া মতাই যে মখাং মানমানি বা বাকসাকে বা বরকনি কনি বিশিঙ্গ সাইমানো গড়িয়া মতাই বিয়া গনাং তৈ বিয়া করি অবহাই হিনই সাইমানো হাই যে জরাও সেনা আ জরাও গড়িয়া আবন অবহাই হিনই সাইমানলাই যমু নাইনানি থাকাই আ জরা রগ গবাং অবহাইন নুগো যে জরাও গড়িয়ানি মতাই আপুরগে সিংহাসন রগ নাইনানি মানো এবার খাইব যে বুবাগ্রা রংনি যে নুয়ুংমা অবাহাই রক নুক যাগো এবার খাইব চিনি ইসিরি রংনি যে আজ আ মল আগেও যে পুরু চেঙ্গো রিসা ইসিরি রংনি রিসা নব আ জরাও সিংহাসন রিউই মতাই খাইমানি অবাহাই সৈজাক বিজাবনি বিশিংদই সাইমানো গাকে নরক তো সাইমানই দখনা অ জরাও আগিনি মল রগ বমাহাই বমাহাইকে চিনি বুবাগ্রানি মল রগ বব মতাইন পালাই যাক আও চিনি ত্রিপুরা হাস্টেও তে কাইসা তেয়ারন কারিমায়া আবংকা হজাগিরি আও হজাগিরি হিংকাই রিয়াং বসংনি মতাই রক এবার খাইবা সারা থাকা গবাং কুকন পালাইমানি নুক যাবো আও আবনি বিশিংতই চিনি গবাং মা তমু যে জরাও পালায় আবনো সিনি যে কক বাইকে লক্ষ্মী পূজা হুনি বহিন যাবো আ জরাও হজাগিরি পালাই যাবো আ জরাও হুকে সুমুই রক তামলাইমানি বিশিংতই খামরক তামলাইমানি বিশিংতই মশামুনি বিশিংতই টংথকলাইমানি বিশিংতই অবন চিনি যে রিয়াং বসংনি দাকুকতে বুকুক সং বরকন

সঙ্গ পালাই মানে নকজাগতে আবনো কারিফানো চিনি যে ত্রিপুরা হাস্তি নি চিনি যে গবাং কুক বরক বসংনি বরক রক্ন সং যতন নক বুরুম বুরুম পালাইলাই মানে সং নকজাগু তমং সং নাই নি থাকাং কে চিনি যে আর চামং মশামং নি বিশিং তুই গবাং কুক হুক রক্ন তুই ন ও মশামং রক্নি দাল রক্নি বিশিংগ সং নকজাগু আও হাই তে আবনো কারিফানো গলা সাকারগ কাসাওই মশামানী খরকসাতে খরকসানী অবাহাইকে বেলাইখেন নাইটতক লাই সুকজাক চিনি তেব নাই সানান থাকাঙ্ক চিনি ত্রিপুরা হাস্টেও সাইথাই রকনি ককনব সাতাইকলায় বেলাইখেন কচাম তে অবাহাইকে লাইবুমানি কগ্ন সঙ্গ খুরসাতাই ক্লায় সঙ্গ লাইবুমানি কগ্ন তমং নাইনে থাকা নাইথাই নি জাগা রকনি কগ্নব সঙ্গ সাতাই ক্লায় অবাহাই যে নাইথাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নি বিশিংতুই সিনিজাক এএসআই নি আবরক নি বিশিংগ তঙ্গ সঙ্গ গবাংমা খবজাক চিনি ত্রিপুরা হাস্টেও বেলাইখানো 1861 বিশি রকনি সিমিন অবাহাই চিনি জাগে ফাইমানি পুইলাও নতঙ্গ উনকুটি আও চিনি ত্রিপুরা হাস্টেও উনকুটি বেলাইখেন কচাম সঙ্গ তমং নাইনে থাকা হাঙ্কাই 8 এবাখাইবা 12 আ জরানি সেঞ্চুরিনি জরানি তৈ আবনো সঙ্গ তাবুক তমং টেন্টেটিভ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটনি ফাশিং নাইনে থাকা ইউনেস্কো আব চিনি জাগ নুইন থাঙ্কা ফিয়া সং উনকুটি আবো সং সাইমানো কয়লা শহর নি নর্থ ত্রিপুরা আও সালগ্রা ত্রিপুরা হেন সং সাইমানো আ জাগাও চিনি বেলাইখেন কচাম কুক বেলাইখেন বেলাইখ্রি নাইথাই এবার খাইবা সং অবাহাই যে কচাম আবো সং সাইমানো সং নাইথাই নি বিশিংগ তমুং নাইনে থাকাকাই বুবাগ্রানি মল নি সিমিনো তাবুক সাক জরা সং তাবুকানো অবাহাই যে নাইথাইনি কগ্ন সং সায়াবই তঙি মায়া আবো বহাইন হাই পিলাক পিলাক হাইন হাই হিন্দু বুদ্ধিস্ট বরকনি বাগে অবহাই যে বেলাখেন কচাম আবো বহাইন হাই সং তমুং নাইনে থাকা হংকে আবনো সনাম জাকমানি 9 এবা খাইবা 12 সেঞ্চুরি অবহাইন আবরমি বিশিংগন খবজাগো জুলাই বাড়ি সাউথ ত্রিপুরানি বিশিংগ খবজাগো বিড়ি যে নাইথাই আবরক সং গবাংমা চিনি বুবাগ্রানি মলনি বিশিংগ বরকনি জরাও তামো তামো খ্লালেঙ্কা তামো তামো নাইথাই তং আবরক নব সং বেলাইখেন সাইমানথাই ক্লায় তমুং নাইনে থাকাঙ্কে বুদ্ধিস্ট রকনি বিহারা এবার খাবা আবনো হাই সঙ্গ বক্স নগরব দঙ্গ হই সাইমানো নরক তমুং নাইনানি হাঙ্কে থাঙে নাই মানো বক্সনগর আবংখা সিপাহী জেলা ডিস্ট্রিক্ট আও আ জাগাও সঙ্গ তমুং নাইনানি থাকাঙ্কাই সাইমানো বুদ্ধিস্ট রকনি কাইসা সতপা হই সনামজাক ঈদ বাই আবহাইকে সনামজাক আবো বেলাইখেন কচাম কচাম সঙ্গ আবনো সঙ্গ বিজাবনি বিশিংতুই সাইমানো তমং 6 নি সিমি 12 সেঞ্চুরি এডি রংনি বিশিংগন আবব রুতুগুই কারি মানখা আও দেব সঙ্গ নাইথাইনি কখনো সারানি থাকা হাঙ্কে চতুর্দশ দেবতা এবার খাইবা যে চিব্রি মতাই আবব কাইসা নাইথাইনি বিশিংগ খবজাংমা বা থাশিংগ তো সাকা হাইফেন আবব হাইনে হাই এএসআই হেরিটেজ নি সাইট নি বিশিংগ খবজাকমানি হিংকে আবনি বাগে 1760 বিশিও আবব হাইনে হাই সংসার জাকমানি নরক তমুং সাইমানানি হিংকাঙ্কে তৈব বিজাবনি বিশিংতৈ এবার খেবা চিনি পান্ডা খানামানি বিশিংতৈ সাইমান নাই বুবাগ্রা কৃষ্ণ কিশোর মানিকনি আমল ন অবনব অমতাই ন সংসার জাকমানি কচাম আগরতলাব আও কে মারকিজিং সং বুবাগ্রানি আমাল তৈব গবাং কুক যে নাইথাই রকনে কগ্ন সানা থাকাঙ্কে আং নরকন সাজে সাবাইয়া চিনি ত্রিপুরা হাস্টেও আসুকে বরকনি খ্লাইলাংমানি সং নাইনানি হিঙ্কাহে চিনি ত্রিপুরা হাস্টেও সং বেড়াই নাইব নাইবাইয়া কিসা জরা সং ওয়ানসুগি নাইথাই আও বরকনি জরাও যে খ্লাইলাংমানি আবাহাইরক তৈব তঙ্গ গুণাবতী গ্রুপ টেম্পল এবার খাইবা যে মতাইনক

আবংখা ইসিরি নি মুঙ্গই ইসিরি গুণাবতী হিনই তংমানি মহারানী গুণাবতী বিন মুঙ্গই ন সং সাইমন বংখা গোবিন্দ মানিকনি যে ইসিরি তংমানি আবংকে 1668 সিইও আজরাও সালাম জাকমানি মতাই বিষ্ণুনি মতাই আজাগাও মতাই নক্তা কে আবো উদয়পুর হনই সং তাবুক সাইমানো আও মানিকিং সং বুবাগ্রানি মলে চড়াও সং গবাং মা তমু নাইনে থাকা কচাম কচাম নাই বুনাই বাইয়া তেই বুতংখ ভুবনেশ্বরী টেম্পল এবা খাইবা মতাই নক যে ভুবনেশ্বরী মতাই নক আবো বহাইনা হাই বুবাগ্রা গোবিন্দ মানিকনি মল সাম জাকমানি তমুং সং নাইনে থাকাঙ্কে তৈমা গুমতী হাইন হাই আজাগাও গানা গিনি সং অবাহাইখানে ন সাইমানো আও 17th century আজাগাও মতাই দুর্গা তে কালী অবাহাইখানে ন সং সাইমানকা তমুং নরক নাইনে মুসং কাহঙ্কে তাবুক ফানো যে কচাম থাইরক চিনি লাইবুমানি ক গ সং নাইনে থাকাঙ্কাই গবাং মা হইজাক দঙ্গ দে গবাং মা আসাকে নাইথতক থাই বেলাইখানে কচাম আর কচাম নতই যেন চিনি তেব খাতে উই নারক থাই তেব নাইথতক খাইয়ে নারক থাই তেব সাইমান থাই তেব শি থাই আও হায়া দিবা গাই সং অবাহাই কেন নরক বাই ককলাম সাথে সাথে পিয়াবা জরা তো আস গবাং জরা করি সানা থাকাই সং নরক বাই লাইবুমানি কথমানি পান্ডাও তো নরক বাই দাম নেই জরা নো দঙ্গ তে আবনো কারি ফানো তে সতী থামসিংকে সং তে গুবনি পান্ডা আও সং তেব সাইমান লাইনাই কক তক সাথে সাথে অমাহিন জরা তো থাঙ্গি তঙ্গ তুরুক তুরুক বিনি থায়ো তেব বেলাই নাম মতাই নি কক সং সানানি থাকাঙ্ক চাকরামা মতাই চাকরামা মতাইব আবো বহাই নহাই বুবাগ্রা নিজে মানিক ডাইনাস্টি নি মল ন 12 সং সান থাকাঙ্ক 9 নিসিমি 12th century ও ন আবো সাম চাকমানি আও চাকরামা মতাই ন সং তাবুখন যে বাক্সা সবিমুরা হানিব সিনি জাগ তে আ মতাইব হাইনহাই বেলাইখান গচাম তে নরক থাঙ্গই নাইমানি বিশিং তৈ তাবুক তো আরও থাং নাইনানি বাকে সেপ দঙ্গ বুট দঙ্গ গাই থাঙ্গই নাইনানি বাকেব বেলাইখান সেপ কাহাম দঙ্গ থাঙ্গই নাইমানো বেড়াই নাইমানো ফিয়াবা বেলাইন ওয়াতিনি মল রগ হংকে আরও রগ কিসে নাই থাঙানি ন জানাই হাইয়া দিবা যেন চিনি ত্রিপুরা হাসেও দঙ্গই দঙ্গই সে চিনি কচাম যে থাই রক দমানি চিনি মতাই রকনি যে থাই অবাহাই রকম সঙ্গ সাইমানানি নাঙ্গ যেন তমুং সাইমানিয়া কাহকে আবো বেলাখেন চিনি বাকে কাইসা লাচিমা সিংসাহাই আও আবনো কারিফানো সঙ্গ তমুং নাইনানি থাকাঙ্কে ত্রিপুরা সুন্দরী যে মতাই নক আও আমা ত্রিপুরেশ্বরী সুন্দরী মতাই নক আবো ব হাইন হাই একান্ন শক্তি পীঠ হই সং সিনে যাব আবো বুবাগ্রা ধন্য মানিকনি জড়াও আনরক থাসিং মুখিসা খুরসাখা বুবাগ্রা ধন্য মানিকনি যে কক জেপ্রু সাও আবংকে 1501 AD ও সংসার জাকমানি আবংকে মারিকিং সং সং অবাহাইন চিনি ত্রিপুরা হাস্টেও যে বুবাগ্রা রক সামুং হুমুং খ্লাই ক্লাং লাং মানে আবনো তাবুক ফানো চিনি ভারত হাকতর গনাঙ্গই বেলাইখানো নিনি মন্ত্রী বক্রপা নুথন নিনি সানা থাকাঙ্কাই রাষ্ট্র বক্রপা নুথন এবার খাইবা চিনি হাস্টে গনাংনি এবার খাইবা চিনি হায়ুংনি ফানো যে সাফানো ফাইতুন বে বাক নম চিনি হায়ুং গনাঙ্গই পুইতু চাচাক মতাই যে কাইসা অবংখা আমা ত্রিপুরা সুন্দরী নিজে মতাই নক একান্ন শক্তিপীঠ মতাই আও হিঙ্গে সং যতন সং হামারি সানৈন অবহাই কাইসা চিনি বেলাইখেন কচাম বুবাগ্রানি মলনি সিমিন তাবুকসাক জরা সং তমুং নাইনি থাকাই নরক থাঙ্গি নাইমানো আবো বহাইনাহাই উদয়পুর ন তঙ্গ হিঙ্গে তমুং আগতলাবো নাইনি থাকাঙ্কে তো আসুকবো চালিয়া সং তমুং থানানি হিন থাকাঙ্কাই সালচান সালন থাঙ্গিয়াকনে গিফিলি ফাইমানো যেন বেবাক ন অমাহাই চিনি ত্রিপুরা হাস্তেও হায় দিব চিনি ত্রিপুরা হাস্তে তো নাই নাকি আঙ্কা আসুকবো কতরিয়া চিনি ত্রিপুরা হাস্তেনি যে বেড়াই নাই মানে বিশিং তুই চিনি বুবাগ্রা রকমনি সামু হুমুং খাইলাম মানে তেই বেলাখেন নাই থতক নুয়ং মানে কক উজ্জয়ন্ত প্যালেস আও উজ্জয়ন্ত প্যালেস ব অমাহাই কেন যে সুনাম যাক আবো অংখা বাংলার ফাইপানো কুয়া গিয়া অবহাই হিনই ন যেন সাইমানো আবংখা 1897 BC সুনাম জাকমানি বুবাগ্রা রাধাকিশোর মানিকনি জড়াও 1899

আমার কিছু সঙ্গে হাই না হয় বেলাই ন তাং সার খানা তো রোচামুনি ফাঁসিং সঙ্গে থাঙি তো ন খারি উইসে চিনি বেলাই কিন রোচামুং করুন চিনি বুকুক উষা তে তাকো গৌতম দেবর মানে খরাং কতি বেড়ে সাবজাক রোচামুং ন ন খারি উইসে এতে নরকানি লগি তঙ্গি তঙ্গ যারা ও সারস পয়েন্ট অফ মেগাহার্স এফ এম উজ্জয়ন্ত

মার্কেটিং সঙ্গ বহাইন নরব ককলাম সাথে সাথে ফিয়াবাদ জরাব মাকে তিরুক তিরুক বাইথাং খাশির গিয়াকে সাইডে অজরাও ককতমা বুবাক রকনি ফাশিং থাংলায়ন এফ এম নিউজ হেডলাইন্স মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা বেলাকে ওয়াতে ওয়ামা নিবাগী সালথাং জেলানি জুদা জুদা আম চায় ওয়াতে লম সাকা হালকনি ফাইসিং মকল কাইজাগে তঙ্গ তাই গুরুংজাক জেলানি জেলা নাইকল ফাং তাই মহকুমা নাইকল ফাং রকনো নাংমানি ইয়াপ্রি রমনা বাগী দাগি জাকা মিয়া হর বেলাকে ওয়াতে ওয়ামা বাই চন্দ্রপুর বলদাখাল তাই আড়ালি আন খবই গবাংমা আম চায় তৈ তরসাকা তৈলমজাক আম চাইনি লুকুরক গানাগিনী শরণার্থী শিবির টংথাই ফাইকা না ফাইকা জেলা নাইকল ফাং ডক্টর বিশাল কুমার নখবই কুবুনি অফিসারক দেয়ারামানি থায় কলাইজাক আম চাইরগ বেড়ে নাইখা তাই নাংমানি ইয়াপ্রি রমজাকা তিনি নিশিমি জ্বলন যাত্রা তের চেঙ্গি রেজাগান রাখি বন্ধন তের নিবিশিংতই বুসকাং সাংরং সাল রাখি পূর্ণিমা তিথিও জ্বলন যাত্রা পায়ান অ তের নগৈ আগরতলা জগন্নাথ জিউ মতাইনক লক্ষ্মীনারায়ণ মতাইনক সেন্ট্রাল রুট নি রাধেশ শ্যাম মতাইনক ইস্কন মতাইনক আলাইদা তের তাই মতাইরি জাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই সংসারজাক রাখাল মুকুমু সিল্ট নক আউট ফুটবল বাতাইমাও বদল নই ফাইনেল বিস্কাং নই চিবা আগস্ট এগিয়ে চল সঙ্গ বাই কল্যাণ সমিতি থাইন আও গ্যাসকে জরা নরকনাকা এফ এম নি ককতমা বুবাগ্রক ফিয়াবা আও মানে কিছু সং নরক ভাই আং পান্ডানি পুইলান সিমি পাইথাক জরা তংমানি ফিয়া আসুক জরা নরক বই তংমানি আং জি কাশ্মী আসুক জরা নরক যত কাহাম করি তংনি হাই না হাই ফাইনাই পান্ডা

0: শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর। স্বাগত জানাই 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ততে। রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আর এবার রবিবারের দুপুর বেলায় আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছে একটি বাংলা নাটক, যা লিখেছেন চিত্রভানু ভৌমিক এবং প্রযোজনায় আদিত্য নারায়ণ সেন। শুরু হচ্ছে নাটক প্রতিবেশী। চলুন উপভোগ করে নাটক প্রতিবেশী।
1: আজকের নাটক প্রতিবেশী, নাট্যকার শ্রী চিত্রভানু ভৌমিক, প্রযোজনা আদিত্য নারায়ণ সেন, নাট্যানুষ্ঠান প্রতিবেশী।

0: and Jack fell down and broke his crown, and Jill came trembling after. Twinkle, twinkle, little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. Pussycat, wherever
1: no. I haven't been. এভাবে পড়াশোনা একেবারেই হবে না। এখানে বাড়ি ভাড়া নেওয়ার পরদিন থেকে যেভাবে লোক আসা শুরু হয়েছে, পরিচয় টরিচয় তো কেউ ধারই ধারছে না। কেউ এসে টেলিফোন করছে, কেউ চাইছে টিভি দেখতে, কেউ বা গল্প করছে করছে, উঠতে না বলা পর্যন্ত যেন কেউ চেয়ার ছাড়বে না। আরে বাবা, আমরা তোদের বাড়িতে যে যে আলাপ করতে গেছি,
2: তা পাড়া প্রতিবেশী যখন তখন, তুমি তো তাদের বারণ করতে পারবে না।
1: তা বলে আমাদের প্রাইভেসির কথাটা কেউ চিন্তা করবে না? এভাবে চললে তো মেয়ের পড়াশুনো উঠলো। ওই আবার না, এবার একটা কিছু হেস্তনেস্ত করতেই হবে।
2: আস্তে, কি করছো? কি
1: ঠিক আছে, তুমি ভালো মানুষ হয়ে থাকতে চাও তো, তা থাকো, আমি তো আর পারবো না। আমি রান্না করে যাচ্ছি,
3: ভেতরে আসতে পারি?
2: আসুন আসুন।
3: আমার নিশ্চয় চিনতে পারছেন, আপনার ওপাশের ওই যে লোহার গেটওয়ালা বাড়িটা, ওইটি আমার।
2: ও আচ্ছা,
3: আপনারা পাড়ায় নতুন এসেছেন শুনেই আমার স্ত্রী তো আর তর সইতে দিচ্ছে না, বলে যাও না গো, নিজে গিয়ে একটু দেখেই এসো না ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। ওরা তো আর আগ বাড়িয়ে আলাপ করতে আসতে পারে না, হাজার হোক, এ তো আমাদেরই কর্তব্য, তাই চলে এলাম।
2: তা ভালো করেছেন, পাড়ায় একসাথে থাকবো, একজনের সুখে দুঃখে অন্যজন এগিয়ে না এলে আর প্রতিবেশী কে? হ্যাঁ
3: ঠিক ওই কথাই আমার স্ত্রীও বলে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা তো আছেই, কিন্তু বিপদে আপদে ওই প্রতিবেশীরাই তো ভরসা।
2: হ্যাঁ তাই, আপনি আসায় সত্যি খুব আনন্দ পেয়েছি, তা না হলে আমাকে হয়তো যেতে হতো।
3: হ্যাঁ এই তো শুরু হলো, এখন আপনারা যাবেন, আমরা আসব, দেখবেন মশাই সবাই আপনাদের কেমন আপন করে নিয়েছে। আমাদের এই ছোট্ট শহরের এই একটাই গুণ মশাই, নইলে মশা মাছি পোকামাকড় পরনিন্দা পরচর্চা মফস্বল শহরের সমস্ত বদদোষগুলি এখানে আছে, কিন্তু একমাত্র এই বিপদে আপদে সবাই এক কাট্টা। যা এতক্ষণ মশাই আমি নিজেই বকে যাচ্ছি।
2: না না বেশ লাগছিল, এই শহরে নতুন এসছি, সব কিছুই তো বুঝে সুঝে নিতে হবে, তা আপনার চা চলবে তো?
3: চা? তাই একটি ব্যাপারে মশাই আমি কখনো না বলতে শিখিনি, আমার কাছে এনি টাইম ইজ টি টাইম। এর জন্য স্ত্রীর কাছে কম বকুনি খাই মশাই, যখন তখন চা, এসব কি?

0: ছাত্রাভ্যাস, কিন্তু ওই যে নেশা, নেশার কাছে আমরা সবাই দাস।
1: হ্যাঁ, আমারও চাটা খুব চলে। নীলা, নীলা
2: যাই,
1: চাটা দিয়ে যেও।
0: দেখুন তো, আপনার নামটা পর্যন্ত এখনো জিজ্ঞেস করা হয়নি।
1: আমার নাম অজয় দত্ত।
0: তা কি করা হয় আপনার?
1: এই ফ্লাট কন্ট্রোলের প্রজেক্টে একটা ছোটখাটো চাকরি করছি।
0: থাক থাক থাক মশাই, আর বিনয়ের প্রয়োজন নেই। গাড়ি, টিভি, ফ্রিজ এসব দেখলেই বোঝা যায়।
1: না না, এমন কি আপনি কি করেন তা কিন্তু এখনো বলেননি।
0: আমি?
1: হ্যাঁ,
0: এই অধমের নাম অনিল রায়, এই ব্যবসা করি। ব্যবসা বলে মনে ভাববেন না যে একটা বিরাট কিছু ব্যাপার, এই চলে যায় আর কি। তা মশাই, আপনার স্ত্রীকে তো দেখলাম না, একটু পরিচয় করে নিতে হয়।
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এই যে নীলা, শুনছো, ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে চাইছেন।
0: আসুন আসুন,
1: তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ওই হচ্ছেন আমাদের প্রতিবেশী, ওই যে হলদে রঙের বাড়িটা।
2: ও হ্যাঁ হ্যাঁ, ওই বড় পাকা বাড়িটা?
0: না না, ওই মাথা গোজার একটা ঠাঁই আছে আর কি, এই ঠাকুরের দয়া কোন রকম চলে যাচ্ছে।
2: আপনি এসেছেন বলে খুব খুশি হয়েছি।
0: আমার স্ত্রী তো আপনাদের এখানে একরকম ঠেলেই পাঠিয়েছে। আমার স্ত্রীর সঙ্গে তো আর আপনার পরিচয় হয়নি, খুব মিশুকে।
2: আপনার স্ত্রীকে বলবেন একদিন আমাদের এখানে আসতে, আলাপ পরিচয়টা তখনই হয়ে যাবে।
0: এরকম তো চলতে পারে না, আপনারাই একদিন চলে আসুন না আমাদের এখানে।
1: সে তো যেতেই হবে, বিপদে আপদে আপনারাই তো ভরসা।
0: আজ তাহলে উঠি, পরে আরেকদিন আসবো। হ্যাঁ, তাহলে কথা রইল, একদিন আসছেন কিন্তু। আরে, আপনাদের টেলিফোন হয়েছে দেখছি। এই যদি কিছু মনে না করেন তাহলে একটা টেলিফোন করে নিতে পারি।
1: হ্যাঁ হ্যাঁ, 100 বার করতে পারেন।
0: হ্যালো, হ্যাঁ এক্সচেঞ্জ, প্লিজ পুট মি টু 1013। এখানে টেলিফোন লাইন পাওয়া মশাই এক ঝামেলা, তবে আপনাদের টেলিফোনটা বেশ কাজে আসবে, এই পাড়ায় তো আর একটাও টেলিফোন নেই। হ্যালো, হ্যাঁ এই শোন, আমি অনিলদা বলছি। হ্যাঁ, আমার আসতে একটু দেরি হবে বুঝলি, আর তোর বৌদির জন্য একটু ওষুধ আনতে হবে। হ্যাঁ শোন, ওই পার্টি যদি আসে তবে মালটা ডেলিভারি দিয়ে দিবি। হ্যাঁ ডেলিভারি দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ এবার তাহলে চলি, আপনাদের অনেকটা সময় এমনি এমনি নষ্ট করলাম।
1: না না, এমনিতেই বসেছিলাম আমি।
0: তা কোনো অসুবিধা হলেই কিন্তু আমাদের বলবেন।
1: হ্যাঁ নিশ্চয়ই বলবো।
0: কোনো লজ্জা করবেন না, যে কোনো সময় আমাদের বাড়ির দরজা খোলা পাবেন। আমার স্ত্রী তো মশাই হই হুল্লাই নেমেতে আছে, আমি কিচ্ছু বলি টলি না, একই তো ছেলে পেলে নেই, তাই ওই নিয়ে যদি একটু ভুলে থাকে তো থাক না। আচ্ছা আসি তাহলে।
2: এসব কি শুরু হয়েছে, তুমিও এর কিছু বিহিত করবে কিনা বলো।
1: আহ চুপ করো তো।
2: কেন চুপ করব, একজনের পর একজন আসছে তো আসছে, যাবার নাম পর্যন্ত নেই।
1: ছি ছি, তুমি এটাকে অন্যভাবে নিচ্ছ কেন? পাড়া প্রতিবেশীরা যেটি আলাপ করতে এসছে এ তো আমাদের আনন্দের কথা।
2: তা বলে যখন তখন যাত্রার বাড়িতে চড়া হবে, কলিং বেলটা পর্যন্ত ব্যবহার করতে জানে না।
1: আরে বাবা, যাক না কিছুদিন, তারপর এমনিতেই সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম
2: তুমি কি বলছো, গৌহাটিতে বা কলকাতার বাড়িতে কখনো এরকম দেখেছো? মলি তো প্রথমেই আমাকে লিখেছিল যে এ শহরে আসছিস ঠিকই, কিন্তু কদিন থাকতে পারবি কে জানে, অন্য কোথাও ট্রান্সফারটা হয় কিনা দেখো।
1: আশ্চর্য, তোমার কথা মতো তো সে চেষ্টা আমি করেছিলাম, কিন্তু হলো কই?
2: সেজন্যই তোমাকে বলেছিলাম যে আর কিছু যখন হচ্ছে না তখন একটা অন্তত ভালো বাড়ি পাওয়া যায় কিনা দেখো। কেন, মলি ওরা তো মোটামুটি একটা ভালো বাড়ির খবর দিয়েছিল।
1: হ্যাঁ তা দিয়েছিল, কিন্তু এত বেশি ভাড়া তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাছাড়া তোমার দাবি মতো টিভি ফ্রিজ এসব কিনতেই সঞ্চয় প্রায় পুরোটাই বেরিয়ে গেছে।
2: তাহলে এখন ঠেলা সামলাও, মেয়ের পড়াশুনো তো লাটে উঠলো, এমনিতেও শরীরের যা অবস্থা কিছুটাও পিছিয়েই পড়েছে।
1: ওর পড়াশোনা তো কেউ বাধা দিচ্ছে না?
2: বাধা দিচ্ছে না, বাইরের ঘরে বসে যদি কতগুলো উটকো লোক ষাঁড়ের মতো চেঁচায় তাহলে পড়াশুনে ওর মন বসবে?
1: দেখো নীলা, বড়লা বাইরের ঘরে বসে কি কথা বললো, তাতে মিনির পড়ার অসুবিধে হওয়ার তো কথা নয়, আমাদেরও তো ছোটবেলায় পড়াশোনা করতে হয়েছে।
2: তোমাদের সময়ের সঙ্গে আজকের যুগকে মিলিও না, এখনকার যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ। দেখছো তো স্কুল কলেজগুলোর অবস্থা, একটু গাফিলতি হলেই পিছিয়ে পড়তে হবে, তাই আজকালকার সব মা বাবাই এ ব্যাপারে সচেতন।
1: তা বলে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারবো না?
2: নিশ্চয়ই।

0: বলবে, তার জন্য আলাদা সময় আছে, যখন তখন বাড়িতে আসর বসালে তো আর চলে না।
1: আর তা কি করব বলো, অপমান করে তো তাড়িয়ে দিতে পারি না।
0: অপমান করার কথা কি আমি একবারও বলেছি? ভালো জায়গায় একটা ঘর নিলে এসব দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন হতো?
1: কদিন মাত্র হলো এখানে এসেছি, মাস কয়েক দেখি, তারপর না হয় বাড়িটা পাল্টানো যাবে।
0: তোমার যা ইচ্ছে হয় তাই করো, আমাকে বলার কোনো দরকার নেই। মিনি, আই মিনি,

0: ও মা, বলি যে,
1: হ্যাঁ সিনেমা যাচ্ছিলাম। ও বললো চলো ওদের বাড়িতে একবার ঘুরে আসি, কোনো অসুবিধে হচ্ছে কিনা তাও তো একবার দেখতে হবে। তবে গলির যা অবস্থা, আর গলির সামনে যেভাবে ছেলেদের জটলা দেখলাম, পরিবেশটা আমার মোটেই ভালো লাগলো না নীলা।
0: যা বলেছিস, আমি তো সেই কথাই ও কদিন থেকে ওকে বলছি।
2: না না, এ তো নতুন কোনো কথা নয়, এ শহরটা এমনি একেবারে আজে বাজে লোকে ভর্তি, কোনো স্ট্যাটাস নেই, কথাটা পর্যন্ত ভালো করে গুছিয়ে বলতে পারে না, ছেলে মেয়ে মানুষ করাটাই এখানে সমস্যা।
1: তোকে কি বলবো নীলা, এখানে মেলামেশা করার পর্যন্ত কোনো একটা অ্যাসোসিয়েশন নেই, কোনো ক্লাব নেই, সবাই শুধু পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত। ও তো চেষ্টা করছে এখান থেকে চলে যাবার, কিন্তু ট্রান্সফার অর্ডারটা জানিস হয়েও হচ্ছে না, আসলে কেউ এখানে আসতেই চায় না।
3: আপনারা কখন এলেন?
2: এই কিছুক্ষণ, আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি।
3: তাই অফিসিয়াল বিষয়ে একটা আলোচনার জন্য একটু বাইরে গেছিলাম।
0: ওরাও বলেছিলেন এই পাড়াটা ওদেরও ভালো লাগেনি।
2: বাই দ্য ওয়ে, আমি কিন্তু আরেকটি বাড়ির খবর পেয়েছি, বেশ ভালো, সমস্ত বন্দোবস্ত আছে, একেবারে আলাদা, ভাড়া ধরুন এই 500 টাকার মধ্যে পড়বে।
0: তাহলে ওইটি চেষ্টা করে দেখো না গো।
3: ঠিক আছে, দেখছি।
1: না অজয়দা, আপনি ভালো করে খোঁজ খবর নিন, এখানে কি কেউ থাকতে পারে?
3: বুঝতেই পারছেন, দুদিন হলো এসেছি, আবার এত তাড়াতাড়ি বাড়ি চেঞ্জ করাটা ঠিক হবে কি?
2: হ্যাঁ হ্যাঁ, তা ঠিক।
3: তা আপনার ট্রান্সফারের কি হলো?
2: এবার মনে হয়ে যাবে, তবে আমি কলকাতায় চাইছি, তাহলে সামনে দাঁড়িয়ে থেকে বাড়িটা তৈরি করে ফেলতে পারবো। আমার ভাই অবশ্য দেখাশোনা করছে, তবু নিজে থাকতে পারলে তাড়াতাড়ি হয় আর কি। তা আপনার যে জায়গাটা কেনার কথা ছিল সেটার কি হলো?
3: এখনো কিছু হয়নি, তবে এবার মনে হয় হবে।
1: নীলা জানিস, মিনা ওরা দুবাই চলে গেছে, ওর বর কি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা পাওয়ায় ওদের যাওয়া হয়েছে। শুনেছি খুব ভালো চাকরি, অনেক টাকা মাইনে। অজয়দা, আপনার তো অনেক বেশি কোয়ালিফিকেশন, আপনি তো একটা অ্যাপ্লাই করতে পারেন।
0: তুই আর লোক পাসনি, ও করবে অ্যাপ্লাই? শুধু বই পড়ে আর অফিস করে জীবন কাটিয়ে দিতে পারলেই হলো।
3: না সেসব কিছু না, আসলে সবাই যদি বাইরে চলে যায় তাহলে এই দেশটার কথা কে ভাববে, আর তাছাড়া ভালোই আছি শুধু শুধু।
0: শুনলি তো, যেন দেশের সমস্ত ভালো করার ভারটা ওর ওপরই পড়েছে।
1: এই নীলা, তোর মেয়ে এত রোগা হয়ে যাচ্ছে কেন রে, কিছু খাওয়াস না নাকি?
0: সত্যি রে, পুষ্টিকর সব কিছুই তো খাওয়াচ্ছি, কিন্তু কিছুতেই ওর শরীর ভালো হচ্ছে না।
2: ওর কোনো দোষ নেই, আসলে এই জায়গার জন্যে, এই আমারই। আগে আমার কখনো পেটে কোনো রোগ ছিল না, কিন্তু বছর খানেক হলো আমাকে ওসব বেশ ভোগাচ্ছে। ডাক্তার দেখালাম, বললেন টাটকা শাকসবজি খান, কিন্তু খাবো কোত্থেকে, খাবার আছেটা কি? বাজার সব সময় আগুন হয়ে আছে।
3: হ্যাঁ তা অবশ্যই ঠিক, মাছের পরিতরকারি যেরকম দাম দেখলাম।
1: দাম বলে দাম, আমরা তো মাছ খাওয়াই ছেড়ে দেবো ভাবছি। ও তো বলে এভাবে খরচ করলে জীবনে আর কিচ্ছু করা হয়ে উঠবে না, কিন্তু এখানকার লোকের পয়সা আছে বাবা, যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে, কোনো প্রতিবাদই নেই, সে 60 টাকা আর 70 টাকাই হোক না কেন।
2: তবে একটা কথা, এখানকার লোকগুলো কিন্তু খুব শান্তিপ্রিয়, তাই হয়তো কোনো প্রতিবাদ করে না।
1: হ্যাঁ তা ঠিক, কারণ রাস্তাঘাটে অনেক রাত্রি পর্যন্ত ঘুরে বেড়ালেও ভয়ের কোনো কারণ নেই।
2: এই কটা বাজে খেয়াল আছে? সিনেমার কথাকে একদম ভুলে গেছো?
1: ওরে বাবা, তাই তো, আমি তো খেয়ালই করিনি। চলো চলো।
0: সে কি রে, একটুখানি বস, চাটা অন্তত খেয়ে যা।
2: না না প্লিজ, দেরি হয়ে যাবে।
1: হ্যাঁ তাহলে চলি রে নীলা, তোরা কাল পরশু একবার আমাদের বাড়িতে চলে আসিস, মিনিকে সঙ্গে নিয়ে যাস কিন্তু।

0: তুমি ওদের সঙ্গে এরকম ব্যবহার করলে কেন?
1: কেন কি করলাম?
0: তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছিল তুমি ওদের পছন্দ করনি।
1: কি যে বলো না
2: স্যার, দত্তবাবু এই চিঠিটা আপনাকে দিয়েছেন।
1: ও চিঠি, আচ্ছা দেখছি না। আমাকে এক্ষুনি একটু বাইরে যেতে হবে। নীলা, অফিস থেকে খবর এসছে জল ড্যাঞ্জার লেভেল ক্রস করেছে। আমি আজ আর নাও ফিরতে পারি, ভোরের দিকে ফিরে আসার চেষ্টা করব। আর মিনিট দিকে একটু নজর দেখো, ওর জ্বরটা একটু বেড়েছে মনে হলো, প্রয়োজন হলে মলিদের টেলিফোন করো। হ্যাঁ
0: না গেলেই কি নয়, মিনির শরীরটা যখন ভালো যাচ্ছে না।
1: না নীলা, আমার যাওয়া না যাওয়ার উপর অনেক লোকের ভাগ্য নির্ভর করছে, আমাকে যেতে হবে।
0: ও তাহলে খেয়ে অন্তত যাও।
1: না, এই রেস্ট হাউসে খেয়ে নেবো, তোমরা খেয়ে শুয়ে পড়ো। হ্যাঁ চলে চলো রঞ্জিত, যাওয়া যাক।
2: হ্যাঁ স্যার,
1: গাড়িটাই ঠিক আছে তো?
2: ঠিক আছে স্যার, গাড়ি।
1: হ্যাঁ চলো চলো চলো, যাই
2: আসি বৌদি।

0: মা গো
1: মিনি, হ্যাঁ মিনি, কথা বলছিস না কেন? আরে জ্বরে যে শরীর একেবারে পুড়ে যাচ্ছে, এখন আমি কি করি? মা কিরকম লাগছে? মা ভালো না? জ্বর তো আরো বেড়ে গেছে, তাহলে কি মলিদের খবর দেব? হ্যাঁ তাই দিই, কিন্তু মলিদের টেলিফোন নাম্বারটা তো মনে করতে পারছি না।
2: কে?
3: আমি পাশের বাড়ির অধীর বাবু।
2: ও আপনি?
3: হ্যাঁ, কাল অফিসে যেতে পারবো না, বাড়িতে একটা কাজ আছে, তাই বড় সাহেবকে টেলিফোনে খবরটা জানাতে এসেছি। আমাদের না হলে আবার অফিস সচল।
0: মা গো, মা
3: কি হয়েছে? পাশের ঘরে আপনার মেয়ের আওয়াজ পাচ্ছি।
0: মা গো,
3: ও এরকম ছটফট করছে কেন?
1: হ্যাঁ ভীষণ জ্বর, আজ সকাল থেকে ওর শরীরটা বেশ খারাপ, এখন তো ওর জ্বরটা বেরিয়ে চলেছে।
3: ওর বাবা কোথায়?
1: ও একটু আগে অফিসের জরুরি কাজে বেরিয়ে গেছে, বলে গেছে আজ নাও ফিরতে পারে। এখন কি যে বিপদে পড়েছি।
3: ও তাই তো, তাই তো, আমি আসছি তাহলে।
1: আপনার টেলিফোন?
3: সে না হয় পরে হবে। কোন
1: শুনছেন? শুনুন না, চলে গেল। টেলিফোন নাম্বারটা এখন কোথায় পাই? এই যে, এই তো পেয়েছি, ক্যালেন্ডারে লেখা রয়েছে দেখছি। হ্যালো, কে? হ্যাঁ আমি নীলা বলছি। মলি, আমার মিনির জ্বরটা খুব বেড়েছে রে, কি করব কিছুই বুঝতে পারছি না। তুই তোর বরকে বল না এখানে চলে আসতে। ও ও এখনো বাড়ি ফেরেনি? তাহলে তুই না হয় তোদের গাড়িটা নিয়ে চলে আয়, একজন ডাক্তারকে তো ডাকতে হবে, আমি তো এখানকার কাউকেই চিনি না। হ্যাঁ কি বললি? কি আসতে পারবি না? কি তোর ছেলেমেয়েরা বাড়িতে একা ভয় পাবে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তোর বরকে এলে বলবি, ঠিক আছে রাখছি।
0: মা আমি কোথায়? বাবা আমি বেড়াতে যাব, মা আমায় নিয়ে চলো, আমার বোন কোথায় হারিয়ে গেছে, নিয়ে আসো না মা।
1: চুপ, কি বলছিস মা? চুপ কর, চুপ কর। তোর কোথায় কষ্ট হচ্ছে মিনি? দেখি টেলিফোনে কোনো ডাক্তার কি পাওয়া যায় কিনা, আমি তো কাউকেই চিনি না, কোনো নাম্বারও জানি না, গাইডবুকটা দেখে চেষ্টা করে দেখি। হ্যাঁ তাই তো, চাইল্ড স্পেশালিস্টের নাম্বারটা পেয়ে গেছি।
4: দরজাটা একটু খুলুন।
1: কে?
4: তাড়াতাড়ি খুলুন। আচ্ছা এটা কি অজয় দত্তের বাড়ি? আমি ডাক্তার সেন।
1: আপনি মানে আপনাকে তো আমি
4: আগে মেয়ে কোথায় বলুন?
1: ওই তো বিছানায়।
4: তাড়াতাড়ি জল গরম করুন।
1: জল?
4: হ্যাঁ হ্যাঁ জল গরম করুন।

0: আচ্ছা, কবে থেকে জ্বর চলছে?
1: দিন চারেক হলো, তবে সামান্য ছিল, আজ হঠাৎ।
0: আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, কালকে আনিয়ে নেবেন। আর এই 5টা ইঞ্জেকশন আর রোজ একটা করে। এখনই আমি একটা দিয়ে দিচ্ছি, আর গরম দুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন, একেবারে দুর্বল হয়ে গেছে।
2: ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, মনে হয় এখন জ্বর নেমে যাবে। যাই হোক, কপাল ভালো, সময় মতো পৌঁছতে পেরেছিলাম। আর একটু দেরি হলে হয়তো, বুঝলেন, হসপিটালে নিয়ে যেতে হতো।
3: কিরকম দেখলেন ডাক্তারবাবু? ইস, কি জ্বর!
0: আচ্ছা, আমি তাহলে চলি, আশা করি কাল সকাল নাগাদ জ্বর নেমে যাবে। এখন আর ভয় পাওয়ার কিছু নেই, তেমন প্রয়োজন হলে আমাকে খবর দেবেন, কেমন?
1: ডাক্তারবাবু, আপনার ফিটা?
4: সেজন্য আপনি ভাবেন না, আমি আপাতত ম্যানেজ করে নিয়েছি।
1: আপনি কেন মিছি মিছি?
4: আরে বাবা, আমরা তো আর চলে যাচ্ছি না, পরে যে কোনো সময় ফিরিয়ে দিতে পারবেন। চলুন ডাক্তারবাবু।
0: হ্যাঁ, চলুন চলুন।

0: ভোর তো প্রায় হয়েই এলো, দেখুন তো জ্বরটা নেমেছে নাকি?
1: হ্যাঁ, জ্বরটা তো প্রায় নেমে গেছে মনে হয়।
2: তাই তো, জ্বর তো প্রায় নেই। ও ঠাকুর, তুমি আছো?
0: গাড়ির আওয়াজ, আপনার কর্তা এলেন মনে হলো।
3: আপনারা হঠাৎ এই ভোরে, কি হয়েছে নীলা? নীলা,
1: না না, তেমন কিছু হয়নি মশাই। আপনার মেয়ে একটু জ্বর হয়েছে, তাই আর কি, তাই ভয় পাবার কিছু নেই।
0: উনি যখন এসে গিয়েছেন আমরা এবার যেতে পারি।
1: হ্যাঁ হ্যাঁ, চলুন চলো। ওষুধপত্র আমার দরকার পড়লে আমাদের জানাবেন, চলি।
3: এসব কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মলিমাতির খবর দাওনি?
2: তুমি চলে যাবার পর হঠাৎ মিনির জ্বরটা খুব বেড়ে যায়, ও ভুল বকতে শুরু করে। আমি কি করব ভেবে না পেয়ে মলিদের ফোন করি।
3: মলিমা কি বলল?
2: মলি জানায় যে আসতে পারবে না। তারপর কোত্থেকে ওরা খবর পেলেন, কিভাবে ডাক্তার নিয়ে এলেন, উফ, আমি এখন কিছুই বুঝে উঠতে পারছি না। এরা না থাকলে আমাদের মিনিকে হয়তো ফিরেই পেতাম না।
3: ডাক্তার কি বলেছে? আর ভয় নেই তো?
2: না, ডাক্তারবাবু তো বললেন আর ভয় নেই।
3: নীলা, নীলা
2: কি
3: বলো তো, আজ যদি ওরা না থাকতো তাহলে মিনির কি হতে পারতো? তোমার কথাকে আমি যদি মেনে নিতাম।
2: তুমি আর বলো না গো, আমি শুধু বাইরেরটা দেখেছিলাম, ভেতরটা দেখতে পাইনি। মিনির অসুখ আমাকে বুঝিয়ে দিলে যে আমার দেখায় কত ভুল ছিল।
3: নীলা, এই আঘাতটার খুব প্রয়োজন ছিল, এই প্রয়োজনটাই আমাদের নতুন করে ভাবতে শেখালো। নীলা, যখন বাইরে বের হও, বিয়ে বাড়িতে যাও, তখন বেনারসি শাড়ি গয়নাগাটি পরো, কিন্তু ঘরে ফিরেই তা আবার তুলে রেখে দাও, যেখানে জীবনের প্রায় পুরো সময়টা কাটাও। আসলে সেই আটপুরে শাড়িটাই আমাদের কাছে বড় প্রয়োজনের, মানুষও তেমনি। বাইরের যা কিছু সব আলাদা, মেয়েকি আসলটা হচ্ছে ভেতরের। ভালোই হলো দিলা, মিনির অসুখের মধ্য দিয়ে তোমাকে আবার নতুন করে ফিরে পেলাম।
2: হোগো, আমার চাই না ভালো বাড়ি ভালো ঘর, আমার এই বাড়ি এই প্রতিবেশীরাই আমার থাক। আমি জানি আমার সব আনন্দ আমি এখান থেকেই খুঁজে নিতে পারবো।

নাট্যানুষ্ঠান প্রতিবেশী এখানেই শেষ হল। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করলেন নীলা অনন্যা রায়চৌধুরী, অজয় অমিত শেকিদার, বান্ধবী অজন্তা দাস, বান্ধবীর স্বামী সব্যসাচী পুরকায়স্থ, প্রতিবেশী প্রতাপ মুখোপাধ্যায় অবশিষ্ট শর্মা, ও মিনির ভূমিকায়

স্বরূপা ভট্টাচার্য, রচনা চিত্রভানু ভৌমিক, সম্পাদনা প্রযোজনা আদিত্য নারায়ণ সেন। নাটকটি আকাশবাণীর মৌলিক বেতার নাটক পাণ্ডুলিপি প্রতিযোগিতায় মনোনীত।

0: বৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাংমুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে। শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর, সবাইকে স্বাগত জানাই 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ততে। আর আজকের অতিথি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের রবিবারের সবচেয়ে পছন্দের পর্ব, যার জন্য গোটা একটা সপ্তাহ অপেক্ষায় কাটে আপনাদের সেই রবিবার। আর এই রবিবার দুপুরবেলায় ঠিক যখন ঘড়ির কাঁটায় 3:01, আমরা কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের ঘরে। হ্যাঁ, আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চায়ন্ত টিউন করে, এবং সেই একই সঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠানটা কিন্তু লাইভ সম্প্রচার হচ্ছে আমাদের আকাশবাণী FM উচ্চায়ন্ত ফেসবুক চ্যানেল থেকে। সেখানেও আপনারা আমাদের শুনতে পারবেন এবং দেখতে পারবেন। হ্যাঁ, পরিচয় করিয়ে দেব আমাদের আজকের অতিথির সঙ্গে। আর আজ আমাদের স্টুডিওতে আজকের অতিথি হিসেবে রয়েছে এ রাজ্যের গুণী শিল্পী, হ্যাঁ সেও কিন্তু উদীয়মান প্রজন্মেরই একজন গুণী শিল্পী, সুপ্রিয়া। সুপ্রিয়া সিনহা রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রিয়াকে স্বাগত জানাচ্ছি প্রথমবার এবার আকাশবাণীতে। সুপ্রিয়ার গানে গানে থাকবো আজ পুরো রবিবারের এই সময়টুকু। তবে হ্যাঁ, সুপ্রিয়ার গানকে আরও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে যারা এই স্টুডিওতে ইতিমধ্যেই রয়েছে, আপনারা চেনেন তাদের দুজনকেই। কিবোর্ডে রয়েছেন এ রাজ্যের গুণী শিল্পী জয়ন্ত মুখোপাধ্যায়, শুভদা, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে হ্যান্ড সনিকে রয়েছেন শিল্পী জানাম দেবনাথ। স্বাগত জানাই আপনাদেরও। এবং এই অনুষ্ঠানটা যা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে, যার জন্য লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, সেই কৌশিক, কৌশিক দেব রয়েছে আমাদের সঙ্গে। আর আমরা আজকের অতিথি পর্ব শুরু করব। তবে হ্যাঁ, সুপ্রিয়া কেমন লাগছে এখানে এসে প্রথমবারের মতন?
1: সত্যি খুবই ভালো লাগছে, একটা নিউ একটা এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। আর আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল এখানে গান গাওয়ার, তো আজকে ফাইনালি তা হয়েছে, তো আমি অনেকটাই হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য,
0: ধন্যবাদ জানাই আমাদেরকে আজ গান শুনিয়ে এই সময়টুকুকে একদম মনে রাখার মতন করে তুলবে, মেমোরেবল করে তুলবে। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটা আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন, এবং আপনাদের বন্ধুদের সঙ্গেও ভাগ করে নেবেন, শেয়ার করে নিন আমাদের ফেসবুক চ্যানেলের এই অনুষ্ঠানটা। তবে হ্যাঁ, সুপ্রিয়ার আরও বিশেষ পরিচয় কিন্তু আমরা জানব, তবে তার প্রথম পরিচয় হবে গানে গানে। চিরাচরিতভাবে আমাদের এই প্রথা চলছে, গানে গানেই পরিচয় হয় শিল্পী। তাহলে শিল্পীকে আজকে কোন গানটা আমাদের প্রথমে শোনাচ্ছ?
1: প্রথমেই আমার খুবই পছন্দের একখানা গান দিয়ে শুরু করছি, উস্তাদ রশিদ খান সাহেবের একখানা গান, আমার খুবই পছন্দের। হ্যাঁ, আশা রাখছি ভালো লাগবে।
0: একদম, শ্রোতা বন্ধুরা পাশে থাকবেন, কিন্তু উৎসাহ দেবেন সুপ্রিয়াকে।

0: বাহ,
1: সত্যি তাই। সেই মনের মানুষটা, সেই ভালোবাসার মানুষটা এলেই তো ফুল ফোটে, বর্ষা হয় এবং আমরা ভালোবাসার সমুদ্রে সাঁতার কাটতে থাকি। জব ফুই মেটের গান খুব সম্ভবত 2000
0: মুভিটি আমার খুবই পছন্দের। আমি না হলেও 7-8 বার তো দেখে ফেলেছি, আর যতবারই দেখেছি আমি কেঁদেছি। খুবই পছন্দের একটা মুভি,
1: অনেকেরই পছন্দের মুভি সেটা, আর বারবার দেখা যায় এমন একটা মুভি।
0: আর এই মুভির গানগুলো এত সুন্দর, মানে বিশেষ করে এই গানটি, এখন যে গানটি করলাম আমার খুবই পছন্দের।
1: একদম মনে হয় না চারপাশটা একদম ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। তবে হ্যাঁ সুপ্রিয়া, এই যে শুরু করলে গানটা দিয়ে, এত সুন্দর একটা গান, শ্রোতা বন্ধুরা আপনারাও নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের অতিথি পর্ব খুব সুন্দর হতে যাচ্ছে। একের পর এক, একের পর এক সুপ্রিয়ার ঝুলিতে কিন্তু অনেকগুলো গান রয়েছে, আমরা শুনবো, আমরা উপভোগ করব, আর সঙ্গে থাকবেন আপনারা। আপনাদের পছন্দের গানের অনুরোধও জানাতে পারেন সুপ্রিয়াকে, এবং সেই একই সঙ্গে আপনারা কিন্তু আপনাদের শুভেচ্ছা বার্তাটুকু আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী FM উজ্জয়ন্ত খোলা রয়েছে, সেখানে আপনারা দেখতে পারেন এবং জানাতে পারেন আপনাদের কেমন লাগছে আজকের অনুষ্ঠান। হ্যাঁ সুপ্রিয়া, এবার পরিচয় পর্বটা সেরে নিই। সুপ্রিয়াকে আপনারা হয়তো অনেকেই প্রায় চেনেন, অনুষ্ঠান শুনেছেন সুপ্রিয়ার। সুপ্রিয়া বিভিন্ন মঞ্চে গান গিয়েছে। এবার যদি বলি তুমি তোমার পরিচয়, বা যখন কেউ বলে তোমার পরিচয় জানতে চায়, তুমি কি বল?
0: আমার তো পরিচয়, আমি প্রথমে এটাই বলবো, আমি একজন শিল্পী। আমি চেষ্টা করি ভালো করে গানটি করার, যে গানটিই গাই না কেন, মানে চেষ্টা করি এই মানে জাস্টিফাই করার গানটিকে। তো এটাই
1: সুপ্রিয়া কি করছো এখন?
0: এখন আমি আমার কলেজ বিমিউস কমপ্লিট করলাম।
1: সকালে
0: ট্রেনে করে এসছি
1: একদম। শ্রোতা বন্ধুরা আমরা কিন্তু

0: আমাদের এর রাজ্যের গুণী শিল্পীদের, বিশেষ করে এই উদীয়মান প্রজন্মের গুণী শিল্পীদের খুঁজে খুঁজে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আজকের অতিথি এসছে কুমারঘাট থেকে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, গতদিনের আজকের অতিথি পর্বেও শিল্পী এসেছিল কমলপুর থেকে। আর এভাবেই বিভিন্ন জায়গা থেকে, ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ট্যালেন্টদের, ইয়ং ট্যালেন্টদের খুঁজে বের করে এনে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, একটা নতুন প্ল্যাটফর্ম দেওয়া, এটাই আকাশবাণী এফএম উচ্চান্ত চায়, মনে প্রাণে চায়। আর আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা থাকলে আগামীতেও এভাবেই এগিয়ে যাব আমরা, কথা দিচ্ছি। আবারও গানে যাব, কি শোনাচ্ছ এবার?
1: এবার একটি বাংলা গান করছি। এই গানটিও খুবই সকলের খুবই পরিচিত একখানা গান। আমি গানটির নামটি বলবো না, সোজা সোজা গানে চলে
0: যাব। একদম নয়, শ্রোতা বন্ধুরা সরাসরি শুনবেন, কি বলেন? শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, এবং আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আর আজ স্টুডিওতে আজকের অতিথি সুপ্রিয়া সিনহা, এবং যন্ত্রানু সঙ্গে রয়েছেন কিবোর্ডে শিল্পী জয়ন্ত মুখোপাধ্যায়, এবং হ্যান্ড সনিকে শিল্পী জনম দেবনাথ। আরও একটা অসাধারণ গান শুনবো সুপ্রিয়ার কণ্ঠে, বলেছে, নাম বলবো না, গানটা শোনা।

0: একদম তোমার গানে সারা বেলার। আসলে এই একটা লাইন আমার ভীষণ ভালো লেগেছে, রূপঙ্কর বাগচির গাওয়া ওই গানটা আমার ভীষণ, ওই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমার কান্না কি আমার নয়, ভালোবাসবো শুধু ভালোটা ভাগ করবো।
1: এত সুন্দর লিরিক্স, মানে
0: এত সুন্দর
1: লিরিক্স, নিজে থেকে একটা ফিল চলে আসে গানটির।
0: একদম ঠিক বলেছো, যে তোমার কান্নাও আমার, ভালোবাসাটুকু আমার, ভালো থাকাটুকু আমার, এই দুই মিলিয়েই তো জীবন, তাই না? শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্ত টিউন করে। এবং হ্যাঁ, আপনারা যারা ফোন করতে চান ডায়াল করতে পারেন 0381-232-6253 নম্বর, এবং সেই একই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু খোলা রয়েছে। আপনাদের অভিমতটুকু জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9402169965, এবং সেই একই সঙ্গে আমাদের ফেসবুক চ্যানেলটি কিন্তু আপনারা দেখছেন যারা, তারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আশীর্বাদ করবেন আজকের শিল্পী সুপ্রিয়া সিনহাকে। সুপ্রিয়া, কবে থেকে গান করছো?
1: গান তো অনেক ছোটবেলা থেকেই করছি।
0: করছি
1: বলতে, আমি ছোটবেলায় মানে টিভি দেখে দেখে গাইতাম, গুনগুন করতাম, কিন্তু আমি মানে ক্লাস 9 উঠে ঠিক করে গানটা শেখা শুরু করলাম।
0: আচ্ছা, সুপ্রিয়ার আরো অনেক অনেক গল্প আমরা শুনবো, তবে একটা গানের পর। এবার কি শোনাবে?
1: এবারই একটা হিন্দি গান করছি।
0: হ্যাঁ, চলো শুরু হোক। শ্রোতা বন্ধুরা, চলুন না আবারও শুনি সুপ্রিয়ার কণ্ঠে আরো একখানা অসাধারণ গান। স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 3:18 সেকেন্ড, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান্ত।

0: কি মিষ্টি করে গাইল, সত্যি তো বড়ে আচ্ছা লাগতে। হ্যাঁ, আপনাদেরও কিন্তু সবার এই অনুষ্ঠানটা শুনে একটা কথাই মনে হচ্ছে, আমি জানি সেটা, বড়ে আচ্ছা লাগতে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। হিতেন্দ্র দাস লিখছেন, ভ্যারি নাইস প্রোগ্রাম, ভ্যারি ভ্যারি নাইস প্রোগ্রাম, আসাম থেকে অনুষ্ঠানটা দেখছেন হিতেন্দ্রবাবু, বিকে হিতেন্দ্র দাস। নিতাই পদদাস ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে দেখছেন, এবং চন্দ্রকান্তি সিনহা লিখছেন, নাইস প্রোগ্রাম। অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য, সঙ্গে থাকবেন আরও। হ্যাঁ, তো যেই কথাটা বলছিলাম সুপ্রিয়া, এবারে একটা কথা তোমার কাছে জানতে চাইব।
1: একদম
0: বলছিলে, ইয়ে দিল তুমিন কই লাগতা নেই, সত্যি কি এরকমটা কি হয়?

0: সিক্রেটটা কি জানবো?
1: সত্যি কথা বলতে এখনো সেরকম ভাবে কিছু ভাবিনি, কিন্তু ইন ফিউচার ভাববো। কারণ আজকালকে একটা ট্রাস্ট ইস্যু হয়ে যায়, একটা ব্যাপার ট্রাস্ট ইস্যুর একটা ব্যাপার আছে, তো এখনো তো সেরকম ভাবে কিছু ভাবিনি, তো সামনে অবশ্যই ভাববো।
0: এবার কি শোনাবে?
1: এবার কৈলাশ খেরজির গাওয়া একখানা গান, আমার এই গানটা আমার খুবই পছন্দের, আশা রাখছি তোমারও ভালো লাগবে গানটি শুনে। এবং শ্রোতা বন্ধুরা যারা রয়েছে,
0: কৈলাশ খের আমারও ভীষণ পছন্দের একজন শিল্পী। হ্যাঁ, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলছিলে?
1: এবং শ্রোতা বন্ধুরা যারা দেখছেন এবং শুনছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরও ভালো লাগবে আশা করছি।
0: সে তো একদম অবশ্যই, তারা আছেন বলেই তো আমরা আছি, আপনারা আছেন বলেই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসার সাহস রাখি এবং প্রতিশ্রুতির বদ্ধ। তাহলে এবার শুনব সেই গান।
1: মিউজিকটা শুনে আই থিঙ্ক গেস করতে পারছেন কি গান হতে পারে। আর এই গানটি বিশেষ করে আমার বাবার খুবই পছন্দের,
0: তাহলে এই
1: গানটি আমি বাবাকেই ডেডিকেট করব।
0: আপনার বাবা, তোমার বাবা হয়তো শুনছে,
1: দেখছেন
0: শুনছেন, তাহলে আঙ্কেল এই গানটা আপনার জন্য।

0: क्या बात क्या बात, কি অসাধারণ গাইলে। আসলে এই গানটা রবীন্দ্রসঙ্গীত অনেক দেখবে, অনেক সময় এমন হয় যে মনে হয় এই গানটা তো প্রেম পর্যায়ের, আবার অনেকে বলছে না এই গানটা পূজা পর্যায়ের। তো এই গানটাও অনেকটা ঠিক সেই রকমই মনে হয়, সেই অসীমের সঙ্গে মিলে যাওয়ার যে বাসনা বা মিলে যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই গানটাই এই গানটার মধ্য দিয়ে বারবার মনে হয়। সত্যি ভীষণ সুন্দর,
1: এত সুন্দর লিরিক্স, নিজে থেকে একটা ফিল চলে আসে।
0: ঠিক বলছো। হ্যাঁ, তো সুপ্রিয়া, আবার গল্পে আসি। তো আমি জানি তুমি গান গাইতে ভালোবাসো, এবং এছাড়া কি ভালোবাসো?
1: গান ছাড়া বলতে গেলে আমি ডান্সটা খুবই পছন্দ করি। ইভেন আমি আগে ডান্স করতাম, কত্থকটা করতাম, তো পড়াশোনার চাপে ডান্সটা ছুটে যায়,
0: কিন্তু ভালোবাসাটা
1: রয়ে গেছে। কিন্তু আমি চেষ্টা করছি এখন আবারও আমি ডান্সটা শুরু করব। ডান্সের প্রতি ভীষণ একটা আমার ইন্টারেস্ট,
0: ভালোবাসা, পছন্দ রয়েছে। ঠিক এভাবেই গান বাজনা যখন জীবনে থাকে, মনে হয় জীবনের অনেক প্রবলেমই সমাধান হয়ে গেছে, অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা এই গান বাজনাতেই পেয়ে যাই। আচ্ছা সুপ্রিয়া, তোমার জীবনের শুরুতে এমন কোন স্টেজ, যে স্টেজটা তুমি সবচেয়ে বেশি মনে করো বা মনে হয় এই স্টেজটা আমার জীবনে একটা মোড় এনে দিয়েছে?
1: আমার জন্য বলতে গেলে সব স্টেজই সমান, কিন্তু
0: সুন্দর একটা কথা,
1: হ্যাঁ সব স্টেজই সমান। যেমন আজকে যে এখানে আমি এসে গাইতে পারছি, এটাও আমার জন্য অনেক স্পেশাল, তাই জন্য আমি আবারও থ্যাংক ইউ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য। কিন্তু

0: একটা টার্নিং পয়েন্ট বলতে গেলে আমার 2025 যখন প্রোমো ফেস্ট হয়েছিল উদয়পুরে, আমাদের সকলের প্রিয় শিল্পী পাপন স্যার এসেছিলেন।
1: তো
0: ওখানটায় আমি
1: ছিলাম অনুষ্ঠান দেখতে,
0: ওখানটায় আমি স্টেজ শেয়ার করার সুযোগটা পাই। হ্যাঁ,
1: এতো বিশাল প্রাপ্তি।
0: হ্যাঁ, আমার জন্য এটা অনেক বড় একটা পাওনা। তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি ওইরকম একটা বড় স্টেজে আমি গাইতে পারবো। তাই জন্য আমি মন থেকে ট্যুরিজম ডিপার্টমেন্টকে থ্যাংক ইউ জানাতে চাই, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ন্যাশনাল রিদম ব্যান্ডের সকল সদস্যদের থ্যাংক ইউ জানাতে চাই, এত বড় একটা সুযোগ আমাকে করে দিয়েছেন।
1: তো আচ্ছা, সেই যে গানটা গাইলে, যখন জানলে যে পাপনের সঙ্গে স্টেজ শেয়ার করবে, কেমন অনুভূতি হচ্ছিল তখন?
0: আমি ভীষণ নার্ভাস ছিলাম, আর এটা ফার্স্ট টাইম ছিল, এত কোটি কোটি অডিয়েন্সের সামনে গাইতে পারাটা, সত্যি আমার এক্সাইটেড ছিলাম বাট নার্ভাসটা একটু বেশি ছিল।
1: আচ্ছা, তারপর কেমন অনুভূতি যখন গাইলে?
0: আমি চেষ্টা করছিলাম কোনো মতে একটু ভালো, আমি ভালো করে গাইতে পারি,
1: নিজের বেস্ট দিতে চেষ্টা করছিলাম,
0: 100% দেওয়ার চেষ্টাটা করছিলাম, কিন্তু ভালোই হয়েছে।
1: কোন গানটা গাইছিলে, গেয়েছিলে?
0: আমি মহামহকে ধাগে,
1: এটা কি শুনবো একবার?
0: হ্যাঁ, শোনা যায়।
1: এই গানটা যদি না শুনি কথাটা বলার পর, শ্রোতা বন্ধুরা কিন্তু একেবারে মুখিয়ে আছে অনুষ্ঠান শুনছে, এবং যখন এই কথাটা আরো জানতে পেরেছে, এটা কিন্তু বিশাল প্রাপ্তি। কারণ পাপন আমাদের সবার ভীষণ পছন্দের,
0: আমার তো বিশেষ করে খুবই পছন্দের একজন সিঙ্গার।
1: একদম, তাহলে দেরি না করে এই গানটাই শুনি, যেই গানটা একসঙ্গে আজকের অতিথি সুপ্রিয়া গিয়েছিল পাপনের সঙ্গে। শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠান শুনছেন, এবং সেই সঙ্গে বেশ কয়েকটা কমেন্ট চলে এসছে, আমরা পড়বো।

শ্রোতা বন্ধুরা, আজকের অতিথি পর্বটি নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। আর আজকের অতিথি সুপ্রিয়া সিনহা। সুপ্রিয়া আমাদের এ রাজ্যের কুমারঘাট থেকে এসছে, আমাদের এ রাজ্যের গুণী শিল্পী, এবং তার গান দিয়ে ইতিমধ্যেই সবেমাত্র বেলা 3:35 ইতিমধ্যেই আপনাদের মন কিন্তু জিতে নিয়েছে তার গানে গানে। আর বিশেষ করে তার এই গানের সিলেকশনগুলো কিন্তু অপূর্ব। এবার আমি একটা আবদার করলাম যে এই গানটা শুনতে, সে আমার আবদার রাখতে এবারের গান। আমি তো স্পেশাল ফিল করছি।

0: ছোট করে গাইলাম স্পেশালি তোমার জন্য।
1: হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আর, ভীষণ মিষ্টি করে, ছোট করে ভীষণ মিষ্টি করে গাইলে, এত সুন্দর গানটা আমাদের। তারপর গানের পরের যে অনুভূতিটা স্টেজ শেয়ার করার পর, নিশ্চয়ই সবাই তোমাকে জিজ্ঞেস করছিল, বাহ কেমন লাগছে তোর, কেমন লাগলো এত বড় স্টেজ। সত্যি এই প্রাপ্তিগুলো আমাদের জীবনে মনে রাখার,
0: লিটারালি আমি স্বপ্নে ছিলাম, আমি দশ বারো মিনিটের জন্য আমি একটু স্বপ্নে ছিলাম, আমি কী হচ্ছে, আমি কোন সময় মানে গাইলাম, কোন সময় স্টেজ থেকে নামলাম, আমি কিচ্ছুই বলতে পারছিলাম না। তারপর
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আজকের অতিথি সুপ্রিয়া সিনহা রয়েছে। আপনারা সবাই জানেন গত 20 আগস্ট মণিপুরী ভাষা দিবস গেছে, তবে এবারে একটা অনুরোধ আবারও তোমায় অনুরোধই করছি, তোমার মাতৃভাষায় একটা গান গাওয়ার জন্য।
0: বাহ, এটা তো খুবই খুশির একটা খবর, আমি চেষ্টা করছি।
1: একদম আজকের অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে দিতে যারা আমাদের স্টুডিওতে বসে আছে, আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন শিল্পী জয়ন্ত মুখোপাধ্যায় এবং হ্যান্ডসনিকে রয়েছেন শিল্পী জানম দেবনাথ। তো আমরা অনুষ্ঠান শুনছি, অনুষ্ঠান দেখছি একযোগে। হ্যাঁ, বেশ কয়েকটা মেসেজ কিন্তু চলে এসছে সুপ্রিয়া তৈরি হতে হতে, সেগুলো পড়ে ফেলছি। চন্দ্রকান্তি সিনহা লিখছেন, নাইস প্রোগ্রাম। আমাদের আর জে কোয়েল লিখছেন, দুটো মিষ্টি ফুল, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম কোয়েলকে। মনোরঞ্জন সিনহা লিখছেন, ভেরি নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান এভাবেই, আর সুপ্রিয়াকে উৎসাহ দেবেন এভাবেই, আরও আরও আরও ভালোবাসার মধ্য দিয়ে ভরিয়ে দিন আজকের এই অনুষ্ঠান। সুপ্রিয়া যেন যাওয়ার সময় মনে রাখতে পারে, হ্যাঁ একটা অসাধারণ পরিবেশে, অসাধারণ একটা পরিবারে আমরা গান গাইতে পারছিলাম। আসলে আকাশবাণী তো একটা পরিবার, আপনারা আছেন বলেই আমরা আছি। তাহলে শুরু হোক একটা গান, মণিপুরী গান এবারে আমরা শুনব।
0: এই গানটি আমাদের সকলের প্রিয় সিঙ্গার জুবিন গার্গ স্যারে গিয়েছেন, তো আমি দুটি লাইন করছি।

0: আহা, কি সুন্দর, কি সুন্দর! এই গানটার মানে কি ছিল? জীবন মরণে আমি যদি ভুল না করি, আমাকে শুধরে দিও, তোমাকে খুঁজেই আমার দিন কেটে যায়, তাই কি?
1: একদম একদম,
0: আচ্ছা,
1: আমাদের ভাষাটা অ্যাকচুয়ালি মানে কিছুটা বেঙ্গলি এবং অ্যাসামিস মিক্স, তাই জন্য কিছুটা বোঝা যায়।
0: এবং আজকে খুব সুন্দর লাগছে তোমাকে, তাই তো?
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
0: খুব সুন্দর করে পরে এসছো আমাদের।
1: তোমাকেও খুবই মিষ্টি লাগছে, খুবই সুন্দর লাগছে।
0: আমাদের এই সংস্কৃতিগুলো কিন্তু এভাবেই ধরে রাখতে হয়। বেশ কয়েকটা মেসেজ কিন্তু চলে এসছে, কমেন্ট চলে এসছে আমাদের। শ্রেয়সী পাল ভালোবাসা জানিয়েছেন। শ্রেয়সী পাল কিন্তু গত আজকের অতিথির শিল্পী ছিল আমাদের গত পর্বের। এবং নিতাইপদ দাস লিখছেন, নাইস, আরও অনেকজন অনুষ্ঠানটা শুনছেন। তবে হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আপনারাও যারা এই অনুষ্ঠানে ফোন করতে পারছেন না, চেষ্টা করছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। হ্যাঁ, একটা অনুরোধ এসে গেছে আমাদের আরজে, আরও একজন আরজে, আরজে কোয়েল আমাদের অনুরোধ জানাচ্ছে, তু হ্যায় তো দিল ধড়কতা হ্যায়, এই গানটা শুনতে চাই, যদি শিল্পী অতিথির জানা থাকে। নিশ্চয়ই কোয়েল, তোমার পছন্দের গান নিশ্চয়ই চেষ্টা করবে আজকে শিল্পী শোনানোর। শুনতে থাকো, সঙ্গে থাকো। আরও একজন বন্ধু আমাদের জানাচ্ছেন, আকাশবাণীর এই অনুষ্ঠানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী গান সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই, লিখছেন চন্দ্রকান্তি সিনহা স্যার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, তো অনেক কথা তো হলো, তো অনেক কিছু জানলাম। তো তোমার ছাত্র জীবনের যেই মুহূর্তটায় দাঁড়িয়ে তুমি ডিসিশন নিয়েছো যে গান নিয়েই তোমার পড়াশোনা থাকবে, সেই মুহূর্তটা কবে?
1: গান তো করছি ছোটবেলা থেকে, গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার। তো আমি গান নিয়ে পড়াশোনা করেছি, আমি বিনিয়োগ করেছি 12 এর পরে।
0: হ্যাঁ, আচ্ছা, আরো একটা সিক্রেট জানতে পেরেছি, কলা উৎসবে নাকি তুমি রাজ্যে দ্বিতীয় হয়েছিল।
1: হ্যাঁ, 2019-এ।
0: আচ্ছা, সেই অনুভূতিটা কেমন?
1: তখন তো অনেকটাই ছোট ছিলাম।
0: কোন ক্লাসে পড়তাম?
1: তখন আমি 10-এ পড়তাম।
0: আচ্ছা, 10-এ পড়তাম। তখন তুমি কলা উৎসবে রাজ্যে দ্বিতীয় হয়েছিলে,
1: মনে আছে? ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয়ে এখানে স্টেটে সেকেন্ড হয়েছিল।
0: কোন গানটা গিয়েছিলে মনে আছে?
1: আমি এখানে লোকগান গিয়েছিলাম।
0: আচ্ছা,
1: লোকগান গিয়েছিলাম।
0: তো এবারে কি শোনাবে আমাদের?
1: তো আশা ভোসলেজির একখানা গান করছি।
0: একদম, আশা ভোসলেজির গাওয়া একটা গান এবারে সুপ্রিয়ার কণ্ঠে, সুপ্রিয়ার মতন করে আপনারা শুনবেন। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে সময়।

0: বেলা 3:50 55 সেকেন্ড রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ান্ত। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি আপনারা ঘরে বসে দেখতেও পাচ্ছেন আকাশবাণী এফএম উজ্জয়ান্ত ফেসবুক পেজ থেকে সরাসরি। আপনারাও যারা শুভেচ্ছা জানাতে চান আপনাদের পছন্দের শিল্পীকে, আপনারা কিন্তু আমাদের 9402169965 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন।
1: এই গানটি করার আগে আমি কিছু কথা বলতে চাই।
0: হ্যাঁ প্লিজ।
1: আমরা কিছুদিন আগে গানের জগতে নক্ষত্র আশা ভোসলেজিকে হারিয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা লস। অ্যাকচুয়ালি উনি আমাদের জন্য তো একটা ইনস্টিটিউশন, অনেক কিছু মানে ওনার গান শুনেই আমরা বড় হয়েছি।
0: সুন্দর বলে ইনস্টিটিউশন,
1: একদম একদম। তো আমি চাইছি আমরা সকলের তরফ থেকে একটা মানে ওনাকে শ্রদ্ধা দেব।
0: হ্যাঁ একদম, আমরা সত্যি আনন্দ প্রণাম জানাই আশা তাইকে, আশা ভোসলেজি, যিনি সত্যি আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে এমন সুন্দর গান রচনা করেছেন, গান গেয়েছেন এবং আমাদের ভালোবাসায় ভরিয়ে রেখেছেন। তার গানগুলো আজও আমরা সমানভাবেই আমাদের ভালোবাসার অ্যালবামে সাজিয়ে রেখেছি। তাহলে এবারে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি,
1: চেষ্টা করছি যদি কোনো রকম ভুল ত্রুটি হয় মার্জনা করবেন,
0: প্রবাদ প্রতিম শিল্পী আশা ভোসলেকে।

0: কি অসাধারণ, একদম কিছু গান আছে না যে গানগুলো শুনলে মনে হয় ব্যাস এবার একটু রেস্ট করি, এই কিছু গান আমাদের স্বস্তি দেয়। এই গানটাও এমন, গুলজারজির, গুলজারজির লেখা, গীতিকার ছিলেন গুলজারজি এবং সুরকার ছিলেন আর ডি বর্মন স্বয়ং। এবং এই যে গুলজারজি, আর ডি বর্মন এবং আশা ভোসলেজির একটা কম্বিনেশন ছিল, সেটা কিন্তু আমাদের বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে একের পর এক অসাধারণ গান উপহার দিয়ে গেছে, একের পর এক। খুব ভালো লাগছে, অনুষ্ঠান একেবারে জমে উঠেছে। শ্রোতা বন্ধুরা, আরও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা পেয়ে গেছি ইতিমধ্যেই, খুব ভালো একটা বাংলা গান হবে কি, শিউলি দেববর্মন অনুরোধ করেছেন, নিশ্চয়ই হবে শিউলি ম্যাডাম। আচ্ছা একটা ফোন নেব কি, দেখি কে রয়েছেন সঙ্গে, অনেকক্ষণ ধরে চেষ্টায় করছেন। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো
1: নমস্কার, শুভদুপুর।
0: শুভদুপুর, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু বলুন।
1: অনুষ্ঠান প্রথম থেকে শুনছি, খুব ভালো লাগছে।
0: আচ্ছা আপনার কমেন্টও আমরা পেলাম ফেসবুক পেজে, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, আমি একটা অনুরোধ করবো বাংলা গানের জন্য, আশা ভোসলের গাওয়া ময়না বলো তুমি কৃষ্ণ রাধে।
0: আচ্ছা আমরা লিখে রাখছি, যদি পারে অবশ্যই চেষ্টা করবে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন।
0: তো শ্রোতা বন্ধুরা, এবারে সময় সংবাদ শিরোনামের। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, গতকাল প্রবল বর্ষণের ফলে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং জেলা শাসক ও মহকুমা শাসকদের প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, দুর্গতদের পাশে থেকে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেবার জন্য প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগরতলা পুর এলাকার জলমগ্ন দুর্গতদের জন্য 6টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আগরতলা পুর নিগমের 26, 30 ও 31 নং ওয়ার্ড এলাকার 87 পরিবারের 330 জন আশ্রয় নিয়েছেন। আজ জাতীয় মহাকাশ দিবস, 2023 সালের 23 আগস্ট ভারতের চন্দ্রযান 3 এর বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করে, এর স্মরণে প্রতি বছর এই দিবস পালিত হয়। ভারতের মহাকাশ গবেষণা ও বিজ্ঞানীদের অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য নিয়মিত সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। আজ বিশাখাপত্তনমে ব্রিক্স মৈত্রীর সাইকেল কর্মসূচির পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, সাইকেল চালানো ফিট ইন্ডিয়া আন্দোলনের অন্যতম অংশ। তিনি আরও জানান যে আজ দেশের প্রায় 1,800 শহরের এই কর্মসূচি আয়োজিত হয় এবং 50 লক্ষ যুবক যুবতী এতে অংশ নেয়। শুনলেন সংবাদ শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আবারও গানে ফিরব। রয়েছে আমাদের আজকের অতিথি সুপ্রিয়া সিনহা। সুপ্রিয়ার গান আমরা শুনছিলাম ঠিক বেলা 3টে থেকে। স্টুডিওর ঘড়িতে সময় এখন বিকেল 4টা বেজে 45 মিনিট, 4টে বেজে 45 সেকেন্ড।

0: এই মুহূর্তে আমরা একের পর এক ভালো ভালো ভীষণ ভালো ভালো গানগুলো শুনছি, আর আপনাদের একের পর এক শুভেচ্ছা বার্তাও কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাচ্ছি। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন অনুরোধ করছি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আরও বেশ কয়েকটা ভালো গানের উপহারের ডালি কিন্তু সাজিয়ে রেখেছে সুপ্রিয়া, তাই না সুপ্রিয়া?
1: তো এখানে বাংলা গান করছি।
0: হ্যাঁ, একটা অনুরোধ এসেছিল বাংলা গান শুনতে,
1: সেটা পরে করছি, প্রথমে একটা বাংলা গান।
0: হ্যাঁ হ্যাঁ, বাংলা গানেরই অনুরোধ, যে কোনো বাংলা গানের অনুরোধ ছিল। আমাদের শিউলি দেববর্মন, আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, তিনি অনুরোধ করেছিলেন যে কোনো একটা বাংলা গান শুনিয়ে দিতে। হ্যাঁ শুনবো এবারে।

আরও একটা বাঙালিদের প্রচণ্ড পছন্দের গান যে আমাদের আজকের অতিথি সুপ্রিয়া কিন্তু শোনাল। শ্রোতা বন্ধুরা, এই গানটা মুকুল দত্তের লেখা এবং সুর করেছেন এবং গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। সে অসাধারণ যুগলবন্দী। আমরা

0: কালের পর কাল বাঙালি যত এগিয়ে যাক না কেন, এই অন্তর্দৃষ্টির গানটা কিন্তু বাঙালিদের ভাবায়। এই গানটা আমাদের নিজেদেরকেই প্রশ্ন করে, কি করছি আমরা, কার পেছনে ঘুরছি বা কিসের জন্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু যদি ভাবো, মনে হয় যে এই গানটা আমাদের কত কিছু ভাবায়, নিজেকে প্রশ্ন করা, এর থেকে বড় কিছু তো আর হয় না। আচ্ছা সুপ্রিয়া, তুমিও কি
1: একটু শিখতে পারছি না,
0: তুমিও কি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করো, নিজের সঙ্গে কথা বলো?

0: করতে পারছি কিনা। হ্যাঁ একদম ঠিক।
1: আচ্ছা রেওয়াজ, রেওয়াজ যে ব্যাপারটা, তোমার রেওয়াজ কিভাবে হয় বা কিভাবে তুমি কি প্যাটার্নে রেওয়াজ করো?
0: সত্যি কথা বলতে আমি রেওয়াজের জন্য এক ফোঁটাই টাইম পাই না, কারণ আমি প্রথমত একা থাকি এখানে, পড়াশোনার জন্যই আমি আগরতলা একা থাকি, তো সব কিছু নিজেই করতে হয়, রান্না সব কিছু নিজেই।
1: আসলে এই গাইতে গাইতে ভাবতে ভাবতে এই ভাবাটাও হয়তো একটা রেওয়াজ।
0: আর রেওয়াজ বলতে আমি মনে করি যে চার পাঁচ ঘন্টা ধরে এই যে সা প্র্যাকটিস করছি এটা না, আমার মতে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে আমি সবজি কাটতে কাটতে নিজের কাজগুলো করতে করতে আমি তানপুরে চালিয়ে দিলাম, নিজে নিজে গুনগুন করছি, সেটাও একটা প্র্যাকটিস।
1: গানে থাকাটা হচ্ছে রেওয়াজ, সব সময় গানে থাকা, গানে গানে থাকা, এর চেয়ে জীবনে প্রাপ্তি আর কি হতে পারে? যারা গান গাইতে পারে তারা কিন্তু সব পারে, সবার মন ভালো রাখতে পারে, মন ভুলাতে পারে, মনে আনন্দ দিতে পারে, এর চেয়ে বড় প্রাপ্তি একটা জীবনের আর কি? তাই গায়ক গায়িকাদের আমার বরাবরেরই আনন্দ শ্রদ্ধা বিনম্র, একটা অন্যরকম ভালোবাসা চলেই আসে গায়ক এবং গায়িকাদের জন্য। এবার কি শোনাবে?
0: তো এখন একটা হিন্দি গানই করছি।
1: হ্যাঁ চলো তাহলে আমরা এবারে শুনি সবাই মিলে আরো একটা হিন্দি গান।

0: আরও একটা অসাধারণ লিরিক্সের গান তুমি শোনালে, গুলজারজির লিরিক্স, এবং সুরকার ছিলেন আরডি বর্মন। এই যে গানটার মধ্যে একটা জায়গায় ছিল না, বলছে তোমার থেকেও সুন্দর তোমার আন্দাজ, অর্থাৎ তোমার চিন্তা ভাবনা, তোমার মননশীলতা, এই সমস্ত কিছু তুমি সুন্দর, তারপরে তার থেকেও সুন্দর এই তোমার চিন্তা ভাবনাগুলো। সত্যি তাই, আমাদের চলাফেরা এবং ব্যবহার সবই কিন্তু আমাদের সবচেয়ে বড় সৌন্দর্য। দেখো, এই যে ভাবনাগুলোই কিন্তু আমাদের ভাবায় এবং ভাবতে শেখায়, এবং এই গানগুলো না থাকলে হয়তো আমরা একটা দিশাই পেতাম না, আমরা ভাবতেও পারতাম না যে এভাবেও ভাবা যায়। সত্যি হ্যাটস অফ।
1: আর আমি মানে একটা গান করার সময় প্রথমে আমি লিরিক্সটা খুবই ফোকাস করি, লিরিক্সটা কি বলতে চাইছে, হিরো হিরোইনকে কি বলতে চাইছে, বা হিরোইন হিরোকে কি বলতে চাইছে গানটির মাধ্যমে, সেটা আমি খুবই মানে
0: খুব জরুরি। না হলে তুমি গানটার ভাবই যদি না বোঝো, তাহলে সুর বুঝলে শুধু শুধু হবে না, সেটাকে
1: লিরিক্সটা কি বলতে চাইছে
0: আনতে হবে তোমার সামনে, তোমাকে উপভোগ করতে হবে।
1: আই থিঙ্ক তখনই মানে একটা গানের মধ্যে ফিল আসে,
0: ফিল আসে, একদম ঠিক বললে। তো যখন তোমার কাছে কোনো ছোট বোন বা ভাই আসে, বলে দিদি আমি কিছু শিখতে চাই, আমিও তোমার মতন বড় হয়ে ভালো গায়িকা হতে চাই, গায়ক হতে চাই, তুমি তাদের কি বলো?
1: যারা মিউজিক লাইনে আসতে চায় বা গান করতে চায়, আমার যারা ছোট ভাই বোনরা আছে, আমি ওদেরকে একটাই কথা বলবো যে নিজের উপর প্রথমে বিশ্বাস থাকতে হবে।
0: আচ্ছা।
1: কারণ মানে এমন একটা থাকতে হবে যে আমি করতে পারবো, আমি করতে পারবো, কারণ বিশ্বাসটা অনেক ইম্পর্টেন্ট। যদি নিজের উপর বিশ্বাস না থাকে, আই থিঙ্ক হবে না। আর মিউজিক জিনিসটা অনেক টাফ, তো অনেকটাই টাফ, তো প্র্যাকটিস তো অফকোর্স চালিয়ে যেতে হবে,
0: একদম প্র্যাকটিস,
1: প্র্যাকটিস।
0: আগামী প্রজন্মের সবাই যেন এভাবেই প্র্যাকটিস চালিয়ে যায়। আসলে গান একটা অন্তহীন যাত্রার নাম, সেই প্র্যাকটিসটা যে কোনো শিল্পীকেই জারি রাখতে হবে, নয়তো অনেকটা দূরে ছুটে যায়। তাই রেওয়াজ এবং অধ্যাপশায় গানে খুব জরুরি। আপনারা যারা অনুষ্ঠানটা শুনছেন তারা নিশ্চয়ই বুঝবেন এই কথাটা, এবং শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানটি শুনছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত থেকে। আজকের অতিথি পর্ব চলছে, আজকের অতিথি পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, এবং আমার সঙ্গে আজকের অতিথি সুপ্রিয়া সিনহা। কি শোনাবে এবার?
1: এখানে গজল করি।
0: গজল?
1: হ্যাঁ
0: একদম। গজল শুনলেই মনটা মনে হয় আর সমস্ত কিছু রেখে একটু চুপচাপ বসি, শুনি। হ্যাঁ, এই যে আমি চুপি চুপি শুনে ফেলেছি কোন গানটা শোনাবে, এই গানটা কি জগজিৎ সিং এর গাওয়া?
1: হ্যাঁ
0: শুনবো এবারে শ্রোতা।

কেমন লাগছে অনুষ্ঠান নিশ্চয়ই কমেন্ট করে জানান, এবং শুভেচ্ছা বার্তা কিন্তু আপনাদের চাই, আশীর্বাদটুকু কিন্তু চাই। সুপ্রিয়ার জন্য খুব দরকার, খুব প্রয়োজন আজকের অনুষ্ঠানে।

0: বাহ, তুমবিন সিনেমার গান 2001 মুক্তি পেয়েছিল তুমবিন, সেই গানটা জগজিৎ সিং এর কণ্ঠে গাওয়া গানটা, যে গানটা আমাদের কানকে স্বস্তি দেয়, তাই না? আমাদের মনে হয় কিছু গান শুনে ঘুমোতে গেলে মনে হয় ঘুমটাও ভালো হয়, এই গানটা সেই গানগুলোর মধ্যে একটা, তাই না? এবারে তোমার কাছে জানবো তোমার সঙ্গীত জগতের অনুপ্রেরণা কার থেকে।
1: সঙ্গীত জগতে অফকোর্স লতাজি,
0: আচ্ছা
1: লতাজির গান আমি অনেক পছন্দ করি, ছোটবেলা থেকে শুনে শুনে বড় হওয়া, তো লতাজি।
0: আর বাড়িতে সবচেয়ে ঠেলে দেয় কে? হ্যাঁ তুই গানে যা, গান করতে যা,
1: গানে অবশ্যই আমার বাবা।
0: আচ্ছা,
1: আমার মা হচ্ছে একটু পড়াশোনায়, পড়াশোনাটা একটু, আর
0: বাবা হচ্ছে গান কর, প্র্যাকটিস কর, তো বাবাই। আর আমার কি গান ভালোবাসে বা গান করে,
1: খুবই খুবই গানের শৌখিন খুবই। আর বলতে গেলে আমার বাবা অনেক মাল্টি ট্যালেন্টেড, আমার বাবা টিএসআর জব করেন, কিন্তু তিনি নিজের কাজের সাথে সাথে মানে এত গান বাজনার শৌখিন, উনি কিবোর্ড বাজা মানে শিখছেন, কিবোর্ড শিখছেন, দেন ঢোলকও বাজিয়ে নিচ্ছেন, মানে মাল্টি ট্যালেন্টেড।
0: তুমি কি ছোটবেলা থেকেই দেখে আসছো বাবা গান শুনছেন, আর এবং সেখান থেকে
1: বাবাকে দেখি, বাবাকে দেখি।
0: আচ্ছা, তাহলে তিনি নিশ্চয়ই খুব গর্ববোধ করেন আজ যখন সুপ্রিয়াকে সবাই চিনছে একজন গায়িকা হিসেবে, একজন শিল্পী হিসেবে, এই প্রাপ্তিটা বোধ হয় তার সবচেয়ে বড়, তাই না?
1: ওনারও ইচ্ছা ছিল বড় বড় স্টেজে গান গাওয়ার, কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি, তো আমি চেষ্টা করছি আমার বাবার স্বপ্নটা যাতে আমি পূরণ করি।
0: খুব ভালো, সব শ্রোতাদের সব দর্শকদের মন এভাবেই জিতে নাও, জিততে থাকো, অলরেডি অনেক শ্রোতাদের মন, অনেক দর্শকদের মন তুমি জিতে নিয়েছো, বোঝাই যাচ্ছে,
1: সারা জীবন চেষ্টাই করে যাব,
0: এবং এই চেষ্টাটা যেন জারি থাকে।
1: অবশ্যই
0: শ্রোতা বন্ধুরা, চলছে আজকের অতিথি, আর আজকের অতিথি আমাদের এই স্টুডিওতে আমার পাশে বসে আছে সুপ্রিয়া সিনহা। সুপ্রিয়া আজ একের পর এক অসাধারণ অসাধারণ গান আপনাদের উপহার দিচ্ছে। স্টুডিওর ঘড়িতে বিকেল 4:24:57। আরও একটা ফোন নিয়ে নিই সুপ্রিয়া।
1: হ্যাঁ হ্যাঁ,
0: না চলে গেছে। চলুন শ্রোতা বন্ধুরা, আরো একটা অসাধারণ গান আমরা শুনবো এবারে সুপ্রিয়ার কণ্ঠে। ফোন আসছে, সুপ্রিয়া তুমি ভাবতে ভাবতে একটা ফোন নিয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: তুমি যেভাবে গানটা করছো আমি মন দিয়ে শুনছিলাম,
0: আপনাদের এই আশীর্বাদ
2: কে তোমার কাছে অসংখ্য ধন্যবাদ যে উনি এত সুন্দর করে কিবোর্ড
0: অনেকটাই মাইনে রাখে। চলুন তাহলে এবারে আরো একটা গান শুনে নি। শ্রোতা বন্ধুরা, এই যে অনুষ্ঠানগুলো আপনাদের সামনে নিয়ে আসি, শিল্পীরা কিন্তু খুব অল্প

0: আপু, রিহার্সাল করেই আমাদের যন্ত্রণার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে খুব অল্প কথাতেই তারা বুঝে যান, আর এরকম সুন্দর সুন্দর উপস্থাপনা আপনাদের মনে হতেই পারে অনেক দিনের প্র্যাকটিসের পর, কিন্তু বিশ্বাস করুন তাদেরও এমন ক্ষমতা যে খুব সহজেই একটা অনুষ্ঠানকে সুন্দর বানিয়ে ফেলতে পারেন এক চুটকিতে। শুনবো এবারে শিল্পী কণ্ঠে আরও একখানা গান।
1: তো করছি শুভমিতাজির একখানা গান। এই গানটি সকলের খুবই চেনা পরিচিত একটা গান, আমার খুবই পছন্দের।

0: ঠিক যেভাবেই তুমি সকাল দেখো সেভাবেই জীবনটা হয়, তুমি যেভাবে দেখো ঠিক সেভাবেই জীবন যায়। আসলে ওই অনেকটা সেই বাংলা প্রবাদটার মতন, কৃষ্ণ কেমন যার মন যেমন, তুমি যেভাবেই দেখো জীবন তোমাকে ঠিক সেভাবেই ধরা দেবে। যদি মনে করো জীবন ভালো তবে আরও ভালো হবে, যদি বিপরীতটা ভাবো তবে বিপরীতটাই হবে, তাই না? তুমি কি ভাবো জীবনকে নিয়ে?
1: জীবন তো অনেকটাই কঠিন, তুমি যেরকম ভাবে জীবনটাকে লিড করবে সেরকম ভাবে হবে।
0: তুমি যদি ভালো ভাবো বা মনে করো যে হ্যাঁ এই কাজটা এইটা আমার হয়েই যাবে, মানে অপটিমিস্টিক ভাবে ভাবলে জীবনটা ভালো হয়, পজিটিভলি হয়,
1: নিজেকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবতে হবে, তাহলেই জীবনটা সুন্দর।
0: একদম। আমাদের ছোট্ট বন্ধু কিন্তু এই বয়সেই অনেক কিছু জেনে গেছে, অপটিমিস্টিক ওয়েতে জীবন কাটানোর পন্থা কিন্তু সে জানে, হয়তো জানে গানকে ভালোবাসে বলে, এটাও হয়তো একটা বিশাল কারণ। হ্যাঁ সুপ্রিয়া, তোমার গুরুকে, কার কাছে তোমার গানের হাতে খুলি?
1: যেটা আগে বললাম, আমি ক্লাস 9 থেকে মানে গান শেখা শুরু করেছি অনেকটাই বড় হয়ে। তো প্রথমে কুমারঘাটের একজন আমার গুরু কিষাণ স্যার,
0: আচ্ছা,
1: ওনার কাছে শিখেছি, আর আগরতলাতে পদ্মমলেশ্বর স্যারের কাছে।
0: আচ্ছা, তো সেখানে যখন গান শেখো বা রেওয়াজ করো, তাদের ইন্সপিরেশন তোমার জীবনে কতটা?
1: অনেকটা ইম্পর্টেন্ট, অনেকটা ইম্পর্টেন্ট। স্যারকে দেখেই তো গান শেখানো, অনেক স্যারকে সব কিছুতেই আমি ফলো করি অ্যাকচুয়ালি, শুধু গান বলে
0: নয়। কবে থেকে শিখছো?
1: ক্লাস 9 থেকে।
0: মানে পদ্মদার কাছে কবে থেকে শিখছো?
1: বেশিক্ষণ মানে বেশি দিন হয়নি, এক বছর হয়েছে।
0: আচ্ছা, তো তুমি বিমিউজ করছো, তারপরের প্ল্যানটা কি গান নিয়ে?
1: মাস্টার্স তো করার ইচ্ছে।
0: আচ্ছা,
1: মাস্টার্স করার ইচ্ছে।
0: বেশ, তাহলে আমরা কিন্তু প্রায় শেষের দিকে হাঁটছি। কিভাবে যে তোমার সঙ্গে গল্প করতে করতে এতটা সময় পেরিয়ে গেল, সত্যি মনে হয় এই তো শুরু হলো আজকের অতিথির পর্ব, পরিচয় পর্ব হলো, কথা বলা হলো আপনাদের সঙ্গে। তো সময় কিন্তু আর খুব বেশি নেই, বিকেল 4:35 স্টুডিওর ঘড়িতে। এবার কি শোনাবে?
1: আবারও এখানে আশাজির গাওয়া গান শোনাচ্ছে।
0: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত। বিকেল 4:35 রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আজকের অতিথি পর্ব চলছে, আপনাদের ভীষণ পছন্দের পর্ব, যে পর্বের জন্য আপনাদের অপেক্ষা থাকে এক সপ্তাহ। কবে রবিবার আসবে, কবে দুপুর 3 বাজবে আর শুনবো আজকের অতিথি। আর এই পর্বে তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করে আনি আগামী প্রজন্মের মেধাদের, আর সেই মেধাকেই তুলে ধরি আপনাদের সামনে। এক বড়

0: বাহ, কি মিষ্টি করে গাইলে আনন্দ বক্সির লিরিক্স। লিরিসিস্ট আনন্দ বক্সি এবং সুরকার আডি বর্মন, আর কেউ নন। এই যে গানগুলো,
1: মানে তিনজনের যে কম্বিনেশনটা, দারুণ।
0: আনন্দ বক্সি, আডি বর্মন, আশা ভোসলে, আরও একটা নতুন ট্রায়ও, মানে আরও একটা ট্রায়ও, এই তিনজনের যুগলও কিন্তু আমাদের একের পর এক অসাধারণ অসাধারণ সমস্ত গানগুলো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে দিয়ে গেছেন উপহার। তো
1: এই গানগুলো কোনোদিনই পুরনো হবে না।

0: গান ভালোবাসো, তো যখন মন খারাপ থাকে তখন কি গানই করো না চুপচাপ বসে থাকো কিছুক্ষণ?
1: তখন আমি একটু ডান্স নাম্বার গানগুলো শুনতে
0: আচ্ছা
1: পছন্দ করি,
0: হ্যাঁ,
1: যাতে
0: আমার
1: আমার
0: একটা
1: মুডটা
0: গান
1: ভালো
0: চলে
1: হয়ে
0: যায়,
1: যায়, মুডটা ভালো হয়ে যায়।
0: এই যে মুড ভালো করার একটা, যে গানগুলো শুনলে ইচ্ছে করে একটু নাচি, এই গানগুলো একটা হয়ে যাবে কি?
1: হ্যাঁ, অবশ্যই হতে পারে।
0: তো এই যে তোমার বিভিন্ন স্টেজ শো থাকে, বিভিন্ন মঞ্চে তুমি পরিবেশনা করো, তো যখন পরিবেশনার পর, পারফরমেন্সের পর যখন অডিয়েন্সরা এসে তোমাকে গ্রিট করে যে কেমন লাগলো তাদের অনুষ্ঠান, কেমন লাগে যখন সব সময় সবাই খুব ভালো ভালো ভালো বলতে থাকে?
1: সেটা তো ভালোই লাগে,
0: হ্যাঁ,
1: কিন্তু যখন প্রথম প্রথম আমি আগরতলায় এসে
0: হুম
1: মানে স্টেজ প্রোগ্রামগুলো করতাম, তখন অনেক নার্ভাস থাকতাম। ঠিক করে আমি অডিয়েন্সের সাথে মানে কথা বলতে পারতাম না, খুব
0: আচ্ছা,
1: একটা স্টেজ ফিয়ার একটা ব্যাপার
0: হুম
1: ছিল
0: হুম হুম
1: আমার,
0: হুম
1: অনেকটা নার্ভাস থাকতাম। কিন্তু আমি বলবো আমাদের মিউজিক লাইনের যারা আমার সিনিয়র্সরা,
0: হুম হুম হুম
1: ওনারা আমাকে অনেক হেল্প করেছে,
0: আচ্ছা,
1: অনেক হেল্প
0: যেমন
1: করেছে।
0: এমন দু
1: যেমন এই
0: একজনের নাম?
1: শুভদা
0: আচ্ছা,
1: আমাকে অনেক হেল্প করে গানের বিষয়ে,
0: হ্যাঁ হ্যাঁ
1: যখনই ফোন করি আমাকে অনেক
0: হুম
1: হেল্প
0: হুম
1: করে।
0: হুম হুম
1: তো সিনিয়র্সরা আমাকে এত হেল্প করেছে যে
0: একদম
1: খুবই ভালো লাগে।
0: খুব ভালো একজন মানুষ এবং ভালো একজন শিল্পী, আগামী প্রজন্মের অনুপ্রেরণা কিন্তু আমাদের শুভদা। তো এভাবেই একের পর এক স্টেজ পারফরমেন্স এবং দর্শকদের ভালোবাসা করে আনো, এই যে তুমি একের পর এক ভালো অনুভূতিগুলো তোমার ব্যাগে ভরে নিচ্ছ, তো এর থেকে কি কোনো দায়বদ্ধতা আসে যে আগামীতে আরো ভালো করার
1: সেটা তো বটে,
0: ইচ্ছেটুকু?
1: আরো ভালো করে
0: হুম
1: রয়েছে,
0: হুম হুম
1: আমি চাই আরো ভালো করতে। এখন
0: হ্যাঁ
1: অব্দি আমি যাই মানে যেইটুকু করতে পেরেছি
0: হুম হুম
1: এটা আমার জন্য এনাফ নয়, আমি আরো করতে চাই, আরো ভালো করতে চাই, সেটাই।
0: ঠিক, এবার কি শোনাবে? খুব অল্প সময়ে আমাদের কাছে সুপ্রিয়া ভাবুক, ততক্ষণে জানিয়ে দিচ্ছি আজকের আজকের অতিথি পর্বে যারা আমাদের এই অনুষ্ঠানটাকে কমেন্টের মধ্য দিয়ে ভরিয়ে রেখেছেন, তাদের বেশ কয়েকটা মেসেজ কিন্তু, কমেন্ট কিন্তু চলে এসেছে। মধুর অঞ্জন সিনহা বলছেন খুব ভালো লাগছে, নিতাই পদ দাস কিন্তু বীরভূম থেকে দেখছেন, তিনি বলছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। অনেকজন শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু কিন্তু অনুষ্ঠানটা সরাসরি আমাদের উপভোগ করছে। আসলে এই রবিবার মানেই আনন্দের একটা দিন, রবিবার মানেই নিজের সঙ্গে থাকার দিন, রবিবার মানেই একটু আরাম করার দিন। আর এই এন্টারটেইনমেন্ট ছাড়া রবিবার একেবারেই ফিকে হয়। চলুন তবে শুনবো এবারে আজকের অতিথির গান,
1: কি শোনাবে এবার?
0: এখানে হিন্দি গান করছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলুন। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে যাদের একটু ঘুমিয়ে ঘুমিয়ে অনুষ্ঠানটা দেখছি, এবার কিন্তু জাগতে হবে, এবার কিন্তু একটা দারুণ রকিং গান আসতে চলেছে।

0: এই সমস্ত গান আমাদের শোনাচ্ছ, আর যারা একটু ঘুমিয়ে ঘুমিয়ে অনুষ্ঠানটা শুনছিলেন তারা কিন্তু এবারে একেবারে বেশ এনার্জি নিয়ে দেখা শুরু করে দিয়েছেন অনুষ্ঠানটা। শ্রোতা বন্ধুরা, আপনারা সবসময় এভাবেই আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। আর আজকের অতিথিকে কিন্তু ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসা দেবেন, সে কিন্তু নবীন প্রজন্মকে রিপ্রেজেন্ট করছে এবং আগামীতেও এভাবে অনেক দূর সে এগিয়ে যাবে কথা আমি দিচ্ছি। এবার তোমাকে সরাসরি কয়েকটা প্রশ্ন, তোমার প্রিয় শিল্পী?
1: লতাজি,
0: বাংলা গানের জগতে প্রিয় শিল্পী
1: শুভমিতা ব্যানার্জি।
0: আচ্ছা, তারপর তোমার প্রিয় গান?
1: প্রিয় গানের মধ্যে একটা তো আজকে করলাম, যেভাবে তুমি সকাল দেবে, শুভমিতা জির গাওয়া গানটা খুবই পছন্দের।
0: রান্না করতে করতে কোন গানটা হয়?
1: এইসব গান, এখন যে গানটা গাইলাম আও না।
0: আচ্ছা, যখন তোমার কোনো কাজে মন ভালো লাগছে না তখন কোন গানটা করো?
1: কাজে মন লাগছে না, সব ধরনের গানই তো করি।
0: কি খেতে সবচেয়ে ভালোবাসো?
1: আমি আমাদের যে ট্রেডিশনাল ফুড গুলো সেগুলো খেতে।
0: রান্না করতে পারো এগুলো?
1: রান্না তো করতে পারি না, কিন্তু ইউটিউব দেখে সব কিছু হয়ে যায়। ইউটিউব কি যাই হোক,
0: বেশ বেশ বেশ, খুব মজার মানুষ কিন্তু সুপ্রিয়া। অনেকক্ষণ তার সঙ্গে বিভিন্ন কথা বলে বোঝা গেল একেবারে পিওর সোল, যা বলবে ডাইরেক্ট দিলছে। এই কারণে বন্ধুরাও বোধ হয় খুব ভালোবাসে তোমাদের, তাই না? সবার প্রিয় সুপ্রিয়া, আর নামের মধ্যেই তো প্রিয়া রয়েছে, তার আগে আবার সু রয়েছে, তো একদম বোঝাই যায় প্রিয়। তো এভাবেই সবার মন জিতে নাও গানে এবং ভালোবাসা দিয়ে। আমাদের সময় কিন্তু খুব একটা বেশি নেই, কি শোনাচ্ছ? আরো একটা হয়তো শোনা
1: যাবে,
0: রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ হবে। ঠিক, আমাদের শুরু হয় সাহিত্যের রবি ঠাকুর দিয়ে, কিন্তু শেষটাও যখন রবীন্দ্রসঙ্গীতই হয় তখন কিন্তু একটা কথাই বলে, শেষ গানেরই রেশ রেখে যায়। রেশ রেখে যাব আমরাও, ছাপ রেখে যাব, প্রথম হোক কিংবা শেষ, ভালো আপনাদের বাসতেই হবে, কারণ ভালোবাসাটুকু উজাড় করে আমরা সাজিয়ে তুলি এক একটা অনুষ্ঠান। এবার চলুন আজকের শিল্পীকে আরো একবার অনুপ্রেরণা জানিয়ে, আরো একবার উৎসাহিত করে এই পর্বের শেষ গানে যাচ্ছি রবীন্দ্র।

0: খুব ভালো লাগলো এতক্ষণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সঙ্গে ছিলে। তোমার আগামীর প্রকল্পগুলো, আগামীর যেই স্বপ্নগুলো, সমস্ত স্বপ্ন সফল হোক, ভালো থাকুক। আর
1: অবশ্যই আজকে আমার এখানে এসে অনেকটা আমি
0: হ্যাপি। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছো?
1: শ্রোতা বন্ধুরা কি বলবো, অনেক মিউজিক্যাল অডিয়েন্স অ্যাকচুয়ালি, এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করেছে, তো ভালো কমেন্ট করেছে, সত্যি খুবই ভালো লেগেছে।
0: আর এই অনুষ্ঠানের এসে তোমার অনেক কিছু এক্সপিরিয়েন্স নিশ্চয়ই হলো, তো তোমার
1: খুব ভালো এক্সপিরিয়েন্স,
0: আগামীর স্বপ্নগুলো এভাবেই একের পর এক সফল হতে থাকুক, সবার মন জিতে নাও। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যারা রবিবারের দুপুরে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে আপনারা জুড়ে ছিলেন সবাই মিলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এরকম অনুষ্ঠান নিয়ে আগামীতেও আসতে পারবো এবং উপহার দিতে পারবো আপনাদের। আর আজকের এই আজকের অতিথি পর্বটা, আজকের অতিথি অবশ্যই আমাদের সঙ্গে সুপ্রিয়া সিনহা ছিল, এবং তার সঙ্গে অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে, আরও রঙিন করে সাজিয়ে তুলতে যারা ছিলেন, কিবোর্ডে ছিলেন জয়ন্ত মুখোপাধ্যায় এবং হ্যান্ড সনিকে ছিলেন শিল্পী জনম দেবনাথ, আর ক্যামেরার ওপারে ছিলেন কৌশিক দেব, আমাদের FM পরিবারেরই একজন বন্ধু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অতিথি। এখানেই ছিলাম আমি মানালি আপনাদের সঙ্গে, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। শ্রোতা বন্ধুরা, অন্য পর্ব নিয়ে আমি থাকব আপনাদের সঙ্গে সন্ধে 6:30 পর্যন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: পড়বেন না। সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট নাগরিক হন।
1: শ্রোতা বন্ধুরা, চলছে আরাধনা পর্ব। আরাধনা পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আরছি মানালি। আপনাদের সঙ্গে আরও একটা গান শুনি এই পর্বে।

আপনার সাথে কি সাইবার ফ্রড হয়েছে তাহলে একদম দেরি করবেন না, অবিলম্বে রিপোর্ট করুন। আপনার দ্রুত পদক্ষেপে বেঁচে যেতে পারে আপনার টাকা। আপনি বা আপনার পরিচিত কেউ যদি সাইবার ফ্রড অথবা অনলাইন আর্থিক জালিয়াতির শিকার হন তাহলে অবিলম্বে 1930 তে কল করুন বা অনলাইনে অভিযোগ জানান www.cybercrime.gov.in এ। মনে রাখবেন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, অজানা লিংকে ক্লিক করবেন না, আপনার ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার করবেন না, অজানা ব্যক্তির কাছে টাকা পাঠাবেন না। ভুয়ো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে নিরাপদ থাকুন। ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণা

0: শ্রোতা বন্ধুরা, এবারে সময় বিকেল 5:30। চলুন শুরু করি আপনাদের পছন্দের পর্ব, আপনার পছন্দ আমার গান। এই পর্বে কে রয়েছেন প্রথম শ্রোতা বন্ধু, ডায়াল করুন 0381236253 নম্বরে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, মানুষ স্যার বলুন। সঙ্গে
1: থাকবেন,
0: আপনিও ভালো থাকুন মানুষ বাবু। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই গানটা শুনবো, তবে আরো একটা ফোন কি নিয়ে নেবো। হ্যাঁ, আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন লাইনে। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো ম্যাডাম, আমি গোলাঘাট থেকে বীরজাস কথাছি, কেমন আছেন ম্যাডাম?
0: খুব ভালো, বলুন কোন গানটা শুনবেন?
2: আমি গান শুনতে চাই অভিজিতের গাওয়া তুম মুঝে আচ্ছে লাগতে হো। গান শুনতে চাই ম্যাডাম।
0: তুম মুঝে আচ্ছে লাগতে হো না?
2: ম্যাডাম
0: একদম ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলে যাই মানুষের পছন্দের গানে। তবে এই গানটা শুনবো প্রসন্ন মুখোপাধ্যায়ের কণ্ঠে। আরো একটা ফোন নিয়ে নি। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
3: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরমি কথা বলছি।
0: লালন ঘরমি, হ্যাঁ বলুন লালন বাবু।
3: হ্যাঁ, আমার টাইটেল হচ্ছে ঘরামি, ঠিক আছে?
0: ঘরামি, আচ্ছা আচ্ছা আচ্ছা।
3: দিদি ভাই, আমার গান শোনাবেন ম্যাক খিলাড়ি তুমারি ছবি থেকে চুরাকে দিল মেরা।

ভালো তো, এটাকে আনন্দ করা বলে? একদম, এটাকে আনন্দ করাই বলে। ওই পাশের বাড়ির লোক কি ভাবলো, সামনের বাড়ির লোক কি ভাবলো, এই ভাবতে ভাবতে আধা বসন্ত পার হয়ে গেল। নিজেকে ভালো রাখার নাম জীবন, নিজেকে আনন্দে রাখার নাম জীবন। তুমি নিজেকে ভালো না বাসলে ওই যে বিগ্রহ দাঁড়িয়ে আছে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা সবাই আজকে ওনার আঙিনায়, ওনার তত্ত্বাবধানে আমরা আনন্দ করতে এসেছি।

আমি ক্রস লাইনটা আবার গাইছি। স্টেশনের বাবুর মতো মিষ্টি মন খেয়ে ওরে দেখে না তোরে দেখছে কেমন।

0: শ্রোতা বন্ধু, আরও একটা ফোন নিয়ে নেব। চলছে আপনার পছন্দ আমার গান, আর এই পর্বে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ ম্যাম, আমি সুমন বলছি, মিলন সংঘ থেকে।
0: হ্যাঁ সুমন বাবু, বলুন।
1: হ্যাঁ ম্যাম, শুভ বিকেল।
0: শুভ বিকেল
1: ম্যাম। সবসে বড়া খিলাড়ি থেকে,
0: হ্যাঁ,
1: ভারো মাঙ্গে মেরে ভারো, এই গানটা শুনিয়ে দিন।
0: কি আরেকবার বলুন।
1: সবসে বড়া খিলাড়ি থেকে, ভারো মাঙ্গে মেরে ভারো,
0: ভারো মাঙ্গ মেরে ভারো। হ্যাঁ, একদম, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ ম্যাম, ভালো থাকবেন। নমস্কার,
0: আপনিও ভালো থাকুন। তাহলে এবারে চলে যাচ্ছি দিলজস বাবুর পছন্দের গানে।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আপনার পছন্দ আমার গান। এই পর্বে দেখব আরও এক শ্রোতা বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ পূর্ণিমা বলছি। 90s এর গান শুনবো একটি।
0: আপনি পূর্ণিমা বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন,
1: হ্যাঁ
0: কি গান শুনবেন?
1: আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি।
1: 90s এর গান শুনবো, ওয়ান মুভি থেকে,
0: হ্যাঁ
1: মেরা মন,
0: এই গানটা। মেরা মন, ঠিক আছে, একদম সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এবারে বাদল খটিয়াল বাবু মেসেজে, হোয়াটসঅ্যাপ মেসেজে জানিয়েছেন এই গানটা শুনতে চায়, চালাচ্ছি তবে এই গানটা।

0: पुली नंबर वन संतोष है रास्ता से जा रहा था आइसक्रीम खा रहा था।
1: अच्छा সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে পূর্ণিমা ম্যাডামের পছন্দের গানে ফিরে যাবো।

0: শ্রোতা বন্ধু আরো একটা ফোন নিয়ে নিই। হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি এই মুহূর্তে বলছি কুয়ায় রামচন্দ্র গাতে, অখিল দেব।
0: অখিল দেব বাবু, হ্যাঁ বলুন অখিল বাবু, কি
1: গান শোনাই দিবেন?

0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ নমস্কার, কে
1: ম্যাম,
0: বলছেন
1: আমি একটা হিন্দি গান শুনবো। আমি
0: আপনি?
1: হিরিনগর থেকে সঞ্জিত বাবু বলছি।
0: হ্যাঁ সঞ্জীব বাবু, বলুন।
1: ইনসানিয়ত সাথী তেরা প্যার পূজা, এই গানটি।
0: সাথী তেরা প্যার পূজা, ভালো থাকুন।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, তাহলে এবারে অখিলবাবুর পছন্দের গানে চলে যাই।

শ্রোতা বন্ধুরা, চলছে আপনার পছন্দ আমার গান। এই পর্বে আপনারাও যদি অংশগ্রহণ করতে চান, অনুরোধের গান, আপনাদের অনুরোধের গান যদি আমরা প্লে করতে চান, তাহলে অবশ্যই ডায়াল করুন 0381 2326 2253 নম্বর। আরও একটা গান শুনব। অনুরোধ করেছিলেন রথীন্দ্রনাথ বাংলাদেশ থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনার পছন্দ আমার গান চলছিল, এতক্ষণ ছিলাম আমি আপনাদের বন্ধু আর জে মানালি। ইতিমধ্যেই আপনাদের আরও এক প্রিয় আর জে বন্ধু আর জে শর্মিষ্ঠা কিন্তু চলে এসছে, থাকবে রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে। থাকুন গানে গানে কথায় কথায় আর জে শর্মিষ্ঠার সঙ্গে। আজকের মতন আমাকে এখানেই বিদায় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উচ্চ আন্ত।

0: দিদি চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে রবিবারের সন্ধ্যাটাকে আরও ভালো করে নেব আপনাদের পছন্দের গানে, কারণ আমাদের যেই অনুষ্ঠানটি চলছে সেই অনুষ্ঠানের নাম আপনার পছন্দ আমার গান। অর্থাৎ এই পছন্দ, এই অনুষ্ঠানে আপনার পছন্দের গান আমরা শুনব, কিন্তু সেই পছন্দটা আমার কাছে পৌঁছে দিতে হবে। তো তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 03821 2326253, অথবা আমাদের আরও একটি মোবাইল নাম্বার রয়েছে, সেখানেও ফোন করতে পারেন। সেই মোবাইল নাম্বারের নাম্বারটা হচ্ছে 9485007172। তাছাড়াও সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করে বলুন, তাহলে গান চালাতে আরও বেশি সুবিধে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। রিকোয়েস্ট করুন আপনার গান, অবশ্যই শোনাবো। আর এই মুহূর্তে আরও একখানা বন্ধুর প্রিয় গান।

कभी ना सुकून आया कभी ना करार आया অসাধারণ এই গানটি আমরা শুনলাম উদিত নারায়ণের কণ্ঠে এবং সেই সাথে আলকা ইয়াগনিকের কণ্ঠে, এবং যিনি অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধু কণিকা দেববর্মা টাকার জলা থেকে। শ্রোতা বন্ধুরা, আপনার পছন্দ আমার গান অনুষ্ঠান আপনারা শুনছেন আপনাদের বন্ধু আর জি শর্মিষ্ঠার সঙ্গে। তাই রবিবারের বিকেলে আপনার পছন্দের গান শুনতে ডায়াল করুন 03812326253 অথবা লিখে পাঠান হোয়াটসঅ্যাপে 9402169965। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো হ্যালো বন্ধু, কে আছেন সঙ্গে? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন কি বন্ধু? না, কথা শোনা যাচ্ছে না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253। আরো একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি বন্ধু, কথা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো বন্ধু, কথা না বলেই কার সঙ্গে কথা বলছেন? একটা ভাববার বিষয় হচ্ছে আজকে রবিবার, সবাই

0: আর প্রিয়জনদের সঙ্গে নিজের মতো করে সময় কাটাচ্ছেন, কিন্তু সেই সময়টাকে আরো বেশি স্পেশাল করে তুলতে পারে আপনার পছন্দের গান। আর সেই গানই শোনাবো আমি আপনাদের বন্ধু। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন?
1: হ্যালো, হ্যালো,
0: না বন্ধু বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। যাই হোক, পরবর্তী অনুরোধের গানে চলে যাচ্ছি, সুহমিতার কণ্ঠে এই গানটি সবার জন্য রইলো।

শ্রোতা বন্ধুরা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চারিত। যে গানটি আমরা এই মুহূর্তে শুনলাম সেই গানটি কুমার ঘাট থেকে প্রিয়া অনুরোধ করেছে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে। আর এই মুহূর্তে যার গান দিয়ে শেষ করব, বিজয় খোয়াই থেকে শুনতে চেয়েছেন পৌশালী বন্দ্যোপাধ্যায়ের একখানা অসাধারণ গান, যে গানটি সদ্য মুক্তি পেয়েছে। চলুন শোনা যাক সেই গানটি।

শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই ককবরক অনুষ্ঠান আপনাদেরকে শোনানো হচ্ছে। তারপরেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তারপর পর শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ। এবারই শুনবেন ককবরক অনুষ্ঠান।

সঞ্জা কাহাম পৈলাও আকাশবাণী আগরতলা তাবুক চাঙ্গ তিনি সঞ্জা জরানী ককবরক পান্ডা পান্ডা পৈলাও খানালাই থুমনুক তিনি থুমনুক সামরি অম্পা

0: 엄마
1: 향가도 하게 뚫었대.

0: তাপাবরণ বলা একে আং নখলাসে মা ফারগনাই কলেছি নো কি সাথে তুমি খান নো নো নে ও বরে ফাসা দি গাই ব্লি
1: তাম বর ব্যাং থাম কে হন বৃচে
2: তাম হন
1: দ তিরো কের পগরে তা মকাং সো গরনা
2: বাইব ও সামমু ছাপান তাংখরে মালাংলি ই
1: আকো
2: তাম খানে নে
1: দ মকাং র সোনা না ইয়া দ হন
2: মকাং সোনা তুই শুদুই না খরে সু মালাংলি ই
1: দ দুগ না বন
2: হিন্দি
0: হানি বাবু তোমা
1: তোরে
0: বাবু তিনি তাম খাইনি
1: তামুছি খাইনি হিনি সিনা গাইবা আ ছুক ছম কবম তংছে তামুছি খাইনি হ ও হারুন নালে কানে না যাই তিনি তো পানি নাঙ্গনে জঙ্গু খাপানি মেরং সঙ্গর সে অসাই সংজাও আর সে মা থাঙ্গরনা অবুরজে
2: তাম
1: দ পাদিবা তিয়ারখে নখর মাইয়া খুনো
2: নংব কাসি তাং না নাই সেং লাবাই পাইকে পাইকে হিম দে
1: পাদে
0: বলং তো লামা বলং তো বাইমা ব মু আয়া মোবা জুবারি দেখাবলে থামপুই লামা হন্ত তুই কলে দিন অফিসা মখান দেহকে চাখাম কলে দিবা আং হাজা ওয়ান ছক তংনা আনি ওয়ান ছক তুই যাবি নি ওয়ান ছক না তাম তাল ছেকে তাল যে থাঙ্গো আং বাতাই বুসুক সসিনেন মাদা মাকা যেন মাকা যেগলাং গিয়া

0: বড় কক মামাতলাই মনাই রেগলা খামু। ও ও সাংলি ও সাম্পলি কক মামাতলাই লগি সং নাইগলা খামু। ও ঐনাই বাইদি বইনি খুনে চামি সাইমান ফাইব টুকু নানি নকলা ফারানি দুমা সগ্রে নানি তাই দাম খাই সা মানজাক থাই থাকছি অন
1: হামথে আংচে নাইলা ব
2: হাবজিমাংনার

0: Narok tin tam hai nai.
1: Ko to bakai ni kisa.
0: Ờ, ko to bakai ne.
1: Ừ.
0: Hung kai. Miao angu chini semana habingo dog ru long mani. Aba ke naila thang dei aing ki guri jani da.
1: Ao. A chini am lai tolani halu harung nong am.
0: Ni a ja ka no. A po sing la nai halaba.
1: Ờ. Ke thang ka.
0: Ừ.
2: নগান দিনী পালা রোগব বিশাবানি তি গিয়া যতন হরি চাই থমায়ু এই নিং বেন থাকা হন
3: তাম খানে নে
2: ও নগান দিনী পালা উড়িষা মানে অবন কেস লাইনা নি বলঙ্গ থানা হই জমনে
3: দনা হাদিতা উড়ি রবসা জমাই খে ফোন
2: আং দাদি ফাই না ও থেবুন গান কেন গুদক সংসক দংসলে
3: দ দটি ফাজি তাম এমং নং মারক সে হামে তিনি দাদি ফাজি
2: থাঙ্গাং অবু ফাংব যত সে কখই মাং বুমন তান মাসাখা জ কাশিবন গাহাম মাইয়া অ বলঙ্গ ও উ হাপিং অ তানিসিনে ও অব সঞ্জর হইছিবলা মন সানাই মন তানছেন আয়া মা সগরা সিন অবলে ও বলঙ্গ জাজি মাং ও মা বলঙ্গ জাজি মাং আ
1: বিয়াঙ্গ উনা বরক বিয়াঙ্গ রি কালাংখানা উ আবোদা নে তামাবো কেরব জাক হাই নহু থাঙ্গা গিরনা মইয়া কুশিমা কুঠিহিমো বিয়াং দি অরনো সাই কালাং বলা অরনো নি সাই কালাং বলা ও অরনো গান ও জাজিউন নাই নাই গিনা বিকো বিয়াং থাকা নে
4: ওই থু পুনাসি হাই মপতামো ও মপ বরক কিবলে হাই মোটা নুমা কালে খা ও মা মো নগো থাকমা থাকে না ও মা ও মাছ মা থাক মশাই নেই রামা বরক সিনা খানা বলে মো মা মো মাছ মাছ থাকে না
3: অবরা তাম খাই চংখো
0: আয়া খং কে ওয়াই চংগো
3: মাচা ফাজি থাম পে রগবা চং মা খেবলা
0: পাই পাইও তাকসা পাই দেগ্র না
3: দতি সা ফাজি
4: বাবু
0: তাম
4: বাবু নংনি নংনি আদুক নংনি আদুক রমানি ব বরক সিনাং যাক
0: তাম
4: ব বরক সিনাং যাক
0: বরং নাম যা
4: আম কি কি মাস লিয়া
0: হু কব্বর যা আমো কো গাবো স্টাফ দজে কো
4: কাছে কে আছে কি থাঙ্গি নাগিরে দি
0: দিমা মজা ফাই তিমা
4: আঙ্গে বিনো আনি মকল বাই নু ফাকে বাবু
0: বাবু মুসি নাং তঙা নরো মকল দাল নু বুখনা
4: কে বাবা আ টাকাম খনি নি
0: মুচুক জা টাইম জা দ থাঙ্গে থাঙ্গে তাছে নাই যাবো বাবু মুসি নাং তঙা
4: কে তাছে থাঙ্গে না বাবু
0: আনে তিলো লসা নাই মুখ খুই থাঙা
4: কে
0: আমি যা তো না হাইম না বড় মনে শুনি কোকা
4: হাকান থাঙ্গা রাখা বাবু
0: আমি জানি তো নাই দেই
5: মত সামং বেলাই খাইন যে রাখা দাম খাই নাই মন আং ভাগি জং নাই ইস এই পনাং মন্ত্র পড়ি হুই মুসুইছি শুনা মার কনা বুঝছে
3: ও
5: অনতি লড় সর ফেলা
3: তাম খানে
5: নে নুর ফাঞ্জাবা
3: হিন্দি তমুং রগ অনিন বুনি সলাং লিয়া
5: কক্তা সরি থানি সিনি সিনি হাপ

0: সাম্রাজ্য তার হৃদয়ে কবল কমলে কলঙ্কিত হয়। মাসিনানি হে ঐ মা সংগ্রত মা নিং সাই মানছে নাই। নাগিরে না তো তাবো ব্যাং নে তুই ব্যাং কচক।
1: ও মা তাসিং তুই বরক নুকলুং মানি মো বা মো সুসি সাম শিব কাবলে মো বা চিনি বকরা রক নি তমুংটা ম মে আনু নাই খেতা মন তলাঙে হাঙ্গাইব হঞ্জাক নাই তলাঙে নিয় মা থাঙ্গনাই ম কত মাকে সুনাম রাখাবলে বরক মাসা মাসা মো মা লড়ু সিবাই হিলিক মানি বা হিলিক মানি মুখ বাবু
0: আংটাবাই বাবু
1: ও কাক
2: নগনো
1: পান্ডা তঙ্গ কাকা গামিনি বড় কিছু রিং বাইদি ফু বাবু সাবো চালাই মং পান্ডা ফাইবাই আংরা কাং লাই রকলানো নাম
2: ফাইবেনা
0: বাবু
1: নরক নিম
0: রুবাই
1: খেয়ে আসুক বাই সিরিতা
3: সন্ত্রেন আসুক সিরিতা
1: আং বুকর আসুক খা দলম গান আসুক সিনা নরক বার গান
0: মানে হাইলে নি নম নক নি
3: চাবলে
4: তার খাই চা চালিয়া
1: চাবলে বাবু আংমাতে বাবু কোনো
0: আনতে কোনো জায়গা
1: লাগছে বাবু
0: চাবলে
1: বাবু
0: বাবু

0: নরকিনী কক আসাম গছি নয়
1: তোমা কক
0: আ গছি মক সময় গছি মু
1: তোমা সময় বাবু
0: এ আং ছাও আপন ছাদে
1: তো ছাও
0: না কই আং কে যাব
1: না নরক কোন থাকা যাবা দি
0: চিরিং চিরিং কেটা নাই শু শু শু রিং রিং রিং রিং হে কাপস কে বগাই
2: খানা নাংলিয়া হিন্দি কই আনি নগ ফানা টংরা দে
1: ও বাসু
2: নাংলিয়া ঐ ঐ ঐ

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় গার্ডেন রেজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোন স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা ইরান সর্বতোভাবে প্রত্যাখ্যান করেছে বলে সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতের রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে।
1: दुनिया भारतीय स्टार्टअप को खोजती होगी भाई कौन है इसमें, क्योंकि एक जब ब्रेक थ्रू होता है तो तुरंत लोगों का ध्यान जाता है। बहुत लोगों को हमें जोड़ना है, हमें ऐसा एक ऑरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों की जिंदगी बनानी है, हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমের এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার প্রমাণ। অন্যদিকে সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেনজি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মহাকাশ ক্ষেত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ যুদ্ধজাহাজ, অফশোর ভেসেল এবং অন্যান্য ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন এবং দেশের নিরাপত্তার জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। ভারতকে ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে তিনি এই ক্ষেত্রে উন্নত মানের রক্ষণাবেক্ষণ পরিষেবার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেন। কলকাতায় গার্ডেন রেজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা বর্তমান সময়ের দাবি। তিনি বলেন, কলকাতার জিআরএসি ভবিষ্যতে জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্ব দেবে।
2: जब इंटेंशन क्लियर हो, नियत साफ हो, नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती है। कि जहां कभी उद्योगों के लगातार बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है।

0: শ্রী সিং বলেন, কোনো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার লক্ষ্য বা উদ্দেশ্য সঠিক হওয়া প্রয়োজন। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকারগুলি রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার এখন রাজ্যের উন্নয়ন নিশ্চিত করবে।
1: Double engine is functioning with full speed. 34 years communist and 15 years TMC ka raj mein. Khali virodh karo, virodh karo, virodh karo, virodh karo. Ye jo negativity tha, aaj 50 saal baad wo khatam ho gaya hai. Under the great leadership of the Narendra Modi ji.
0: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে যে H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেইনগুলি ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেইনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলি 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। ICMR আরও জানিয়েছে, মৌসুমি ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1 রয়েছে, সাধারণত নিজে থেকেই কমে যায়। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বা বাড়লে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, সংরক্ষণ সংস্কার ইস্যুতে বহু মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন ভিডিও ও পোস্ট সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও যন্তরমন্তরে আজ কোনো ব্যক্তি বা সংগঠনকে প্রতিবাদ বা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ আরও জানিয়েছে, নতুন দিল্লি জেলায় ইতিমধ্যেই নিষেধাজ্ঞামূলক আদেশ জারি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি ডে অভিযান শুরুর কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন, এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনকে লক্ষ্য করে করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে আরাকচি ইরানের সরকারি সংবাদ সংস্থা IRIBকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের আশ্রয় নেওয়া আসলে তাদের হতাশার প্রতিফলন, কারণ তাদের পূর্ববর্তী পদক্ষেপগুলি ব্যর্থ হয়েছে। বেলুচ ইয়াকজেহতি কমিটি BYC সাধারণ বেলুচ নাগরিকদের ওপর পাকিস্তানি সেনাদের ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। গত শুক্রবার মাস্তুং জেলার খাতকুচা এলাকার একটি বাগানে এই হামলায় 4 শ্রমিক নিহত এবং 3 আহত হন। কমিটি এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিরুদ্ধে ড্রোন ও সামরিক অভিযান চালানো বেলুচিস্তানের রাষ্ট্রীয় দমননীতির নতুন মাত্রা বলে অভিযোগ করেছে। কাজাখস্তানে আজ সংসদীয় নির্বাচন। এই নির্বাচন মধ্য এশিয়ার বৃহত্তম দেশটিতে প্রেসিডেন্ট কাসিম জোমার টোকায়েভের ক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এবছরের শুরুতে গৃহীত হওয়া নতুন সংবিধান অনুযায়ী দেশটির সংসদে 2 কক্ষের পরিবর্তে একক কক্ষ বা কুরুতুলাইয়ের আজ প্রথম ভোট। জাপানের টোকিওর উত্তর পূর্বাঞ্চলে ইবারাকি প্রেফেকচারে আজ সকালে 5.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 37 আহত হয়েছেন। এর জেরে কিছু অঞ্চলে জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটারের গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। বিশাখাপত্তনমে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের শেষে ব্রিক্স স্পোর্টস যৌথ ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এই ঘোষণায় আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ব্রিক্স দেশগুলি ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে শক্তিশালী ক্রীড়া অংশীদারিত্ব গড়ে তুলতে বাস্তবসম্মত ও সুস্থায়ী সহযোগিতার প্রয়োজন। তিনি খেলোয়াড় ও কোচ বিনিময়, যৌথ প্রতিযোগিতা এবং ক্রীড়া বিজ্ঞান ও প্রযুক্তি ভাগ করে নেওয়ার প্রস্তাবও দেন। কলম্বোতে আয়োজিত দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিনের শেষে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 5 300 রান করেছে। ধ্রুব জুরেল 7 ও সারাংশ জৈন 4 রানে অপরাজিত রয়েছেন। দেবদূত পরিক্কাল 117 রান ও অধিনায়ক শুভমন গিল 50 রান করেন। শ্রীলঙ্কার আসিধা ফার্নান্দো 3 উইকেট নেন। এর আগে টসে জিতে ভারত প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে মধ্যপ্রদেশের সারাংশ জৈন এবং শ্রীলঙ্কার কামিল মিশরার অভিষেক হয়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 পর ডুরেন্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আজ ডুরেন্ট কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে। সবকটি গোলই হয়েছে খেলার প্রথমার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে এডমুন্ড লালরিন্ডিকা হ্যাট্রিক করেছেন, একটি গোল করেছেন বিপিন।

সিং। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেছেন মনবীর সিং। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইথ। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারি টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইস্ট বেঙ্গলের এডমুন্ড লালরেন্ডিকা। সোনার বল জিতেছেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্টআপগুলির সিইওদের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার গার্ডেন রিজ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল এর পাঁচটি প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেইন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর জানিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা হায়ুংনি বাবাই ভারতনি স্টার্ট আপ রক হাফাংনি শাখা ও বরকনি পৈতাই খাকা মুফুনুখা টিটিএডিসিনি তাংন কতর খুমলুঙ্গ তিনি ফিল ব্রিচি ধাম টিটিএডিসিনি সংজামা শাল জায় জাইলকে বরমরি পালাই যাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা তাবুকনি হাস্তে হাফাং এল এম বাং রানানি শাখা ফান বক্সিনী দ মিয়াহর বেলাইখে ওয়াতি ওয়ামাবাই চন্দ্রপুর বলদাখাল তাই আড়ালি আনক হবই কবাংমা আমচায় তৈতর শাখা দলীপ ট্রফি ক্রিকেট থংনানি শ্যাবমানখা হাস্তেনি পেশার অভিজিৎ সরকার তাবুক ককতমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নখায়ুংনি বাবাই ভারতনি স্টার্ট আপ রক হাফাংনি শাখা ও বরকনি পৈতাই খাকামুং ফুনুখা নখায়ুংনি বাবাই স্টার্ট আপ সিইও রক তিনি ককলাম পান্ডা কাইসা অ কক শাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী স্টার্ট আপ সিইও রকন দাগি মুংরেখা বরক বরকনি চাইতং মুংরকন চয়া উইখলাই তংনানি তাই নখালংনি বাবাই আবহাই ফান গনাং কাইসা তংঘর্ষ নাম তিসানানি জেতিকে হায়ুংনি বেবাক বাবাইনি দারা গনাং রকন সতন মান্নাতই বখরচাই শাখা হা কতর তংঘর কাইসা স্নামতি সানা নাঙ্গানো যেটিকে হায়ুংনি লুকুরক ভারত ন বরকনি কেরিয়ার তাই থিনাং স্নামতি সানা থাই হনে সিনি মান্নাতই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই পোশাখা আবহাই কথাজাক হায়ুং বেরেমনি ন খালামনি বাবাই হা কতর ন ডাকতি তৈ দোলনাই হা কতর কাইসা অঙ্গে স্নামতি সানানি বাবাই অঙ্গেই দঙ্গ কেন্দ্রনি কেরং তাই বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘল সাফসুত্রা তাই স্যানিটেশননি সামুঙ্গ ইয়াক বাই সামুং তংমানি খাইরি উই মেশিন বাই সামুং তাংমানি শাখা ফানবক্সিনখা তিনি নয়ডা ও বসং সাফাই কর্মচারী কমিশননি সংসামা শাল পালাইমা পান্ডা ও ককনারক থানি ব অকক শাখা মচাং মেঘওয়াল সাফসুত্রা খ্লাইনায়কনি নাইমথাং ফুরংমুং শা খাম বিমা তাই জাইখে নাইকিনি খ্লাইমা শাখা ফানবক্সিনখা ব শাখা দেরাবস্থা ও ক্লাইজাক স্যানিটেশননি সামুং তাংনাই তাই হাফাং ফাতারনি মথারক গ সামুং তাংনাই রকন জরানি বিশিং চুবাচু রিনানি নাঙ্গ বিজেপি সানমুং নারাখা বরী মথাং নারকমা বিলন তুই থংরং খ্লাই মাইয়াকারী কংগ্রেস বদল পার্লামেন্ট ন বরী মুথাং নারংমা বিল ন খাফুরজাক না নাঙ্গানো দিল্লি কতালো তিনি ককতুমা থুমনাই রকবাই কক সালাইফ্রু বিজেপি নি বেবাক ভারতনি কাসকুজুক স্মৃতি ইরানি ও কক শাখা ব শাখা কংগ্রেস বদল সানমুসিমি নারগ বরক ব্রী রকনি ফান্ন খাফুরজাক হনই অবহায়ংখে কংগ্রেস বদল পার্লামেন্ট ব্রী রকনি বাগে রাও থামচি থাম আচুক থাই মুথাং নারকমা বিল ন খাফুরজাক অব ফুনুক না নাংনাই কাসকুজুক স্মৃতি ইরানি অবহায় কয়মুং নারাখা স্মৃতি ইরানি বেবাক থংরংনি বদল রগ্ন কবং মুং নারাখা থানসাকে সামুং তাংলাইনা বাগী জেতিকে ব্রীরক লোকসভা তাই হাস্তে বিধানসভা রগ কবাং আচুক থাই মান্নাতই বিজেপি আদংযুগ শাখা থংরংনি বদল পার্লামেন্ট এবা সংবিধান নিসলাই কতরিয়া ব শাখা হা কতরনি বরম তাই লোকরগ্নি খরাং সেকাঙ্গই টংনা নাংনাই টিটিএডিসিনি তাংন কতর খুমলুঙ্গ তিনি ফিল ব্রিজি থাম টিটিএডিসি সংসামা শাল জাই জাল খেবরমরি পালাই যাক্ষা অবনরগে খুমলুঙ্গ কর্মকচা হিমতকাই সাকারি যাক্ষা টিটিএডিসিনি সংচানা বাগী জে বরক রক সামুং তাংলাংখা বরকনি ফাইসিং বরমরি খুম্বক যাক্ষা খুমলুঙ্গ সংসাজাক মেইল এডিসিনি সামুংচারি নাই আদং অকরা রনিয়াল দেববর্মা যতন হামবাইয়া ফারখা ব যতনি বাগী তংকসাং বায়াবচারি তাই হামারি সানখা মেইল এম এল এ রঞ্জিত দেববর্মা সামুংচারিনায় আদং সিকে জমা দিয়া আগিনী সিই

0: সম্পূর্ণ চন্দ্র জমাতিয়ানো খবুই কুমুন রকমান জাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাস হাকা তাবুক নি হাস্তে হাফাং এলএমবাং রানি সাকা ফান বক্সিনী তঙ্গ হাস্তে হাফাং নি এলএম হামক্রাই নাইখুংনি শাক থার্মা বাইতিনি অমরপুরনি আনন্দ ধারা তাউন হল হাস্তে বেরেম নি টুলকিট বাগমা মেল কক নারক থানি ব কক শাখা ব শাখা ফুরংমানী সামুং তাংখে সিমি অংলাক সুরংমুং মানজাক রকনি ইয়াগর নাংমানি মানে খনই রেখে বরক বাই থাংনি সামুংনি শ্যাপস নামই মানানো অমনি বিশিংতে সিকলা সিকলি বাই থাকি ইয়াকুঙ্গ বাচামানি লগি লগি হাস্তেনি রংথং নি হামক্রাইনি সামুঙ্গ ইয়াগ্রি উই মানানো বসাকা ব্রুদফানি স্রংমুং মানজাক লুকুরকনি ইয়াগ টুলকিট ইয়াফারি রুমানি অসামুং বরকনি লংমা ও কতাল লামা চেঙ্গে রাজাকা বরক বাই থাকি এলএম ন সামুঙ্গ ফনাঙ্গে জুদা জুদা সামুং বাই কুবলি মানানো
1: এই ফ্লোরিয়াম যাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেইভাবে কিন্তু আজকে শুধু সবকিছু দিলাম কিন্তু তাদের যদি সাস্টেনেবল ইনকাম যদি না রাখা যায়। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি এখানে এসেছিলেন, এখানে বললেন যে যারা ইয়াং ইউথ যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের যে সাস্টেনেবল ইনকাম এবং পরিবারের জন্য সেটা করা প্রয়োজন, সেইভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কর্মসূচি এই যে আজকে টুলকিটের যে বিতরণ এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি তাহলে এটা আমাদের যারা ইউথরা আছেন রো কমিউনিটি তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্স একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ।
0: আশালো এলএম হামক্রাই নাইখুংনি বখাক তৈ স্রংমুং মানজাক শেপ মাননাই রকন জুদা জুদা সামুংনি বাগৈ নাংমানি মানে ইয়াফারি রেজাখা মেলো কুবুন রং বিশিং মানজাখা বিধানসভানি স্পিকার রামপদ জমাতিয়া গুমতি জেলা পরিষদনি কাসকু অকরা দেবল দেবরাই এমএলএ রঞ্জিত দাস এমএলএ জিতেন্দ্র মজুমদার স্নামখরতাই বানিয়া নাইখুংনি সচিব কিরণ গিত্তে আকশং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাইতংবায় আকাশবাণী নি কক্টমানি আপডেট মান্না বাগৈ লগ ইন খাইদি www.newsonear.com নিউজ অন ইয়ার এপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবনকারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্টমা আপডেট মান্নাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানো মিয়া হর বেলাই খেয়ে ওয়াতই ওয়ামাবাই চন্দ্রপুর বলদাখাল তাই আড়ালিয়ানো খবই কবাংমা আমসায় তুই তর শাখা বেলাই খেয়ে ওয়াতই ওয়ামানি বাগৈ তুইমা তাই খালনি তুই দোষাও আবোবাই আমচাইনি তাই গানাগিনী আমচাইনি কবাংমা নগ তুই লমসাও হালক আমজগনা বাগৈ তুই কবল যাক আমচায় নাইনা থাঙ্কা জেলা নাইকলফাং ডক্টর বিশাল কুমার ন খবই কুবুন প্রশাসনিক অফিসার রক জেলা নাইকলফাং শাখা তুই তরমানি হালক নি বখাক মকল কাইজাক তঙ্গ নাংমানি যত ইয়াপ্রিন রমজাক না হানি বস শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি সানজাও চন্দ্রপুর নি তৈলম সাজাক আমচাই বেড়াই নাইখা মন্ত্রী অক্রা শাখা বেলাই খে ওয়াতি ওয়ামনি বাগে সালথাং জেলা নি জুদা জুদা আমচায় তৈলম শাখা হালকনি ফাইসিং মকল কাইজাগৈ তঙ্গ তাই করিংজাক জেলা নি জেলা নাইকল ফাং তাই মহকুমা নাইকল ফাং রক নাংমানি ইয়া প্রিরমনা বাগে দাগি যাক্ষা তিনি নিশিমে কাইথর শ্রী রাধা কৃষ্ণ নিয়ে ঝুলন যাত্রাতের চেঙ্গানো রাখি ভন্ডন তেরনি বিশিংতে বুসকাং সাংরং শাল রাখি পূর্ণিমা তিথি ও ঝুলন যাত্রা পায়ানো অ তেরন রেগে আগরতলা জগন্নাথ জিউ মোতায়নক লক্ষ্মীনারায়ণ মোতায়নক সেন্ট্রাল রোড নিয়ে রাধেশ্যাম মোতায়নক ইস্কন মোতায়নক আলাইদা তের তাই মোতায় রোজাগানো শাখাম সচিব কিরণ গিত্তে তিনি অমরপুর মহকুমা হাসপাতাল বেড়াই নাইখা উলকক তোমা থুমনাই রকনি মেইল শাখাম সচিব হাসপাতাল নি তাবুক নি হালক তাই থিনাং নি ওয়ানসুকমা রগ্ন খুরচাই শাখা হাসপাতাল ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি তাই কতালকুক অপারেশন থিয়েটার ন খবৈ বুমাতাই চেরাই রকনে কাহামকুক শ্যাপসাপ্তঙ্গ এনএচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরানি উনকুটি জেলা কমিটিনি শাক থার্মা বাইতিনি কয়লাশহর হজাকমুং সামুং বুতাং কাইসা অংখা আবুনি বিশিংতঙ্গ ফেক জাগনাই মানৈন কেবেংমুং বয়ার খক মথাংথানি বুফাং কাইমুং আকরক আবুন রগৈ কয়লাশহর নি জুদা জুদা লাম হিমবতক কাইসা কারিজাক্ষা আর কুবুন রং বিশিং মানজাক্ষা উনকুটি জেলা পরিষদ নি কাসকু অকরা অমলেন্দু দাস সিএমও ডাক্তার শীর্ষেন্দু চাকমা আকশং মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি অতালনি থামচি শালমারি ককতি শালনি ফুং দামচি সাওয়া আকাশবাণী মন কি বাত পান্দাও হাকতর ফাতার হাকতর নি লুকু রকবাই ককলাম শালায়ান আবু অঙ্গানে মন কি বাত পান্দানি ফিল সারা থামচিসনি বেরেমনি পান্দা মন্ত্রী বক্রক লুকু রকন বরকনি ওয়ান সুকমা খাকামা।

কিবাত সাহরানী কবক্ষা মাই গভ অপেন ফোরম এবার নমো এপ লুকু রগ্নি ওয়ান সুক মু রগ্ন রহরি মানানু টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খ্লাই হিন্দি এবার ইংরেজি বে ওয়ান সুক মু রগ্ন রেকর্ড খ্লাই মানানু আবন কারিব 1922 নম্বর মিস কল রিউ জেলিং মানানু আপতিব এস এম এস খ্লাই মানানু অ আগস্ট তালনি সাল নই চিচারনি হরনি দামচি সাতামুই সতী ব্রিজি বা জরা ফোন তাই মেসেজ রহরি মানবায়ানু দলীপ ট্রফি ক্রিকেট থাকি শেপমানখা হাস্তিনি পেশার অভিজিৎ সরকার তিনি সালকা আমচাই বদলনি অঙ্গে মোহাম্মদ শামী মুকেশ কুমারনি লগি পেশার হিসাবে উত্তর সালকা আমচাইন কেবেঙ্গে থাকমানী মেচব জাগা মানখা বেঙ্গালুরু ও সংসাজাক মেচ সালকা আমচাই সালনি পাইথগ উইকেট কায়দক বৈ থামরা বাচি বা রান তিশাখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তিনি সালথাং জেলা উত্তর উনকুটি ধলাই খোয়াইতাই গুমতি জেলা ও ফেরাঙ্কগে রুফ রুফকে ওয়াতি ওয়াই মনোহনে হজাক মুংরেখা নবার তিবার নাই খনাতুমারি টঙানো শাখাও থামচিবা ডিগ্রি তাই খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াস গানাগিনি তিনি তুমারি টংমানি শাখাও থামচিবা দশমিক নই ডিগ্রি তাই খামাও নৈচিব্রিক দশমিক বা ডিগ্রি সেলসিয়াস পাইথগ ককতমা বুবাগ্রক তৈসা পরিফি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা নখায়ুনি বাবায় ভারত নি স্টার্ট আপ রক হাফাংনি শাখাও বরকনি বৈদ্য তাই খাকামু ফুনুখা টিটি এ ডিসিনি টাংন কতর খুমলঙ্গ তিনি ফিল ব্রিজি থাম টিটি এ ডিসিনি সংচামা শাল জাই জালখে বরমরি পালাই জাখা মন্ত্রী অক্রা প্রফেসর সা ডাক্তার মানিক সাহা সাকা তাবংনি হাস্তে হাফাং এলএম বাংরানি সাকা ফান বংশনি তঙ্গ মিয়া হর বেলাইকে ওয়াতি ওয়ামাবাই চন্দ্রপুর বল দেখাল তাই আড়ালিয়ানো খবে কবাংমা আমচায় তৈতর শাখা দলীপ ট্রফি ক্রিকেট থাকি শ্যাপমানখা হাস্তিনি পেশার অভিজিৎ সরকার ককতমা তিনি নিবাগী অরণ্য পাইখা উল্লি ককতমা আওয়াইঙ্গানখানা ফুং দামসনি সতী ব্রিচি ওয়া

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রবল বর্ষণে আগরতলার একাংশে জলপ্লাবন, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্ট আপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলার নিষ্পত্তি। আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তপশিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমান রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ অমরপুরের আনন্দধারা টাউন হলে রাজ্যস্তরের টুলকিট বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই হবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলে তারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এর মাধ্যমে যুবক যুবতীরা আত্মনির্ভর হওয়ার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মুখ্যমন্ত্রী বলেন, ব্রু সম্প্রদায়ের প্রশিক্ষণপ্রাপ্ত সুবিধাভোগীদের হাতে টুলকিট তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
1: এই প্রোগ্রাম যাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেইভাবে কিন্তু আজকে শুধু সবকিছু দিলাম, কিন্তু তাদের যদি সাস্টেনেবল ইনকাম যদি না রাখা যায়। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি এখানে এসেছিলেন, এখানে বললেন যে যারা ইয়াং ইউথ যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের যে সাস্টেনেবল ইনকাম এবং পরিবারের জন্য সেটা করা প্রয়োজন, সেইভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে কর্মসূচি এই যে আজকে টুলকিটের যে বিতরণ, এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি, তাহলে এটা আমাদের যারা ইউথরা আছে রো কমিউনিটি তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্স একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ।
0: পরে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রদর্শনী স্টলও পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, দক্ষতা উন্নয়ন দপ্তরের পরিচালক প্রদীপ কুমার, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। গতরাতে প্রবল বৃষ্টিপাতের জেরে আগরতলা চন্দ্রপুর, বলদাখাল ও আড়ালিয়াসহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে নদী

ও খালের জলস্তর হঠাৎ বেড়ে যায়। এর জেরে জলমগ্ন হয়ে পড়ে ওইসব এলাকার একাধিক বাড়িঘর এবং আশেপাশের এলাকা, ফলে দুর্ভোগে পড়ে এলাকার সাধারণ মানুষ। প্রশাসনের তরফে জলমগ্ন এলাকা থেকে জনগণদের উদ্ধার কাজ চালানো হয়। পরিস্থিতি মোকাবেলায় বন্যাকবলিত এলাকায় ছুটে যান জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ প্রশাসনিক আধিকারিকেরা। জেলাশাসক জানান, বন্যা পরিস্থিতির দিকে নজর রয়েছে জেলা প্রশাসনের, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সন্ধ্যায় চন্দ্রপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং জেলা শাসক ও মহকুমা শাসকদের প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, দুর্গতদের পাশে থেকে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেবার জন্য প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে বলা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, আগরতলা পুর এলাকায় জলমগ্ন দুর্গতদের জন্য ৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আগরতলা পুর নিগমের ২৬, ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ড এলাকার ৮৭ পরিবারের ৩৩০ জন আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা রেখেছে। মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপ সিইওদের সঙ্গে আজ এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্টআপ সিইওদের পরামর্শ দিয়েছেন, তারা তাদের প্রচেষ্টার ধারাবাহিকতা বজায় রাখুক এবং মহাকাশ ক্ষেত্রে এমন এক শক্তিশালী পরিবেশ তৈরি করুক যা বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাদের আকৃষ্ট করতে পারে। তিনি উল্লেখ করেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে বিশ্বের মানুষ ভারতকে তাদের কেরিয়ার এবং ভবিষ্যৎ গড়ার জন্য প্রিয় গন্তব্য হিসেবে দেখবে। সমাধান সমারোহ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে রাজ্যের ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত চারজন বিচারপতির বেঞ্চে রাজ্যের ১৮১টি মামলা শুনানির জন্য তোলা হয়। এর মধ্যে ওএনজিসির বিরুদ্ধে এলএ মামলা সংক্রান্ত ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। আগরতলা জেলা ও দায়রা আদালত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মামলার পক্ষ বিপক্ষরা শুনানিতে অংশ নিয়েছেন। শ্রী দেববর্মা আরও জানান, সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী জয় কিষাণ সাহা এবং নিষ্পত্তি হওয়া ৭টি মামলায় ওএনজিসির পক্ষে সওয়াল করেন আইনজীবী সৌরভ কুমার লাল। আগরতলা আদালত চত্বরে শুনানির সময় উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজশ্রী চক্রবর্তী, পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব রামানুজ ভট্টাচার্য, জুডিশিয়াল অফিসার সৌপ্তিক ঘোষ প্রমুখ। বিজেপি দাবি করেছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনীতি করা ছেড়ে দিয়ে কংগ্রেস দলের উচিত সংসদে মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি একথা বলেন। তিনি বলেন, কংগ্রেস দল শুধু দাবি করে যে তারা মহিলাদের ক্ষমতায়নকে সমর্থন করে, যদি তাই হয় তবে কংগ্রেস দল সংসদে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ বিলকে সমর্থন করে তা প্রমাণ করে দেখাক বলে অনুরোধ করেন সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ আগস্ট রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৭তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর ১৮০০ ১১৭৮০০ নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও ১৯২২ নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এসএমএস করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী ২৮ আগস্ট রাত ১১টা ৪৫ পর্যন্ত। খুমলুঙে টিটিএ এডিসি সদর দপ্তরে আজ ৪৩তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তফসিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষে খুমলুঙে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি। টিটিএ এডিসি প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা নিয়েছিলেন সেই সব নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। খুমলুঙে আয়োজিত অনুষ্ঠানে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনেইল দেববর্মা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভূমি, ভাষা ও সংস্কৃতি জনগণের সবচেয়ে বড় শক্তি। তিনি সকলে শান্তি, ঐক্য এবং
সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে

এলএ রঞ্জিত দেববর্মা, ইএমসি কে জামাতিয়া, প্রাক্তন সিইএম পূর্ণচন্দ্র জামাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের বীমার নথিভুক্তকরণের প্রক্রিয়া চলছে গোটা 29টি জেলাতেও। কানি প্রতি 10 টাকা প্রিমিয়াম দিয়ে আড়াই কানি পর্যন্ত ফসলের বীমা করানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বা রোগ পোকার আক্রমণে ফসলের ক্ষতি সাধিত হলে বীমা থাকলে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। জেলায় কৃষি তত্ত্বাবধায়ক সন্দীপ পাল জানান, কৃষকদের বীমায় যুক্ত করতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বর্তমানে খারিফ মরশুমে আমন ধানের জন্য এই বীমা করানোর কাজ চলছে। এই প্রক্রিয়া চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে। রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখি পূর্ণিমা তিথিতে ঝুলন যাত্রা উৎসবের সমাপ্তি হবে। উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজিউ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, সেন্ট্রাল রোডের রাধেশ্যাম মন্দির, ইস্কন মন্দিরে বিশেষ পূজা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ অমরপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব হাসপাতালের বর্তমান পরিকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, গত কয়েক বছরে অমরপুর মহকুমা হাসপাতালের পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা হাসপাতালেই সম্পন্ন হচ্ছে। হাসপাতালের ডিজিটাল এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি এবং উন্নত অপারেশন থিয়েটার সহ মা এবং শিশু চিকিৎসার আধুনিক পরিষেবা চালু রয়েছে। এছাড়া থাইরয়েড এবং সিবিসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় মেশিন শীঘ্রই চালু করা হবে। নরসিংগড়ের টিআইটি মাঠে আয়োজিত সিনিয়র এলিট ক্রিকেট টুর্নামেন্টে আজকের ম্যাচে সোনামুড়া ক্রিকেট দল 2 উইকেটে কৈলাসহর দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে কৈলাসহর দল সবকটি উইকেটের বিনিময়ে 173 রান করে। জবাবে সোনামুড়া দল 8 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সোনামুড়া দলে রাহুল বর্মন ম্যান অব দ্য ম্যাচ হন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রবল বর্ষণে আগরতলার একাংশে জলপ্লাবন, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্টআপগুলো সরকারের ওপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে আজ রাজ্যের 7টি মামলার নিষ্পত্তি। আজ 43তম টিটিএ এডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তফসিল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর আমি রয়েছি আপনাদের বন্ধু আর চেয়ে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে এই সময়ের গান শোনাতে। আর এই সময়ের গান পর্বে আজকে আমরা যাকে মনে রাখব, তিনি আদৌ আমাদের মনে আছেন, আমাদের প্রাণের সঙ্গে মিশে আছেন, আমাদের অত্যন্ত প্রাণের শিল্পী, প্রিয় শিল্পী। আজ তার জন্মদিন, বুঝতেই পেরে গেছেন কার কথা বলছি, কে কে। হ্যাঁ, কিছু কণ্ঠ শুধুমাত্র আমাদের গান শোনায় না, কিছু কণ্ঠ আমাদের জীবনের গল্প বলে, বলে প্রথম প্রেমের লুকোনো অনুভূতির কথা, বন্ধুত্বের উচ্ছ্বাস, বিরহের নীরবতা, আবার কখনো একলা রাতের জানালায় বৃষ্টির শব্দ। কত অনুভূতির সঙ্গী হয়ে থেকেছে এই কণ্ঠ, আর আজকের অনুষ্ঠান সেই মানুষটিকে ঘিরে। কে কে? কৃষ্ণকুমার কন্নাথ, যার কণ্ঠ শুনলে মনে হয় আরে এই গানটা তো আমারই গল্প। তার গানেই তাকে আজকে আমরা স্মরণ করছি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, আর ভালোবাসা তা তো রয়েছে, কারণ তার কাছ থেকেই তো শিখেছি কীভাবে ভালোবাসতে হয়। একটা সময় দাপিয়ে শুধুমাত্র ভালোবাসার গান গেয়েছেন, সেই ভালোবাসার গান থেকে দুটো গান এবার আপনাদের জন্যে।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জ্বল তবে রয়েছে আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে অনুষ্ঠানে রয়েছি সেই অনুষ্ঠানের নাম এ সময়ের গান। এ সময়ের গান অনুষ্ঠানে আজকে আমরা যাকে আরও আরও আরও বেশি করে মনে করছি, তিনি আমাদের সকলের প্রিয়, সকলের খুব কাছের, যিনি আমাদের হৃদয়ে বসে আছেন, তিনি আমাদের কে, কৃষ্ণকুমার কন্নত। একটা সময় দাঁপিয়ে ভালোবাসার গান গিয়েছেন, ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব কি তাও শিখেছি আমরা তার গানে গানে। 90 দশকের শেষের দিকে বলিউডের সঙ্গীত জগতে এক অন্যতম ধ্রুবতারা কে। তার কণ্ঠে শুধুমাত্র নাটকীয়তা ছিল না, কোনো কৃত্রিম আবেগ ছিল না, অটো টিউনিং ছিল না, কিন্তু ছিল অস্বাভাবিক একটা স্বাভাবিকতা। তার গান আমরা যখনই শুনি মনে হয় চোখটা বন্ধ করলে যে কেউ একজন পাশে বসে সেই গানগুলো শোনাচ্ছে, আর তৎক্ষণাৎ আমাদের মুখে হাসি ফুটে ওঠে। সত্যি তাই, এক একটি শব্দের মধ্যেই কেকের দর্শন লুকিয়ে আছে। সময় চলে যায়, মানুষ দূরে চলে যায়, কিন্তু মুহূর্ত থেকে যায় আমাদের মনে। আর বলা হয় যে শিল্পীর কখনো মৃত্যু হয় না, কেকের গান শুনলে সেটাই মনে হয়। আর শুধু মনে হয় না, সেটা আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে যায়, কারণ কেকের গান আমাদের হৃদয়ে বসে আছে। তো যখনই গান বেজে ওঠে আমাদের ঠোঁটে হাসি ফুটে ওঠে, কি ফুটে ওঠে না, বিশ্বাস হচ্ছে না? এই গানটি রইল আপনাদের জন্য, দেখুন তো মুখে হাসি ফোটে কি ফোটে।

একদিকে ভালোবাসা আর আরেক দিকে বন্ধুত্ব। কিছুক্ষণ আগেই বলছিলাম সবটাই আমরা শিখেছি কেকের কাছ থেকে। কেন বলছি বলুন তো? ফেয়ারওয়েল হোক বা আমাদের বন্ধুত্ব মাখা কোনো একটা দারুণ সময়। একদিকে যেমন রয়েছে পল পল পল পল পল হর পল হর পল, ঠিক তেমনি ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায়। স্কুল কলেজের বন্ধুত্ব, একসঙ্গে কাটানো অসংখ্য ভালো মুহূর্ত, পরীক্ষার আগের রাত, আর বহু বছর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে কোন গানটি ফিরিয়ে নিয়ে যায় আমাদের সেই দিনগুলোতে? কেকের এই গানটিই তো। আর কেকের গানগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন, তিনি অনুভূতিকে অভিনয় করতেন না, তিনি সেই অনুভূতিটাকে বাঁচতেন। তাহলে চলুন আজকে তার জন্মদিনে তার সেই বন্ধুত্বের সেরা গানে আবারও মনে করি আমাদের সেই বন্ধুদের যারা এই মুহূর্তে আমাদের থেকে অনেক দূরে রয়েছেন, যে বন্ধুদের সঙ্গে প্রত্যেক দিন ভাবি যে আমরা ফোনে কথা বলবো কিন্তু সময়ের অভাবে একটা ফোন করা হচ্ছে না, সেই বন্ধুদের যারা আমাদের হৃদয়ে রয়েছে, কখনো সেই নামটা মুছে যাবে না বন্ধুর। একবার চলুন ফিরে যাই সবাই মিলে আমাদের স্কুল কলেজের সেই দিনগুলোকে আবার কেকের গানের মধ্য দিয়ে তার জন্মদিনে মনে করি। ট্রিবিউট ফ্রম এভেন উজ্জয়ন্ত।

কি যেটা বলেছিলাম আপনাদের, মুখে ফুটে উঠল তো হাসি। পৌঁছে গেলেন তো সেই বন্ধুদের কাছে যারা হয়তো বা আপনার একটা ফোন কলের অপেক্ষায় রয়েছে, একটা মেসেজের অপেক্ষায় রয়েছে। একটা সুন্দর বিকেলে একসাথে কিছু মুহূর্ত কাটানোর অপেক্ষায় রয়েছে। আপনার জীবনে এমন যদি কেউ থাকে যার কথা মনে পড়লে কোনো একটা কেকের গান আপনার মনের মধ্যেই বেজে ওঠে, তাহলে সেই গানটা অবশ্যই আমরা গেস করতে পারছি। কত কত গান, কিন্তু একটা মানুষ প্রত্যেকটা সিচুয়েশনকে এত এত সুন্দরভাবে ধরলেন কি করে? একদিকে তড়প তড়প কে ইস দিল সে আহা নিকলতি রহি, তাহলে আরেকদিকে ক্যা মুঝে প্যার হ্যায়, আবার বলছেন কখনো আই এম ইন লাভ। সেই মানুষটা আবার বন্ধুত্বের গানও গেয়েছেন, কিন্তু প্রত্যেকটা গান আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এই মানুষটাই বসে আছেন তো হৃদয়ে, তাই আজকের দিনে তার জন্মদিনে তাকে স্মরণ না করে যাব কোথায়? আমরা কোথায় যাব? যাব হয়তোবা কেকের গানের দুনিয়াতে। সময় একটু একটু করে এগিয়ে চলেছে, কেকে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার জন্মদিনে প্রত্যেকবারের মতো একইবার এইবারও আমরা একইভাবে তাকে ভালোবাসা দিয়ে চলেছি, কারণ তিনি তো আমাদের হৃদয়ে গেঁথে আছেন। আর তাই মনে হয় যে কিছু মানুষ আসে, কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের

ছাপ তারা আমাদের জীবনে রেখে যায়, যেভাবে কে কে রেখে গেছেন তার গানের মধ্য দিয়ে। আর তার গানের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন, আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবেন, আমাদের ভালোবাসার কে কে হয়ে। তাই আবারও তার গানের মধ্য দিয়েই তাকে স্মরণ করতে হয়। আর একেবারে শেষে তিনি যেটা বলেছিলেন, যে কি বলেছিলেন, প্যার কে পলের কথা মনে আছে? আর বেশি কিছু বলবো না, বাকিটা গানই বলে দেবে। কারণ এই মুহূর্তে কোথাও কোথাও আপনাদের সঙ্গে আমার চোখের কোনায়ও একটুখানি জল জমে গেছে, তাই কথা না বাড়িয়ে চলুন সেই গানেই পৌঁছে যাই।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম মধুরান্তা। আর এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আপনাদের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বর্তমান রাজ্য সরকার দক্ষতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ অমরপুরের আনন্দধারা টাউন হলে রাজ্য স্তরের টুল কিট বিতরণ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। গত রাতের প্রবল বৃষ্টিপাতের জেরে আগরতলার চন্দ্রপুর, বলদাখাল ও আড়ালিয়া সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সন্ধ্যায় চন্দ্রপুরের জলমগ্ন এলাকা ঘুরে দেখেন এবং জেলাশাসক ও মহকুমা শাসকদের প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের স্টার্ট আপগুলো সরকারের উপর তাদের বিশ্বাস ও আস্থা দেখিয়েছে। মহাকাশ ক্ষেত্রে স্টার্ট আপ সিইওদের সঙ্গে আজ এক বৈঠকে তিনি একথা বলেন। সমাধান সমারোহ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে রাজ্যের 7টি মামলা নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে গঠিত 4 জন বিচারপতির বেঞ্চে রাজ্যের 181টি মামলার শুনানির জন্য তোলা হয়েছে। বিজেপির দাবি করেছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনীতি করা ছেড়ে দিয়েছে কংগ্রেসের দলের, উচিত সংসদে মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা স্মৃতি ইরানি কথা বলেন, খুমলুঙে টিটিএডিসি সদর দপ্তরে আজ 43তম টিটিএডিসি প্রতিষ্ঠা দিবস তথা ষষ্ঠ তপশিল দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। আজ থেকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব শুরু হয়েছে। রাখী বন্ধন উৎসবের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার রাখী পূর্ণিমা তিথিতে ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি হবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ অমরপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব হাসপাতালের বর্তমান পরিকাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, গত কয়েক বছরে অমরপুর মহকুমা হাসপাতালের পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নরসিংগড়ের টিআইটি মাঠে আয়োজিত সিনিয়র এলিট ক্রিকেট টুর্নামেন্টে আজকের ম্যাচে সোনামুড়া ক্রিকেট দল 2 উইকেটে কৈলাসহর দলকে পরাজিত করেছে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ঊনকোটি, ধলাই, উত্তর খোয়াই ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

0: শরীরে আসে পরিবর্তন আর মনে আসে হাজার হাজার প্রশ্ন। বদলে যায় আমাদের ভাবনা, সম্পর্ক আর নিজের প্রতি দেখার দৃষ্টিভঙ্গিটাও কিছুটা বদলে যায়। কখনো আনন্দ, কখনো দ্বিধা, কখনো আত্মবিশ্বাস, আবার কখনো অকারণে মন খারাপ বা একাকিত্ব। সেই সময়টায় আমরা অনেক কথা বলতে চাই, কিন্তু কাকে বলবো? সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। আর ঠিক তখনই প্রয়োজন হয় এমন একজন মানুষের, যিনি বিচার করবেন না, শুধু মন দিয়ে শুনবেন, ভয় দেখাবেন না, বরং বুঝবেন, সঠিক পথ দেখাবেন, কিন্তু সিদ্ধান্তটা নিতে সাহায্য করবেন আমাদেরই। আর বিশেষ করে যদি শিক্ষকের কথা বলি, যিনি প্রতিদিনের পড়াশোনার পাশাপাশি একজন কিশোর কিশোরীর আচরণ পরিবর্তন, নীরবতা কিংবা হাসির আড়ালে লুকিয়ে থাকা কথাগুলো বুঝতে পারেন, তিনি হয়ে উঠতে পারেন এক গুরুত্বপূর্ণ সহযাত্রী। আর সেই ভাবনা থেকেই আমাদের আজকের বিশেষ আয়োজন হাত পাড়ালেই বন্ধু। কৈশোরের বিভিন্ন রকম পরিবর্তন, আত্মবিশ্বাস, নিজের সঙ্গে নিজের বোঝাপড়া, সোশ্যাল মিডিয়া, সব কিছু নিয়েই আজকে হবে এক সহজ আর বন্ধুত্বপূর্ণ আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ত্রিপুরার একটি সরকারি স্কুলের হিউম্যান ফিজিওলজির শিক্ষিকা কেয়া দত্ত। আর আমি তো রয়েছি আপনাদের বন্ধু আজ শর্মিষ্ঠা। তাহলে চলুন প্রথমেই পরিচয় করি কেয়া ম্যাডামের সঙ্গে। ম্যাডাম, অনেক অনেক স্বাগত, আপনি আমাদের শুনতে পাচ্ছেন কি? হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন ম্যাডাম আমাদের কথা?
1: হ্যাঁ হ্যাঁ,
0: অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে।
1: হ্যাঁ ধন্যবাদ।
0: যেহেতু প্রত্যেক দিনে বিভিন্ন বিভিন্ন অনেক অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে আপনাদের ওঠা বসা, তো একদম প্রথমেই যদি জানতে চাই যে কোন ছাত্রছাত্রীর আচরণে হঠাৎ যদি পরিবর্তন লক্ষ্য করেন, তখন একজন শিক্ষক হয়ে কিভাবে সেটাকে বুঝবেন যে সেটা শুধু দুষ্টুমি নয় বরং কোনো ইমোশনাল প্রবলেমের সংকেত?
1: হ্যাঁ, আসলে দুষ্টুমিটা না, যদি সাময়িক হয় কোন একটা ছাত্র, দুষ্টুমির বিভিন্ন কারণ থাকতে পারে ওর। ধরেন যদি সাময়িক দুষ্টুমি হয় বা মানে স্টুডেন্টরা যখন কোনো দুষ্টুমি করছে তখন যদি কোনো শিক্ষক ওদের সামনে চলে যায়, তখন যদি ওই দুষ্টুমিটা থামিয়ে দেয়, বন্ধ করে দেয়, তখন এটাকে আমরা নর্মাল ধরতে পারি, নর্মাল দুষ্টুমি ধরতে পারি। কিন্তু যদি এই দুষ্টুমিটা দীর্ঘস্থায়ী হয়ে যায়, হঠাৎ করে ধরুন হঠাৎ করে কোনো খুব একটা প্রাণবন্ত ছাত্র যদি হঠাৎ খুব শান্ত হয়ে যায় বা অতিরিক্ত উগ্র হয়ে যায়, বিভিন্ন প্রবলেম আসতে পারে না? তারপর যেমন এমনও হতে পারে কোন একটা স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, হঠাৎ করে ওর গ্রেডটা কমে যাচ্ছে বা খুব একলা থাকতে পছন্দ করছে, ওইগুলোকে আমরা নর্মাল না ভেবে সাময়িক সমস্যা হতে পারে ওই স্টুডেন্টটার।
0: যেটা ম্যাডাম আপনি বললেন যে ওদের বিভিন্ন ধরনের সমস্যা বা চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে, তো একটা কথা বললেন যে হঠাৎ করে যদি উগ্র হয়ে যায়, তো যখন সে উগ্র হয়ে যাবে তখন কি তার কথা আপনারা শিক্ষক হিসেবে শুনবেন নাকি শাসন করবেন, কোন ভূমিকাটা বেশি হবে?
1: শিক্ষক হিসেবে আমি বলবো, আমার নজরে শিক্ষক হিসেবে প্রত্যেকটা শিক্ষকের প্রথম কাজ হওয়া উচিত ওই স্টুডেন্টের কথা শোনা। কথা শুনলে, ওর প্রবলেমটা শুনলে ওই স্টুডেন্টটাও একটা নিরাপদ ফিল করবে ওই টিচারের কাছে, যে না স্যার বা ম্যাডাম আমার প্রবলেমটা শুনছেন। তারপর ওর এগেনস্টে বা তার তাকে শাসন করা বলুন বা, কারণ আমরা যে কোনো একটা প্রবলেম যদি আমাদের বডিতেও চলে আসে, যে কোনো সমস্যা আমাদের অঙ্গের হোক, যে কোনো সমস্যা, তখন কিন্তু আমরা ওই অঙ্গকে কেটে ফেলে দিই না, প্রথমে আমরা ডক্টরের সাথে কনসাল্ট করি, ওর কারণটা খুঁজি, তারপর চিকিৎসা করতে যাই। একইভাবে স্টুডেন্টদেরও সমস্যাটা আগে আমাদের শুনতে হবে, তারপর ওকে মানে ভালোভাবে ওর অনুভূতির মূল্যায়নটা করতে হবে।
0: একদম,
1: আমার মনে হয় যে শোনাটা আগে জরুরি।
0: বাহ, সত্যি যখন আমরা শুনবো তখনই আমরা বুঝতে পারবো। কিন্তু এক্ষেত্রে আরও একটা প্রশ্ন চলে আসে যে যখন সে মনে করবে

0: আমার মধ্যে কিছু একটা চেঞ্জেস হচ্ছে বা আমি বদলে যাচ্ছি, সেটা কি তার বয়সের স্বাভাবিক অংশ, নাকি আমরা এই পরিবর্তনকে অযথা ভয় পাই? একটা ভয়ের ব্যাপার রয়েছে, নানান ধরনের চিন্তা আসে। স্টুডেন্ট হিসেবে সে তখন মানে কি ধরনের ফিল করতে পারবে? আর সেটা নিয়ে যদি আমরা আগে থেকে কাউন্সিলিং করি, স্কুলে কি কোনো ব্যবস্থা রয়েছে যে আগে থেকে অ্যাডোলেসেন্স পিরিয়ড নিয়ে কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা করা?
1: হ্যাঁ, এখন তো অ্যাডোলেসেন্সটা মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেছে। তো প্রত্যেকটা স্কুলে স্কুলে সব টিচারদেরকে এই নির্দেশনাটা দেওয়া আছে যে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একদিন অ্যাডোলেসেন্স বা অ্যাডোলেসেন্স রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে তাদের স্টুডেন্টদের সাথে একটা খোলামেলা একটা আলোচনা করা হয়। এটা এটা একটা সরকারি গাইডলাইনই এখন চলে এসেছে। তো স্টুডেন্টরা যখন অ্যাওয়ার হবে ওদের বডির বিভিন্ন চেঞ্জেস বা ওদের মেন্টাল বা হরমোনাল চেঞ্জেস কি কি হচ্ছে ওদের বডির মধ্যে, বা ওই চেঞ্জেস এর জন্য ওদের কিভাবে ওদের মনের পরিবর্তন হচ্ছে বা শারীরিক বিভিন্ন ফিজিক্যাল পরিবর্তন হচ্ছে, তখন ওরা বুঝতে পারবে সবকিছু যে না আমার

0: জন্য হচ্ছে। তো এটা মানে এটা তো আছেই আমাদের প্রত্যেকটা সরকারি স্কুলের মধ্যে এই গাইডলাইন আছে যে না স্টুডেন্টদেরকে এটা নিয়ে
1: যারা বন্ধুরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছে, যারা মনে করছে যে না টিচার হিসেবে উনি তো বলছেন কিন্তু আমি ভীষণ ইনসিকিওর, আমার এই বয়সটাতে আমি ভীষণ ইনসিকিওর ফিল করছি এবং এই সময়ে আমার কার কাছে সব কিছু খুলে বলা দরকার, সেক্ষেত্রে আপনি কি বলবেন, পরিবারের মূল মানুষদের সাথে নাকি টিচারদের সাথে?
0: এটা তো সবার সাথে, মানে একটা ছাত্রের ওর যদি কোনো অসুবিধা হয় ও শিক্ষকের সাথেও এটা শেয়ার করতে পারে ওর প্রবলেমটা, আর শিক্ষকের সাথে শেয়ার করার যদি ওর ইচ্ছে না হয় ফ্যামিলির কেউ না কেউ সাথেও শেয়ার করতে পারে, কিন্তু শেয়ার করাটা জরুরি, এটা যে কোনো কারোর সাথেই হোক না কেন, কারণ এই সময়টাই খুব একটা ডেঞ্জারাস সময় আমরা বলতে পারবো প্রত্যেকটা ছাত্রদের জীবনে, যে কোনো মানুষের জীবনে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, তো ওই টাইমে না কাউন্সিলিংটা খুব জরুরি, এটা ফ্যামিলি মেম্বার হোক আর টিচারেরই হোক।
1: একদম একদম ম্যাডাম। তো এই ক্ষেত্রে আরও একটি কথা আমার খুব মনে পড়ছে, যেটা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে বলছেন স্টুডেন্টের কথা, পাশাপাশি কিভাবে টিচার হিসেবে পাশে থাকবেন সেটাও বলছেন, কিন্তু একটা বিষয় নিয়ে এখন ত্রিপুরাতেও বেশ অনেক কথা হচ্ছে, যেটা হচ্ছে যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, এর কতটা একজন টিচার স্টুডেন্ট রিলেশনশিপে কতটা ফ্রেন্ডলি হওয়া উচিত যাতে বন্ধুত্ব থাকে কিন্তু পাশাপাশি প্রফেশনাল বাউন্ডারিও বজায় থাকে, এ বিষয়ে একটু যদি বলেন।
0: একদম একদম, আসলে আমাদের বায়োলজির মধ্যে না জীববিজ্ঞানে একটা ওয়ার্ড আছে মিথজীবিতা, সিম্বায়োসিস বলে। হ্যাঁ, তো এটার মানে হলো মানে এটা দুটো দুটো জীবের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক নির্ভরশীলতা। একইভাবে টিচার আর স্টুডেন্টের মধ্যে একটা পারস্পরিক নির্ভরশীলতা বা একটা পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকা খুবই প্রয়োজন। যেমন ধরুন মানে স্টুডেন্টদের প্রতি তো টিচারের এমপ্যাথেটিক হওয়া বা ওদের সাথে সহজভাবে কথা বলা, ওদের বিভিন্ন সমস্যার পাশে দাঁড়ানো, ওদেরকে আশ্বাস দেওয়া, এটা তো জরুরি। সাথে সাথে আমার মনে হয় যে অতি ব্যক্তিগত জীবনের গল্প করা স্টুডেন্টদের সাথে বা স্টুডেন্টদের পারিবারিক বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখানোটা থেকে টিচারদের একটু বিরত থাকা উচিত বা এড়িয়ে চলা উচিত এটা। তাছাড়া যেমন স্টুডেন্টদের সাথে একটা যোগাযোগের যে মাধ্যমটা বা যোগাযোগের সময়টা ক্লাসরুম বা স্কুলের একটা নির্দিষ্ট মাধ্যমে হওয়া উচিত, এটা যে সোশ্যাল মিডিয়াতে আছে না চ্যাটিং টিচারদের সাথে, এটা একটু মানে এড়িয়ে চলা আর কি।
1: সোশ্যাল মিডিয়ার কথাই যখন বললেন তখন একটা প্রশ্ন চলে আসে যে সোশ্যাল মিডিয়া তো এখন মোটামুটি আমাদের একটা রেস চলে যে কে কতটা আগে বেরিয়ে যাবে এবং অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে বন্ধুরা রয়েছে তারা ব্যাপারটাকে সব থেকে বেশি ফিল করে যে সবাই আমার থেকে এগিয়ে যাচ্ছে, আর এই ফিলিংটা সত্যি ক্ষেত্রে কি সোশ্যাল মিডিয়া তৈরি করেছে বলে আপনার মনে হয়?
0: সোশ্যাল মিডিয়া পুরোপুরি দূর দেওয়াটা ঠিক না, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে অনেক হেল্পফুল হতে পারে যদি স্টুডেন্টরা ওইটাকে ঠিকভাবে ব্যবহার করে নিজের কাজে লাগায়, কারণ মানে ইভলিউশনটা কিন্তু প্রকৃতির নিয়ম, আর এই পরিবেশের সাথে মানিয়ে মানে নিতে পারাটা এটাও কিন্তু জরুরি, না হলে সবাই আমরা পিছিয়ে যাবো। তো এখন তো মানে সোশ্যাল মিডিয়ার ইউজটাও আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে আমাদের স্কুলেই শেখাতে হয় বা প্রত্যেকটা স্কুলে এখন স্মার্ট ক্লাসরুমের একটা ব্যবস্থা আছে যেখানে বিভিন্ন ভাবে মানে দ্যাট ইজ মানে ভিজুয়াল কমিউনিকেশনের মাধ্যমে স্টুডেন্টদেরকে বিভিন্ন জিনিস শেখানো হয়, বিভিন্ন ছবি বা অ্যানিমেটেড ভিডিও বা মডেল ডায়াগ্রাম এইসবের মাধ্যমে মানে স্টুডেন্টদেরকে কনসেপ্টটা স্পষ্ট করে বোঝানোর জন্যই এই জিনিসটা তৈরি হয়েছে আর কি।
1: একদম একদম একদম,
0: সোশ্যাল মিডিয়াটা জরুরি কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্টে, এটা যাতে মিসইউজ না হয় আর কি।
1: বাহ, খুব সুন্দর একটা মেসেজ দিলেন ম্যাডাম। এবং কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে অনেকের তো ফ্যামিলি প্রবলেম ইস্যুজও থাকে, বিভিন্ন ধরনের কথা শেয়ার করারও মানুষ থাকে না, তো এই ফ্যামিলি প্রবলেমের সূত্রটা ধরে যদি আমরা একটু এগোই তাহলে আমরা দেখি যে এই সময়ে সবথেকে বেশি মেন্টাল প্রেশার

0: থাকে পড়াশোনার পাশাপাশি পরিবারে তার কেমন বিহেভিয়ার সেটাও একটা বিশাল ছাপ রেখে যায়। তো এক্ষেত্রে কোনো কিশোর বা কিশোরী যদি নিজের ফ্যামিলি প্রবলেম বা পার্সোনাল কোনো প্রবলেম একজন শিক্ষককে জানায়, তাহলে শিক্ষক কোথায় পর্যন্ত সাহায্য করতে পারবেন এবং কখন প্রফেশনাল কাউন্সিলরের কাছে রেফার করবেন?
1: একজন শিক্ষক প্রথমত ধৈর্য সহকারে শ্রোতা, মানে খুব ভালো শ্রোতা হতে হবে। এই ক্ষেত্রে স্টুডেন্টদের প্রবলেমটা খুব ভালো করে শুনতে হবে, তাকে যতটুকু সম্ভব তার ওই প্রবলেমের সলিউশনে সাহায্য করতে হবে। তাকে আশ্বাস দিতে হবে যে সে একা নয় বা স্কুলে সে নিরাপদ বা ওই টিচারের কাছে সে নিরাপদ, ওই টিচারকে বিশ্বাস করে তার প্রবলেম সবকিছু বলতে পারে। কিন্তু যদি সমস্যাটা শিক্ষকের সমাধান করার মানে ক্ষমতার বাইরে চলে যায়, তখন আমার মনে হয় যে প্রফেশনাল কাউন্সিলরের কাছে পাঠাতে হবে ওকে।
0: ঠিক, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আরো আরো কিছু বিষয় এখানে চলে আসে, যেমন এই সময়টা হয়, আমরা যদি কবির ভাষায় বলি তাহলে বলতে হয় যে এই সময়টা সব থেকে বেশি দুঃসহ। একদিকে যেমন নিজেকে তৈরি করার সময়, দ্বিতীয়ত ভুল পথে এগোনোর সময়টাও এটা। কিন্তু টিচার হিসেবে আপনারা দেখিয়ে দিচ্ছেন কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ। কিন্তু টিচারের পাশাপাশি স্কুলের বাউন্ডারির বাইরে যখন সে চলে যায়, তখন সেই বন্ধুর হাতটা কার বাড়িয়ে দেওয়া উচিত বলে আপনার মনে হয়?
1: স্কুলের বাইরে তো একটা ছাত্রের সবচেয়ে বড় বন্ধু ওর ফ্যামিলি হতে পারে, ওর প্যারেন্টস হতে পারে, তার ভাই বোন হতে পারে বা খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে। কিন্তু সেই ফ্রেন্ডটা যাতে ওর জন্য ঠিক হয় আর কি, পজিটিভ হয় আর কি। তো স্কুলের বাউন্ডারির ভেতর মানে বাইরে তো আমি বলবো যে ফ্যামিলি ওর সবচেয়ে বড় ফ্রেন্ড।
0: একদম, যদি কেউ বলে যে আমি আর পারছি না, আমার দ্বারা হচ্ছে না, ভালো রেজাল্ট আমাকে করতেই হবে, সেটা চাপ রয়েছে কিন্তু আমি পারছি না এগোতে, তখন তাকে কিভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন?
1: সব স্টুডেন্ট কিন্তু সমান নয়, সবাই যে একই ভালো রেজাল্ট করতে পারবে এমনও কিছু নেই, বা ভালো রেজাল্ট করেনি বলে যে ওই স্টুডেন্টটা খারাপ হবে তাও নয়। কিন্তু তো আমরা বিভিন্ন ভাবে ওই ছাত্রকে মোটিভেট করতে পারি। যেমন হতে পারে কি, আমাদের স্টুডেন্ট মানে স্টুডেন্টদের মধ্যে তারা দুর্বল, ওদেরকে আমরা প্রথমে মানে মোটামুটি একটা বেছে নিয়ে ওদেরকে একটু আলাদা করে পড়াতে হবে। ওদের ওদের বিভিন্ন সমস্যার কথা জানতে হবে, ওরা কেন পড়াশোনা থেকে মনোযোগ হারাচ্ছে ওইটা আমাদের জানতে হবে। তারপর যেমন আমাদের মানে ওদের যে ছোট ছোট মানে স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় না, যে ছোট ছোট সাফল্যকে মানে খুব প্রশংসা করতে হবে যাতে ওরা খুবই মোটিভেট হয় বা সামনে এগিয়ে যেতে পারে। বা ওদের ক্ষেত্রে ওদের বিভিন্ন কৌতূহলের মানে কৌতূহলটা মেটাতে হবে, মানে ভয় না দেখিয়ে ওদের ওদের ভেতর যাতে কৌতূহলটা জাগে, ওরা যাতে ওই শিক্ষককে প্রশ্ন করতে পারে, ওই দিকে
0: বেছে নিতে হয় আপনার স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাহলে কোনটা বেছে নেবেন?
1: একদম, এটা তো আর বলার কিছু নেই, ভালো মানুষ প্রথমেই ভালো মানুষ হতে হবে। ভালো পড়াশোনা করলেই যে ভালো মানুষ হওয়া যাবে এমন নয়, কিন্তু প্রথমে ভালো মানুষ হতে হবে, তারপর ভালো পড়াশোনা তো হয়েই যাবে।
0: একদম, আসলে আমরা এখন একটা সোশ্যাল মিডিয়ার জেনারেশনে রয়েছি, পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এসে আমাদের যোগ দিয়েছে। তো কখনো কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া জেনারেশনের সঙ্গে কানেক্ট করতে হলে একজন শিক্ষককে তার টিচিং স্টাইল বদলাতে হবে?
1: একদম বদলাতে হবে। এই যে একটু আগে বললাম না, স্টুডেন্ট প্রত্যেকটা স্কুলের মধ্যে এই যে স্মার্ট ক্লাসরুম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে স্টুডেন্টদেরকে শেখানো হয় প্রত্যেক উইকলি, এখন এইসব নিয়ে ক্লাস নিতে হয় স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তারপর যেমন বিভিন্ন ইন্টারেক্টিভ লার্নিং ব্যাপারটা, ওই যে যেমন কুইজ, বিভিন্ন কুইজের মাধ্যমে বা গ্রুপ ডিসকাশন বা বাস্তব জীবনের উদাহরণের সাথে মিলিয়ে পড়াতে হয় স্টুডেন্টদেরকে।
0: তোমরা বাড়ি

0: গিয়ে এইভাবেই ব্যবহার করবে। কারণ আমরা তো টিচার হিসেবে সবকিছু দায়িত্ব নিতে পারবো না স্টুডেন্টদের, বাড়িতে প্যারেন্টসরা ওদের দিকে ধ্যান দিতে হবে।
1: এমন কোন
0: ইউজ করছে
1: আপনার শিক্ষকতার জীবনে এমন কোনো চ্যালেঞ্জ এসেছে কি এখনো পর্যন্ত, যেখানে আপনার মনে হয়েছে যে না এই ব্যাপারটাকে একটু অন্যভাবে ট্যাকল করতে হবে, সাধারণভাবে ট্যাকল করলে হবে না?
0: আমার আসলে আমার শিক্ষকতার জীবনটাও এত বেশি দিনের হয়নি এক্সপিরিয়েন্স, তো এখনো অবধি তেমন কোনো সমস্যা আমি ফেস করিনি এই রিলেটেড আর কি।
1: এখন অবধি কি মনে হয়েছে কোন ক্লাসের বা কোন বয়স বয়সের স্টুডেন্টদের সঙ্গে ডিল করাটা একটু টাফ বা একটু সেনসিটিভ?
0: ক্লাস মানে যত ছোট ক্লাসের স্টুডেন্ট ওদের সাথে ডিল করাটা খুব ইজি, ওদের কাছ থেকে রেসপন্স অনেক বেশি পাওয়া যায়। ক্লাস সিক্স প্রাইমারি সেকশনের কথা আমি বলছি না, ওরা তো খুবই এনার্জেটিক হয়, তো ক্লাস সিক্স সেভেন এইট নাইন এইসব ক্লাসের স্টুডেন্টরা অনেক বেশি রেসপন্সিভ হয়, বা ওদেরকে মোটিভেট করা বা ওদেরকে দিয়ে কোনো কিছু করানো শেখানো অনেকটা সহজ হয়। কিন্তু আমার কাছে মানে আমার শিক্ষকতা জীবনে এটাই মনে হয়েছে যে ওদের থেকে ক্লাস বড় ক্লাসের যে স্টুডেন্টরা যেমন ক্লাস ইলেভেন টুয়েলভ ওদেরকে যেমন একটু কঠিন হয়ে যায়, কারণ ওদের মধ্যে কিছু মানে অ্যাডোলেসেন্সের ছাপ চলে আসে, মানে অনেকটাই চলে আসে, তো এই জন্য ওদের বডিতে হরমোনাল চেঞ্জেস প্লাস ওদের মানসিক বিভিন্ন ব্যবহারিক পরিবর্তন আসে, ওদেরকে একটু সমস্যা হয় ওদেরকে বুঝাতে শেখাতে। এই ওদের তুলনায় ক্লাস সিক্স সেভেন এইট ওদেরকে মানে ওদেরকে ভালো লাগে, ওরা খুব তাড়াতাড়ি জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নেয়।
1: ঠিক ঠিক ঠিক। আজকের অনুষ্ঠানে আমি জানি যে নির্দ্বিধায় অনেক অনেক শিক্ষক যারা হয়তো নতুন শিক্ষকতার জীবনে পা রেখেছেন শুনছেন, তাদের জন্য যদি ছোট্ট করে কোনো টিপস দিতে হয় যে ক্লাসরুম এনভায়রনমেন্ট কীরকমভাবে তারা তৈরি করতে পারেন যেখানে ছাত্রছাত্রীরা ভুল করতে বা নিজের কথা বলতে কোনো ভয় পাবে না, সেটা যদি আপনি একটু দেন।
0: হ্যাঁ, প্রথমে তো আমি এটাই বলবো মানে আমার কাছে মনে হয় যে আমার এই মানে নতুন আমার তো নতুন শিক্ষকতা জীবনের মাত্র শুরু হলো, তো এতদিনে আমি এটাই এক্সপিরিয়েন্স করতে পেরেছি যে প্রথমে স্টুডেন্টদেরকে না মানে গদগড়া পড়ানোর অভ্যাসটা ছাড়াতে হবে, ওদেরকে বিভিন্ন বিভিন্ন ভাবে গল্পের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে ওদেরকে ক্লাসটা নিতে হবে, বিভিন্ন চার্ট বিভিন্ন মডেলের মাধ্যমে বা এই যে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে স্টুডেন্টদেরকে আগ্রহী করে তুলতে হবে। তাছাড়া স্টুডেন্টদের প্রবলেমটা আগে শুনতে হবে, তারপর বাকি পড়াশোনা, পড়াশোনা তো চলতেই থাকবে কিন্তু স্টুডেন্টদের প্রবলেম শোনা, ওরা কোথাও বুঝতে পারছে না কোথায় ওদের সমস্যা হচ্ছে, ওই জিনিসটা টিচার হিসেবে আগে ধরতে হবে সমস্যাটা।
1: সুন্দর টিপস, আশা রাখি অনেকের কাজে লাগবে সেই টিপসটি। পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠান যারা নতুন টিচার্স রয়েছে তারা তো শুনছেন, আমি জানি অনেক কিশোর কিশোরীও আমাদের এই অনুষ্ঠান শুনছে, একদম শেষ পর্বে এসে তাদের উদ্দেশ্যে এমন একটি বার্তা যদি দিতেন যেটা তারা তাদের সারা জীবনে কঠিন সময়ে বিশেষ করে মনে রাখবে।
0: স্টুডেন্টদের জন্য নাকি টিচারদের জন্য?
1: স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের জন্য।
0: স্টুডেন্টদের জন্য আমি এটাই বলবো যে টিচারকে বা স্কুলকে মানে ভয় না পেয়ে, টিচারদেরকে ভয় না পেয়ে ওদের সাথে সব ওদের প্রবলেম গুলো শেয়ার করা, টিচারদের শোনা, টিচারকে রেসপেক্ট করা, তাছাড়া একটা লিমিট ফ্রেন্ডলি রিলেশন টিচারদের সাথে লিমিটেড হতে হবে, হ্যাঁ ওইভাবে বজায় রাখা।
1: বাহ, সুন্দর কথা আমরা শুনলাম, অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের থেকে কিছুটা সময় আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আবারও এফএম উজ্জয়ন্তের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।
0: থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের অনেক অনেক ডাউট ছিল, যেই ডাউটগুলো একটু একটু করে ক্লিয়ার হচ্ছে। আমরা আজকে কথা বললাম হাত বাড়ালেই বন্ধু পর্বে কেয়া দত্ত ম্যাডামের সঙ্গে, তিনি হিউম্যান ফিজিওলজির শিক্ষিকা, আমাদের অনেক টিপস দিলেন, অনেক কিছু বললেন। আশা রাখি তার কথায় আমরা এক নতুন দিশা পাবো।

আর পাশাপাশি হ্যাঁ, আমাদের প্রত্যেকের আমাদের হাতটা বাড়িয়ে দিতে হবে সেই বন্ধুকে, যেই বন্ধু অপেক্ষা করছে তার অনেক অনেক কথা, অনেক অনেক ডাউটস নিয়ে। বাড়িয়ে দিতে হবে তো, কারণ সেই বন্ধু বলছে, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই, আমি আবার তোমার আঙুল ধরতে চাই।

শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্ব অপেক্ষা করছে আমাদের জন্য। আজ রাতে পর্বের আজকের বিষয় আমার শহর। আমার শহর বিষয়ে কথা বলতে ডায়াল করবেন 9485007172 অথবা হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন আপনার কথা 9402169956 এই নম্বরে।

এক কাপ চায়ের বাহানায় এই শহর আজও থামতে জানে। অচেনা মুখের ভিড়ের মাঝেও পুরনো স্মৃতি ডেকে আনে। শহর, শহর মানে শুধু কয়েকটা রাস্তা, কিছু ঘর বাড়ি আর ব্যস্ত মানুষের ভিড়। শহর মানে অসংখ্য গল্প, হাজারো স্মৃতি, চেনা গন্ধ, পরিচিত মুখ আর বুকের ভেতর লুকিয়ে থাকা এক টুকরো আবেগ। কোনো শহরকে আমরা ভালোবাসি তার

0: আলো ঝলমলে রূপের জন্য, আবার কখনো ভালোবাসি তার নির্জন গলি, বৃষ্টি ভেজা রাস্তা বা সন্ধ্যার মায়াবী আলোর জন্য। কেউ শহরকে খুঁজে পান পুরনো পায়রার চায়ের দোকানে, কিংবা কোনো ব্যস্ত স্টেশনের কোলাহলে, আর কারো কাছে শহর মানে শৈশব, কারো কাছে প্রেম, আবার কারো কাছে শহর মানেই ফিরে আসার এক অদ্ভুত টান। আজকের রাতে তাই শহরকে আমরা সকলে মিলে দেখব একটু অন্য চোখে। আবারও বলছি, ইট পাথরের শহর নয়, বরং স্মৃতি আর অনুভূতির শহর। আপনার শহর কেমন? কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি টানে? কোন রাস্তা দিয়ে হাঁটলে মনে পড়ে যায় পুরনো কোনো গল্প? আর কোন শহরের কথা মনে পড়লেই বুকের ভেতরটা বলে ওঠে, এটা আমার শহর, এটাই তো আমার শহর। আকাশবাণী এফএম জয়ন্তের তরঙ্গে আমরা আজকে ভেসে যাব আপনার শহরে, আজ রাতে পর্বে। আমি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের গল্প নিয়ে, আপনাদের স্মৃতির শহর নিয়ে। আবারও বলছি, আজকের বিষয় আমার শহর। চলুন আজ রাতে শহরের ব্যস্ততা একটু পাশে সরিয়ে ফিরে যাই আমাদের সেই চেনা পরিচিত গলিতে, সেই প্রিয় রাস্তার মোড়ে, সেই শহরে যেখানে আমাদের গল্পের শুরু। বলতে না বলতেই একজন বন্ধু চলে এসেছেন ফোন লাইনের ওপারে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো,
0: কে বলছেন বন্ধু? আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যালো,
0: হ্যালো, শুনতে পাচ্ছি আমি।
1: হ্যালো,
0: আহা, বন্ধু আমার কথা শুনতে পাচ্ছেন না। বন্ধু আপনি বোধহয় আমাদের ল্যান্ডলাইনে ফোন করেছেন, আপনি ডায়াল করুন তো, 9485007172, 9485007172, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন আমাদের সঙ্গে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটিও খোলা রয়েছে, যদি মনে করেন লিখে পাঠাবেন আপনার শহরের গল্প তাহলে সেটাও সম্ভব। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965, অপেক্ষায় রয়েছি বন্ধু আপনাদের ফোনের। আর পাশাপাশি চলুন আরও একখানা শহরের গান শোনাই আপনাদেরকে এই মুহূর্তে। শহরটি অচেনা, কিন্তু অচেনা শহরেও কখনো কখনো আমরা উড়াল দিতে চাই। কিন্তু তারই মধ্যে যে ফোন চলে এলো, দেখি কথা বলা যায় কিনা বন্ধুর সঙ্গে। হ্যালো, হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন?
1: দেবী সেনগুপ্ত বলছি। আমার
0: শহর হলো
1: আগরতলাই, আমার শহর। আর সবচেয়ে প্রিয় রাস্তা হলো জগন্নাথ বাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড, দুর্গা বাড়ি, উমা মহেশ্বর মন্দির, মানে প্রতিটা মন্দির রাজারা নাকি ঘর থেকে বসে দেখার জন্য সবগুলি মন্দির এক লাইনে করেছিলেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ মন্দির সব, মানে যেতে পারি না সবসময়, কিন্তু তাদের উদ্দেশ্যে প্রণাম করি প্রতিটা মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, কিন্তু এত ভালো লাগে আমার শহর। কিন্তু এখন কংক্রিট আর বসুন্ধরা তো চাপা পড়ে যাচ্ছে। কি সুন্দর ছিল খোলামেলা আগরতলা শহর, এত ঘিঞ্জি, এত ইয়ে ম্যাডাম, এখন আর ভালো লাগে না। রাস্তায় বেরোলে বাইক পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, মানুষ থেকে গাড়ি বেশি, মানে বলার মতো আমার শহরের নাম বলে গেছে। তবু আগরতলা শহর কলকাতা গেলে কতক্ষণে ছুটে চলে আসবো আমার শহর আগরতলা, কখনো নিজের ঘরে চলে আসবো, কখনো এসে নিজের বিছানায় শোবো, দুটো ভাত রান্না করে খাবো, এই মানে নিজের ঘর নিজের বাড়ি।
0: সত্যি সত্যি তাই। আর একটা কথা বলুন তো দেবী ম্যাডাম, আপনি যখন বললেন তো দোতলায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি, আপনি যখন, আপনি তো দোতলায় থাকেন, যখন ধরুন ছাদে চলে গেলেন, তখন আপনার একেবারে বাড়ির উঁচু জায়গা থেকে কোন দিকটি দেখতে আপনার সব থেকে বেশি ভালো লাগে এবং কেন?
1: তিনতলা থেকে তো দেখতে খুবই ভালো লাগে, তাদের থেকে মানে নদী টদি সব দেখা যায়।

0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা সেই
1: এখানে জন্মগ্রহণ, এখানে সব আমার
0: আমার জন্মভূমি, আমার ছাদের উপর থেকে নদী দেখা যায়, আমরাও যেন কোথাও না কোথাও সেই নদী দেখতে পেলাম। কি পেলাম তো? আর বারবার একটা কথাই মনে হচ্ছে, শহর শুধু কি আমাদের থাকার জায়গা? শহর শুধু আমাদের থাকার জায়গা নয়, শহর আমাদের চিনিয়ে দেয় আমরা কে, আমরা কোথা থেকে এসেছি আর কোন স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে পথ চলছি অবিরত। শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 9485007172, 9485007172, আর বলবেন আপনার শহরের গল্প। কে জানে, হয়তোবা আপনার শহরের সঙ্গে জুড়ে আছে আমাদের অন্য কোনো বন্ধুর স্মৃতির শহর, হতেই পারে। শহর অনেক অনেক রয়েছে, কিন্তু তারপরেও যখন নিজের শহরের গল্প শুনি তখন একটু বেশি আমরা নস্টালজিয়া হয়ে পড়ি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, নিজের শহর পেরিয়ে যদি কোনো দিন কোনো অচেনা শহরে চলে যাই এবং সেই অচেনা শহরটা নতুন করে ভালো লাগতে শুরু করে, কেমন হয় বোধহয় এই গানটার মতোই, যে গানটা আমরা শুনব এই ফোনের পরে। কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, কে রয়েছেন? শুনতে পাচ্ছি, বলুন কে রয়েছেন? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? না, বন্ধুর কথা শুনতে পেলাম না, তাই চলুন গানেই চলে যাই, অচেনা শহরে নিয়ে যাবে সেই গানটি।

0: রোদের মধ্যে ছাত আর দোহাই, শুধরে নাও ভুলটাকে। শহর, তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে? ভিড় বাসে মন বাদুর ঝোলা, একধারে চোখ গন্ধ চোর, সবার কাছে ডাক পাঠিয়ে চাইছি সারা একলা তোর। থেকেছি সই কষ্টে অনেক, রেখেছি বই কোন তাকে। শহর, তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে? তা ধরে নেই পাটিগণিত, মাটিতে কার ছাপ খোঁজে, তোমার এত দূরত্ব সয়, একটু নিজের ভাব বোঝে, পাই না উপায়, মন বলে সায় বিলিয়ে দেব আর কাকে। হৃদয়, তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে? শহর, তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে? একটু যদি আমরা কান পেতে থাকি শহরের বুকে, দেখব শহর কথা বলছে। আপনার শহরকে ঠিক একইভাবে কথা বলে? জানাতে ডায়াল করবেন 9485007172। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখা যাক কে আছেন। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে রয়েছেন বন্ধু?
1: আমি মন্থন গোস্বামী বলছি।
0: আরেকবার নামটি বলবেন বন্ধু।
1: হ্যাঁ হ্যাঁ,
0: নামটি বলুন আপনার।
1: আমি মন্থন গোস্বামী, আমার বাড়ি আগরতলা আড়ালিয়াতে। আমার শহর খুব ভালো লাগে, শহর ভালো লাগে, শহরে গাড়ি ঘোড়া যা, তার থেকে কেমন বলতে পারি না, কিন্তু আমার থেকে খুব ভালো লাগে। প্রতিদিন শহরে আসা যাওয়া আছে, কিন্তু আজকে আজকে জানি বৃষ্টির জন্য বন্যা হয়েছে আমাদের এখানে।
0: তো আপনার শহরে যদি নিয়ে যেতে হয় কিভাবে নিয়ে যাবেন আমাদের? আগরতলায়?
1: হ্যাঁ, আগরতলা আড়ালিয়া।
0: আগরতলা আড়ালিয়া, বেশ, একটু জলে ডুবে আছে, তারপরেও অসম্ভব সুন্দর হয়ে আছে, তাই তো?
1: কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কিসের জন্য ভালো লাগে, মেলা, দুর্গা পূজা, রাজবাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ি, ইস্কন মন্দির, আমি প্রতিদিন শহরে আসা যাওয়া আছে, কিন্তু ভাগ্যের বিষয় শহর ভালো না এবং বন্যা, তা দুদিন ধরে যাওয়া হয়নি।
0: সেটা তো সাময়িক, কিন্তু তারপরে আবারও সুন্দর সেজে উঠবে আমাদের শহর, তাই না? একদম, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু। সত্যি বন্ধু একটা দারুণ কথা বললেন, যে শহর যখন সেজে ওঠে, দুর্গাপুজো, দীপাবলি এবং বিভিন্ন ধরনের মেলা, বিশেষ করে আজ শীতের সময়টা এলে আমাদের আগরতলা শহরটা একটা অসাধারণ রূপ এবং অসাধারণ আলোয় সেজে ওঠে, তাই না? আর তাই এই শহরটা আমাদের আরও কাছের, কিন্তু শুধুই কি আগরতলা, গোটা ভারতবর্ষে কত কতই না শহর রয়েছে, আবার প্রবাসী আমাদের বন্ধুরা যারা রয়েছেন তারা বলবেন শুধু কি ভারতবর্ষে। হ্যাঁ জানি, সকল দেশের সেরা আমার জন্মভূমি, তারপরেও হয়তোবা অন্য কারোর পছন্দের শহর অন্য কোথাও রয়েছে, আর তার জন্য বোধহয় আলাদা কোনো স্মৃতিও রয়েছে। তো সময়

0: সমস্তটা ভাগ করে নিতেই তো আজকে আমরা আজ রাতে পর্বে কথা বলছি আমার শহর নিয়ে। আর সেই শহরে আমাদের নিয়ে যেতে আপনাকে ডায়াল করতে হবে 9485007172, 9485007172। আর যারা মনে করছেন লাইন পাওয়াটা ভীষণ দুর্বিষহ, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন, আমি অবশ্যই পড়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, আপনাদের সঙ্গে কথা বলছি শহর নিয়ে, যে শহর আমাদেরকে আমাদের পরিচয়ের কথা শোনায়, আমাদের স্মৃতির কথা শোনায়। একটা শহরেও তার একটা নিজস্ব ভাষা থাকে। কখনো সেই শহর কথা বলে ভোরের অজানা সুরে, কখনো ট্রাফিকের হর্নে, কখনো বৃষ্টির টুপটাপ শব্দে, আবার কখনো সন্ধ্যের নরম আলোয়, পাখিরা যখন কিচির মিচির করে ঘর ঘরে ফেরে সেই শব্দে। দেবী ম্যাডাম বলছিলেন শহর অনেকটা বদলে গেছে, শহর বদলায়। পুরনো বাড়ির জায়গায় উঠে আসে নতুন অট্টালিকা, চেনা রাস্তার পাশে ছোট্ট দোকানের বদলে সেখানে একটা বিশাল শপিং মল, পরিচিত মুখগুলো একটা সময় হারিয়ে যায় ভিড়ের মধ্যে, কিন্তু তারপরেও কিছু কিছু শহর থেকে যায়, কিছু কিছু শহরের গল্প থেকে যায় স্মৃতির পাতায়, আমাদের মনের কোণে। আর সেই গল্প নিয়েই আমাদের আজ রাতে পর্ব সাজানো, যেই পর্বে আমরা কথা বলবো আমার শহর নিয়ে। সেই আপনার শহর যেখানে আপনার বেড়ে ওঠা, যে শহর আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তকে জানে, সেই শহরের গল্প। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? রবীন্দ্র দেববর্মা, বলুন।
1: আজকে সারাদিন কথা কয়ে যাচ্ছে
0: সারাদিন কথা বলা যায়নি।
1: শুধু গান দিন না আপনার, শুধু কথা ততক্ষণ আর গান দেন।
0: আমাদের এখন কোন অনুষ্ঠান চলছে আপনি জানেন তো? কি কি অনুষ্ঠান চলছে বন্ধু?
1: আমি শুধু প্রায় 3-4 মিনিট।
0: আপনি 3-4 মিনিট শুনেছেন তো, আপনি অনুষ্ঠানটি শুনুন। আমরা এটা কথা বলার অনুষ্ঠানেই আছি আজ রাতে পর্বে, যদি মনে হয় কথা বলবেন ফোন করবেন, আর না হলে গান চালানোর জন্য আরও অনেক অনেক মাধ্যম রয়েছে, কিন্তু এই বিশেষ সময়টা আমরা কথা বলবো শহর নিয়ে, কারণ আজকের আজ রাতে বিষয় শহর। আমরা শুনবো আপনাদের কথা, আমরা জানবো আপনাদের স্মৃতির কথা, আর তাই আপনাকে ডায়াল করতে হবে 9485007। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, যারা আমাদের ওই নম্বরে ফোন করছেন 0381-232-6253, তাদেরকে বলি আমাদের ওই নম্বরটি বিকল রয়েছে বন্ধুরা, তাই ওই নম্বরে ফোন করবেন না, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965 এই নম্বরে, অথবা আমাদের আরও একটি নাম্বার রয়েছে যে নম্বরে ফোন করতে পারেন, সেই নম্বরটি হচ্ছে 9485007172। কিন্তু ওই আরেকটি নম্বর যেটা রয়েছে 0381-232-6253, সেটাতে আজকে ফোন করবেন না, আমার কথা শুনতে পাবেন না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
2: হ্যালো,
0: হ্যালো শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন? হ্যালো শুনতে পাচ্ছি, হ্যালো, হ্যালো। না, বন্ধুর সঙ্গেও কথা বলা গেল না। তাহলে কি একখানা গান শুনবো সবাই মিলে? চলুন তাহলে একখানা অসাধারণ শহরের গানেই নিয়ে যাই।

হৃদয়, অনেক বড় বড় শহর দেখেছো তুমি, সেই সব শহরের ইট পাথর, কথা,

0: আজ আশা নিরাশার ভয়াবহ রতচক্ষু। আমার মনের বিষাদের ভেতর পুরে ছাই হয়ে গেছে, কিন্তু তবুও শহরের বিপুল মেঘের কিনারে সূর্য উঠতে দেখেছি, বন্দরের ওপারে সূর্যকে দেখেছি, মেঘের কমলা রঙের ক্ষেতের ভেতর প্রণয়ী চাষার মতো বোঝা রয়েছে তার। শহরের গ্যাসের আলো ও উঁচু উঁচু মিনারের উপরেও দেখেছি নক্ষত্রেরা অজস্র বুনো হাঁসের মতো কোনো দক্ষিণ সমুদ্রের দিকে উড়ে চলেছে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস, যিনি কলমের আঁচড়ে গ্রাম বাংলাকে নতুনভাবে সাজিয়েছেন নানান রঙে, তার কলমে শহর উঠে এসেছে এভাবে। আর আপনাদের কাছে কিভাবে উঠে এসেছে আপনার শহর, তা জানাতে অবশ্যই ডায়াল করবেন 9485007172। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন শোনা যাক তার কথা। হ্যালো।
1: হ্যালো, আমি সুমা রায় বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: হ্যালো, শোনা যাচ্ছে কি?
0: আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু প্রচন্ড মানে কথাগুলো ডাবলিং ডাবলিং আসছে রেডিও তো।
0: আচ্ছা
1: ঠিক আছে,
0: আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি ঠিক করতে। বলুন।
1: আর বলছি, আমার শহর আমার প্রাণের দোসর, ঠিক আছে? কারণ মানে যে জায়গা দিয়ে যাই না কেন, পার্টিকুলার একটা জায়গার কথা বলতে পারবো না, কারণ ছোটবেলা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সপ্তাহ, তারপরে বিভিন্ন জায়গায় যাওয়া, সবকটাতেই যেন যখন যাই সবকটাতেই মানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। কলেজের গেট দিয়ে যখন যাই প্রায়শই বাবার কথা মনে পড়ে, স্কুলের গেট পার হলে পরে মায়ের কথা মনে পড়ে যে এই সময় দাঁড়িয়ে যেত, বা কলেজ থেকে বেরিয়ে দেখতাম পরীক্ষার সময় বাবা দাঁড়িয়ে আছে। আর ইউনিভার্সিটি তো লম্বা আরো মনে পড়ে, কারণ হচ্ছে ইউনিভার্সিটি থেকে যখন আমরা বরতলা নামতাম, নেমে এক বিশাল গ্রুপ আমাদের কৈলাস শহরের প্রচুর ছিল, কমলপুরের ছিল, বিলোনিয়ার ছিল, হেঁটে আসতাম। আর বাইদি ভাই আমার বাবার অফিসও ছিল বিএম এর এখানে, তো অনেক সময় এরকম হতো যে হাইটে আসছি তো গল্প করতে করতে, কিন্তু বাড়ি এসে ধরা পড়ে যেতাম যে বাবা দেখে নিয়েছেন যে আজকে তো হেঁটে মোটর স্ট্যান্ড চলে এসছি, এরকমটা বহুবার হয়েছে আর কি। তো স্মৃতি মানে আগরতলা যেহেতু নিজের শহর, সুতরাং এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা, তো প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা ঈদ কার গাছ বা প্রত্যেকটা রাস্তার মানে কি বলবো প্রতিটা ইট কংক্রিটের সঙ্গে আত্মিকতার একটা সম্পর্ক জড়িয়ে আছে। আর আরো বেশি করে টানে কি মনে হয় যে বাইরে কোথায় যাব, যে আগরতলারই তো অনেক কিছু এখনো জানি না, যেমন উজ্জয়ন তো প্যালেস আমাকে বারে বারে টানে, টানে আমাকে হেরিটেজ পার্ক, হেরিটেজ পার্কের প্রথম উদ্বোধনের তিন দিনের মাথায় ওইখানে গেছি, আজও যাই, বরাবর যাই, স্টুডেন্ট নিয়ে গেছি। উদ্বোধন হওয়ার সেই এত গুলো বছর আগে উদ্বোধন হয়েছে শুক্রবার দিন, সানডেতে স্টুডেন্ট নিয়ে ওইখানে গেছি, তো খুব মজা করেছি। অনেক সময় ভাবি এখন তো অনেক কিছু হচ্ছে, বা সেই সুকান্ত একাডেমির স্টার্টিংটা এখন সায়েন্স সিটি হয়েছে, কিন্তু আগে সুকান্ত একাডেমি যেত, তাও তো আমরা জানি যে মানে যাওয়া যেত, দেখা যেত সবকিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস কোনো একটা কর্নারকে আলাদা করে মানে এই জায়গাটাই আমার খুব ভালো লাগে সেটা বলতে পারছি না, কারণ প্রত্যেকটা জিনিসের সঙ্গে বারবারই বলছি, যখন হাঁটি অটো থেকে ধরে আগে এটা ছিল, রিক্সা ছিল, বা ওই মোটর স্ট্যান্ডে আমি রিক্সা দিয়ে কলেজ যেতাম, বা এরকম কিছু অনেক কিছুই মনে পড়ে যায়। তারপর তো রয়েছে ফুড কর্নার গুলো, যে মানে সেই সময় দাঁড়িয়ে যে মানে তাড়াতুড়ি খাওয়া বা ফুচকা খাওয়া, যাই হোক ওইসব কিছু কাকুগুলির কথা মনে পড়ে, বা স্কুল বা কলেজে যে আন্টি গুলো ছিল আমাদের ইউনিভার্সিটিতে ছিল, ওনাদের ফেস গুলি খুব মনে পড়ে, কারণ যখনই কোনো ঝামেলা তখন ওই মাসিগুলির কাছেই কিন্তু তোদের ছুটি যেতে হতো,
0: ঠিক ঠিক ঠিক,
1: এটা হয়ে এটা হয়েছে। সুতরাং এই জিনিসগুলো খুব মিস করি, আরো মিস করি রয়েছে সিনিয়র দাদা দিদিরা, যাদের সঙ্গে ইউনিভার্সিটিতে খুব বেশি মানে

0: মিস চলে এসেছিল, গল্প আড্ডা সবকিছু, তো সবটাই মিস করি। আর সবচেয়ে বেশি যেটা মিস করি বললাম বাবা মায়ের স্মৃতিটা, কারণ স্কুল কলেজ স্কুল যখন পার হই না তখন খুব বেশি কলেজ পড়ার সময়ও মানে বাবার ইয়েটা পেয়েছি যে কলেজ পরীক্ষা, তো গেটটা খুললে পড়ে দেখতাম বাবাই প্রথম দাঁড়িয়ে আছে আর কি। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস আর তো রয়েছেই, যেহেতু এখানে আমাদের সচিনকর্তা শহর আর যে সবুজ বনানি সবকিছু ছেড়ে আমাকে এটাই টানে, আমাকে বরাবর টানে, মানে বেশি টানে। কারণ আমি তো নিজেই বারবার মানে এই কথাটাই বলবো যে আমার মনে হয় আমি আগরতলা শহরে অনেক কিছু জানি না, তো বাইরে বাইরে কি দেখবো আমি এটাকে আগে ভালো করে জেনে নিই,
1: আগে নিজের জায়গাটাকে ভালো থাকে।
0: একান্তই আমার ব্যক্তিগত মতামত এখানে, আর বেশি কিছু বলার নেই। ঠিক আছে, রাখছি, ধন্যবাদ,
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। সত্যি কি সুন্দর করে বললেন তিনি। হ্যাঁ, আর তার কথায় ফিরে গেলাম সেই ছোট্ট একটি বিষয়ে যে শহরের সঙ্গে আমাদের ছোটোবেলাটা কিন্তু দারুণভাবে জুড়ে আছে। এই দুটো শব্দের মধ্যে ছোটোবেলা আর শহর, তার মধ্যে যেন একটা গোটা পৃথিবীর স্মৃতি লুকিয়ে আছে। আমাদের ছোটোবেলার শহরটা বিশাল বড় ছিল, অথচ জীবনটা কত সহজ ছিল বলুন তো। স্কুলের পথে সেই চেনা রাস্তা, পাড়ার মাঠে বিকেলের খেলাধুলো, বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা, রাস্তার ধারের ফুচকা কিংবা চায়ের দোকান, সব কিছুতেই ছিল এক রাশ আনন্দ। তখন শহরের বদলে যাওয়ার হিসেব রাখতাম না, শুধু জানতাম যে এই রাস্তা আমার, এই পাড়া আমার, এই শহরটাই যে আমার পৃথিবী। আর আজকে আমাদের সকলের গোটা পৃথিবীটা এক আকাশের নিচে আজ রাতে পড়বে রয়েছি, আমরা কথা বলছি আমার শহর নিয়ে। হ্যালো, কে রয়েছেন বন্ধু?
2: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কার সঙ্গে কথা বলছি?
1: আপনি শর্মিষ্ঠার সঙ্গে কথা বলছেন।
2: ম্যাডাম নমস্কার।
1: নমস্কার,
2: আমি ঈশান দেবনাথ বলছি চন্দ্রপুর বাদের সঙ্গে।
1: ঈশান দেবনাথ বলুন।
2: হ্যাঁ, আজকে সুন্দর একটা টপিক যে আমার শহর। আমার শহরে কথা ছোটবেলায় বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, আমি তো দুই তিন মিনিট এক দুই দেড় সেকেন্ডের মধ্যে কথা বলতে চাই, মানে সবাই যেন কথা বলে। আমার শহর আগরতলা, আমি ছোট থেকে এখানে বড়, গাছপালা নদী যেন আমাকে ডাকে, আই মানে এইগুলি বাসায় প্রকাশ করা যায় না কবিতার মতো, সেগুলি বলতে গেলে ম্যাডাম অনেক কিছু বলতে হয়। যেমন আজকে এত একটা কষ্ট পেলাম, হ্যাঁ, এই চন্দ্রপুরের বাঁধের এই সাইডে আর কি, নাথরা বা হ্যাঁ ওই টাটা কোম্পানির দিকে প্রচন্ড বন্যা হলো, আজকাল ঘুরে ঘুরে সে দুঃখটি দেখলাম আর ভগবান থেকে ওই ভগবান এই ঝাল আর ঠিক হলো আসার মধ্যে দুই তিনবার বা তিনবার যদি তোরো চারবার যদি মানুষের কষ্ট, এগুলো খুব কষ্ট হয়। আগরতলা শহরে স্মার্ট সিটি, একজন কথা বলতে গিয়ে স্মার্ট সিটি, আমাকে রাখেন স্মার্ট সিটি,
1: দেখুন আপনি বলছেন তো স্মার্ট সিটি, একটু কড়া হয়ে বললেন তো, কিন্তু তারপরে যখন কেউ অন্য কেউ এসে আপনার শহরকে একটু বাজে বলবে তখন আপনি কিন্তু প্রোটেস্ট করবেন, কথাটা ঠিক বললেন কি?
2: মানুষের কষ্টটা আমার শুনতো না, শুনুন ম্যাডাম একটা সত্যি কথা কই, আমি কষ্ট পেলে আমি যদি কষ্ট পাই আর শত শত মানুষ যদি ভালো থাকে আমি খুব আনন্দ। মানুষ কষ্ট পেলে আমি বাড়িতে যত ভালো খাই, যতই খেয়ে নেন নিচে খাই, যতই দাদি মেঘমাই, আমার শান্তি নাই। মানুষ সামনে সবাই ভালো আছে আমি ভালো, এই যে আজকে দেখলো হয় এখনো বৈশ এই জল দেওয়া হয় এখন অনেক কমে গেছে, অর্ধেকের উপরে কমে গেছে দেখলাম, সন্ধ্যার সময় এসে উপাসনা সেরে এসে দেখলাম যে জল নেমে গেছে অর্ধেকও নেই।
1: বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আমার শহর আবার সেজে উঠবে।
2: ভালো থাকবেন ম্যাডাম।
1: ভালো থাকবেন আপনিও, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমার শহরের যখন কথা ওঠে কখনো কখনো আমরা সেই শহরটাকে একটু বকুনি দিই, একটু কড়াভাবেই বকুনি দিই, কিন্তু তারপরে যদি কেউ এসে আমার কথা বলে, আমার শহরকে আঙুল তোলে, তখন আমরা সবাই মিলে একজোট হয়ে যাই, কারণ আমার শহর

নীল স্মৃতির, তাই না? অরণী বসুর কবিতাটা মনে পড়ে গেল, একটা শহর অমূল স্মৃতির, একটা শহর মিছিলের, একটা শহর আনন্দ ঘন, একটা শহর বেদনার। ওইসব শহরের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বড় হয়ে উঠেছিলাম। আমাদের বয়স রোজ একটু একটু করে বেড়ে যাচ্ছিল, আর আমরা হারিয়ে ফেলছিলাম কাচের গুলি, কম্পাস, ঘুড়ি আর সরল রেখার সৌন্দর্য। আমরা পাল্টে ফেলছিলাম আমাদের গলার স্বর, হাসি আর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার অভ্যেস। শহরের মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের সঙ্গে দেখা হতো নানা চেনা লোকেদের, হাসি হাসি মুখে আমরা তাদের সুখ দুঃখ বোঝার চেষ্টা করতাম। হাঁটতে হাঁটতে দূর থেকে কাছ থেকে আমরা লক্ষ্য করতাম চারপাশের অগণিত চেনা লোকেদের, তাদের মুখে কাটাকুটি খেলতো

0: শোনা যাচ্ছে না, বিষয়টি বুঝতে পারলাম না।
1: আপনি আমাদের গুগলে সার্চ করতে পারেন এফএম উজ্জয়ন্ত লাইভ, সেখানে হয়তোবা আপনি শুনতে পাবেন। ঠিক আছে, আপনি কে বলছেন বন্ধু? আমরা কথা বলছি আমার শহর বিষয় নিয়ে। বন্ধু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন কি বন্ধু আমার কথা? না, বন্ধুর সঙ্গে কথা বলা যাচ্ছে না। যাই হোক, চলুন, শহরের কথা উঠল যখন, এই শহর থেকে কিছুটা দূরে আপনাদের নিয়ে যাই।

0: শহর থেকে আরো অনেক দূরে আমরা কোথায় চলে গেলাম তা জানবো বন্ধুর কথায়। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: কে বলছেন? শুনতে পাচ্ছি।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, না বন্ধু কথা বলা গেল না।
1: হ্যালো
0: হ্যালো হ্যালো,
1: শুনতে পাচ্ছেন দিদি?
0: আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? বন্ধুর সঙ্গে কথা বলে হলো না, তাহলে চলুন আবারও ফিরে যাই সেই গানে।

0: শহর থেকে আরো অনেক দূরে, সত্যি কি যাওয়াটা ভালো? হ্যালো, কে রয়েছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি একদম।
1: তবে এক শহর বেশি দিন ভালো লাগে না, তবে আগে তো বাইরে ছিলাম, এখন তো ত্রিপুরা চলে এসছে, এখন এটাকে আপন মনে করে থাকতে হবে। নদীর পাড়ে যে জল, সবাই খিচুড়ি রান্না করেছে, গরম গরম খিচুড়ি খুব স্বাদও হয়েছে, বাড়িতেও নিয়ে এসছি, ওখানেও খেয়েছি, না খেলে ওরা রাগ করবে। তারপরে অনেকে অনেক কথা বলছে, শুনতে ভালোই লাগে। নতুন এক শহর বেশি দিন কিন্তু ভালো লাগে আমার, কিন্তু বেড়াতে ঘুরতে খুব ভালো লাগে। এক একটা শহর কিন্তু এক এক রকম, এক এক মানুষ যেমন এক এক রকম থাকে, শহরও এক একটা এক রকম থাকে। তো ছোট ছোট বাচ্চা আমাদের বাড়িতে প্রচুর আছে, সবাইকে চকলেট দিই, বিস্কুট দিই। আজকে তিন চার পরিবার এসেছিল, তিন চার পরিবার এসছে আমাদের ঘরে এসছে, আমি ওদের চা বিস্কুট করে দিলাম, কি খুশি হলো। আবার সে জায়গায় জল না মানে সারাক্ষণ ছিল, চার পাঁচ

0: কোনটা ছিল, এখন তারা নদীর পাড়ে চলে গেছে, জল কমছে, এখন যে যার ঘরে ঢুকে গেছে। শুনছেন তো না?
1: একদম শুনতে পাচ্ছি।
0: মঙ্গল গ্রুপ। আর আমি সুখে সবচেয়ে যাবো, জানলার দিকে থাকি, জানলার বাতাসটা আমার ঘরে ফ্যান লাগে না, ঢেকে দিচ্ছি। হ্যাঁ,
1: অসম্ভব সুন্দর কথা বললেন তিনি, আর সুন্দর কথায় কি সুন্দর আমাদের বুঝিয়ে দিলেন শহরের গুরুত্বটা, তাই না? আরও একজন বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, চলুন তার মেসেজটি পড়ি। জোলাইবাড়ি থেকে লিখেছেন সুমন মুহুরি। প্রত্যেক মানুষের নিজের কাছেই নিজের জন্মস্থান ও বেড়ে ওঠার জায়গাটি সবচেয়ে প্রিয়। আমার বাড়ি জোলাইবাড়ি ত্রিপুরায়। এই এলাকার শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি এবং সহজ সরল মানুষের জীবনযাত্রা আমার খুব ভালো লাগে। জোলাইবাড়ির মাঠ ঘাট রাস্তা এবং পরিচিত পরিবেশের সঙ্গে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। দূরে কোথাও গেলে নিজের এলাকার কথা মনে পড়ে এবং আবার ফিরে আসতে ইচ্ছে করে। আমার কাছে জোলাইবাড়ি শুধু একটি জায়গার নাম নয়, এটি আমার ভালোবাসা ও আবেগের একটি অংশ। তাই আমি গর্ব করে বলতে পারি আমার নিজের জোলাইবাড়ি আমার সবচেয়ে প্রিয় স্থান। বাহ, অসাধারণ লিখলেন সুমনবাবু। আমরা সত্যি গর্ব করে বলতে পারি না আমাদের জন্মস্থানের কথা। আমার প্রিয় জন্মভূমি, আমার শহর, কখনো ব্যস্ত, কখনো শান্ত, কখনো রোদে ঝলমল তো কখনো বৃষ্টি স্নাত। আমার শহর কখনো সবাইকে নিয়ে থাকা, লোকে একেবারে ঝলমল করে, আর কখনো ভীষণ একা, ঠিক আমারই মতো। আর তাই হয়তো কবির কলমেও ঠিক একইভাবে ফুটে উঠেছে, আমার শহর একলা ভীষণ, ঠিক আমারই মতো। তোমার অপ্রেম আছে আমার কাছে শত শত, আজ আর আমি রঙিন স্বপ্ন বুনি না, দিব্যি তোমাকে ছাড়া বাঁচতে শিখে গেছি। আমার স্বপ্নের আহত পাখির ন্যায় ডানা ঝাপটে ফিরে গেছে নেড়ে আমার শহর, আমার দূরের সে শহর, যেখানে তোমার আগেই ভোর হয় দুপুর গড়িয়ে, বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। রোজ নিয়ম করে আমার বিকেলগুলোতে এখন আর তোমার খোঁজ নেওয়া হয় না, খেয়েছ কি না, তুমি আমার প্রেম ছিলে প্রথম কিংবা শেষ, অনেকেই তোমাকে ভালোবাসবে কিন্তু আমার মতো তোমায় ভালোবাসতে পারবে না। আমার শহর, যেখানে একদিন তোমার পদচারণা ছিল, আজ সেখানে শূন্য ধুলিতে আমিও যে আর পা ভেজাই না, বড্ড রক্তক্ষরণ হয়েছে হৃদয়ে। তুমি চলে গেছো, তুমি চলে গেছো, ফেলে গেছো আমায়, তাতে কি, আমার অপ্রেম আমার সাথেই আছে, বড্ড যত্নে আগলে রেখেছি তাকে। যদি কখনো আবার ভুল করে দেখা হয়ে যায়, আমার সঞ্চিত সব অপ্রেম তোমায় দিয়ে শুধু একবার জানতে চাইব, এর ভার তুমি বহন করতে পারছো তো? আমার শহর একলা ভীষণ, ঠিক আমারই মতো, তোমার অপ্রিম আছে আমার কাছে শত শত।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উৎসন্ত। আর এই মুহূর্তে বন্ধু একজন রয়েছেন সঙ্গে, দেখি তার সঙ্গে কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন মানে শহর, আমাদের শহর মানে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে ভাই, হ্যাঁ তার বেশি আর সাধ্য নাই। এই যে মানে শহর আমার কাছে কিন্তু মায়ের দেওয়া মোটা কাপড়ের মতন দিদি ভাই। এবং দেখুন, যে যত শহরেই থাকুক, আপনার শহর আপনার কাছে ভালো, আমার শহর আমার কাছে ভালো। এই যে আমরা পুরোনো দিনের কথা একটু যাই, আপনি যেহেতু আমাদের পুরোনো দিনটা উস্কে দিয়েছেন দিদি ভাই, তো সেই দিনটা তখন আটচালায় একসাথে আটচালায় দুর্গাপুজো হতো এবং মহিষাসুর মর্দিনী শুনে আমাদের পুজো মানে আরম্ভ হতো দিদি ভাই মহালয়ের দিন থেকে। এবং সেই শিউলি ফুল কুড়ানো এবং সেই শিউলি ফুল কুড়িয়ে পুজোর, হ্যাঁ তত তখন তো অত লাইটের সরঞ্জাম ছিল না, তখন হ্যাটাক লাইট আর ওই মানে তাল পাতা কেটে তারপরে ছাউনি দিয়ে আর সেই ইয়ে খড়ের ইয়ে বানিয়ে দড়ি বানিয়ে সেগুলো বেঁধে দেওয়া হতো এবং তার একটা আনন্দ ছিল দিদি ভাই শহরে এবং গ্রামে। তো সেই গ্রামের আর শহরের মধ্যে এখন একটাই তফাৎ, তখন গ্রাম বলতো, এখন কিন্তু সেটা মানে অত্যাধুনিক যুগে সেটা শহর হয়ে গেছে। যেহেতু গ্রামের মধ্যে আর কাঁচা ইয়ে বাড়িও নেই আর কাঁচা রাস্তাও নেই, সব পাকা হয়ে গেছে। সেহেতু এখন মানে আগে আমরা এই ধুতি পাঞ্জাবি পরতাম, এখন প্যান্ট জামা পরি, এটাই হচ্ছে শহরের তারতম্য দিদি ভাই। এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের তখন কালে দুর্গাপুজো হতো সেইভাবে জাঁকজমক ছিল না, এখন কিন্তু লাইট,
0: এখন তো বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, তাই না
1: দিদি ভাই? হ্যাঁ, এবং কে কত জাঁকজমক করতে পারবে তার একটা কম্পিটিশন,
0: ঠিক, একদম একদম, কে কত বড়।

0: প্যান্ডেল করবে।
1: হ্যাঁ হ্যাঁ, তো তখন কিন্তু কম্পিটিশন ছিল না দিদিভাই, তখন একটা মনের ভক্তি ছিল, মানুষের মধ্যে স্বয়ংশীলতা, ভাতৃবোধ, এইটা ছিল,
0: সাবেকি পুজো ছিল, তাই তো?
1: হ্যাঁ,
0: এখন তো থিম পুজো।
1: হ্যাঁ, সেই এখন থিম পুজো, এখন কিন্তু সেটা হারিয়ে গেছে দিদিভাই। আমরা এই হোয়াটসঅ্যাপের যুগে সব কিন্তু হারিয়ে ফেলেছি দিদিভাই, ইন্টারনেটের যুগে। এইটুকু বললাম দিদিভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: অসংখ্য ধন্যবাদ। প্রবীরবাবুর কথায় চলুন আমরা আবার সেই এক টুকরো কলকাতাকে ধরার চেষ্টা করি, যেই কলকাতা একটু অন্যরকম। এক টুকরো কলকাতাকে ধরবো আমি পাতায়, যা কিছু সব আছে আমার কলকাতায়। ভেবেছিলাম পারবো হয়তো, এখন ভাবি না। আমার শহর কলকাতাকে হয়নি তখনও জানা, আমার শহর সবার শহর বলাই বাহুল্য। সৃষ্টি থেকে এই শহর মনের দরজা খুলল। আমার কলকাতা পবিত্র সেন্ট পলস ক্যাথিড্রাল, আমার কলকাতা শ্বেতশুভ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমার শহর জ্যোতির্বিজ্ঞান শিক্ষাকেন্দ্র বিড়লা প্ল্যানেটোরিয়াম, আমার শহর ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম, আমার শহর অতীতকে খুঁজে পাওয়ার জাদুঘর, আমার শহর গঙ্গার বুকে হাওড়া ব্রিজ, বেলুড় মঠ, কালীঘাট আর দক্ষিণেশ্বর, আমার শহর টাটা 42 আকাশচুম্বী ভবন, আমার শহর জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, কুমারটুলি রবীন্দ্র সদন। কলকাতা মানেই ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি, কলকাতা বিশ্ববিদ্যালয়, বই পড়া কলেজ স্ট্রিট। আমার শহর মানেই আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন আর প্রিন্সেপ ঘাট। এরকম কত কি আমার শহরে আছে, একে অপরের থেকে অন্যতম। আমার শহর গর্ব আমার কাছে, আমার শহর ব্যস্ততম শহর, আমার শহর প্রাণ চঞ্চল স্বপ্ন লহর। ভালোবাসি আমি তোমায় আমার শহর, ভয়কে লীন করে আমার শহর আনে জয়ের ভোর, আমার শহর আনে জয়ের ভোর আমার কলকাতা।

0: যাবে কি না যাবে আমার সাথে? কিন্তু কলকাতা হেঁটে এলাম তো একটুখানি, সবাইকে সঙ্গে করে নিয়ে দারুণ একখানা কলকাতা জার্নি হয়ে গেল আমাদের। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে হাতে প্রায় 24 মিনিটের মতো আছে আপনাদের শহরে ঘুরে আসার জন্য, তাই সিট বেল্ট টাইট করে বসে আছি, কারণ আপনারা নিয়ে যাবেন আপনার শহরে। আর বলবেন সেই শহরে জমে থাকা আপনার গল্পটি, কারণ এই শহর জানে পুরনো স্মৃতির মানে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যাঁ, আমি বর্দলি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বর্দলি থেকে অনিমেষ দাশগুপ্ত?
1: হ্যাঁ, আমি বলছি আমার শহর আমার শহর আগরতলা। আগরতলাতে আমি 185 থেকে আমি আগরতলা শহরকে দেখতে পেয়েছি।
0: বাহ,
1: তখন আমার বয়স 13-14 হবে। তখন আগরতলা শহরে আমার প্রিয় স্কুল ছিল নেতাজি স্কুল। ওই স্কুলে একটা টিচার ছিল, ওই স্কুলের টিচারের কাছে পড়াশোনা করতাম। আর আমার কলেজ ছিল এমবিবি কলেজ, মহারাজা বি বিক্রম কলেজ।
0: আচ্ছা,
1: এরপরে ছিল আমাদের সময় রবীন্দ্র ভবনটা ছিল, সেই রবীন্দ্র ভবন এখনো এখন নেই, সেই স্মৃতিটা আমাদের কাছে রয়েছে। এবং আগরতলা শহরে টাউন হল, সেই টাউন হলে আমাদের অনেকটা প্রোগ্রাম টোগ্রাম হতো, সেখান থেকে আমরা অনেক স্কুল কলেজের ক্ষেত্রে অনেকটা আমরা পুরস্কার পেয়েছি, সেই স্মৃতিটা আমাদের কাছে এখনো জড়িয়ে আছে। এরকম অনেক কিছু জড়িয়ে আছে আমাদের, কিন্তু সেই স্মৃতিগুলি এখন আগরতলা শহরে নেই, অনেক অনেক পরিবর্তন হয়ে
0: গেছে।
1: এবার যেমন আমাদের সময় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল যে হসপিটালটা, সেটা কিরকম এখন ওটা অনেকটা পরিবর্তন হয়েছে। এরপরে যে জিবি সেটা ছিল অনেক রকম, এটা এখন অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই স্মৃতিগুলো আমরা দেখেছি কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে সেটাও রয়েছে। হ্যাঁ, আর মহারাজগঞ্জ বাজার আগে আগে কিরকম ছিল আর এখন অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু কোনোদিন আমার লাইফে কোনোদিন দেখিনি আগরতলা শহরে জল উঠতে, কিন্তু এখন দেখা যাচ্ছে আগরতলা শহরে জল উঠে। এই কথাটাই আমি আপনাদের সাথে

0: শেয়ার করলাম।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমার শহরটাকে নিয়ে আমি যতই কমপ্লেন করি, ট্রাফিক অনেক, বৃষ্টি হলেই জল উঠে যায়, ভিড় প্রচণ্ড, শহরটা আর আগের মতো নেই। তবুও কয়েকদিন যখন আমরা এই শহরের বাইরে থাকি, তখন মনে হয় আহা, নিজের শহরের মতো আর কিছুই নেই। কারণ নিজের শহরের সঙ্গে সম্পর্কটা একটু অদ্ভুত। এখানে বিরক্তিও আছে, ভালো লাগাও আছে, অভিযোগও আছে, গর্বও আছে। কখনো আমাদের শহর আমাদেরকে ছুটিয়ে নিয়ে যায়, আবার কখনো সেই শহরেরই ছোট্ট একটা নিরিবিলি কোলাহলবিহীন কোণ আমাদের একটু থামতে শেখায়। তবে আজকের প্রশ্নটা খুব সিম্পল আপনাদের কাছে। আপনার শহরকে যদি কয়েকটা শব্দে বর্ণনা করতে হয়, কিভাবে করবেন? বলুন। সেটা হতেই পারে যে আপনার সবথেকে প্রিয় জায়গা কোনটি, কোন রাস্তাটা আপনার খুব পরিচিত, এই শহরের কোন খাবার খুব ভালো লাগে আপনার, বা এই শহরের কোন জিনিসটির জন্য আপনি বাইরে কোনো শহরে থাকলেও নিজের শহরটাকে এগিয়ে রাখবেন। রাত নামছে, কথারা অপেক্ষা করছে, বন্ধুরাও ফোনে অপেক্ষা করছেন কি, ফোনটা নিয়ে চেষ্টা করছেন কি কথা বলার? কিন্তু এই মুহূর্তে ফোন আসছে না, মেসেজ চলে এসছে। শুভ সন্ধ্যা শর্মিষ্ঠা দি, আমার প্রিয় শহর আগরতলা, কারণ এর সাথে মনের টানটা অনেক গভীর, জীবনের ছোট বড় অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বাবার সাথে আগরতলা গিয়ে আমি প্রথম টেলিফোন দেখেছি, বাড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আগরতলা, তবুও ভাবতাম আগরতলা জানি কত দূরে। এখন অন্য কোনো শহরে গিয়ে যখন আগরতলার নামটা দেখি, তখন কিন্তু মনের টানটা আরও বেড়ে যায়। এটা ছিল, আছে আর থাকবে চিরকাল। শেখের কোট থেকে লিখেছেন অরুণ দত্ত। দারুণ, সত্যি এই শহরের প্রতি প্রেম আছে, থাকবে এবং চিরকাল থাকবে। ধন্যবাদ বন্ধু। আরো একজন বন্ধু রয়েছেন, দেখি তার সঙ্গে কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বন্ধু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, বন্ধু ফোন করে হয়তো বা অন্যদিকে একটু ব্যস্ত রয়েছেন, তাই কথা বলছেন না, হয়তো বা শহরের দিকেই একটু ফিরে তাকিয়ে আছেন। একবার কথা বলার আগে নতুন করে দেখতে চাইছেন শহরটাকে, তাই না? হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ রেখা ম্যাডাম, বলুন।
2: আমার শহর তো আগরতলা, আমার শহর আমার কাছে ভীষণ ভালো। এবং শহর ছেড়ে যখন কোথাও যাই, বেশি দিন থাকতে ইচ্ছেই করে না কখন বাড়িতে আসবো। আর এখন তো এই শহরের অনেক পরিবর্তন, অনেক অনেক কিছুই সুন্দর হয়েছে। আর এই শহরের যে ছোটবেলার একটা স্মৃতি আমার খুব মনে পড়ছে, যদি বলেন তাহলে আমি
1: একদম একদম ছোট্ট করে বলুন, আমাদের অবশ্যই শুনবো।
2: ছোট্ট করেই বলবো, আমি আমরা আমার তো এখন অনেক ছোট, আমার বাবা মেলার মাঠে ভাড়া ছিলেন আর কি। হ্যাঁ, বাবার মুখে সব শোনা।
1: আচ্ছা,
2: ওই ওই ওই তখন দুই বছর হবে আমার, মানে আমি হারিয়ে গেছি আর কি রাস্তার মধ্যে। বাড়ির মানে একদম রাস্তার সঙ্গেই ছিল তো এই আগরতলা ওই মেলার মাঠ আর কি।
1: আচ্ছা,
2: হ্যাঁ তখন হারিয়ে গেছি, তখন এত লোকজনও ছিল না, কে না কে আমাকে ধরে নিয়ে, বাচ্চা কার বলছে আমি নামও বলতে পারি না, কে না কে আমাকে নিয়ে ধরে ওই থানাতে নিয়ে দিয়ে আসছে আর কি।
1: ওরে বাবা,
2: হ্যাঁ পোস্ট অফিস তেমনি থানাতে। তখন আমার বাবা আমার বন্ধুর সাথে চার দোকানে চা খাচ্ছে, মাইক নিয়ে বেরিয়েছে যে বলছে যে একটা বাচ্চা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ সহ নিয়ে যাবেন। বাবা এটা শুনছে, বাবার বন্ধুকেও বলছে কার জানি বাচ্চা হারিয়েছে। বাবা যখন ঘরে আসছে তখন আমার মা বলছে যে রেখাকে তো পাচ্ছি না
1: বাবা,
2: কোন সময় আমি বেরিয়ে গেছি এটা মানে বুঝতে পারিনি আর কি। তারপরে বাবা বলছে যে এখন তো

0: তো মাইকে বলছে আমি যাই, তো থানাতে গেছে, গিয়ে আমি বাবাকে দেখে আমি শুধু বাবা বলে চিৎকার করেছি। বাবা বলছে যার তো কোনো প্রমাণ লাগবে না, আমাকে নিয়ে আসছে আর কি। এখন এখন যখন এখন তো কত বয়স হয়ে গেছে, এখন যখন পুষ্টিবিদ্যমণি থানার দিকে যাই আমার খুব মনে পড়ে যে এইখানে তো আমি একটু সময়ের জন্য ছিলাম।
1: ঠিক খুব স্মৃতি জড়িয়ে আছে, তাই তো তারপরেও একবার ভেবে দেখুন তো, যখন আমরা অচেনা কোনো শহরে যাই ঘুরতে বা কাজের থ্রুতে, তখন সেখানে গিয়ে আমরা নিজের শহরের মানুষকে খুঁজি। যারা ত্রিপুরায় থাকেন তারা যদি বাইরে গিয়ে হঠাৎ করে ত্রিপুরার মানুষ খুঁজে পান, তাহলে মনে হয় আরে ও তো আমার চেনা, আমার আমার রাজ্যের। ঠিক তেমনি যারা কলকাতায় রয়েছেন তারা যখন ত্রিপুরায় আসেন, পশ্চিমবঙ্গের মানুষ, আত্মায় যেন প্রাণ ফিরে আসে, তাই না? কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় আমাদের কিছুটা অভিযোগ থেকে যায়। ওই যেমন বন্ধু বললেন অনিমেষ দাশগুপ্ত, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন তো নিয়ম, তারপরেও মনে হয় কখনো ব্যস্ত শহর, ন্যস্ত মানুষ, ব্যস্ত তাহার পথ, এই শহরেই ধরছে আবার জীবনের হিম্মত। স্বপ্নগুলো মুছতে দেখি ফুটপাথের ওই শানে, নানান লোকের স্বপ্নগুলো কাঁদছে নানান ভানে, এই শহরে মেঘের কোলে রবির কিরণ ভাসে, ছদ্মবেশী মানুষগুলো বড্ড দুঃখে হাসে, এই শহরের চৌমারে খায় দিনের সময় সব, পায় না দেখা ভোরের আলো পাখির কলরব, যায় না দেখা সবুজ শ্যামল বৃক্ষ বনলতা, পক্ষীরা সব খুঁজছে রোজি মুক্ত স্বাধীনতা, ইট পাথরের দালানি আকাশ ছুঁতে চায়, টাকার পিছে হামাগুড়ি দিচ্ছে রোজি তাই, যায় না দেখা সবুজ শ্যামল বৃক্ষ বনলতা, পক্ষীরা সব খুঁজছে রোজি মুক্ত স্বাধীনতা।

আবার আসিব ফিরে ধান শরীটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। শহর থেকে দূরে চলে গেলেও শহর কি কখনো সত্যি আমাদের থেকে দূরে চলে যায়? হয়তো একদিন ব্যস্ততার ভিড়ে জীবনের প্রয়োজনে আমরা ছেড়ে যাব চেনা রাস্তা, পরিচিত গলি, প্রিয় শহর। তবু মন বলবে যে ফিরে আসবো আবার, হয়তো অন্য কোনো ঋতুতে, অন্য কোনো বিকেলে, অচেনা হয়ে যাওয়া সেই চেনা পথের ঠিকানায়। শ্রোতা বন্ধুরা, এই শহরটা আমার, এই শহর আমার গল্প বলে। সেই শহরে যেখানে স্মৃতিরা এখনো আলো জ্বেলে অপেক্ষা করে। তবে আজকে এখানেই থামতে হচ্ছে। অবশ্যই আমাদের গল্প থামবে না, শহরের কোনো এক চেনা গলিতে কোনো এক সন্ধ্যায় আবার দেখা হবে নিজের সঙ্গে নিজের। আর ততক্ষণ শুনতে থাকুন আকাশবাণী FM উজ্জয়ন্ত। আর মনে মনে বলি চলুন, এসেছি আবার ফিরে সেখানে অচেনা পথের চেনা ঠিকানা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজ রাতে অনুষ্ঠান, আর এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। প্রত্যেক দিনের মতো সকাল 6:05 ককবরক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমাদের FM উজ্জয়ন্তীর প্রথম অধিবেশন। তারপরে সকাল 7:45 শুনবেন অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণীতে শুনবেন আর্চি মানালির সঙ্গে যুববাণী অনুষ্ঠান, সকাল 9:12 আর্চি অপরিচিতার সঙ্গে বলছি তোমায়, সকাল 10:00 নারীদের জন্য বিশেষ অনুষ্ঠান তুমি অনন্যা, তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে ককবরক অনুষ্ঠান সকাল 11:00 থেকে বেলা 2:30 চিরায়ত গল্প পাঠের আসর, বেলা 3:00 সফরনামা, বিকেল 4:00 সুরের আকাশে সঙ্গে থাকবেন আর্চি মহুয়া, বিকেল 5:00 শুনবেন গীতবাহার, সন্ধ্যে 6:30 হৃদয়ের সুর, সন্ধ্যে 7:25 সেরা কথা গান অন্তহীন শুনবেন রাত 8:05, রাত 9:02 গীতি আকাশ, আজ রাতে পর্ব শুনবেন রাত 9:30 থেকে আর্চি অম্বালিকার সঙ্গে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 26°C কাছাকাছি। তার সাথে এক সতর্ক বার্তায় বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় পশ্চিম ত্রিপুরা জেলা, উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন,

আর অবশ্যই সবাইকে ভালো রাখুন। এই বলেই আপনাদের থেকে বিদায় নেব আজকে। সবাইকে আরও একবার ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01। শুভরাত্রি।